0: আসসালামু আলাইকুম। সকাল 7টা, আজ সোমবার, 13ই আশ্বিন, 16ই রবিউস সানি, 28শে সেপ্টেম্বর। বাংলাদেশ বেতার, খবর পড়ছে দেওয়ান সাইদুল হাসান। শুরুতেই শিরোনাম। কৃষকদের স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির। প্রধানমন্ত্রী তারেক রহমানের সদ্য সমাপ্ত যুক্তরাষ্ট্র সফর অত্যন্ত ফলপ্রসূ ও সফল হয়েছে, সাংবাদিকদের বললেন প্রধানমন্ত্রীর মুখপাত্র মাহদী আমিন। রাজনৈতিক পরিচয় নয়, অপরাধের সাথে সম্পৃক্ততার ভিত্তিতে দুর্বৃত্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। দেশে জ্বালানি সরবরাহ স্বাভাবিক হয়েছে, জানালেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশে আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস। দেশে একদিনে হামে মৃত্যু 9 জনের, ডেঙ্গুতে 6 জনের প্রাণহানি। পাকিস্তান সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করা 28 জঙ্গিকে হত্যার দাবি আফগানিস্তানের। এবং জাপানে এশিয়ান গেমসের পুরুষ হকিতে আজ বাংলাদেশের মুখোমুখি হবে ভারত। জাকার্তায় ফিফা আসিয়ান কাপ ফুটবলে স্বাগতিক ইন্দোনেশিয়ার মোকাবেলা করবে বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলমত পথ নির্বিশেষে কৃষকদের সামগ্রিক উন্নতি ও সার্বিক স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের একটি কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। গতকাল বঙ্গভবনে বাংলাদেশ কৃষক সমিতির সভাপতি মোহাম্মদ সিদ্দিকুর রহমান কুলময়েজের নেতৃত্বে সমিতির 8 সদস্যের প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে রাষ্ট্রপতি আহ্বান জানান। কৃষকদের সর্বাঙ্গীন সহযোগিতার আশ্বাস দিয়ে রাষ্ট্রপতি বাংলাদেশ কৃষক সমিতিকে কৃষকদের স্বার্থকে একটি আন্দোলনে পরিণত করার পরামর্শ দেন। কৃষিপণ্যের ন্যায্য মূল্য না পাওয়ার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, কৃষিপণ্য ও শস্য যাতে সহজে ভোক্তার নিকট পৌঁছাতে পারে, কৃষক যাতে সঠিক মূল্য পায়, সেজন্য একটি কার্যকর বিপণন ব্যবস্থা গড়ে তুলতে হবে। এদিকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খানের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের 5 সদস্যের একটি প্রতিনিধি দল গতকাল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রচলিত শিক্ষা ব্যবস্থার বাইরে থাকা শিক্ষার্থীদের জন্য বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষণ কার্যক্রম আরও বিস্তৃত, মানসম্মত ও যোগ্যোপযোগী করার আহ্বান জানান। প্রধানমন্ত্রীর মুখপাত্র মাহদী আমিন প্রধানমন্ত্রী তারেক রহমানের সদ্য সমাপ্ত যুক্তরাষ্ট্র সফরকে অত্যন্ত ফলপ্রসূ ও সফল আখ্যায়িত করে বলেছেন, এই সফরের মাধ্যমে প্রধানমন্ত্রী বিশ্ব সম্প্রদায়ের কাছে দেশকে এক উচ্চতর অবস্থানে নিয়ে গেছেন। তিনি গতকাল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের কথা বলেন। প্রধানমন্ত্রীর মুখপাত্র বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী নিউ ইয়র্ক সফরে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশের জাতির স্বার্থ ও অগ্রাধিকারগুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরেছেন।
2: বাংলাদেশের স্বার্থ, বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের স্বাধীনতা এবং বাংলাদেশের সম্ভাবনাকে বিশ্ব মানচিত্রে, বিশ্ব দরবারে অত্যন্ত সুদৃঢ়ভাবে উপস্থাপন করেছেন এবং যেখানে আমরা দেখেছি বাংলাদেশের আত্মবিশ্বাস, বাংলাদেশের আত্মপ্রত্যয় এবং বাংলাদেশের আত্মমর্যাদাবোধ সর্বোচ্চ শিখরে পৌঁছেছে। বহু বছর পর বাংলাদেশ থেকে জনগণের ভোটে নির্বাচিত একজন সরকার প্রধান এই দেশকে বিশ্ব দরবারে প্রতিনিধিত্ব করেছেন। আজকে তিনি জাতিসংঘে অত্যন্ত ফলপ্রসূ এবং সফল এই সফরের মাধ্যমে বাংলাদেশকে বিশ্ব দরবারে একটা উচ্চ জায়গায় নিয়ে গেছেন। আমরা নিশ্চিত করতে চাই ইনশাল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী এই সফর থেকে প্রেরণা যুগিয়ে আমরা সবাই মিলে ইনশাল্লাহ তাতে কাঁধ মিলিয়ে বাংলাদেশ স্বনির্ভর এবং স্বাবলম্বী করবো ইনশাল্লাহ। এবং তিনি সেখানে শুধুমাত্র বাংলাদেশের কথাই বলেননি, তিনি বিশ্ব শান্তির কথা বলেছেন।
0: মাহদী আমিন বলেন, প্রধানমন্ত্রী তাঁর সফর সঙ্গীগণ সম্মিলিতভাবে প্রায় 80টি কর্মসূচিতে অংশ নেন এবং এসব কর্মসূচিতে বাণিজ্য বিনিয়োগ, জনশক্তি রপ্তানি, জ্বালানি নিরাপত্তা, আঞ্চলিক সহযোগিতা, রোহিঙ্গা সংকট, স্বাস্থ্য, জলবায়ু পরিবর্তন এবং আন্তর্জাতিক শান্তিসহ বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো স্থান পেয়েছে। তিনি বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর প্রথম ভাষণটি ছিল এই সফরের একটি গুরুত্বপূর্ণ অংশ। এতে প্রধানমন্ত্রী শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, কর্মসংস্থান, প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা এবং তরুণ ও নারীদের মতো সমাজের বিভিন্ন স্তরের মানুষের জন্য সরকারের গৃহীত নীতি, কর্মসূচি ও পরিকল্পনা নিয়ে কথা বলেন। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে যোগদান শেষে গতকাল দেশে ফিরেছেন। প্রধানমন্ত্রী, তাঁর স্ত্রী ডাক্তার জুবাইদ রহমান এবং সফর সঙ্গীদের বহনকারী এমিরেটসের একটি ফ্লাইট গতকাল সকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে যোগদান উপলক্ষে নিউ ইয়র্ক সফরকালে প্রধানমন্ত্রী শান্তি, গণতন্ত্র, জলবায়ু পরিবর্তন মোকাবেলা, মানবিক বিষয় এবং টেকসই উন্নয়ন সহ বাংলাদেশের বিভিন্ন অগ্রাধিকার বিশ্ব সম্প্রদায়ের সামনে তুলে ধরেন। নিউ ইয়র্ক সফর শেষে প্রধানমন্ত্রী 11টি দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক সহ সরকারি কর্মসূচিতে অংশ নেন। এসব বৈঠকে বাংলাদেশের জাতীয় স্বার্থ, বাণিজ্য ও বিনিয়োগ, জনশক্তি রপ্তানি, জ্বালানি নিরাপত্তা, আঞ্চলিক সহযোগিতা, রোহিঙ্গা সংকট, স্বাস্থ্য, জলবায়ু পরিবর্তন এবং আন্তর্জাতিক শান্তির বিষয়গুলো গুরুত্ব পায়। এদিকে প্রধানমন্ত্রী সহধর্মিনী ডাক্তার জুবাইদুর রহমান এই সফরকালে 8টি উচ্চ পর্যায়ের কর্মসূচিতে অংশ নেন। এর মধ্যে 4টি অনুষ্ঠানে তিনি বক্তব্য দেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাজনৈতিক পরিচয় আমলে না নিয়ে অপরাধের সাথে সম্পৃক্ততার ভিত্তিতে দুর্বৃত্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি গতকাল সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মিরপুরের রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর ও লুটপাটের ঘটনার পর শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে দায়িত্বে অবহেলার অভিযোগে প্রত্যাহার করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনায় এ পর্যন্ত 9 জনকে গ্রেফতার করা হয়েছে।
3: কিছু সংখ্যক দুষ্কৃতকারী বা দুর্বৃত্তরা একটা জায়গা দখল করতে গিয়েছিল। এই জায়গাটিতে একটা ক্লিনিক চালু ছিল এবং সেটা বাচ্চাদের টিকা প্রদানের যে কর্মসূচি, তাদের এটা দীর্ঘদিনের কর্মসূচি, এটা চালু ছিল। হঠাৎ করে এই জায়গা দখলের জন্য কারা গিয়েছে, কিভাবে গিয়েছে, এটা আমাদের নজরে ছিল না। কিন্তু আমরা জানতে পেরেছি এখানে পুলিশের অবহেলা ছিল। আমরা একটা সংক্ষিপ্ত তদন্ত করেছি এবং তদন্তের পরে জানা গিয়েছে সেই থানার নাম হচ্ছে শাহ আলী থানা। এই শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা ছিল, তাকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে এবং তার বিরুদ্ধে ডিপার্টমেন্টাল প্রসিডিং রুজু করা হবে। এখনো পর্যন্ত আমরা কঠোর অবস্থানে আছি। তদন্তের মধ্যে যারই সম্পৃক্ততা পাওয়া যায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
0: বাংলাদেশের সীমান্ত অভিবাসন নিরাপদা জোরদার করতে আধুনিক প্রযুক্তি ও কারিগরি সহায়তা প্রদানে আগ্রহ প্রকাশ করছে সিঙ্গাপুর। সিঙ্গাপুরের বিদেশ অ্যাফেয়ার্স মিচেল লি গতকাল সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সাথে সৌজন্য সাক্ষাৎকালে এই আগ্রহের কথা প্রকাশ করেন। এ সময় উভয়পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্ক, বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধি, বিমানবন্দর ও স্থলবন্দরের নিরাপত্তা ব্যবস্থার আধুনিকীকরণ, প্রযুক্তি হস্তান্তর, অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, দেশে জ্বালানি সরবরাহ ক্রমশ স্বাভাবিক অবস্থায় ফিরছে। তিনি গতকাল রাজধানীতে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন। এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, তেল ও গ্যাস সরবরাহের একটি প্রধান কেন্দ্র মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে সরবরাহ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এর বিকল্প উৎস খুঁজে পেতে কিছুটা সময় লেগেছে। মন্ত্রী বলেন, এখন দেশে জ্বালানি আনা যাবে এবং সরবরাহের সময়সূচিও নির্ধারণ করা হয়েছে। নৌপরিবহন, রেলপথ এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, আধুনিক বন্দর, দক্ষ নাবিক, শক্তিশালী নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং নিরাপদ নৌপরিবহন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। তিনি গতকাল রাজধানীর একটি হোটেলে বিশ্ব নৌ দিবস 2026 উপলক্ষে নৌপরিবহন অধিদপ্তর আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন। নৌপরিবহন মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে এবারের প্রতিপাদ্য ছিল নীতি থেকে বাস্তব প্রয়োগ, নৌখাতে উৎকর্ষতা অর্জন। মন্ত্রী বলেন, দেশের সামুদ্রিক খাতকে নিরাপদ, আধুনিক, প্রযুক্তি নির্ভর, পরিবেশ বান্ধব ও আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতা সক্ষম করে গড়ে তুলতে সরকার কাজ করছে। চীনের ইউনান প্রদেশের সঙ্গে বাণিজ্য বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি কৃষি, জ্বালানি, প্রযুক্তি ও আঞ্চলিক যোগাযোগে সহযোগিতা জোরদারে বেশ কিছু প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। এর মধ্যে চট্টগ্রাম মিয়ানমার হয়ে ইউনানের রাজধানী কুনমিং পর্যন্ত সরাসরি সড়ক যোগাযোগ প্রতিষ্ঠা, বাংলাদেশি পণ্যের জন্য ইউনানে প্রদর্শনের সুবিধা দ্রুত চালু এবং সরাসরি কার্গো বিমান যোগাযোগ সম্প্রসারণের প্রস্তাব রয়েছে। গতকাল সচিবালয়ে ঢাকা সফররত চীনের ইউনান প্রদেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে এসব প্রস্তাব তুলে ধরেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল আব্দুল মুক্তাদির। বৈঠকে বাণিজ্যমন্ত্রী বলেন, চট্টগ্রাম থেকে মিয়ানমার হয়ে কুনমিং পর্যন্ত প্রায় 1,200 কিলোমিটারের কার্যকর সড়ক যোগাযোগ প্রতিষ্ঠা করা গেলে দুই অঞ্চলের মধ্যে পণ্য পরিবহনের সময় ও ব্যয় উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। এদিকে রাজধানীর একটি হোটেলে সফরতেই চীনের ইউনান প্রদেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলটির সম্মানে আয়োজিত এক সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহিরুদ্দিন স্বপন বলেন, দেশের অর্থনীতির পুনরুত্থান ও বিকাশের জন্য চীনের সঙ্গে কৌশলগত অর্থনৈতিক বন্ধুত্ব জোরদার করা বাংলাদেশের অন্যতম প্রধান অগ্রাধিকার। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
4: খবরের বাকি অংশ পড়ছি মাহমুদা আখতার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন একটি আত্মনির্ভর, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপি আয়োজিত এক মত বিনিময় সভায় এ আহ্বান জানান। মন্ত্রী বলেন, জনদুর্ভোগ কমানো এবং হাসপাতাল সহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে বর্তমান সরকার সৌরবিদ্যুৎ ব্যবস্থার সম্প্রসারণে বিশেষ গুরুত্ব দিচ্ছে। কৃষিখাতের উন্নয়ন ও কৃষকদের অধিকার সুরক্ষায় সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে তিনি বলেন, সারের সরবরাহ ও বিতরণ ব্যবস্থায় অনিয়ম এবং পুরনো ডিলারদের কারসাজি বন্ধে প্রতি ইউনিয়নে নতুন করে সার ডিলার নিয়োগ দেওয়া হবে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান দেশের উন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল টাঙ্গাইলের বাসাইলে উপজেলা বিএনপি আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে এই আহ্বান জানান। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম সরকারি অফিস ও প্রতিষ্ঠানসমূহে দ্রুত সৌরবিদ্যুতের ব্যবহার নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার অনুরোধ জানিয়েছেন। তিনি গতকাল সচিবালয়ে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় এ আহ্বান জানান। সভায় সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর মাধ্যমে সরকারি প্রতিষ্ঠানের বিদ্যুৎ ব্যয় কমানো এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। প্রতিমন্ত্রী বলেন, শিগগিরই তিনি বিভিন্ন প্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ স্থাপনের কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করবেন। নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশে আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য, ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ, অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা। দিবসটি উপলক্ষে তথ্য কমিশন ও বিভিন্ন সংগঠন রাজধানী ঢাকা সহ সারা দেশে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, সেমিনার ও জনসচেতনতামূলক কার্যক্রম। এদিকে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আজ রাজধানীর আগারগাঁওয়ে তথ্য কমিশনে এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার AMM নাসিরুদ্দিন বলেছেন, ঠাকুরগাঁও এক আসনের উপনির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। তিনি গতকাল নির্বাচন ভবনে ঠাকুরগাঁও এক আসনের উপনির্বাচনের মনিটরিং সেল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন। নির্বাচন সুষ্ঠু হওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে CEC বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো এই উপনির্বাচনও যেন দেশে বিদেশে প্রশংসিত হয় সে লক্ষ্যে কাজ করা হচ্ছে। এদিকে উপনির্বাচনকে সামনে রেখে গতকাল নির্বাচন ভবনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে ইসি। এ বিষয়ে AMM নাসিরুদ্দিন বলেন, নির্বাচনের সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখতে পর্যাপ্ত সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে থাকবে। স্কাইমার্ক ইন্টারন্যাশনাল লিমিটেডের ঋণ অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগে সালমান এফ রহমান সহ 25 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। গতকাল দুদক প্রধান কার্যালয়ে এক নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে কমিশনের সচিব মোহাম্মদ সাইদুর রহমান খান এ তথ্য জানান। অভিযোগে বলা হয়, ব্যবসায়িক অস্তিত্ববিহীন, নাম সর্বস্ব ও কাগুজে প্রতিষ্ঠান স্কাইমার্ক ইন্টারন্যাশনাল লিমিটেড গঠন করে পরিচালনা পর্ষদের সদস্যরা পরস্পর যোগসাজশে প্রতারণা ও ক্ষমতার অপব্যবহার করে 5,38,16,00,000 টাকা নগদে ট্রান্সফারের মাধ্যমে বিতরণ বা উত্তোলন করে আত্মসাৎ করেছে। সুদ ও অন্যান্য চার্জ সহ ব্যাংকের আর্থিক ক্ষতির পরিমাণ মোট 604,70,00,000 টাকা। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, কুটিরশিল্প ও ক্ষুদ্র শিল্প খাতে নতুন উদ্যোক্তা তৈরি এবং স্যানিটেশন ও অতি দরিদ্রদের জন্য 7,245,00,000 টাকা অর্থায়নের উদ্যোগ নিয়েছে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন PKSF। এর মধ্যে ছাদভিত্তিক সৌর বিদ্যুতের ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে 500,00,000 টাকা দেওয়া হবে। গতকাল রাজধানীর PKSF ভবনে অনুষ্ঠিত প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। দেশে 24 ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও 6 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 225 জনে। স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সময় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন আরও 2,158 জন। এদিকে 24 ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে 9 শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে 1,341টি শিশু।
1: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
5: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
4: এবার আন্তর্জাতিক সংবাদ। আফগানিস্তানের নুরিস্তান প্রদেশের সশস্ত্র বাহিনীর অভিযানে পাকিস্তান থেকে অনুপ্রবেশকারী 28 জন জঙ্গি নিহত এবং 32 জন আহত হয়েছে। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, জঙ্গিরা পাকিস্তান থেকে আফগানিস্তানে প্রবেশ করে। তাদের মধ্যে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের সদস্যরাও ছিল বলে জানিয়েছে কাবুল। পাকিস্তানি মিলিশিয়ারা ওই জঙ্গিদের সহায়তা করেছে বলে অভিযোগ করেছে আফগানিস্তান। তবে পাকিস্তান এই অভিযোগকে ভিত্তিহীন ও অসত্য বলে প্রত্যাখ্যান করেছে। পাকিস্তান তার নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থার কোনো সম্পৃক্ততার কথাও অস্বীকার করেছে। এদিকে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে নিরাপত্তা বাহিনীর অভিযানে অন্তত 73 জন জঙ্গি নিহত হয়েছে। পাকিস্তান সেনাবাহিনী জানায়, গত 96 ঘণ্টায় এসব অভিযান চালানো হয়। কোয়েটায় একটি অভিযানে 33 জন জঙ্গি নিহত হয়েছে। জিয়ারাতে আরও 23 জন নিহত হয়েছে বলে জানিয়েছে পাক সেনাবাহিনী। নস্কিতে 11 জন এবং মান্দ এলাকায় আরও 6 জন নিহত হয়। এসব অভিযান থেকে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়। নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠীগুলোর সদস্যদের লক্ষ্য করে এসব অভিযান চালানো হয় বলে দাবি করেছে পাকিস্তান। ইরানের একজন শীর্ষস্থানীয় জেনারেল বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শেষ হয়ে যায়নি। তিনি বলেন, তেহরান যুদ্ধে জয়ী হয়েছে ঠিকই, তবে এই বিজয়কে সুসংহত করতে হবে। তিনি উপসাগরীয় প্রতিবেশী দেশগুলোকে সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়ে ইরানের প্রস্তাবিত চুক্তিটি অগ্রহণযোগ্য। তিনি বলেন, ইরান শোচনীয়ভাবে কোণঠাসা হয়ে পড়ার কারণেই এই প্রস্তাব দিয়েছে। এশিয়ান গেমসের খবর। এশিয়ান গেমসের পুরুষ হকিতে আজ গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ ভারতের বিপক্ষে খেলবে। বাংলাদেশ সময় বিকেল 4টায় ম্যাচটি শুরু হবে। এর আগে গ্রুপ পর্বে বাংলাদেশ 5-1 গোলে শ্রীলঙ্কাকে এবং 3-1 গোলে ইন্দোনেশিয়াকে পরাজিত করে। ফুটবল। ইন্দোনেশিয়ার জাকার্তায় ফিফা আসিয়ান কাপ ফুটবলে আজ বাংলাদেশ তাদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের মোকাবেলা করবে। বাংলাদেশ সময় বিকেল 3টায় ম্যাচটি মাঠে গড়াবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:49 এবং সূর্য অস্ত যাবে 5:49। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। কৃষকদের স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির। প্রধানমন্ত্রী তারেক রহমানের সদ্য সমাপ্ত যুক্তরাষ্ট্র সফর অত্যন্ত ফলপ্রসূ ও সফল হয়েছে, সাংবাদিকদের বললেন প্রধানমন্ত্রীর মুখপাত্র মাহদি আমিন। রাজনৈতিক পরিচয় নয়, অপরাধের সাথে সম্পৃক্ততার ভিত্তিতে দুর্বৃত্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। দেশে জ্বালানি সরবরাহ স্বাভাবিক হয়েছে জানালেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশে আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস। দেশে একদিনে হামে মৃত্যু 9 জনের, ডেঙ্গুতে 6 জনের প্রাণহানি। পাকিস্তান সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করা 28 জঙ্গিকে হত্যার দাবি আফগানিস্তানের। এবং জাপানে এশিয়ান গেমসের পুরুষ হকিতে আজ বাংলাদেশের মুখোমুখি হবে ভারত। জাকার্তায় ফিফা আসিয়ান কাপ ফুটবলে সিঙ্গাপুরের মোকাবেলা করবে বাংলাদেশ। খবর শেষ হলো।
6: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ
7: সবার সাথে 90.4।

তীব্র গরমে বা তাপদাহে কিছু সতর্কতাই পারে স্বাস্থ্য ঝুঁকি কমাতে। প্রচুর পানি পান করুন, হিট স্ট্রোকের ঝুঁকি কমান, রোদে বের হলে ছাতা ব্যবহার করুন, খুব প্রয়োজন ছাড়া দুপুরের তীব্র রোদ এড়িয়ে চলুন। মাথা ঘোরা, অতিরিক্ত ঘাম, দুর্বলতা বা শরীরের তাপমাত্রা বেড়ে গেলে দ্রুত ঠান্ডা কোনো জায়গায় বিশ্রাম নিন এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। সতর্ক থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: 90.4.
1: Morning Mike.
2: গুড মর্নিং এভরিওয়ান, কি অবস্থা, সবার কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, আমিও অনেক বেশি ভালো আছি। আরও একটি সুন্দর সকাল শুরু হয়ে গেছে, যদিও সকাল থেকে আজকে কিন্তু প্রচণ্ড রোদ, মানে বুঝতেই পারছেন যে রোদ হলেই কিন্তু গরম বেশি পড়ে, আর গরম বেশি পড়া মানেই হচ্ছে ডিহাইড্রেশন হওয়ার সম্ভাবনা বেশি থাকে। যাই হোক, প্রতিদিনের মতো আজকেও পানি খান বলে জ্ঞান দিব না, এটা আপনাদের আসলে ইচ্ছা এবং আপনাদের চয়েস, বাট আমি আমার যে মানে বলার টিপস বা বলার যেটা দরকার আমি সেটাই বলি। ওকে ফাইন, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি মর্নিং মাইকে, আমি তানহা আছি আপনাদের সাথে, থাকবো সকাল 11টা পর্যন্ত প্রতি রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত। মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা FM 90.4 এ। অনেক গল্প করি, অনেক আড্ডা দিই, আর আপনারা তো অলরেডি গুড নিউজ পেয়ে গেছেন যে আমাদের SMS অপশন কিন্তু ওপেন হয়ে গেছে, এখন চাইলে কিন্তু আমাকে SMS করতে পারবেন এবং একই সাথে হোয়াটসঅ্যাপও মেসেজ করতে পারবেন 01841904904 এই নম্বরে। আর ফেসবুকেও চাইলে আমাকে ইনবক্স করতে পারবেন এবং আমার পোস্টও কমেন্ট করতে পারবেন। এই মুহূর্তে আমি পোস্ট আপলোড করে দিচ্ছি, সেখানে যেয়ে কমেন্ট করতে পারবেন এবং আমার পোস্ট বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করতে হবে। ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILoveDhakaFM। তো গানের রিকোয়েস্ট করতে পারেন চাইলে, আর আমি আপাতত এখন আমার পছন্দের গান প্লে করছি, গান শুনুন, আর এই গানের মাধ্যমে আজকের মর্নিং মাইক শুরু করব। চলুন গান শুনে আসি মনের মানুষ, কারণ আপনারা আমার মনের মানুষ, আর আপনাদের সাথে আমার দেখা হয় না, ওই যে একটা মানে ওই গানের লাইনই এটাই থাকে যে মিলন হবে কতদিনে, তো আপনাদের সাথে আমার দেখা হয় না, কিন্তু কথার মাধ্যমে বা এই যে আপনারা আমাকে শুনেন, মেসেজ করেন, এই কমিউনিকেশনের মাধ্যমে কিন্তু আমাদের আসলে দেখা সাক্ষাৎ হয়ে যায় এবং আমাদের কিন্তু অনেক মনে হয় যে পরিচিত আমরা একজন আরেকজনের, তাই না? তো যাই হোক, আপনাদের জন্য ডেডিকেট করছি এই গানটি মনের মানুষ, গানটি শুনুন, আবার একটু পরে ব্যাক করছি, স্টে টিউনড।

0: স্যার আসব?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: বাইজা বুজা তামা তামা
4: উন্তা জেন্তো মগর কি উন্তাছেন পুরাই 100 100 টানে, বুঝছেন না কি চলে?
5: দিল দিয়া ফিল করেন।

মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন, স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666। শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বুকে চাপ লাগছে, বারবার কাশি বা শোষ্য শব্দ হচ্ছে, এগুলো হতে পারে অ্যাজমার লক্ষণ। অ্যাজমা নিয়ন্ত্রণে রাখতে ধুলো, ধোঁয়া ও অ্যালার্জির কারণগুলো এড়িয়ে চলুন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ইনহেলার ব্যবহার করুন। শ্বাসকষ্ট হলে অবহেলা নয়, সময় মতো সঠিক পদক্ষেপ নিন। সচেতন থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: মর্নিং মাইক।
1: সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আম্বার আইটি আইপিফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেটে পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসে যা অসম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজেই টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুযোগ। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4, আমি তানহা আছি আপনাদের সাথে, মর্নিং মাইক নিয়ে থাকবো সকাল 11টা পর্যন্ত। এই মুহূর্তে বাজছে 8:34, আর আপনাদের জন্য কিন্তু মেসেজ অপশন ওপেন করে দিয়েছি, চাইলে আমাকে মেসেজ করতে পারবেন। আচ্ছা, অলরেডি আমার কাছে অনেক মেসেজ চলে এসেছে, মেসেজগুলো একটু পড়ে ফেলি আমার মনে হয়, কারণ গতকাল কেউ সব মেসেজ পড়ে শেষ করতে পারিনি, তারপর অনেকেই রাগ করেছিলেন। বাই দ্য ওয়ে, ফেসবুকেও কিন্তু পোস্ট আপলোড হয়ে গেছে, সেখানে চাইলে কমেন্ট করতে পারেন। ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILoveDhakaFM, SMS এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904। বাই দ্য ওয়ে, আপনাদেরকে একটা গুড নিউজ কিন্তু দেওয়া হয়নি। আপনারা কি জানেন আপনাদের প্রিয় আর যে রিদম, সে কিন্তু বিয়ে করে ফেলেছে, মানে লুকিয়ে লুকিয়ে বিয়ে করে ফেলেছে। ঠিক আছে, আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে রিদম ভাইকে জিজ্ঞেস করবেন যে ভাইয়া বিয়ে কেন লুকিয়ে লুকিয়ে করতে হলো আর মিষ্টি কোথায় বিয়ে? ঠিক আছে, আমাদেরকে তো খাওয়ায়নি, যদি আপনাদেরকে ভালোবেসে মিষ্টি খাওয়ায়। ওকে, চলুন এবার SMS চলে যাই। হাই আপু, কেমন আছো? তোমাকে কি আমি মিষ্টি আপু ডাকতে পারি? কারণ তুমি মিষ্টির মতো। সিলেট থেকে হালিমা। হালিমা, আপনার যা ইচ্ছা আপনি আমাকে তাই ডাকতে পারেন, শুধু গালি না দিলেই হলো। মিষ্টি আপু ডাকতে পারেন, কোনো প্রবলেম নেই। বাট থ্যাংক ইউ সো মাচ SMS করার জন্য, আর এত সুন্দর মিষ্টি একটা SMS করার জন্য। আপু কেমন আছেন? তুমি বুঝবে যেদিন সেদিন আর আমি থাকবো না এই গানটি দিন। আচ্ছা, তুমি বুঝবে যেদিন সেদিন আমি আর থাকবো না, এই গানটি কার, মানে সিঙ্গারের নামটা বললে আর কি আমাদের খুঁজতে একটু সুবিধা হয়, বুঝতে পেরেছেন? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি সিঙ্গারের নাম খুঁজে পাওয়া যায় কিনা, মানে গানটা খুঁজে পাওয়া যায় কিনা। কথা শুনতে চাই, গান না। কাল রিদমের বিয়ের কথা কি বলেছো? আর তোমাকে দেখতে চাই, ইশকে মে দিলবার দিতি না গানটা প্লে করবা? কথা শুনতে চাই, গান না। ওকে, আমি গান প্লে করে দিচ্ছি, কিন্তু রিদমের বিয়ের কথা মাত্রই আবার বললাম যে রিদম কিন্তু লুকিয়ে লুকিয়ে বিয়ে করে ফেলেছে, আপনারা কিন্তু তার কাছ থেকে মিষ্টি খেতে চাইবেন, এটাই তো বলেছি, আর কিছু বলিনি তো। শাকিব খান ছবি গান ও প্রিয়তমা, ও প্রিয়তমা গানটি শুনে আপু শুনান মুরাজুদ্দিন। আচ্ছা, গতকালকেও আমি এই গানটি প্লে করেছিলাম, আপনি শুনেননি, আমি কিন্তু আপনার রিকোয়েস্টের গান প্লে করেছিলাম। আচ্ছা ঠিক আছে, আমি গানগুলো প্লে করার চেষ্টা করছি যদি আমার প্লে লিস্টে থাকে, আর না থাকলে আমার পছন্দের কোনো গান প্লে করে দেবো আপনাদের জন্য। ওকে, মন খারাপ করা যাবে না, আমি আবার একটু পরে ব্যাক করছি, স্টে টিউনড।
2: হ্যালো।
3: হ্যাঁ বলো।
2: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
3: আচ্ছা নেটে কল দাও তো।
2: আহা, এখানে কি হলো?
3: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
2: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
4: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন, স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
1: রাস্তায় একটু অসতর্কতাই হতে পারে বড় দুর্ঘটনার কারণ। ট্রাফিক আইন মেনে চলুন, সিগনাল অমান্য করবেন না, গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহার থেকে বিরত থাকুন, পথচারীরা চলাচলের জন্য ফুটওভার ব্রিজ ও নির্ধারিত জায়গা ব্যবহার করুন, আর বাইক চালানোর সময় অবশ্যই হেলমেট পরুন। আপনার সচেতনতাই পারে নিজেকে নিরাপদ রাখতে এবং অন্যের জীবন বাঁচাতে। নিরাপদ থাকুন, নিরাপদ রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4, আমি তানহা আছি আপনাদের সাথে মর্নিং মাইক নিয়ে। আর মর্নিং মাইকের পোস্ট অলরেডি আপলোড হয়ে গেছে আমাদের ঢাকা এফএম 90.4 এর ফেসবুক পেজে। চলে যান তাড়াতাড়ি করে এবং বেশি বেশি করে কমেন্ট লাইক করতে থাকুন, শেয়ার করতে থাকুন। আর আপনাদের সাথে মজা মজা গল্প আড্ডা শেয়ার করছি আমি, আর আপনাদের পছন্দের গানগুলো প্লে করছি। কেমন লাগছে আজকের গানের লিস্ট এবং গানগুলো কেমন লাগছে আমাকে জানিয়ে দিন কমেন্ট করে অথবা হোয়াটসঅ্যাপ এবং এসএমএস করে। আপনারা হয়তো জানেন এতক্ষণে যে এসএমএস অপশন আমাদের কিন্তু ওপেন হয়ে গেছে, এখন থেকে কিন্তু অনেক বেশি এসএমএস পড়তে পারছি আমরা। তো চলুন আরও একবার এসএমএস এর ঢু মেরে আসি। আমাকে অনেকেই বলে যে আপু এসএমএস পড়ো না, অনেকদিন পর পড়ছো তাহলে একটু বেশি করে পড়ো। তাই আমি আজকে ভাবলাম যে একটু বেশি বেশি করে এসএমএস পড়বো। ওকে নিশি, আসসালামু আলাইকুম তানহা আপু, কেমন আছো? আর সত্য বলতেছো, আমার বিআই বিয়ে করেছে, যদি সত্যি হয় তাহলে ওর খবর আছে। আচ্ছা রিদমের কথা বলছেন কি? রিদম আপনার বিআই হয়? আচ্ছা বিআই তো বিয়ে করবেই, তাই না? বিআইটি হতো তাহলে বিয়ে করবে, অন্য কিছু হলে হয়তো বা বিয়ে করতো না। যাই হোক, আপনারা সবাই এটা শিওর হবেন, রিদম যেহেতু স্বীকার করছেন না, মানে ও কিন্তু স্বীকার করছে না, ও কিন্তু অনেক দুষ্টু আছে, ঠিক আছে? ও লুকিয়ে লুকিয়ে কিন্তু কাজ সেরে ফেলছে, আমাদেরকেও বলেনি। তো এটা আপনারা বুঝবেন, আপনারা মিলে সবাই মিলে ওর উপর একটু কি বলে একটু চড়াও হবেন। ওকে ওকে, তারপর আমরা এসএমএস এ চলে যাই। ও বাই দ্য ওয়ে, আপনাদেরকে আরো একবার এসএমএস এবং হোয়াটসঅ্যাপের নম্বরটা বলে দিচ্ছি। এসএমএস এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904। ওকে, আরে মনি মোনাইম এফ জি ইটি, নাস্তা করছেন? আমি নাস্তা করে এক কাপ চা নিয়ে তোমাকে শুনছি, থ্যাংক ইউ সো মাচ। আমি নামটা হয়তো ভালো করে পড়তে পারিনি, মোনায়েম মেবি আপনার নাম, বাট থ্যাংক ইউ সো মাচ এস এম এস করার জন্য। হ্যালো আপু, এস এম এস করেছেন কে এটা? 354 লাস্টে। কাইন্ডলি একটু বলেন যে হ্যালো আপু কেন লিখেছেন। আমি আছি, আমি কিন্তু মেসেজগুলো পাচ্ছি, আপনারা ভাবছেন হয়তো যে মেসেজ আমার কাছে আসছে কিনা, মেসেজ ঠিকঠাক আসছে। আপু অনেকদিন ধরে তোমার শো শুনি রংপুর থেকে, ওলি। থ্যাংক ইউ সো মাচ ওলি, কেমন আছেন? এবং আশা করি এনজয় করছেন আজকের শো। গোবরে পদ্মফুল নাটকে শুনেছিলাম, এই নাটকের দুটো গানই আমার অনেক পছন্দ। আচ্ছা গানের সিঙ্গারের নামটা একটু বলতে হবে। ওকে, অনেক সময় নাটকের গানগুলো আমাদের এখানে থাকে না, তবে সিঙ্গারের অনুযায়ী অ্যালবাম অনুযায়ী থাকে, তো সেক্ষেত্রে আমরা সিঙ্গারের নামটা জানলে আমি একটু সার্চ করে দেখবো ইন্টারনেটে, যদি আমি পেয়ে যাই তাহলে আমি প্লে করে দিব। ওকে, তুমি তো জান্নাত মেরি, তুহি তো জান্নাত মেরি, আপু গানটি শোনাও মুরাদ খান। ওকে, তুহি তো জান্নাত মেরি গানটি প্লে করে দিচ্ছি। এটা কি ওই যে ইমরান হাশমির গান না, তুহি তো জান্নাত মেরি, মানে এটা কোনটা? আচ্ছা আমি দেখছি দেখছি, ওকে যদি থাকে তাহলে আমি প্লে করে দিচ্ছি। ওকে আপু, ভালো আছেন? আমি মুক্তা, সাইরা তেরি মেরি এই সংটা, সং দুইটা দিবেন। সাইরা, সাইরা কোন সং? সাইরা তো মানুষের নাম, সাইরা কোন সং? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, আমি অবশ্যই প্লে করে দিব আমার প্লে লিস্টে থাকলে এবং আমি বুঝতে পারলে যে কোন গানটা। নিশি আপু, এটা কিন্তু ঠিক হচ্ছে, আমার বিআই এর নাম মিথ্যা বলা, আর আমি আমার বিআই কে চিনি, সে কখনো এই কাজ করবে না। আর আপু আমাকে একটা গান শোনাবে, ছবির নাম বিশ্ব সুন্দরী, গানটা হলো তুই কি আমার হবি রে, প্লিজ আপু এই গানটা শোনাও। আচ্ছা নিশি, আপনার কেন মনে হলো যে আমি রিদমের সম্পর্কে মিথ্যা কথা বলবো? তার মানে রিদমকে বেশি বিশ্বাস করা হচ্ছে, তাই না? তাহলে জান রিদমকে যে গানের রিকোয়েস্ট করুন, আমি রাগ করেছি, আমি একটা কথা বললাম আর আমাকে লিটারেলি আপনি মিথ্যুক বানিয়ে দিলেন, তাই না? এত বেশি বিশ্বাস রিদমের উপর? ওকে ঠিক আছে, দেখা যাক, আমি এখন আরও একটা ব্রেক নেব। তবে ব্রেক নেওয়ার আগে একটু বলে দিচ্ছি, অনেকে আমাকে কমেন্ট করছেন, কয়েকজনের নাম আমি একটু বলছি, অমৃত বোস এবং হাফিজ মোহাম্মদ, সাব্বির আহমেদ, ইয়াসিন আহমেদ, আরাফাত কমেন্ট করেছেন, থ্যাংক ইউ সো মাচ যারা কমেন্ট করছেন এবং আমাকে শুনছেন, আমার সাথে আছেন। তো চলুন এই মুহূর্তে আরো একটা ছোট্ট ব্রেক নিয়ে ব্রেক থেকে ফিরবো একটু পরে, সো স্টে টিউনড।
1: স্যার আসবো?
2: আসুন।
1: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
1: জি স্যার।
2: সেটা কেন হলো না?
1: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
1: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে তাহলে তাদের সাথে যোগাযোগ করেন?
1: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে। শুধু নিতে হবে আম্বারআইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বারআইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বারআইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন, স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
1: উফ, শান্তি নাই রে।
2: আছে।
1: কই?
2: ঢাকা FM টিউন করেন।
1: তারপর
2: পাবেন
1: কি?
2: শান্তি।

0: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। আপনারা শুনছেন ঢাকা FM 90.4, আমি তানহা আছি আপনাদের সাথে মর্নিং মাইক নিয়ে এবং থাকবো সকাল 11টা পর্যন্ত, প্রতি রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা FM 90.4 এ। আমাকে চাইলে আপনারা SMS এবং হোয়াটসঅ্যাপ করতে পারেন, SMS এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904, ফেসবুক অ্যাড্রেস facebook.com/ilovedhakafm। তো ফেসবুকের পোস্টে অলরেডি অনেকে কমেন্ট করছেন, তো সেই কমেন্টগুলো একটু পড়ে আসি। ওকে, ইয়াসিন আহমেদ আরাফাত একই মানে মেসেজ হচ্ছে একটা একটা করে কমেন্ট করেন, কেন একটা কমেন্টে পুরো মেসেজটা লিখবেন? ওকে, একটা কমেন্ট করেছেন হ্যালো, আবার লিখছেন, আরেকটা কমেন্টে লিখেছেন গুড মর্নিং, আরেকটা কমেন্টে লিখেছেন দিয়েছেন চায়ের কাপের ছবি, আবার আরেকটা কমেন্টে দিয়েছেন কেমন আছেন আপু, আবার আরেকটা কমেন্টে লিখেছেন কিউটনেস ওভারলোড, এইভাবে না লিখে একটা কমেন্টেই লিখবেন। ওকে, যাই হোক, পরের মেসেজ কমেন্টে চলে যাই। আতিক, শুভ সকাল, শুভ সকাল, থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য। সোহেল মাসুদ, শুভ সকাল, শুভ সকাল। জামাল মিয়া, আসসালামু আলাইকুম মাই ডিয়ার, থ্যাংক ইউ সো মাচ, ওয়ালাইকুম আসসালাম। মোহাম্মদ সুমন, আলহামদুলিল্লাহ, গুড মর্নিং, গুড মর্নিং। ওকে, তারপর ওকে, সো কমেন্ট যারা যারা করছেন আমাকে এবং আমার সাথে আছেন সবাইকে অনেক অনেক অনেক অনেক ধন্যবাদ এবং অনেক ভালোবাসা। ওকে, মাস্টারও কমেন্ট করেছেন একজন, শারমিন আক্তার জুই, গুড মর্নিং তানহাপু, গুড মর্নিং জুই, কেমন আছেন? এবং মনে হচ্ছে অনেকদিন পর আমাকে কমেন্ট করেছেন, তাই না? আচ্ছা, আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন, আসসালামু আলাইকুম, গুড মর্নিং আপু, আমি জুয়েল মালয়েশিয়া থেকে ঢাকা FM 90.4 সাথে আছে, থ্যাংক ইউ সো মাচ। মালয়েশিয়াতে এখন বর্তমানে কি অবস্থা আমাকে একটু বলুন তো, মানে সব ঠিকঠাক আছে তো, এবং প্রাকৃতিকভাবে বা মানে সব দিক থেকে সব ঠিকঠাক আছে কিনা আমাকে একটু জানাবেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ আমাকে শোনার জন্য এবং মেসেজ করার জন্য। আসসালামু আলাইকুম, যদি সম্ভব হয় অদেখা স্বর্গ আর্ট সেলে, যদি সম্ভব হয়। ওকে, ঠিক আছে, আমি প্লে করে দিব যদি থাকে আমার কাছে। ওকে, আসসালামু আলাইকুম আপু, আমি কুয়েত থেকে শুনছি, আমাকে একটা গান শোনান, কিশোর কুমারের চিরদিন তুমি যাওয়ার। ওকে, ঠিক আছে, প্লে হয়ে যাবে গানটি, আপনি টিউন থাকবেন ঢাকা FM 90.4 এ। ওকে, চলুন এখন আমরা আবার একটা ছোট্ট ব্রেক নিই, আপনারা SMS কমেন্ট করতে থাকুন, আবার ফিরছি একটু পরে, স্টে টিউনড।
1: হ্যালো,
2: হ্যাঁ বলো।
1: এই, তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা, নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প, মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে, আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি, তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: ভ্যাকসিনেশন এক স্টেশন। আমার জীবনটাকে পাঞ্চে করে ফেলছো, কোনো কেয়ার নেই, ফেয়ার নেই, ডাকলে আসো না, আমি কিছু বললে হাসো না।
1: মানে কি?
0: মানে কি আবার? আমার জীবনে তোমার আলো হয়ে আসার কথা ছিল, হাসি হয়ে আসার কথা ছিল।
1: কেন? আমি কি ঢাকা FM যে সারাদিন তোমার এন্টারটেইন করব? হ্যাঁ, এত সারাদিন এন্টারটেইনমেন্ট চাইলে ঢাকা FM শোনো। ঢাকা FM 90.4
0: এক নেশন এক স্টেশন।

0: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন, স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
1: Taka FM 90.4
2: সারা দেশে
1: সবার সাথে।

0: মর্নিং মাইক,
1: ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4, আমি তানহা আছি আপনাদের সাথে, মর্নিং মাইক নিয়ে থাকবো সকাল 11টা পর্যন্ত। আর আমাকে অনেকে এসএমএস করছেন, বাই দ্য ওয়ে এসএমএস এবং হোয়াটসঅ্যাপ নম্বরটা আরেকবার বলে দিচ্ছি। এসএমএস এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904, ফেসবুক অ্যাড্রেস facebook.com/ilovethakafm। ওকে, এসএমএস করেছেন আমাদেরকে, রিদম ভাইয়া কি সত্যি বিয়ে করেছেন? তাহলে উনি যে বলেছেন এটা মিথ্যা, আসলে উনি ভাবছে যে বিয়ে হয়েছে এটা বললে ওনার প্রতি আপনাদের যে ভালোবাসা সেটা কমে যাবে, সেই ভয়ের ঠেলায় সে বলছে যে এসব মিথ্যে। কিন্তু ঘটনা কিন্তু ঘটে গেছে। আর আপনারা কি বুঝতে পারেননি এতদিন রিদমের পোস্ট টোস্ট দেখে এবং তার ভাবসাব দেখে, তার কথাবার্তা শুনে এটাকে বোঝা যায়নি মানে কিভাবে সম্ভব? আর যাই হোক, আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে আমরা কথা না বলি, আর বাকিটা রিদমই বুঝবে। ওকে ঠিক আছে, আমরা মুভ অন করি এখান থেকে। মোহাম্মদ ইউসুফ শিকদার, বিক্রমপুর, তানহা আপু আপনি কেমন আছেন? আপু আপনি কি হিমেশের একটা গান বাজাতে পারবেন, সমঝো না কুচ তো সমঝো না, বা মাশরফি কি পারবেন সমঝো না গানা বাজাতে আসছি আপু। আচ্ছা, এসএমএস এর পড়তে যেয়ে আমার দাঁত যে কটা ছিল সেগুলোর মধ্যে দুইটা পড়ে গেছে, ঠিক আছে, বাট থ্যাংক ইউ সো মাচ এসএমএস করার জন্য, এবং কষ্ট করে হলেও আমি বুঝতে পেরেছি আপনার এসএমএস, লাস্টে 3832। ওকে ইউসুফ শিকদার, ওকে থ্যাংক ইউ সো মাচ। ওকে, পরের এসএমএস চলে যাচ্ছে, কি গো আপু রাগ করলো? আরে বাবা তুমি বলো বিয়ে করেছে, আর বিয়াই বলে বিয়ে করিনি, মনে হচ্ছে একটা গন্ডগোল আছে, না হলে তুমি হঠাৎ কেন বিয়ের কথা বলতেছো, ভেজাল হো গায়া নিশি। ওকে মুভ অন, এখান থেকে আমরা মুভ অন করে ফেলি, দেখি আসলে সত্য না মিথ্যা সেটা সামনে হয়তো প্রমাণ পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম তানহা আপু, কেমন আছেন? আমি ইউষা আছি কিশোরগঞ্জ নীলফামারি থেকে, পসিবল হলে একটা গান প্লে করিয়েন, সং এগিয়ে দে অরিজিৎ সিং। ওকে ঠিক আছে, প্লে হয়ে যাবে গান, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম ভাইয়া, আজ আমি তাহসিন, তোমার সাথে প্রথমবার তোমাকে এসএমএস করছি ভাইয়া, আজকে তুমি আমাকে সায়রা গান দেবে, সায়রা গান অলরেডি প্লে হয়ে গেছে, ঠিক আছে, আপনি ছিলেন না তখন, টিউন থাকতে হবে পুরোটা সময় জুড়ে। ওকে, ইউর ভয়েস ইজ ভেরি নাইস তানহা, স্বপ্নিল ফ্রম রংপুর, থ্যাংক ইউ সো মাচ। ওকে, তারপর আপু কেমন আছেন? আমি সিফাত, ওরে ইচ্ছে করে বুকের ভেতর লুকিয়ে রাখি তোরে, আমার সারা দেহ খেয়ে গো মাটি, এই গানটা শোনাবেন। ওকে ঠিক আছে, থাকলে অবশ্যই প্লে হয়ে যাবে। আর যারা আমাকে পুরনো দিনের গানগুলো সাজেস্ট করছেন, গান রিকোয়েস্ট করছেন, তাদের জন্য একটু বলে রাখি, প্রতি শনিবার সকাল 11টা থেকে 2টা পর্যন্ত রেট্রো রিলোডে আপনারা সকল পুরনো দিনের সিনেমার গানগুলো শুনতে পাবেন, সেখানে কাইন্ডলি একটু মেসেজ করবেন এবং সেখানে থাকবেন। ওকে, এফ এ সুমন, জাদুরে জাদু। ওকে, কি জাদুরে জাদু কোনো গানের কথা বলছেন? ওকে চলুন আমরা আবার ব্রেকে চলে যাই এবং গান প্লে করে দেই, গান শুনুন, আবার একটু পরে ব্যাক করছি, স্টে টিউনড।

0: মর্নিং মাইক।
1: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছেই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। আপনারা শুনছেন ঢাকা FM 90.4, আমি তানহা আছি আপনাদের সাথে মর্নিং মাইক নিয়ে। আপনাদের পছন্দের গান প্লে করছি এবং রিকোয়েস্ট যে যারা করেছেন তাদের গান প্লে করছি। কিছু কিছু গান আমার ভোল্টে নেই, প্লে লিস্টে নেই, তার কারণে প্লে করতে পারছি না। তার জন্য মন খারাপ করবেন না, অবশ্যই তাদের জন্য আমি আমার পছন্দের গান প্লে করে দিচ্ছি। তো এখন আবারও গানে যাব, ব্রেকে যাব, আবার একটু পরে ফিরছি, স্টে টিউনড।

0: স্যার আসব?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bb। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: শুনছেন ঢাকা FM 90.4।

শুনছেন ঢাকা FM 90.4। মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ, ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন, স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666। প্রতি শনিবার রাত 10টায় শুনুন ঢাকা FM 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

উপন্যাস বা কবিতার পঙ্ক্তি নয়, নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হল নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আরজে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প, যার শেষটা কেউ জানে না।

আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমি তানহা, এতক্ষণ ছিলাম মর্নিং মাইক নিয়ে এবং আপনাদের সাথে আড্ডা গল্পে পুরো জমেছিল আজকের মর্নিং মাইক। আশা করি আপনারা সবাই এনজয় করতে পেরেছেন এবং ভালো লেগেছে আপনাদের আজকের মর্নিং মাইক। তো আমি তানহা এখন বিদায় নিব, কিন্তু আগামীকাল ঠিক সকাল 8টা বাজে আবার হাজির হয়ে যাব এবং প্রতি রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা এফএম 90.4। তো অনেক আড্ডা, অনেক গল্প করি, আপনাদের পছন্দের গান প্লে করি এবং আমার মজার মজার মর্নিং এর স্টোরি শেয়ার করি এবং আপনাদের স্টোরিগুলোও আমি পড়ি এবং মেসেজ কমেন্ট, লাইভের মেসেজ কমেন্টগুলো পড়ি। তো আশা করি সবার ভালো লেগেছে আজকের অনুষ্ঠান। আমার তো খুব বেশি ভালো লেগেছে আপনাদের সাথে গল্প করে এবং আপনাদের সাথে গল্প শেয়ার করে। তো আজকের মতো বিদায় জানাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার কথা হবে আগামীকাল। সবাইকে বাই বাই, কিপ স্মাইলিং, কিপ লিসনিং।

মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর। 94.4

0: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন, স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
1: হাই, আমি মুকুল। আমাকে শুনবেন প্রতি সোমবার বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত ঢাকা FM 90.4 এ আমার শো মুকুল টি স্টলে।
2: চিনলি না রে চিনলি না, আমি কি ধন চিনলি না, সাত দরিয়ায় জাল ফেলিয়া এমন রতন মিলবে না। চিনলি না রে
1: মুকুল টি স্টল,
3: হটেস্ট প্রোগ্রাম ইন দ্য টাউন।

মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন, স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।

0: বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
0: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
0: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: পথের ধুলো, অচেনা মুখ, সূর্যের আলো লিখা থাকে সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো। দূরপথে হাঁটলে বোঝা যায় পৃথিবীটা কত বড়, জীবনটা কত সুন্দর। ভ্রমণ মানে পালানো নয়, বরং ফিরে দেখা জীবনকে, পৃথিবীকে, সময়কে। ট্রাভেল শো লেটস গো নিয়ে আমি থাকবো আর জাহাসিব, ঢাকা FM 90.4 এ প্রতি সোমবার রাত 9টায়। লেটস গো, দ্য রিদম অফ জার্নি।

মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন, স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।

0: সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড. অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড এন্ড এনজয় দ্য মোমেন্ট. লিসেন ঢাকা মেট্রো 9040. লেটস টক মোর মিউজিক. হট ইজ মিউজিক.
1: Tuesday to Wednesday from 5 p.m.
2: একটুখানি সবুজ খুঁজি.

আপনার শুনছেন ঢাকা FM 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা FM 90.4।

পথের ধুলো, অচেনা মুখ, সূর্যের আলো লিখা থাকে সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো। দূরপথে হাঁটলে বোঝা যায় পৃথিবীটা কত বড়, জীবনটা কত সুন্দর। ভ্রমণ মানে পালানো নয়, বরং ফিরে দেখা জীবনকে, পৃথিবীকে, সময়কে। ট্রাভেল শো লেটস গো নিয়ে আমি থাকবো আর জাহাসিভ ঢাকা FM 90.4 এ প্রতি সোমবার রাত 9টায়। লেটস গো, দ্য রিদম অফ জার্নি।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর। 90.4 FM.

0: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন, স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
1: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
2: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চায় পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইডি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: শুনছেন ঢাকা FM 90.4।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেস্তের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

বাইজা বুইজা তামা তামা তো জেনতো মগর কি হুলতাছেন পুরাই 101 টানে বুঝছেন না কি চলে ওহো লিয়ে লিছে রে দিল দিয়া ফিল করেন দ্য গ্রাম 90.4

near. Why you wanna be near?

0: স্যার আসব?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে তাহলে তাদের সাথে যোগাযোগ করেন?
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন, স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
1: তামাক ও অ্যালকোহল কখনো শুধু একজন মানুষকে ক্ষতি করে না, এর প্রভাব ছড়িয়ে পড়ে একটি পরিবারে, একটি স্বপ্নে, একটি ভবিষ্যতে। মুহূর্তে নেশা হয়তো ক্ষণিকের, কিন্তু এর ক্ষতি হতে পারে আজীবনের। তাই নিজের জীবনকে ভালোবাসুন, প্রিয়জনের হাসিকে মূল্য দিন, তামাক ও অ্যালকোহলকে না বলুন, কারণ সুস্থ থাকাটাই জীবনের সবচেয়ে বড় অর্জন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: সুস্থ জীবন শুরু হোক ছোট্ট ছোট্ট কিছু অভ্যাস থেকে। প্রতিদিনের খাবারের তালিকায় রাখুন পুষ্টিকর খাবার যেমন ফলমূল, শাকসবজি। অতিরিক্ত তেল, চিনি আর জাঙ্ক ফুড থেকে বিরত থাকুন। আর দিনে অন্তত 30 মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম করুন। পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন। মনে রাখবেন, সুস্থ খাদ্যাভ্যাস আর নিয়মিত শারীরিক কর্মকাণ্ডই পারে আপনাকে রাখতে প্রাণবন্ত, কর্মক্ষম ও রোগমুক্ত। নিজের যত্ন নিন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন, স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।

0: 90.4.
1: Midday.
2: Midday Field.
3: হ্যালো বাংলাদেশ, সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4 এ। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, যুক্ত আছেন আমাদের সাথেই। আমি আরজি রিদম হাজির হয়ে গেলাম উইথ মিড ডে ফিলস। হ্যাঁ লিসনার্স, মিড ডে ফিলস নিয়ে হাজির হয়ে গেলাম আজ সোমবার। আর সোমবার মানেই কিন্তু মিড ডে ফিলস। সোম থেকে বুধ দুপুর দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আমি আরজি রিদম থাকি আপনাদের সাথে। আজকেও কিন্তু বরাবরের মতোই হাজির হয়ে গেছি আমাদের দুপুরটাকে ইন্টারেস্টিং করে তোলার জন্য, দুপুরটাকে আনন্দময় করে তোলার জন্য। আশা করছি অবশ্যই সবাই শেষ পর্যন্ত যুক্ত থাকবেন। আর শুরুর এই মুহূর্তে বলে দিচ্ছি, খুব ইজিলি কিন্তু আপনিও আমার সাথে এই লাইভ আড্ডায় যুক্ত হতে পারবেন। আমাদের সাথে আপনিও কিন্তু আপনার মনের কথাগুলো শেয়ার করতে পারবেন। ওকে, তার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ফেসবুক পেজে চলে আসতে হবে, facebook.com/ILoveDhakaFM, অর্থাৎ ঢাকা এফএম 90.4 এর অফিসিয়াল পেজ যদি চলে আসেন সেখানে কিন্তু আমার পোস্ট পেয়ে যাবেন। অ্যান্ড পোস্টের কমেন্ট সেকশনে কমেন্ট ড্রপ করলেই কিন্তু আমি আপনাকে পেয়ে যাচ্ছি। অর্থাৎ কমেন্ট সেকশনে আপনার যে কোনো কথা কিন্তু আপনি শেয়ার করতে পারেন, কোথায় আছেন, কেমন আছেন, কি করছেন, কোনো ইন্টারেস্টিং ঘটনা, কোনো স্যাড মোমেন্ট, এনিথিং মোস্ট ওয়েলকাম। রিদম আছে সব শোনার জন্য। তাছাড়া আমাদের নাম্বারও লিখতে পারবেন, 01841904904। ঠিক একই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপও আছে, আপনি চাইলে হোয়াটসঅ্যাপেও লিখতে পারবেন। তাছাড়া আমাদের একটা অফিসিয়াল অ্যাপ আছে ঢাকা FM 90.4, আপনি প্লে স্টোর অথবা অ্যাপেল স্টোরে সার্চ করলে পেয়ে যাবেন। অ্যান্ড ডাউনলোড করে ফেললে খুব ইজিলি কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বসে খুব সহজেই শুনতে পারবেন আমাকে, শুনতে পারবেন মিড ডে ফিলস, শুনতে পারবেন আপনার প্রিয় স্টেশন ঢাকা FM 90.4। তো আশা করছি সবাই যুক্ত হয়ে গেছে এখন পর্যন্ত দেখা যাচ্ছে। আমি কিন্তু দেখতে পাচ্ছি অলরেডি ফেসবুকের কমেন্ট সেকশনে অনেকেই চলে এসেছে, মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। প্রথমে দেখতে পাচ্ছি আমার সাথে আশিকি আলিহি ভাই চলে এসেছে, ভাই আমার। হ্যাঁ হ্যালো ভাই, কি অবস্থা? ইমরান তুহিন চলে এসেছে কমেন্ট সেকশনে, কমেন্ট সেকশনে এমডি জাওয়াদ আছে দেখা যাচ্ছে, ইমরান তুহিন আছে। ওকে, সবার সাথে কথা হবে, নাম্বারও দেখতে পাচ্ছি আনাগোনা বেড়ে গেছে সবার, হোয়াটসঅ্যাপেও দেখা যাচ্ছে, ওয়াও ওয়াও নাইস। যাই হোক, বাইরের আপডেট যদি একটু দেই, একটা বিষণ্ন একটা ওয়েদার, মানে লাইক তেমন কোনো রোদও নেই আবার খুব যে ঠান্ডা তাও না, একটা থমথমে একটা পরিবেশ, বাট গরম লাগছে, এটা ট্রু গরম লাগছে। গাছের পাতা একটাও নড়ছে না, মানে টোটালি কোনো বাতাস নেই। আর আমি যখন অফিসে আসছিলাম তখন মোটামুটি একটু রোদ দেখেছি। আর সারাদিনের আপডেট যদি দেই, এখন পর্যন্ত তো আসলে আমাদের গুগল থেকে বলছে যে আজকে সারাদিন কোনো বৃষ্টি হবে না, বাট আনফর্চুনেটলি বাংলাদেশে বর্তমানে যা হচ্ছে, একদিন বৃষ্টি হচ্ছে, তারপরের দিন আবার খুব গরম পড়ছে, তারপরের দিন আবার বৃষ্টি হচ্ছে, এভাবেই কিন্তু আমাদের ওয়েদারটা যাচ্ছে। আর খুবই একটা কি বলবো, এটা খুবই রাফ অ্যান্ড টাফ একটা ওয়েদার, অনেকেই অসুস্থ হয়ে পড়ছে। আশা করছি সবাই একটু মেনটেন করে চলবেন, কজ সিজন চেঞ্জ হচ্ছে, সো সিকনেসটা খুবই স্বাভাবিক। যাই হোক লিসনার্স, আমি রিদম আছি আপনাদের সাথে একদম বিকেল পাঁচটা পর্যন্ত, সবার সাথে অনেক কথা হবে, গল্প হবে, আড্ডা হবে, আর প্লেলিস্ট জুড়ে সব সুন্দর সুন্দর গান কিন্তু অপেক্ষা করছে আপনাদের জন্য। আমার মনে হয় এই দুপুরটাকে একটা গান দিয়ে শুরু করে দেওয়া উচিত। আশা করছি গানটি এনজয় করবেন। মেজবাউর রহমান সুমনের আমার পছন্দের একটা গান, রই দে আইলা গাজুরাইতে, খুব সুন্দর একটা গান। সো গানটা দিয়ে আজকের দুপুরটা শুরু করছি, খুব জলদি আবারও ফিরে আসছি আপনাদের মাঝে। আশা করছি অবশ্যই শেষ পর্যন্ত সবাই রিদমের সাথেই যুক্ত থাকবেন লিসনার্স।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: Midday. Midday Field.
1: Hello, my beloved listeners. Welcome back again. আর যে হৃদম কিন্তু হাজির হয়ে গেছে আজকে দুপুর বেলাও আজকের দুপুরটাকে ইন্টারেস্টিং করে তোলার জন্য। আশা করছি সবাই যুক্ত হয়ে গেছেন আমার সাথে, যুক্ত আছেন এই মুহূর্তে, যে যেখান থেকেই শুনছেন না কেন সবাইকে মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। লিসেনার্স, আমার সাথে কিন্তু আপনিও আমার এই আড্ডা যুক্ত হতে পারবেন, আমাকে লিখতে পারবেন আপনার মনের কথা, আমার সাথে আপনিও কিন্তু বিভিন্ন ধরনের গল্প শেয়ার করতে পারেন। আমাদের ফেসবুক পেজে চলে আসতে হবে, facebook.com/ILoveDhakaFM, অর্থাৎ ঢাকা এফ এম 90.4 এর অফিসিয়াল পেজটাতে চলে আসলেই কিন্তু আপনি আমার পোস্ট পেয়ে যাবেন। অ্যান্ড পোস্টের কমেন্ট সেকশনে কমেন্ট ড্রপ করলেই কিন্তু হচ্ছে। এদিকে দেখতে পাচ্ছি কমেন্ট সেকশনে অনেকে যুক্ত হয়ে গেছে, আবার নাম্বারও লিখতে পারবেন 01841904904। ঠিক একই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপও আছে, হোয়াটসঅ্যাপেও লিখতে পারবেন। আচ্ছা, আমি এই মুহূর্তে একটু সরাসরি আমাদের কমেন্ট সেকশনে চলে যাই, দেখি কে কে যুক্ত হয়ে গেছে। আচ্ছা, আশিকি আলিহি ভাই আছে, ভাই লিখেছে, ভাই আমার, হ্যাঁ ভাইয়া কি অবস্থা, আশা করছি ভালো আছেন। ইমরান তুহিন যুক্ত হয়েছে, হাই রিদম ব্রো, আম তুহিন ফ্রম গাজীপুর শ্রীপুর, ও মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। তারপর গুড আফটারনুন, গুড আফটারনুন, ওকে, না এখন পর্যন্ত নুন আছে, দেখি আফটারনুন হতে আর একটু সময় বাকি আছে। এমডি জাওয়াদ আছে দেখা যাচ্ছে, ভাইয়া কেমন আছো? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। জাওয়াদ আপনি কেমন আছেন? প্লিজ লেট টেল মি হোয়েন ইউ গো টু গাজীপুর শ্রীপুর, আই ওয়ান্ট টু মিট ইউ ব্রো। ওকে ওকে, অবশ্যই আমি যদি কখনো যাই গাজীপুর সেটা তো অবশ্যই আপনারা জানবেন। সো আমার প্রোফাইলে আপনারা খোঁজ খবর রাখতে পারেন, আমার প্রোফাইলে কিন্তু সবসময় মানে সব আপডেটই থাকে, কখন কি করছি, কোথায় যাচ্ছি, কেমন আছি, সব আপডেটই কিন্তু ফেসবুকে পেয়ে যাবেন। আমার প্রোফাইলে চলে আসতে হবে রিদম খন্দকার, RYTHOM রিদম খন্দকার, অনেকদিন পর আবার বললাম, হ্যাঁ RYTHOM। ওকে, কংগ্রেচুলেশন, কংগ্রেচুলেশন ফর হোয়াট জুয়েল ভাই? জুয়েল ভাই বুঝলাম না, মানে আমাকে কংগ্রেচুলেশন কিসের জন্য, আমি তো জানি না কেন। আচ্ছা ফাইন, একটু জানাবেন আমাকে কমেন্ট করে কেন কংগ্রেচুলেশন বললেন। আচ্ছা, তৌকির আহমেদ আছে দেখা যাচ্ছে, ভাই কেমন আছেন? লাল শাড়ি পরিয়া কন্যা, আচ্ছা রক্ত আলতা পায় বা চাই না মেয়ে তুমি অন্য কারো হও। ওকে, গানটা দিবেন, গানটা সুন্দর কিন্তু, চাই না মেয়ে তুমি অন্য কার হও, না কেউ তোমাকে তুমি কার নও, তুমি তো আমারই জানো না। ও আচ্ছা, আজহারুল ইসলাম ফ্লেভার ভাই আছে, ওয়েলকাম টু মিড ডে ফিল্ডস উইথ আরজে রিদম, হ্যাঁ হ্যাঁ, ইয়েস ইয়েস, আরজে রিদম ইজ হিয়ার। আচ্ছা, রাইসা যুক্ত হয়ে গেছে চট্টগ্রাম থেকে আমার সাথে দেখা যাচ্ছে। অ্যাপে কি ব্যাকগ্রাউন্ডে প্লে করা যায় না? হুম হুম, যায় যায়, অবশ্যই যায়, আমাদের অ্যাপেটা ব্যাকগ্রাউন্ডে চলবে ফর শোর। ওকে রাইসা, মোস্ট ওয়েলকাম, খুব ভালো লাগলো রাইসাকে অনেকদিন পর পেলাম মনে হচ্ছে। আচ্ছা, এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে আরও অনেকেই যুক্ত হয়েছে, নাগেশ্বরী থেকে পল্লবী চলে এসেছে, দাদা কেমন আছো, তোমার বাসার সবাই কেমন আছে? দাদা আলহামদুলিল্লাহ বাসার সবাই বেশ ভালো আছে, আশা করছি আপনিও ভালো আছেন। সাইদুল ইসলাম সোহাগ আছে, হ্যালো রিদম ভাইয়া, শুভ দুপুর, আমিও জয়েন হয়ে গেলাম, ইনশাল্লাহ পুরোটা সময় থাকার চেষ্টা করব। ও ও, দ্যাটস লাইক মাই বয়, দ্যাটস লাইক মাই ম্যান, লাভ ইউ, লাভ ইউ। আচ্ছা, জান্নাতুল হীরা কি অবস্থা, আজ সূর্যটা কোন দিকে উঠেছে, পূর্ব না পশ্চিম, স্বপ্নে দেখছি নাকি? আর যে রিদম এত ভালো কখন থেকে হলো, তুমি তো ফেসবুক লাভার, তাহলে ফেসবুক নিয়ে থাকো, নাম্বারে মেসেজ কেন পড়ছো? তোমার কষ্ট হচ্ছে তো নাম্বারে মেসেজ পড়তে, তাই না? খুব সুন্দর পোক করতে জানেন, হ্যাঁ জান্নাতুল হীরা, নাইস ওয়ান। ওকে, আরো অনেকে যুক্ত আছে, সবার সাথেই কথা হবে, আড্ডা হবে, কিছু ইন্টারেস্টিং বিষয় নিয়ে আমরা গল্প করবো। তখন রোহিতের গান শুনছিলাম, রোহিতের ব্যাপারে কিন্তু একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে, সেটাও আমি শেয়ার করবো কিছুক্ষণ পর। বাট এই মুহূর্তে একটা গানে চলে যাই, আমার মা একটা কথা বলতো, সেটা হচ্ছে, খোকা তুই কখনো প্রেম করিস না। আমরা প্রীতম হাসানের একটা গান শুনবো, খোকা, আমার মা বলেছিল খোকা তুই প্রেম করিস না। আচ্ছা যাই হোক, শুনতে থাকেন, খুব জলদি আবার ফিরে আসছি আপনাদের মাঝে।

মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন, স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।

0: হ্যালো।
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: Midday. Midday Feels.
1: হ্যালো হ্যালো জনগণ, সবাই শুনেন দিয়ে মন, আর যে রিদম কিন্তু হাজির আছে। লিসনার্স, ওয়েলকাম ব্যাক এগেইন। কেমন লাগছে আমাদের প্লে লিস্টের গানগুলো? আশা করছি খুব এনজয় করছেন, কজ আপনাদের

স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় স্টেশন ঢাকা এফএম 90.4 এ। আশা করছি সবাই যুক্ত হয়ে গেছেন, আমি রিদম কিন্তু আছি আপনাদের সাথে। অনেকেই যুক্ত হয়ে গেছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু যুক্ত হয়ে গেছে রসুন কানন। ওকে রসুন কানন, মোস্ট ওয়েলকাম। তারপর এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে কেউ একজন আছে, নাম লিখে নাই। ওকে জিনিয়া চলে এসেছে। আর যে জানো আজকে কি হয়েছে, আমার ছোট ভাই খেলনার সাথে কিভাবে জানি প্যারেক ছিল। ওকে আমি দেখিনি, সেটা আমার পায়ে লেগে প্রচন্ড ব্যথা করছে, এখন শুয়ে তোমায় শুনছি। তোমার শো শেষ হলে ডাক্তারের কাছে যাব। আচ্ছা, এই ব্যাপারটা যে প্যারেক পায়ের ভেতরে বিধার যে ব্যাপারটা, এখানে আমার মনে হয় যে শো শেষ করে ডক্টরের কাছে যাওয়ার যে ব্যাপারটা, এটা টোটালি রং। এখানে কিন্তু আসলে এটিএস দেওয়ার মতো একটা ব্যাপার থাকে, কজ প্যারেক বা লোহা জাতীয় জিনিস থেকে কিন্তু আসলে ইনফেকশন হওয়ার একটা পসিবিলিটি থাকে। সো আই গেস জিনিয়া, আপনার এখন আর লেট করা উচিত হবে না, আপনি শো আবার আগামীকাল শুনতে পারবেন। আপনি এখনই ডক্টরের কাছে চলে যান এবং এটা একটা ট্রিটমেন্ট নিয়ে আসেন, এটা ফার বেটার হয় আই গেস। ওকে মইন যুক্ত হয়ে গেছে আমার সাথে, দেখা যাচ্ছে। হ্যালো ভাইয়া, কী অবস্থা? তারপর এদিকে দেখতে পাচ্ছি ইরিন আছে আমার সাথে। মানিনা মানিনা, আপনি আমাদের দাওয়াত না দিয়ে বিয়ে করে ফেলেছেন, কামটা ঠিক করলেন না। ও আই এম রিয়েলি সরি ইরিন ইরিন, এটা টোটালি একটা মিসকনসেপশন আপনাদের সবার। আমি কোনো বিয়ে শাদী করিনি, এটা এই কথাবার্তা কে বলছে, কে ছড়াচ্ছে আমি বুঝতেই পারছি না। মানে সিরিয়াসলি, আমি বিয়ে করলে সেটা পুরো বাংলাদেশ কেন, পুরো ওয়ার্ল্ড দেখবে যে রিদম বিয়ে করছে বা রিদম বিয়ে করছে। আচ্ছা, এদিকে দেখতে পাচ্ছি লালমনিরহাট থেকে যুক্ত হয়ে গেছে প্রীতম। ওকে রিদম, প্রীতম খুব সুন্দর নাম আপনার। আচ্ছা, ঢাকা এফএম এর কাছে অনুরোধ, মর্নিং মাইক শো বন্ধ করে দেওয়ার জন্য। এখানে কোনো আড্ডা হয় না, অনুরোধের গান প্লে করবে বললে গান শোনানো হয় না, সব মেসেজও পড়া হয় না। আচ্ছা না, এটা এটা ব্যাপারটা আসলে টোটালি রং, ব্যাপারটা টোটালি রং। সকালের আড্ডাটা সকালের মতোই হয় আর প্রতিটা আড্ডাই কিন্তু খুব এনজয়েবল। সো আপনি যদি এনজয় করতে পারেন, আপনি প্রতিটা আড্ডায় এনজয় করতে পারবেন। ওকে বিআইন সাহেব চলে এসেছে আমার, দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম বিআই সাহেব, কেমন আছো বলবো না, কারণ তোমার তো খারাপ থাকার কথা না। ওকে আশা করি অনেক ভালো আছে, আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো বিআই তানহাপুর সাথে তো আমিও কিন্তু একমত, তাই তো বলি বিআই আমার আজকাল এত রোমান্টিক কথা বলে কেন। আর তানহাপুর কথায় যদি সত্যি হয় তাহলে তোমারে তো আমি খাইছি। ওকে কিন্তু মনে করো না যে বিয়ে করতে দিব না, বিয়ে তো অবশ্যই করবে, বিয়ে তো হলো ফরজ কাজ। ওকে কিন্তু আমাদের দাওয়াত দিতে, মিষ্টি খাওয়াতে, তারপর খাইয়ে তারপর বিয়ে করবা। ওকে দেখেন, আমার যদি বিয়ে শাদী হয়, আমি তো বললাম যে আই প্রমিস শুধু বাংলাদেশ না পুরো ওয়ার্ল্ড জানবে। এটা পুরো একটা রিউমার ছড়ানো হচ্ছে আমার নামে, আই ডোন্ট নো তানহাপু কেন এরকম রিউমার ছড়াচ্ছে। না, আমি এখন পর্যন্ত বিয়ে শাদী করিনি, বিয়ে শাদী আপাতত আগামী 5-7 বছরও মনে হয় এরকম কোনো চিন্তা ভাবনা নেই। আচ্ছা, যাই হোক, অনেক মেসেজ পেলাম, একটা বিষয়ে আমি তখন বলছিলাম যে আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে যে রোহিদের ব্যাপারে। আমরা যে একটা রোহিদের গান শুনলাম, রোহিদ মুভির, যেটা হচ্ছে মেজবাউর রহমান সুমনে করা, রোহিদে আইলা হাগা জুহুরাইতে রোহিদে পাহিলা রূপ কুমারি, বেস্ট, মানে আমার পছন্দের একটা গান, সবাই জানেন। আর রোহিত মুভিটার কথা কিন্তু আসলে আমাদের প্রায় কিন্তু এই ব্যাপারটা নিয়ে আড্ডা দেওয়া হয়, নাজিফা তুষির করা একটা কাজ, এবং সেখানে নাজিফা তুষি আসলে যেভাবে ক্যারেক্টার প্লে করেছে বা যেই রোল প্লে করেছে, দ্যাট ওয়াজ মাইন্ড ব্লোয়িং। আচ্ছা যাই হোক, আমি একটু বিস্তারিত বলি। একাডেমি অ্যাওয়ার্ডসের 99তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে মেজবাউর রহমান সুমন। আচ্ছা, সে কিভাবে প্রতিনিধিত্ব করবে সেই ব্যাপারটা নিয়ে একটু বলি। তার যে সিনেমাটা রোহিত, এই রোহিত মুভিটা কিন্তু আন্তর্জাতিকভাবে অস্কারের দিকে যাচ্ছে বা আগাচ্ছে। হ্যাঁ লিসেনার্স, এই ব্যাপারটা কিন্তু খুব বেশি ইন্টারেস্টিং। আর আমি এর আগেও বলেছি যে আমাদের বাংলাদেশের এই মিডিয়া সেক্টর বা ফিল্ম সেক্টর যেভাবে এগিয়ে যাচ্ছে, খুব জলদি আমরা কিন্তু ইন্টারন্যাশনাল পর্যায়ে আরও ভালো পজিশনে চলে যাব। যাই হোক, আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশ থেকে সিনেমাটি নির্বাচিত হয়েছে আজ রোববার, সরি এটা গতকালকের একটা নিউজ পড়ছিলাম আর কি। সো রোববার যেটা হয় ঢাকার হোটেল সোনারগাঁয়ে কিন্তু আয়োজিত একটা সংবাদ সম্মেলনে হচ্ছে এই ব্যাপারটা টোটালি কনফার্ম করা হয়। সো এবার অস্কারে বাংলাদেশের থেকে মোট 5টা সিনেমা যাচ্ছে। নুরুল আলম আতিকের হচ্ছে মানুষের বাগান, মেজবাউর রহমান সুমনের রোহিত, রেদওয়ান রনির দম মুভিটা, তারপর হচ্ছে মোহাম্মদ তাওকির ইসলামের ডেলুপি, অ্যান্ড মনিরুল আকাশ হকের যেই দ্য ইউনিভার্সিটি অফ চাঙ্কারপুল। এই ইউনিভার্সিটি অফ চাঙ্কারপুল এই মুভিটাও কিন্তু ইনসেন্ট ছিল, মানে এরকম
একটা পজিশন থেকে আসলে একটা মুভি ক্রিয়েট করা বা এরকম একটা আউটপুট দেওয়া, যেটা হচ্ছে দ্য ইউনিভার্সিটি অফ চাঙ্খারপুলে এসেছে, তাদের যে কালার গ্রেডিয়েন্ট ছিল, তাদের যেই ফ্রেমিং ছিল, তাদের যে ক্যারেক্টারগুলো ছিল, দ্যাট ওয়াজ মাইন্ড ব্লোয়িং। সো এখানে দেখতে পাচ্ছি যে সেখান থেকে কিন্তু চূড়ান্তভাবে একটা সিনেমা চুজ হয়েছে, সেটা হচ্ছে বাংলাদেশের এই সিনেমাটা রোহিত। সো রোহিত যাচ্ছে ইন্টারন্যাশনাল পর্যায়ে, আশা করছি অস্কার জিতে আসতে পারবে ইনশাল্লাহ, বিকজ বাংলাদেশের এই ফিল্ম ইন্ডাস্ট্রির প্রতি আমার খুব খুব বেশি একটা ভালো লাগা আছে, ভালোবাসা আছে, এটা সব

সবসময় বলতে হবে, সবসময় আমার স্বীকার করতে হবে। আচ্ছা, আমার সাথে আরো অনেকে যুক্ত আছে। হাই, হ্যালো, কি অবস্থা? এদিকে দেখতে পারছি হিমাদ্রি যুক্ত হয়েছে, খুব অসুস্থ। হ্যাঁ, আমি যেমনটা বলেছিলাম, সিজন চেঞ্জ হচ্ছে, চারিদিকে একটা অসুস্থতার খুব বাজে অবস্থা দেখা যাচ্ছে। সবাই সবার জায়গা থেকে সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, এটাই আশা করছি। সবার জন্য অনেক অনেক ভালোবাসা। যাই হোক, ভালোবাসার কথা যখন টানলাম, আমার মনে হয় একটা ভালোবাসার গানে যাওয়া উচিত। আমরা ওয়ারফেজের করা একটা গান শুনবো, কোক স্টুডিও বাংলার অবাক ভালোবাসা। ভালোবাসা আসলেই সবসময় অবাক করার মতোই, ভালোবাসা ভালোবাসা। যাই হোক, রিদম আছে আপনাদের সাথে, গান শুনে আসি, খুব জলদি আবার ফিরে আসছি।

0: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন, স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
1: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
2: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।

0: destination, এক স্টেশন.
1: হ্যালো মাই বিলভড লিসেনার্স, ওয়েলকাম ব্যাক এগেইন. আশা করছি সবাই যুক্ত আছেন এখন পর্যন্ত. কি খবর সবার, বলেন কেমন কাটছে আমাদের আজকের এই দুপুরটা? আশা করছি খুব সুন্দরভাবেই কাটছে. দুপুরটাকে ইন্টারেস্টিং করে তোলার জন্য কিন্তু মিড ডে ফিল্ড নিয়ে হাজির হয়ে যাই. তখন কথা বলছিলাম রোহিত সিনেমাটা নিয়ে, যে আন্তর্জাতিকভাবে একটা ভালো পজিশনে যাচ্ছে. সো আমি মানে সবসময় আসলে একটা প্রত্যাশা করি আমাদের এই বাংলাদেশ থেকে, যে বাংলাদেশের মিডিয়া সেক্টর যেটা আছে, আস্তে আস্তে তাদের কাজ যদি আরও বেশি বেটার হয়, বা আমরা যদি একটু হায়ার লেভেলে বা আপার লেভেলের যেই কাজগুলো আছে সেই কাজগুলো যদি আসলে আমরা করতে পারি, আমার মনে হয় খুব সুন কিন্তু বাংলাদেশ আসলে ইন্টারন্যাশনালভাবে এগিয়ে যেতে পারবে. বা হচ্ছে যে হলিউড যেভাবে আসলে মুভি ক্রিয়েট করছে, বা ঠিক আছে অবভিয়াসলি ফাইন, হলিউডের সাথে আসলে বাংলাদেশের তুলনা করতে একটু মানে ব্যাপার আছে এখানে, বাট তারপরও তারা যদি পারে আমরা কেন পারবো না? সো আমার মনে হয় যে বাংলাদেশ থেকে যেভাবে আগাচ্ছে প্রতিটা সেক্টর, এটা কিন্তু বেশ ভালো, বেশ ভালো. এটা মানে একটা প্রত্যাশা রাখা যায় যে আসলে এভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু একটা সময় দেখা যাবে যে আমরা খুব বেশি এগিয়ে গেছি. অ্যান্ড এগুলো দিয়েও কিন্তু আসলে খুব কী বলবো, যে মানে বাংলাদেশের কালচারটাকে ফুটিয়ে তোলার জন্য খুবই পারফেক্ট একটা সেক্টর আমি মনে করি. আচ্ছা, আমার সাথে অনেকেই যুক্ত আছে, আমরা বিস্তারিত আরও কথা বলবো. এদিকে দেখতে পাচ্ছি জুয়েল ভাই চলে এসেছে মালয়েশিয়া থেকে, কোথায় সময় সরি কংগ্রেচুলেশন এই কারণে, সকালে তানহাপু বলল আপনি নাকি গতকাল বিয়ে করেছেন. না না না, এরকম কিছু না ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, কংগ্রেচুলেশন বলেছেন তার জন্য, বাট আনফর্চুনেটলি আমার কোনো বিয়ে শাদী হয়নি. বিয়ে শাদী হলে তো সেটা সবাই জানবেন আশা করছি ইনশাল্লাহ. আসসালামু আলাইকুম রিদম ভাই, কেমন আছো? অবসান বলছি, ঢাকা থেকে গাইবান্ধা যাচ্ছি. ওকে, আমার ছোট চাচা হঠাৎ আজ সকালে ইন্তেকাল করেছেন, তাই আমি দাদা বাড়ি যাচ্ছি. ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন. যাক, মহান আল্লাহ তাআলা তাকে বেহেশতে নসিব করুক. অবসান ভাই, আশা করছি সাবধানে যাবেন, দোয়া রইল আপনার চাচার জন্য. আর এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত হয়ে গেছে কিন্তু সৌদি আরব দাম্মাম থেকে, কে যুক্ত হয়েছে আমার সাথে? খৈরুল কবির ভাই. ওকে কবির ভাই, কি অবস্থা? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, আশা করছি আপনিও ভালো আছেন. খুব ভালো লাগলো আপনাকে দেখে. ফেসবুকের কমেন্ট সেকশনে কিন্তু অনেকে চলে এসেছে, ওয়াও. তৌকির আহমেদ আছে, কেমন আছেন? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি. আজহারুল ইসলাম ফ্লেভার ভাই আছে. তারপর এমডি জাওয়াত আছে, আচ্ছা লিখেছে, ভাই তুমি কতবার ছ্যাঁকা খেয়েছো, মিথ্যে বলবে না. আমি তো উঠতে একবার ছ্যাঁকা খাই, বসতে একবার ছ্যাঁকা খাই, আমার ছ্যাঁকা খাওয়ার কোনো শেষ নেই. হ্যাঁ সিরিয়াসলি, আই এম সিরিয়াসলি সেইং, আসলেই এখন পর্যন্ত কতগুলো ছ্যাঁকা খেয়েছি আমি গোনে হয়তোবা শেষ করতে পারবো না. কি কোয়েশ্চেন করেন আপনারা মাঝে মধ্যে. ওকে, ইমরান খান আছে দেখা যাচ্ছে. হ্যালো ব্রো, গঙ্গাছড়া থেকে ইমরান, মোস্ট ওয়েলকাম ইমরান. সুমাইয়া আহমেদ আছে, আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি. জাকারিয়া হোসেন ভাই আছে পাবনা থেকে দেখা যাচ্ছে, অনেকদিন পর জয়েন হয়েছে. আসসালামু আলাইকুম রিদম ভাই. ওয়ালাইকুম আসসালাম. মেহরিন খান দিয়া আছে কমেন্ট সেকশনে, ভাইয়া কেমন আছেন? আবারও চলে আসলাম আপনাদের মাঝে, মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম. নাম্বারও দেখা যাচ্ছে অনেকের আনাগোনা আছে, দয়া করে আমার এস এম এস পড়বেন. ওকে, ইশরাত ইশা আছে আমার সাথে রংপুর থেকে, ওয়াও মোস্ট ওয়েলকাম ইশরাত ইশা, আপনার নামটা খুব সুন্দর ইশা, মাশাল্লাহ ভালো লাগলো, পড়লাম এই যে আপনার মেসেজ. এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছে সিলেট থেকে চাচা. ওকে, আগামী অমানিশার এপিসোডে হাওড় নিয়ে কথা বলবেন. ওকে ওকে, নাইস কনসেপ্ট, হ্যাঁ ইনশাল্লাহ চেষ্টা করব. তাই রিদম আপনি অবশ্যই মনে রাখবেন. হ্যাঁ ঠিক আছে, অবশ্যই মনে রাখবো, অবশ্যই মনে রাখবো. দেখি হাওড় নিয়ে যদি আমাদের একটা সেশন করা যায় করবো অবশ্যই. সবসময় চেষ্টা করি যেই ভৌতিক ঘটনাগুলো আছে সেগুলো কালেক্ট করার জন্য, আশা করছি এবারও আপনাদের জন্য ভালো কোনো ঘটনা নিয়ে আসতে পারবো. হাই রিদম কেমন আছো? আমি জাকিয়া সুলতানা চিটাগাং থেকে বলছি. ও মোস্ট ওয়েলকাম জাকিয়া সুলতানা, আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি, আশা করছি আপনিও ভালো আছেন. রংপুর থেকে আফিয়া যুক্ত হয়ে গেছে আমার সাথে. রবি থেকে বৃহস্পতিবার তোমার সব শো আমি শুনি, সাথে থাকি, ফোনে টাকা না থাকে মেসেজ দিতে পারি না, তবে তোমার কথা শুনি. ওকে থ্যাংক ইউ, থ্যাংক ইউ, মিন্স অ্যালট, ইট মিন্স অ্যালট. একটি এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত হয়েছে কিন্তু রংপুর থেকে জান্নাত. ওকে রিদম, হাওয়ার ইউ? আলহামদুলিল্লাহ আম ডুইং গুড. জান্নাতুল হীরা আছে, লিখেছে আমি তো গতকাল সিফাত ভাইয়াকে সরাসরি বলে দিয়েছিলাম যে তোমাকে আর কোনোদিন মেসেজ করবো না, পরে সিফাত ভাই আমাকে সান্ত্বনা দিয়ে বুঝাচ্ছিলেন, যাই হোক তোমাকেও ভুলতে পারবো না, রাগ করেও থাকতে পারবো না, মনটা ছটফট করে. আমার সাথে রাগ করে থাকতে পারেন না, তাহলে কেন রাগ করেন আমার সাথে? শুধু শুধু রাগ করে লাভ আছে? শ্রীতা যুক্ত হয়েছে অনেকদিন পর দেখা যাচ্ছে, দাদা ভাই কি খবর, কেমন আছেন? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আমি কাউকে কষ্ট দিতে চাই না, কিন্তু তবুও দিয়ে ফেলি, কি করব বলেন। সবার জীবনে ভালোবাসা আছে, আর সবাই ভালোবাসে, ভালোবাসা পাওয়ার আশায়। ঠিক তেমনি আমিও ভালোবেসেছিলাম কাউকে এই আশা নিয়ে। আমি বুঝি না আপনারা ভালোবাসা নিয়ে এত কষ্ট কিভাবে পান। এই যে শ্রীতার কথা যদি বলি, শ্রীতা প্রায় সময় দেখা যায় খুবই ডিপ্রেসড থাকে, খুবই ফ্রাস্ট্রেটেড থাকে। ওয়াই ওয়াই, লাইফ একটাই, লাইফটা চিল করেন না, লাইফটা এনজয় করেন, প্রতিটা মোমেন্ট এনজয় করেন। আপনি স্যাড কেন থাকবেন, আপনি প্রতিটা মুহূর্তে কেন এরকম মন মানে হচ্ছে মন খারাপ করে থাকবেন? প্রতিটা সিকোয়েন্স, আপনি যে খারাপ মুহূর্তগুলো আছে সেগুলোর মধ্যেও এনজয়মেন্ট বের করেন, এটাই হচ্ছে লাইফ। লাইফের এটাই একটা রুল, কোনোভাবে খারাপ থাকা যাবে না, হাসতে হবে সবসময়, সবসময় হাসি খুশি থাকতে হবে, আশেপাশের পরিবেশকে হাসি খুশি রাখতে হবে, ব্যাপারটা টোটালি এরকম। রিদম, আই লাভ ইউ। ওকে, আই লাভ ইউ টু। কে লিখেছেন আই ডোন্ট নো, নামটাও লিখে নাই। বক্তিয়ার আছে খুলনা বাগেরহাট থেকে। ভাই কেমন আছো? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, বেশ ভালো আছি। শুনছি সব শোগুলো ভালো লাগে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে নবাব যুক্ত হয়ে গেছে রংপুর থেকে, মোস্ট ওয়েলকাম নবাব। না, আমি বিয়ে শাদী করিনি ভাই, আমি বিয়ে শাদী করিনি, এটা টোটালি একটা রং অ্যালিগেশন। আমি দেখি তানহাপুর সাথে ব্যাপারটা নিয়ে কথা বলছি। যাই হোক, আমি কথা বলে আসি, এই ফাঁকে একটা গান শুনি আমরা, ভাইকিংসের করা কানি সুবর্ণার সাথে, ভালোবাসি যারে। খুব সুন্দর একটা গান, খুব জলদি আবার ফিরে আসছি আপনাদের মাঝে।

0: Midday. Midday Feels.
1: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুতগতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুতগতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। লিসনার্স, আপনারা শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা এফ এম 90.4। আমি আর যে হৃদম আছে আপনাদের সাথে, দেখতে দেখতে মোটামুটি কিন্তু সেকেন্ড আওয়ারে চলে এসেছি। খুব জলদি সময়টা চলে গেল। যাই হোক, আমার সাথে কিন্তু আজকে অনেকেই যুক্ত আছেন, সবাইকে মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। ফেসবুকের কমেন্ট সেকশনে চলে যাচ্ছি সরাসরি, দেখি কে কে আছে আমার সাথে। এদিকে দেখতে পাচ্ছি সুমাইয়া আহমেদ আছে, জাকারিয়া হোসেন আছেন, দিয়া আছেন, মোহাম্মদ রবিউল হাসান, হ্যালো ভাই কেমন আছেন চিটাগাং থেকে। আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি রবিউল হাসান ভাই, আশা করছি আপনিও ভালো আছেন। এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে আচ্ছা, এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছে, নামটা তো লিখে নেই, ও আচ্ছা রাইসা, ওকে আই এম সরি, রাইসা যুক্ত হয়েছে আমার সাথে দেখা যাচ্ছে। আচ্ছা ভাই, আপনাকে একদিন একটা লিসেনার বলেছিল যে একটা ফেমাস রাইটার আপনাকে নাম হাইড করে টিউন করে। আচ্ছা, লিসেনারের নামটা কি নিশি? মানে নিশি আপু কি বলেছিল যে রাইটার একজন আপনাকে শুনে একটু আস্ক করবেন নিশি আপুকে? আচ্ছা হ্যাঁ, আমি আমারও ঠিক মনে পড়ছে এরকম একটা ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, রাইট, ইউ আর রাইট রাইসা। কেউ একজন বলেছিল মাঝখানে যে কোনো একজন রাইটার আমাকে হাইড করে শুনে বা লুকিয়ে শুনে এরকম কিছু। আচ্ছা নিশি বলেছিল কিনা আমার ঠিক খেয়াল নেই, নিশি আপনি কি বলেছিলেন কিনা একটু জানাবেন তো কষ্ট করে। এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত হয়েছে কিন্তু তেনসা, ওকে আচ্ছা, তারপর আমার সাথে যুক্ত হয়েছে, আচ্ছা সবাই বিয়ের ব্যাপারটা নিয়ে কেন এত কনফিউশন ক্রিয়েট করছেন? না বাবা, রিদম বিয়ে শাদী করেনি। ওকে, তানজিনা আছে আমার সাথে সিলেট থেকে, তানজিনা মোস্ট ওয়েলকাম, লাভ ইউ রিদম, লাভ ইউ টু ম্যান। স্মৃতি জিনিসটা খুব অদ্ভুত তাই না ভাইয়া, ভুলতে গেলে আরো বেশি মনে পড়ে। হ্যাঁ, স্মৃতি ব্যাপারটাই তো এমন, যত ভুলতে চাইবেন তত বেশি মনে পড়বে। আচ্ছা নিশি আছে, বিএন সাহেব লিখেছে সবার জন্য সুখবর সুখবর সুখবর, কারণ আজকের থেকে আমাদের তানহাপু SMS পড়া শুরু করেছে। আর বিআইকে বললো এখনই যে তানহাপুর শো বন্ধ করতে হয়তোবা তানহাপুর সময় ছিল না তাই গানটা বাজাতে পারে নাই। আর বিআই, আমি কিন্তু আজকে তানহাপুর সাথে ভালোই আড্ডা দিয়েছি, আপু কিন্তু আমার পছন্দের গান তুই কি আমার হবি রে এই গানটা শুনিয়েছে, আমি আপুকে বলেছিলাম গানটা বাজাতে। যাক বেশ ভালো বেশ ভালো। ভাইয়া তানহাপু আপনার বিয়ের কথা কেন ছড়াচ্ছে, আসল কাহিনী কি? আই ডোন্ট নো, এটা তানহাপুকে জিজ্ঞেস করবেন, তানহাপু কেন ছড়াচ্ছে এরকম কথাবার্তা, এটা তানহাপুই ভালো জানে। এখন তো প্রচুর রোদ এখানে, তাই মা বলল রোদ একটু কম হলে তারপরে যাব। শো যখন শেষ হয় তখন রোদ কম হয়, তাই বললাম যে শো শেষ করে যাব। হ্যাঁ মানে জিনিয়া ভালোই চালাক আপনি। হ্যাঁ ওকে, রিদম হাউ ডু ইউ, আলহামদুলিল্লাহ ডুইং গুড, আপনি কি অবস্থা? মুইন আছে আমার সাথে দেখা যাচ্ছে, জান্নাতুল হীরা আছে, নাম্বারে মেসেজ তো বকবক করে পড়ে যাচ্ছে, এতদিন পর আমরা মেসেজ করলাম, কাউকে তো জিজ্ঞেস করলে না কেমন আছি, স্বার্থপর কোথাকার। ওরে বাবা, দেখেন মানে আমি রিদম কোথাও গিয়ে শান্তি পাই না, দেখেন আপনাদের মেসেজ পড়লেও দোষ না পড়লেও দোষ। এই যে জান্নাতুল হীরার সাথে, মানে আমি জানি না যে জান্নাতুল হীরা আমাকে আসলে কোন জন্মের শত্রুতামির জেরে যে আসলে আমার সাথে এরকম করছে, আই ডোন্ট নো। না জান্নাতুল হীরা থ্যাংক ইউ, আপনি আসলে খুব জোস। আচ্ছা আফিয়া যুক্ত হয়েছে আমার সাথে দেখা যাচ্ছে, ভাইয়া মনে হয় মনে রং লেগেছে তাই ভালোবাসার গান শুনছে, তাই তো আজ ঘন ঘন লিসেনারদের সাথে এত কথা। ওকে আচ্ছা, পারমিতা যুক্ত হয়ে গেছে সিলেট থেকে, মোস্ট ওয়েলকাম পারমিতা। বক্তিয়ার আছে খুলনা বাগেরহাট থেকে, মোস্ট ওয়েলকাম ভাইয়া। সাইদুল ইসলাম সোহাগ আছে, রিদম ভাই আমি শুনেছি আপনি নাকি বিয়ে করেছেন, অ্যান্ড সিফাত ভাইও নাকি বিয়ে করেছে, এটা কি সত্যি? আর হ্যাঁ, গতকালকে সিফু ভাই মানে সিফাত ভাই আপনার নামে বলে কি বলেছে জানেন, আপনাকে পুংটো বলেছে, আপনি কি সত্যি পুংটো? আচ্ছা, আর পুংটমের ব্যাপারটা নিয়ে একটু বলা যায়, পুংটা বলা যায়, মানে পুংটা বলতে তো দুষ্ট আর কি, আমি একটু দুষ্ট আছি, এটা ট্রু, এটা ট্রু। বাট বিয়ের যে ব্যাপারটা বলছেন, বিয়ের ব্যাপারটা এটা টোটালি ফলস এলিগেশন, আই ডোন্ট নো। আচ্ছা যাই হোক, এটা আপনাদের সাথে তানহাপুর একটা ব্যাপার, তানহাপুর সাথেই খোঁজখবর নিয়ে তানহাপুর কাছ থেকে জিজ্ঞেস করে নিয়েন যে কেন এরকম বলছে বা এরকমটা করছে, এটা সেই হয়তো বা ভালো জানে। যাই হোক, আমরা বেশ কিছু কথা বলে ফেললাম, অনেক যন্ত্রণায় আছে আপনাদের এই বিয়ের ব্যাপারটা নিয়ে, সো আমার মনে হয় যন্ত্রণার একটা গান শোনা উচিত। হ্যাঁ লিজেন্ডার্স, আমরা এখন মোহন শরীফের নর্ডার অ্যালবামে একটা গান শুনবো, যন্ত্রণা, যন্ত্রণা। ওকে, অনেক কথা বলে ফেলেছি, সোজা গানে চলে যাচ্ছি, গানটা এনজয় করতে থাকেন, খুব জলদি আবারও ফিরে আসছি আপনাদের মাঝে, আশা করছি অবশ্যই শেষ পর্যন্ত সবাই রিদমের সাথেই যুক্ত থাকবেন।

0: স্যার আসব?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: দিবে।
1: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ, ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন, স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
2: শুনছেন ঢাকা FM 90.4।

0: হ্যালো।
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: শরীরের যত্নের মতো মনের যত্ন সমান জরুরি। সবসময় হাসি খুশি থাকলেই যে কেউ ভালো আছে এমনটা নয়, তাই নিজের অনুভূতিকে গুরুত্ব দিন। প্রিয় মানুষের সঙ্গে কথা বলুন, প্রয়োজন হলে সাহায্য চাইতে দ্বিধাবোধ করবেন না। মনে রাখবেন, মানসিক সুস্থতা দুর্বলতা নয়, সচেতনতার পরিচয়। নিজের মনকে ভালো রাখুন, ভালো থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।
4: You're listening to Taka FM 90.4.

0: Midday Feels.
1: তুমি বন্ধু কালাহ পাখি আমি যেন কি, বসন্ত কালে তোমায় বলতে পারিনি, বসন্ত কালে তোমায় বলতে পারিনি। খুব সুন্দর একটা গান শুনছিলাম, গানটা এটা আমার গান, কজ গানের মধ্যে কালা আছে তো, কালা মানে আমার গান। লিসেনার্স মোস্ট ওয়েলকাম, আরো একবার সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় স্টেশন ঢাকা এফএম 90.4 এ। আশা করছি সবাই যুক্ত আছেন মিড ডে ফিলসের সাথে, আমি রিদম কিন্তু আছি আপনাদের সাথে, দুইটা থেকেই হাজির হয়ে গেছি, পাঁচটা পর্যন্ত আছি। খুব সুন্দর গান শুনছিলাম, একের পর এক দুর্দান্ত গান কিন্তু আমাদের প্লে লিস্টে বাজছে, প্লে হচ্ছে, বেশ ভালোই লাগছে। আশা করছি গানটা খুব এনজয় করেছেন।

মালা গলার মালা বললে কি আর হয়, যারে ভালো লাগে আমার দেখলে তারে চোখে নেশা হয় রে বন্ধু চোখে নেশা হয়। আমার সাথে অনেকেই যুক্ত আছে, এদিকে দেখতে পাচ্ছি সাউদা লিখেছে, সবাই যে বলছে আপনার বিয়ে হয়ে গিয়েছে তাহলে মিষ্টি কই, দাওয়াত দেননি মানলাম, বাট মিষ্টি তো খাওয়ানোর দরকার ছিল। আমার বিয়ে হলে শুধু মিষ্টি না সবকিছুই খাবেন, কোনো সমস্যা নেই। মুশফিকুর যুক্ত আছে আমার সাথে দেখা যাচ্ছে, আমার সাথে এদিকে যুক্ত গেছে রাফি পাবনা থেকে, মোস্ট ওয়েলকাম। আচ্ছা ইমরান তুহিন খুব সুন্দর একটা কবিতা লিখেছে, দুপুরবেলার মিষ্টি রোদ, রেডিওতে গানের সুর, কাজের ফাঁকে মনটা নাচে, ভালো লাগায় কাটে দুপুর। বাহ খুব সুন্দর। কথার মাঝে হাসির ছোঁয়া, গানে গানে স্বপ্ন বোনা, রেডিওর এই মায়ার টানে মনটা চায় বারবার শোনা। খুব সুন্দর লিখেছেন, খুব সুন্দর লিখেছেন ইমরান তুহিন ভাই, বেশ ভালো লাগলো। আচ্ছা আমার সাথে কিন্তু অনেকেই যুক্ত আছে, এদিকে দেখতে পাচ্ছি ইশরাত আছে রংপুর থেকে আমার সাথে, ইশরাত মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম ইশরাত জাহান। ওকে মুরাদ খান যুক্ত আছে আমার সাথে, আমার সাথে যুক্ত আছে এদিকে কে, আমি কখনো রিলেশনের কথা ভাবিনি, আমার ফিলিংস ছিল তার জন্য, বাট আমি কখনো তাকে বুঝতে দেইনি, দিতে চাইনি, সে নিজে নিজেই আমাকে তার ফিলিংস বলে আর আমাকে অনেক কেয়ার করা স্টার্ট করে, আমিও নিজেকে আটকাতে পারিনি, তাকে নিয়ে স্বপ্ন দেখা শুরু, বাট আমি ভুলে গিয়েছিলাম যে তার আর আমার এজ গ্যাপ অনেক, আমাদের একসাথে কোনো ফিউচার নেই আর তাদের আর্থিক অবস্থা আমাদের থেকে একটু খারাপও। আর্থিক অবস্থা, এজ গ্যাপ, এগুলো আসলে ভালোবাসা কখনো আসলে শেষ করার জন্য আমার মনে হয় যথেষ্ট রিজন না, আমি জানি না এই ব্যাপারটা আসলে কি বলবো আর। বাই দ্য ওয়ে কে এটা? লামিয়া। ওকে লামিয়া, আপনার বয়স 14, আপনি দেখেন এখন আসলে প্রেম ভালোবাসা নিয়ে ভাবার বয়স কিন্তু আপনার না, বাট এই যে কথাগুলো বলছেন আশা করছি এগুলো থেকে বেরিয়ে আসবেন। ওকে শারমিন আক্তার মুবারিক আছে আমার সাথে দেখা যাচ্ছে, রিদম ভাই আমার মনে হয় বিয়ে করেনি কিন্তু যাই হোক কারো মায়াতে পড়েছে তাই তো এখন অনেক কিউট কথা বলছেন। না না না ব্যাপারটা এরকমও না যে কারো মায়াতে পড়েছি আমি ভাই, এত সহজ যে কারো মায়া বা প্রেম টেমে পড়া এগুলো আমার জন্য খুবই কঠিন ব্যাপার। এসএসসিতে বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে পারিনি, পলিটেকনিকে অ্যাডমিশন, টেস্ট রেজাল্ট কাল, জানি না কি হবে, দোয়া করবেন ভাইয়া, বাবা মায়ের ব্যর্থ ছেলে করিমুল। করিমুল বেস্ট অফ লাক, বেস্ট উইশেস, ইনশাল্লাহ চলে আসবেন। এই যে সবার সবার এখন এই যারা শুনছে সবার সবার কাছ থেকে অনেক অনেক দোয়া কামনা করছি, সবাই দোয়া করবেন করিমুল ভাইয়ের জন্য যাতে সে তার বাবা মায়ের জন্য বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে পারে। বাবা মায়ের জন্য যে ভাবছে বা বাবা মায়ের জন্য যে ভাবার ব্যাপারটা, এই ব্যাপারটি কিন্তু মেইন। বেশ ভালো লাগলো। ওকে তেজগাঁও থেকে আছে আমার সাথে, আমি সাবা তেজগাঁও থেকে, আমার মেসেজ পড়ো না কেন, এত কষ্ট করে মেসেজ পাঠিয়ে কি লাভ হয়। ওকে তেজগাঁও কোথেকে সাবা? আমার পাশেও কিন্তু তেজগাঁতেই, বাই দ্য ওয়ে সাবা মোস্ট ওয়েলকাম, ভালো লাগলো। নিশি আছে আমার সাথে, না বিয়াই আমি বলিনি, কোথায় কি বলেননি আপনি? আফিয়া যুক্ত আছে আমার সাথে, ভাইয়া একটা বিটিএস এর গান দাও না। ওরে বাবা বিটিএস আর্মি নাকি আফিয়া? আসসালামু আলাইকুম রুবাইয়া, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভালোবাসার মানুষ ছেড়ে গেলে কি করা যায়, ভুলতে তো পারছি না কি করা যায়, ভালোবাসার মানুষ ছেড়ে গেছে। আচ্ছা দেখেন আপনার প্রশ্নটার মধ্যে একটা ভুল আছে, ভুলটা হচ্ছে আপনি যে বললেন যে ভালোবাসার মানুষ ছেড়ে গেছে, ভালোবাসার মানুষ ছেড়ে গেছে কথাটা তখন মানাতো সেই মানুষটা যদি আপনাকে ভালোবাসত, আপনাদের এই ভালোবাসাটার যদি একটা ভিত্তি থাকত, ভালোবাসার মানুষ হলে সেই মানুষটা কখনো ছেড়ে যেত না, আর ছেড়ে গেলে সে মানুষটা কখনো ভালোবাসার মানুষ হয় না। ফার্স্ট অফ অল এই ব্যাপারটা বুঝতে হবে। আর আপনি যেটা বলছেন যে ভালোবাসার মানুষ ছেড়ে চলে গেছে, ভালোবাসার মানুষটা তো যায়নি, যে মানুষটা আপনার সাথে ছিল, আপনার সাথে একটা নির্দিষ্ট সময় ছিল, আপনার সাথে খুব ভালো মুহূর্ত কেটেছে, আপনার সাথে খুব সুন্দর সময় কেটেছে, সেই মানুষটা এখন নেই, আপনি হয়তো বা সেই মুহূর্তগুলোকে মিস করছেন, সেই সময়গুলোকে মিস করছেন, বাট যে মানুষটা আপনাকে ছেড়ে চলে গেছে সেই মানুষটা কখনোই আপনার ছিল না, আপনার নেই, সে কখনো আপনার হবেও না। সো এখানে ভুলাটা খুবই ইজি, যে মানুষটা আপনার কখনো ছিলই না সেই মানুষটাকে মনে রাখাটাই একটা দায়। সো আমার মনে হয় এরকম মানুষকে আসলে ভুলা খুবই ইজি, অ্যান্ড ভাব বন্ধ করে দেন তার ব্যাপারে, নিজের মতো মুভ অন করেন, নিজের লাইফকে গুছান, নিজেকে গুছিয়ে আর একটু শাইন করেন, নিজেকে একটু শার্প করেন, এভরিথিং উইল বি গুড। ওকে এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছে বৃন্ত, ওকে বাইয়ানা বৃন্ত রংপুর থেকে, খুব সুন্দর নাম আমার আপনার, এর আগেও বলেছি একবার আপনাকে চুপি চুপি শুনি, মেসেজ করি না, কিন্তু আজকে না করে থাকতে পারলাম না, আজকে শুনলাম আপনি নাকি চুপ করে বিয়ে করছেন, কাউকে না কত না না, বিয়ের ব্যাপারটা টোটালি রং, টোটালি রং, এরকম কিছু না বাবা, এরকম কিছু না, রিদম কোনো বিয়ে শাদী করেনি। যাই হোক আমি একটা গানে চলে যাই, আমরা এখন অনিমেষ রয় আর পান্থকানায়ের করার নাচেক নাচেক গানটা শুনবো কোক স্টুডিও বাংলার, খুব জলদি আবার ফিরে

মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন, স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।

0: Midday. Midday Feel.
1: সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আম্বারাইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেটে পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএস চেন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস অন্যান্য অনলাইন ম্যাসেজিং অ্যাপসে, যা অসম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে খুব সহজেই টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ। অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করা অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আম্বারাইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আম্বারাইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। সো লিসেনার্স, আপনি শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা এফএম 90.4। আমি আরজি রিদম কিন্তু আছি আপনাদের সাথে। আশা করছি সবাই এখন পর্যন্ত যুক্ত আছেন। দ্বিতীয় ঘন্টার কিন্তু প্রায় শেষ পর্যায়ে আছি, 3:43। খুব জলদি সময় যাচ্ছে। যাই হোক লিসেনার্স, মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। একটা বিষয় নিয়ে একটু কথা বলি, সেটা হচ্ছে ছোট কাকু যে সিরিজটা আছে, এই সিরিজটার ব্যাপারে মোটামুটি কার কার আইডিয়া আছে একটু জানাবেন আমাকে কমেন্ট সেকশনে বা হচ্ছে মেসেজ করে। ছোট কাকু যেই সিরিজটা আছে, এই সিরিজের ফ্যান না এমন আমার মনে হয় যে মানুষ মনে হয় খুবই কম। ফরিদুর রেজা সাগরের লেখা এই গোয়েন্দা সিরিজের যেই ব্যাপারটা, এটা হচ্ছে পরিচালনা করে মোস্ট প্রবলি আফজাল হোসেন। আর খুবই ইন্টারেস্টিং, 15 বছর ধরে কিন্তু আমাদের এই ছোট কাকু সিরিজটা চলছে। আর ছোট কাকুর এই সিরিজটা মানে প্রতিটা ঈদে বা বিভিন্ন যখন তাদের যখন এইগুলো আসে তখন কিন্তু খুব এক্সাইটমেন্ট কাজ করে। বাই দ্য ওয়ে, সো এই ছোট কাকু নিয়ে কেন কথা বলছি, ছোট কাকু নিয়ে কিন্তু একটা উৎসব হচ্ছে যেটার নাম হচ্ছে ছোট কাকু উৎসব। 2 দিন ব্যাপী হবে এই উৎসবটা। এই উৎসবটা হচ্ছে আমাদের তেজগাতি, আমাদের তেজগাতে হচ্ছে আলুকি, যে সে আলুকি ভেনিউতে কিন্তু এই 2 দিন ব্যাপী, অর্থাৎ 28 তারিখ এবং হচ্ছে 29 তারিখ, এই 2 দিন কিন্তু ছোট কাকু উৎসব হবে। সেখানে শিশু কিশোরদের জন্য নানা আয়োজনের পাশাপাশি কিন্তু বড়দের জন্য আড্ডার ব্যবস্থা থাকছে, সেমিনার থাকছে, সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে। সো ব্যাপারটা বুঝতেই পারছেন, চ্যানেল আইয়ের যেই ফুল টিম আছে তাদের প্রযোজনায় কিন্তু আসলে এই কাজটা প্রতিবার করা হয় এবং দেখতে দেখতে কিন্তু তাদের 15 বছর ক্রস করে ফেলেছে। মানে ছোটবেলা থেকেই আসলে এই যে সাহিত্য এবং রূপকথা চর্চার যেই ব্যাপারটা আছে, বা এই যে প্রথম প্রথম যখন আসলে বোঝা স্টার্ট করলাম যে আসলে গল্প থেকে গল্পটাকে কিভাবে ফিল করতে হয় বা কিভাবে আসলে অভিনয় দিয়ে একটা গল্পকে ফুটিয়ে তোলা হয়, ঘটনাগুলোকে ফুটিয়ে তোলা হয়, সেটা কিন্তু আমি শিখেছি বা দেখেছি কিন্তু এই ছোট কাকু থেকে। 15 বছর ধরে কাজটি চালিয়ে যাওয়ার পরও কিন্তু এই সিরিজটা এখন পর্যন্ত কিন্তু সবাই খুব পছন্দ করতেছে। সো যারা যেতে চান অবশ্যই আলোকিতে যেতে পারেন। আর আজকে সন্ধ্যায় আমি রিদম কিন্তু থাকছি তেজগা আলোকিতে। সো যদি কেউ আসেন, ইনশাল্লাহ আশা করছি অবশ্যই সবার সাথে দেখা হবে যদি কেউ আসেন আর কি, আর যদি না আসেন তাহলে তো আর কিছু করার নেই, বাট আমি আছি আজকে সন্ধ্যায়, হয়তো বা আমি আলোকিতে থাকবো আর কি। আচ্ছা, এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছে, কোথায় ভাইয়া তানহাপু, আপনার বিয়ের কথা কেন ছড়াচ্ছে, আসল কাহিনী কি? আপনার আজকের হাসি রিয়েল মনে হচ্ছে, অন্যদিনের ফেক মনে হয়। ওকে ওকে, এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছে রুবাইয়া, আছে আমার সাথে, আমার সাথে যুক্ত আছে কে, যুক্ত আছে ইউষা, যুক্ত হয়ে গেছে অনেকদিন পর। না আচ্ছা সরি, ইউষা তো এটা গতকালকেও পেয়েছি, ইউষাকে আমি ভাবিছি আমাদের অন্য একজন ইউষা। ওকে, যিনি আছে, আমি না কাউকে কষ্ট দিয়ে কথা বলতে পারি না, যদি কখনো বলেও ফেলি তাহলে আমি নিজেই কষ্ট পাই। আর একটা বলি, আমি বিশ্বাস করি তুমি বিয়ে করনি, যে যাই বলুক, কারণ আর যে শুধু কার। ওকে ওকে, আচ্ছা দাদা ভাই আমাকে একটা কথা বলতে পারবেন, কি করে আর কিভাবে বুঝবো তাকে আমি, তার প্রতি আমার ভালোবাসা যে কতখানি জানি, ভালোবেসে সে আমায় বলে নিজের থেকেও বেশি, কিন্তু এই কেমন ভালোবাসা বুঝলাম না এখনো আমি, জানেন খুব ভয় হয় আমার এই কথা ভেবে, কখনো আবার সে আমায় দেবে না একা করে। শ্রীতা, আমি শ্রীতাকে তখনও বলছিলাম, বাট দেখেন ঘুরে ফিরে শ্রীতার অবস্থা এখনও সেমই দেখতে পাচ্ছি, মানে শ্রীতার আসলে ডিপ্রেশন বা ফ্রাস্ট্রেশন থেকে বের হওয়ার কোনো ইন্টেনশন নেই, সে হয়তো বা সবসময় এরকম ডিপ্রেশন ফ্রাস্ট্রেশনে থাকতে ভালোবাসে। আচ্ছা, জান্নাতুল হিরা লিখেছে, কে বলেছে নাম্বারের মেসেজ পড়লে দোষ, শুধু শুধু ভুলভাল কথা কেন বলছো, আর আমি তোমার শত্রু তাই না, আমার এই মুহূর্তে ইচ্ছা করছে তোমার ঘাড় মটকে দিতে। দেখেছেন, দেখেন আপনারা সবাই বলেন জান্নাতুল হিরা সে আমার কোনো শত্রু না, বাট সে দিনে দুপুরে আমার ঘাড় মটকে দেওয়ার জন্য কিন্তু রেডি। সে কি তাহলে কোনো চুড়েল, সে কি কোনো ভূত আলগা? যাই হোক, সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা যুক্ত আছেন, সময়টাকে এত ইন্টারেস্টিং করে তুলেছেন। তারপরে দিকে দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু সাউদা আছে, সিফাত ভাইয়ের মতো স্টেপ ফরওয়ার্ড হবেন, আমিও ভাইয়ের মতো ডিরেক্ট বলে দিই। আচ্ছা, আজকে কি কমেন্ট পড়া হচ্ছে না? হ্যাঁ, অবশ্যই পড়া হচ্ছে, ফেসবুকের কমেন্ট সেকশন অনেকেই যুক্ত আছে, সবার কমেন্টই কিন্তু মোটামুটি আমি দেখছি পড়ছি। আশা করছি অবশ্যই শেষ পর্যন্ত সবাই যুক্ত থাকবেন। এই মুহূর্তে একটা গানে চলে যাই, আমি পরবর্তী ঘন্টা আবার আসছি। আমরা এখন লালন ব্যান্ডের একটা গান শুনবো, খ্যাপা অ্যালবামের খ্যাপা গানটাই শুনবো, খুব সুন্দর একটা গান, আশা করছি সবাই এনজয় করবেন। পরবর্তী ঘন্টায় রিদম ফিরে আসছে খুব জলদি।

0: Midday Feels.
1: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুতগতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুতগতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বারটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বারটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarity.com.bd। আম্বারটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর। সো লিসেনার্স, আপনারা শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4। আশা করছি সবাই এখন পর্যন্ত যুক্ত আছেন। শেষ ঘন্টায় হাজির হয়ে গেলাম, 4:01, খুব জলদি সময়টা চলে গেল। দুপুর গড়িয়ে কিন্তু বিকেল নেমে এসেছে, পরন্তু বিকেল, কিছুক্ষণ পর সন্ধ্যা হয়ে যাবে। আসলে সময়টা খুব জলদি চলে যাচ্ছে, এই বছরটা কিভাবে যেন মানে চোখের পলকে মনে হয় চলে গেল। সেই দিন 31 গেল, আই গেস, মানে হ্যাপি নিউ ইয়ার হলো, 2026 ওয়েলকাম জানালাম। এত জলদি দেখতে দেখতে চোখের পলকে এভাবে মানে সময় চলে গেল, বছর কিন্তু প্রায় শেষ পর্যায়ে, অলরেডি সেপ্টেম্বর মাস চলে। বুঝতে পারছি না আসলে বর্তমান সময় যে কিভাবে সময়গুলো যায়, বা এই সময়ের সাথে যে আসলে কি চলছে, গড নোজ ওয়েল। ওকে, কমেন্ট সেকশনে দেখতে পাচ্ছি অনেকে যুক্ত আছে। আফ্রিদা ওয়াসিমা আছে আমার সাথে, সাউদা যুক্ত হয়েছে। হ্যালো, সবার কি অবস্থা? গরম আর জ্যামে বসে থাকতে থাকতে আমার অবস্থা শেষ। বাই দ্য ওয়ে, গরমে সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ, আমি তো ঠিক আছি, আপনারা আপনাদের কি খবর একটু জানান। আচ্ছা, ভেবেছিলাম আজকে আপনার সাথে একটু আড্ডা দিব, বাট টাইম তো অলমোস্ট শেষের দিকে। হ্যাঁ, টাইম অলমোস্ট শেষের দিকে, ট্রু, শেষ ঘন্টায় আছি, বাট আছি আরও কিছুক্ষণ আছি। কালকে সিফাত ভাই বললো আপনি নাকি পুংটা আছেন, বাট দেখে বোঝা যায় না, একটু পুংটা আমি করেন তো আমাদের সামনে। ওকে ওকে, এদিকে দেখা যাচ্ছে আমার সাথে আরও অনেকেই যুক্ত আছে, বাহ, বেশ ভালো লাগছে। কোথায় কোথায়, আজকে রিদম ভাইয়ের শো কাটবে আমি বিয়ে করিনি বলতে বলতে, রাইসা, ট্রু ট্রু ট্রু, আসলেই আসলেই না, আমি আসলেই বিয়ে করিনি, কেন আপনারা বিশ্বাস করতে যাচ্ছেন আমি না সেটাই বুঝতে পারছি না। এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত গেছে হিমেল রংপুর থেকে। আচ্ছা, নিশি লিখেছে, আচ্ছা বিআই রাইসা যে বললো আমার নামের কথাটা, ও আচ্ছা আচ্ছা, নিশি FM এর তো শুধু একটাই, ওকে, নিশি বলেনি রাইসা, আপনি তখন যেটা জিজ্ঞেস করেছিলেন এটা নিশি বলেনি, এটা অন্য কেউ বলেছিল আই গেস। আচ্ছা, এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছে, কে আছে, নামটা তো লিখে নেয়, নামটা কেন লিখেন না আমি বুঝতে পারি না আপনাদের এই সমস্যাটা। নামটি তোমার রিদম, করো চুটিয়ে প্রেম, তুমি ছাড়া জমে না ঢাকা FM। ওরে বাবা, তাই নাকি, থ্যাংক ইউ থ্যাংক ইউ, খুব সুন্দর। গোলবাহার গানটা প্লে করবেন সাবা? সাবা ঠিক আছে, যদি প্লেলিস্টে থাকে পেয়ে যাবেন। আমি সাবাকে জিজ্ঞেস করছিলাম আপনার বাসা তেজগা কোথায়, আমার বাসাও তেজগাতে। রংপুর থেকে সৌরভ আছে আমার সাথে, দেখা যাচ্ছে কিছু মানুষ মরে যায় 25। আচ্ছা, গতকালকেও শুনতে চাইছিলেন এই গানটা, কেন এই গানটার ভিতরে কি আছে এমন? আচ্ছা, এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছে, কে আছে কে আছে আমার সাথে, দুষ্ট কোকিল ভাইয়া, বিয়ের যখন তার ফ্যামিলির মান সম্মান নিয়ে টানাটানি বা ব্ল্যাকমেল করতে করে, তখন মেয়ে তার মেয়েটার কি করা উচিত বলেন তো? যদি ভালোবাসা সঠিক হয়ে থাকে, যদি ভালোবাসাটা সলিড হয়ে থাকে, বুঝান, বুঝিয়ে আশা করছি অনেক কিছুরই সমাধান হয়। সো বুঝতে পারেন যেহেতু এখানে আসলে একটা ফিউচারের ব্যাপার আছে, একটা পারিবারিক ব্যাপার সেপার আছে এটাই। ওকে, মুন যুক্ত হয়েছে অনেকদিন পর, দেখা যাচ্ছে, কেমন আছো? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তারপর এখানে দেখা যাচ্ছে শ্রীতা আছে আমার সাথে, তারপর দিকে দেখতে পাচ্ছি আমার সাথে সাইদুল ইসলাম সোহাগ আছে। আচ্ছা সোহাগ, আপনি যদি চলে আসেন আমাদের অফিসে, আপনি সবার সাথে দেখা করতে পারবেন, আমাদের সবার সাথে দেখা করতে পারবেন, সবাই থাকবো ইনশাল্লাহ, চলে আসবেন এনি টাইম, মোস্ট ওয়েলকাম। শুধু যে সাইদুল ইসলাম সোহাগকে বলছি তা না, সবাইকে বলছি, যে কোনো সময় চলে আসতে পারেন আপনারা। যাই হোক, একটা গানে চলে যাই আমরা, সুন্দর গান অপেক্ষা করছি ইমন আর হাসিমের করা, কোক স্টুডিও বাংলার বাজি, তোমায় আমি পাইতে পারি বাজি। আমি জানি না তাকে আদৌ পাওয়া পসিবল কিনা, বাট গান শুরু হয়ে গেছে, গানটা এনজয় করতে থাকি, খুব জলদি আবার ফিরে আসছি আপনাদের মাঝে।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইটি।
1: রাইট।
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর। 90.4।

একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন, স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: সাথে 90.4
1: হ্যালো লিসেনার্স, ওয়েলকাম ব্যাক এগেইন। আসরের আজানের পর আবারও ফিরে এলাম। আশা করছি সবাই এখন পর্যন্ত যুক্ত আছেন রিদমের সাথে, যুক্ত আছেন মিড ডে ফিল্ডের সাথে। আশা করছি আজকের দুপুরটা খুব সুন্দরভাবেই কাটলো আমাদের মিড ডে ফিল্ডের এই মধ্যকার যে সময়টা আর কি, মানে দিনের মাঝের এই সুন্দর সময়টা। সময়টা ছিল সুন্দর না, সময়টাকে সুন্দর করে তুলেন আপনারা সবাই একসাথে, সেটাই এটাই এটা ভালোবাসা আর কি। আচ্ছা, কমেন্ট সেকশনে কিন্তু অনেকেই যুক্ত আছে দেখা যাচ্ছে আমার সাথে। কে আছে সাউদা আছে আমার সাথে। গতকালকে বিপ্লব ভাইয়ের ফার্স্ট গানটা আমি তোমাকেই বলে দিব, আমার খুব কি পছন্দের। ওকে, বাই দ্য ওয়ে কিছু প্রবলেমের জন্য যেহেতু লাইভটা কন্টিনিউ হয়নি, সো ভাইয়াদের আরেকবার নিয়ে আসবেন, ওনাদের ভয়েস মাশাল্লাহ। ওকে, গতকালকে ফেসবুক লাইভে কিন্তু আসলে বেশিক্ষণ থাকতে পারিনি, এটা এটা সো ট্রু। গতকালকে আসলে কি বলবো, যে গতকালকে আনফরচুনেট এই সমস্যাটার জন্য আম রিয়েলি সরি। বাট হ্যাঁ, আমি অবশ্যই অবশ্যই আবারও তাদেরকে নিয়ে আসবো ইনশাল্লাহ। আমাদের ইন ফিউচার আরও আরও শো হবে, তখন অবশ্যই বিপ্লব ভাই, হৃদয় ভাই থাকবে আমাদের সাথে। ওকে, উম্মে রুহান রায়হান আছে দেখা যাচ্ছে, যদিও শেষ পর্যায়ে এসেছে। রিদম ভাই উপস্থিত, মোস্ট ওয়েলকাম। ও জানু, কেমন আছো? অনেকদিন পরে যুক্ত হয়ে গেলাম। ও মোস্ট ওয়েলকাম শারমিন আক্তার জুই, কি অবস্থা? স্বপ্নের রাজকুমার আছে আমার সাথে, আমি শুনছি রংপুর থেকে, ভালো লাগছে আপনার কথা। আচ্ছা, জিনিয়াকে কি আপনি ভালোবাসেন নাকি মাম্পিকে? উত্তর দিবেন প্লিজ, আমি পায়েল। মানে ব্যাপারটা কি ইন্টারেস্টিং, হ্যাঁ, জিনিয়া নাকি মাম্পি, খোঁজ নিচ্ছে পায়েল। একটা ডুয়েট অনুষ্ঠান চাই যেখানে আপনি ও তানহা আপু একসাথে অনুষ্ঠানটা উপস্থাপনা করবেন। যাই হোক, আমি ব্যক্তিগতভাবে খুব এনজয় করব। রিদম ভাই, হ্যাঁ ঠিক আছে, অবশ্যই ভাববো, চিন্তা ভাবনা করবো, খুব ভালো আইডিয়া দিয়েছেন। সোহেল আহমেদ সুমন আছে সিলেট থেকে দেখা যাচ্ছে, মোস্ট ওয়েলকাম সুমন ভাই। তারপর এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে সাউদা আছে, সাউদা লিখেছে, সত্যি বলতে হরর স্টোরি আমি খুব একটা ইন্টারেস্টিং লাগে না, বিকজ অফ আমার ভয় লাগে, ভয় লাগে না, দ্যাটস ওয়াই অমানিশা শোনা হয় না। বাট লাস্ট এপিসোডটা ব্ল্যাক ম্যাজিক নিয়ে গল্পটা শুনেছি, এই বিষয়টা নিয়ে ইন্টারেস্ট, কজ আমাদের ফ্যামিলিতে দুইবার ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, একবার আমাকে আরেকবার আমার বাবার বিজনেসে। তারপর থেকে এই বিষয়টা নিয়ে আমি কিছু রিসার্চ করেছি, আপনি শুনতে চাইলে শেয়ার করবো। সাউদা প্লিজ প্লিজ মোস্ট ওয়েলকাম, আশা করছি সাউদা আপনার সাথে এই ব্যাপারটা নিয়ে আমার একটু কথা হবে, ব্যাপারগুলো কারেক্ট করার জন্য আমি ইন্টারেস্টেড। হ্যাঁ ইয়াস। ওকে, এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছে মঞ্জু বিশ্বাস দোহার থেকে, আমিও আপনার মতো এখনো বিয়ে করিনি, আমি বিয়ে করিনি এই ব্যাপারটা তো কেউ বিশ্বাসই করতে যাচ্ছে না।

মানে টোটালি কি একটা অবস্থা। ওকে আচ্ছা, এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে কে যুক্ত আছে। হাই, কি খবর তোমার? তানহাপুকে র্যাবের হাতে তুলে দাও, এটা দায়িত্ব আপনাদের, আপনারা তানহাপুর সাথে বুঝে নেন, বিশ্বাস করেন। আর যে আমার সারাদিনের ভাবনায় তুমি থাকো, এটা কি বিশ্বাস তুমি? আচ্ছা জিনিয়া, সারাদিন আপনার চিন্তাভাবনায় যে থাকি ব্যাপারটা ভালো, এটা ভালো আসলে। কাউকে নিয়ে চিন্তাভাবনা করা, কাউকে নিয়ে ভাবা, এটাও কিন্তু খুব সুন্দর একটা ব্যাপার। বিয়াই জিনিয়া আপুকে বলো তাড়াতাড়ি যেন কি ডক্টরের কাছে, ওকে ডক্টরের কাছে যায়, কারণ প্যারেকের আঘাত পেলে তাড়াতাড়ি কি অ্যাডিক কি দিতে হয়, আচ্ছা যাই হোক দিতে হয়, না হলে পরে সমস্যা হতে পারে। জিনি আপু তুমি তাড়াতাড়ি ডক্টরের কাছে যাও, না হলে আমি রাগ করবো। আর বিআই মাম্পি আপু কই গেছে? মাম্পি আপু বলতে পারি না, মাম্পি তো বেশ কিছুদিন যাবৎ মাম্পির সাথে আমার কোনো যোগাযোগ নেই, অর্থাৎ তাকে কোনো শোতেই দেখা যাচ্ছে না, আই ডোন্ট নো। আচ্ছা এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছে, কে যুক্ত আছে? দুষ্ট যুক্ত আছে, ওকে মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আচ্ছা আর অনেকে যুক্ত আছে, এই মুহূর্তে একটা গানে চলে যাবো, আপনার একটা গান শুনতে যাচ্ছিলেন অনেকক্ষণ যাবত, কিছু মানুষ মরে যায় মরে যায় পঁচিশে, সো সাহেব জোহানের করা এই সুন্দর গানটাতে চলে যাচ্ছে, আশা করছি এনজয় করবেন। বিদায় মুহূর্তে খুব জলদি আবারও ফিরে আসছি আপনাদের মাঝে।

0: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন, স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
1: হ্যালো মাই বিলভড সুইটহার্টস, ওয়েলকাম ব্যাক এগেইন। একদম শেষ পর্যায়ে আছি আজকের মিড ডে ফিলস অনুষ্ঠানের। আশা করছি সবাই দুপুরটা এনজয় করেছেন, আমাদের দুপুরটা সুন্দরভাবেই কেটেছে, প্লে লিস্টের গানগুলো সবাই এনজয় করেছেন আশা করছি। আর আমার সাথে কিন্তু আজকে অনেকেই যুক্ত ছিল, ফেসবুকের কমেন্ট সেকশনে কিন্তু মোটামুটি অনেকেই ছিল আমার সাথে, হোয়াটসঅ্যাপেও কিন্তু দেখা যাচ্ছে অনেকেই ছিল আমার সাথে। আচ্ছা আমি একটু ফেসবুকের কমেন্ট সেকশনে চলে যাই। এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু যুক্ত আছে স্বপ্নের রাজকুমার, ওকে। আচ্ছা উমের রায়হান আছে, উমের রায়হান লিখেছে দৌড়ে দৌড়ে শেষের দিকেই একটু যুক্ত হলাম রিদম ভাইয়া, কারণ আবার তো মুকুল ভাইয়ের টি স্টল শুনতে হবে, কতদিন যে শুনি না। হ্যাঁ রিদম বিদায় নিবে আপনাদের সবার ভালোবাসার, মুকুল ভাই কিন্তু চলে আসবে, হাজির হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই, ওকে। এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছে কেউ একজন, হাই ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি ভাইয়া, বুঝিয়ে কাজ হচ্ছে না, কাজ হচ্ছে না, আসলেই কাজ হচ্ছে না। রিদম ভাইয়া আপনার বিয়ে নিয়ে সবাই এত কনফিউজ কেন? কজ যে সকালবেলা নাকি তানহাপু বলে গিয়েছে আমার বিয়ের ব্যাপারটা, সো এই তো এই আর কি। মিষ্টি ভাইয়া স্কুল থেকে এসে তোমাকে শুনছি, তানহাপু বললো তোমার নাকি বিয়ে হয়েছে, এটা কি সত্যি? না না না, এটা এরকম কিছুই না। যাই হোক, সবার সবার ফর ইউর কাইন্ড ইনফরমেশন, সবার কাইন্ড ইনফরমেশনের জন্য বলছি আমার বিয়ে হয়নি, ওকে। সরি দাদা ভাই, আসলে আমি খুবই বিরক্ত করি একটা মানুষ, তাই আচ্ছা এই বিরক্তিকর মানুষ যদি আর না থাকে তাহলে কেমন হয়? শ্রীতা দেখেন আপনি মোটেও বিরক্তিকর মানুষ না, বিরক্তিকর বলতে আসলে কোনো পার্সনই বিরক্তিকর হয় না, প্রতিটা মানুষেরই একটা ডিফারেন্ট প্যাটার্ন থাকে, একটা ডিফারেন্ট ধাঁচ থাকে, আপনার ধাঁচটাও টোটালি ডিফারেন্ট। শ্রীতা দেখেন এই যে আপনার যে ব্যাপারটা সবসময় নিজেকে একটু কেন, মানে সবসময় নিজেকে আপনি এরকম ফিল করান কেন, এই যে দেখেন এই কথাটার ভিতরেও আপনার কেমন জানি একটা বিষণ্ণতা কাজ করছে। এই যে দেখেন আপনি লিখেছেন কি যে এই বিরক্তিকর মানুষটা যদি আর না থাকে তাহলে কেমন হয়, এমনি থেকেও তো কারোর কাছে আমার জীবন, আমার দুঃখ কষ্ট রাগ অভিমানের কোনো দাম নেই, কেন এই ব্যাপারগুলো এরকম কেন হবে শ্রীতা? মানে আমি জাস্ট এই ব্যাপারটাই বুঝতে পারছি না, বা আপনাকে বুঝাতে পারলাম না যে সবসময় হাসি খুশি থাকতে হবে, সবসময় মনটাকে প্রফুল্ল রাখতে হবে, মানে এই যে এখানেও আপনার একটা বিষণ্ণতা কাজ করছে যে না আপনাকে কেউ শুনছে না, আপনি বিরক্তিকর, আপনি আর বিরক্ত করবেন না, ব্যাপারগুলো কেন এরকম? আপনার স্মৃতি আপনার মেসেজগুলো তো এরকমও হতে পারে যে রিদম আজকে আমার মনটা বেশ ভালো, আমি আজকে আপনার সাথে মন খুলে কথা বলবো, রিদম আমি ইন ফিউচার এটা করবো, রিদম আমি ওইটা করবো, কেন স্মৃতির সাইড থেকে কেন শুধু মন খারাপের মেসেজ আসে? ইউ নো ওয়েল। আচ্ছা কিউরিয়াস আঞ্জিতাকে দেখা যাচ্ছে অনেকদিন পর, হে রিদম হোপ ইউ আর ওকে, জাস্ট নাও আমি আমাদের FM থেকে বের হলাম, আপনার কথা মনে পড়ায় টেক্সট করলাম, আই হোপ আপনার শো অনেক ভালো যাচ্ছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে। সাইদুল ইসলাম সোহাগ আছে দেখা যাচ্ছে, তারপর এদিকে দেখতে পাচ্ছি, আচ্ছা ভাইয়া লোকেশনটা তো বললেন না, আচ্ছা লোকেশন হচ্ছে গুলশান এক, এক নম্বর সার্কেলে আসলেই হবে, নাভানা টাওয়ারের 15 তলায় আমাদের অফিস, সো আপনি মোস্ট ওয়েলকাম, এনি টাইম আসলেই হবে, আমাদের রিসেপশনে লোক থাকবে, রিসেপশনে বললেই হবে আপনি আমাদের সাথে দেখা করতে এসেছেন, আশা করছি ইনশাআল্লাহ দেখা হবে। গুলশান এক নম্বর সার্কেলের হাতের বাম পাশে, ঢাকা FM 90.4 এর অফিসিয়াল যে আমাদের অফিস আর কি, মেইন অফিস। আচ্ছা বিয়ে আমার SMS মনে হয় পড়ো কি, বিয়ে পিঙ্কি আপু যে বলেছে সিফাত ভাইয়ের দুইটা বাচ্চা আর একটা ক্লাস 8 পড়ে আর একটা ক্লাস 10 পড়ে, কথাটা কি সত্যি? এটা সিফাত ভাইয়ের থেকে জেনে নিয়েন, আমার কাছে আসলে জানার কিছু নেই। এদিকে দেখতে পাচ্ছি জিনিয়া আছে আমার সাথে শেষ পর্যায়ে, যাওয়ার জন্য বের হচ্ছি আর ভাবছি ইঞ্জেকশনের কথা। যাই হোক সাবধানে যাবেন জিনিয়া, আশা করছি এটা দ্রুত রিকভার হবে, আর ওই যে অ্যান্টিবায়োটিক খেতে হবে এরকম ঘা যাতে করে শুকিয়ে যেতে পারে জলদি করে। যাই হোক সাবধানে যাবেন, ইনশাআল্লাহ আবারও কথা হবে আগামীকাল, আমিও বিদায় মুহূর্তে আছি। আচ্ছা সাইলেন্ট কিলার যুক্ত হয়েছে একবারে শেষ পর্যায়ে, যাক মোস্ট ওয়েলকাম সাইলেন্ট কিলার, ভালো লাগলো শেষ পর্যায়ে এসে আপনাকে পেয়ে। ওকে, কমেন্ট সেকশনে কিন্তু অনেকেই ছিল, এখন পর্যন্ত আছে, দেখা যাচ্ছে সবাই কমেন্ট করছে। আচ্ছা, সবাইকে আরো একবার ধন্যবাদ জানাচ্ছি যারা পুরো সময় জুড়ে আমার সাথে ছিলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের এই সুন্দর সময়টাকে, মানে এই যে সুন্দর দুপুরটাকে এত সুন্দর করে তুলেছেন আপনারা সবাই মিলে, এবং বেশ জমি আড্ডা হয়েছে কিন্তু আজকে আমাদের। সো আশা করছি আবারও আগামীকাল দুপুরবেলা ঠিক একই সময় হাজির হয়ে যাব, অর্থাৎ দুপুর দুইটা বাজে আপনারা ঢাকা এফএম টিউন করলে কিন্তু পেয়ে যাবেন রিদমকে। সো মিড ডে ফেস্ট নিয়ে আবারও হাজির হয়ে যাবো আগামীকাল। আজকের মতো বিদায় জানাতে হচ্ছে, যদিও যাওয়ার ইচ্ছা নেই তবে যেতে হচ্ছে, একটু পরে মুকুল ভাই হাজির হয়ে যাবে। সো আগামীকাল কথা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যুক্ত থাকবেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা এফএম 90.4 এর সাথে।

শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বুকে চাপ লাগছে, বারবার কাশি বা শোষো শব্দ হচ্ছে, এগুলো হতে পারে অ্যাজমার লক্ষণ। অ্যাজমা নিয়ন্ত্রণে রাখতে ধুলো, ধোঁয়া ও অ্যালার্জির কারণগুলো এড়িয়ে চলুন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ইনহেলার ব্যবহার করুন। শ্বাসকষ্ট হলে অবহেলা নয়, সময় মতো সঠিক পদক্ষেপ নিন। সচেতন থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

শুনছেন ঢাকা FM 90.4, আমি মুকুল আছি আপনার সাথে। শুরু হয়ে গেল মুকুল সি স্টল এবং বরাবরের মতোই আমি খুল মুকুল আপনাদের সাথে আছি। চা বাচা বিক্রি বন্ধ করে দিতে হবে, যে গরম পড়েছে। আমি এত ভাবলাম যে ভাদ্র মাসটা চলে গেলে বুঝি একটু আনন্দ পাবো, কিন্তু কি অবস্থা, মানে প্রচণ্ড গরম, একদম পুরো হিট স্ট্রোক করার মতো অবস্থা। বের হয়ে দেখি যে এরকম কোনো রকমে একবার রাস্তার এই পারে যাই, যে পারে ছায়া, আবার রাস্তার ওই পারে যাই, তো এইভাবে এই পার ওই পার করতে করতে অফিসে চলে আসলাম। তারপরে শান্তি, তারপরে দেখলাম যে না, পুরো অফিসটা ঠান্ডা এসির মধ্যে আছে, খুব ভালো। যাই হোক, গরম কেটে যাবে আমার ধারণা, যে আর 8-10 দিনের মধ্যে গরমের এই প্রকোপ কেটে যাবে, আর নভেম্বরের শীত আসবে, কিন্তু অক্টোবর একটু ঠান্ডা ঠান্ডা লাগে আর কি। যাই হোক, সবাই আশা করছি ভালো আছেন, অনেক কথা হবে, রাত 8টা পর্যন্ত কথা হবে। আর এই ঘন্টাটা আসলে খুবই ছোট, কেননা এখন মাগরিবের আজান হয়ে গেছে, 5:55 মাগরিবের আজান, একদমই সময় কম। কিছু কথা বলার পর, গানের পরই মাগরিবের আজানের সময় হয়ে যায়, তারপরে মাগরিবের সময় একটা বিরতিতে যাই আর কি। মাগরিবের পর থেকে একদম নন স্টপ কথা হবে আপনাদের সাথে, কোনো সন্দেহ নেই, এখনো আসি যাই নেই। আচ্ছা, অনেকে ভুল বুঝে কথা বলতে বলতে। আর আজকে সোমবার 28 সেপ্টেম্বর, সেপ্টেম্বরও শেষ হয়ে আসছে, আর দুদিন বাকি আছে। আজ সোমবার 28 সেপ্টেম্বর 2026 এবং 13/18/1433 সাল। ওকে, আর আমার সাথে জয়েন করতে হলে দুটি পদ্ধতি রয়েছে। একটা ফেসবুকে আমি রয়েছি, ফেসবুকে আমার একটা পোস্ট দেওয়া আছে, আপনারা ফেসবুকে গেলে আই লাভ ঢাকা FM লিখতেই আমাদের অরিজিনাল পেজটা পেয়ে যাবেন, যেখানে দেখবেন যে 1 মিলিয়নের মতো ফলোয়ার রয়েছে, মতো না 1 মিলিয়ন প্লাস। সেখানে আমার একটা পোস্ট দেওয়া থাকবে, সেই পোস্টের নিচে কমেন্ট করলে আমি সেগুলো নিয়ে পড়ে শোনাবো এবং সেগুলো নিয়ে আলোচনা করব। তাছাড়া আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, 01841904904, এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করলে আমি তা সেগুলো নিয়ে আলোচনা করব, পড়ব। এবং আমার একটা প্রোগ্রাম রয়েছে জীবন গল্প, যেটা বুধবার দিন রাত 11টা হয়। জীবন গল্পে যদি আপনি অংশগ্রহণ করতে চান, এটাও খুব সহজ, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করবেন। ওকে, জাস্ট খালি শুরুতে লিখতে হবে জীবন গল্প, তারপর স্পেস দিয়ে আপনার নাম, লোকেশন লিখে পাঠিয়ে দিবেন 01841904904। আবার বলছি 01841904904, এই নাম্বারে আপনি জীবন গল্প লিখে পাঠিয়ে দিল, জীবন গল্পে আপনি আমরা কথা বলে আপনার সাথে আমার ব্যবস্থা করব। ওকে, এ হচ্ছে মূল কথা। আর আমাকে হোয়াটসঅ্যাপ করতে থাকুন এই নাম্বারে, আর ফেসবুকেও বেশি বেশি করে SMS কমেন্ট করবেন, এই প্রত্যাশা করি। আর কি বলবো, আর গরম তো এখন লাগছে না, ঠান্ডা আছি, একটু শান্তিতে আছি, ভালো আছি। ওকে, গান শোনাবো, মজার মজার গান শোনাবো, মজার গান কি, সুন্দর গান শোনাবো আর কি, সুন্দর সুন্দর গান শোনাবো। তাই এই মুহূর্তে আমি শিওনা মিনের একটা গান দিয়ে আজকে মুকুল শ্রীস্থল শুরু করতে যাচ্ছি। শিওনা মিনের কোন গানটা শুনবো, শিওনামহীনের, আচ্ছা হাসিমুখ গানটা শুনি না, অনেকদিন আমরা এই গানটা শুনছি না, তো এই গানটা দিয়ে শুরু করছি। ওকে,

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: আপনি শুনছেন ঢাকা এফএম 90.4। শিরোনামহীনের দারুণ একটা গান শুনলাম, হাসি মুখ, আর এরপর দুর্দান্ত একটা গান আপনাদেরকে শোনাবো। এবং এই গানটার অনেক অনেক স্মৃতি। আমি কোন এক সময় দার্জিলিং বেড়াতে গিয়েছিলাম আমরা ছয় বন্ধু মিলে, হ্যাঁ, ব্যাচেলার ট্রিপ আর কি। তখন তো অনেক ছোট, বিয়ে শাদী করিনি, আমাদের একটা বন্ধু বিয়ে করে ফেলেছিল, আর আমরা পাঁচজন ব্যাচেলার, দারুণ একটা ট্যুর আর কি, একদম অনেক আগে। তা ছয়জন মিলে যখন আমরা দার্জিলিং ঘুরতে গেলাম, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই, আর একটা গাড়ি ভাড়া করেছিলাম যে পাঁচ দিন আমাদের সাথে থাকবে, ওটার একদম একদম বড়লোকের ছেলে তো বুঝলেন, গাড়ি সবসময় একদম হোটেলের নিচে থাকতো, যখন যেখানে যাই গাড়ি তা ঘুরে বেড়াই। তখন ওই গাড়িতে কোনো গান নাই, এই একটা গান বাজতে থাকতো, আর এরকম মেঘ দেখতাম, তারপর এত সুন্দর সুন্দর জায়গা, রক গার্ডেনে যেতাম, গঙ্গা মায়া, বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে এই গানটাই শুনতাম খালি, বারেবারেই বলতাম যে আমার তো গান এটাই ঘুরে ফিরে ক্যাসেটের মধ্যে, তখন মনে হয় ক্যাসেট না সিডি কি মনে করতে পারছি না, তবে যাই হোক সে বারেবারে ঘুরে ফিরে এই গানটাই ছাড়তো, আর আমরাও একদম হারিয়ে গেলাম। তা আমার মনে হয় যে ওই পাঁচ দিনে আমি এই গানটা 100 বার শুনেছি আর কি, এবং মনে হচ্ছে যে দার্জিলিং ট্যুরের আমার ছবিটা ভেসে উঠবে এই গানটা যখন ছাড়বো, মনে হচ্ছে যে আমি দার্জিলিং ঘুরে বেড়াচ্ছি আর এই গানটা, এই একটা গানই শুনতে থাকতাম। ওকে, হোয়াটসঅ্যাপে অনেক কমেন্ট দেখতে পাচ্ছি, এর মধ্যে আমাদের সাথে এক ভাই, এতবার বলি যে ভাই আপনি অডিও হোয়াটসঅ্যাপে অডিও মেসেজ পাঠালে আমি এটা পড়তে পারবো না, মানে শোনার কোনো পদ্ধতি নাই, আমি এটা শুনতে গেলে ঝামেলা আছে অনেক কিছু, তা আমি দুঃখিত, আপনি বারেবারেই বলার পরেও আপনি এই কাজটা কেন করেন আমি জানি না। ওকে, অমৃত বোস কলকাতা ইন্ডিয়া থেকে, শুভ বিকেল ভাইয়া, ফটোটা দারুণ লেগেছে, ফিল্মে হিরো লাগছে। আচ্ছা, অনেক ধন্যবাদ। কোন এক সময় নাটক করেছিলাম একটা, তা কপাল মন্দ, তখন ওই চ্যানেল ওয়ান ছিল আর কি, তখন আমার কপাল নাটকটা যখন রিলিজ হবে, 26 পর্বের নাটক, 13 পর্ব শেষ করেছিলাম, তারপর রিলিজ হওয়ার সময় হলো কি চ্যানেল ওয়ানটা বন্ধ হয়ে গেল, রাজনৈতিক কারণে বন্ধ হয়ে গেল আপনারা জানেন, এখন তো আবার শুরু হয়েছে, তখন আমার নাটকটা চলে গেল, আর ওটা আর অন্য কোনো চ্যানেলে গেল না, কারণটা হচ্ছে যে ওইটা চ্যানেল ওয়ানেরই নিজস্ব প্রোডাকশন ছিল আর কি, এই হচ্ছে ব্যাপারটা। তারপর আর কোনো নাটক টাটক কিছু না, আমি রেডিও নিয়ে মেতে থাকলাম, এবং রেডিও এই কথা বলতে কিংবা রেডিওতে শো করতাম, এগুলো আমার খুব ভালো লাগতো, হ্যাঁ এখনও ভালো লাগে, নাহলে এত বছর ধরে, এই যে ডিসেম্বরে আমার 20 বছর হয়ে যাবে রেডিওতে ক্যারিয়ার, তাই এরকম আর কি, তখন আর নাটক টাটকের প্রতি আর মনোযোগ নেই, আর এখন তো একটু কষ্টই লাগে, কারণ নাটকের অভিনয় কিন্তু খুব কঠিন জিনিস, যারা শুধু নাটক দেখে থাকেন, আমি তো শুটিং করেছি যে সকাল 7টার সময় টাইম দিত, হ্যাঁ 7টা কিংবা 8টার মধ্যে, রাতে আমি একদিনও রাত 10টা 11টার আগে প্যাক আপ হয় নাই আর কি, হ্যাঁ 12টার সময় হয়েছিল এরকমও মনে আছে, তারপর বাসায় এসে রাত 2টা 3টা সারা দিন রাস্তাঘাটে ঘোরা, শুটিং হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে, আনন্দ হচ্ছে, কিন্তু কষ্ট আছে অনেক। যাই হোক, এই নাটক আর হলো না, এই এত কথা আসলো কোত্থেকে, এই যে এই দারুণ লাগছে, হিরোর মতো লাগছে অমৃত বলল, এরপরেই এই সমস্যাটা হয়েছে, আমাকে একটা কথা ধরলেই খালি কথা বেরোতে থাকে। আচ্ছা, আসসালামু আলাইকুম, আমি জাকারিয়া, অনেকদিন পর জয়েন করলাম পাবনা থেকে। মুকুল ভাই কেমন আছেন? ভালো আছি ভাই, এবং পাবনার কথা আমার খুব মনে পড়ে, একটা সিনেমাতে অভিনয় করেছিলাম 1 মিনিটের জন্য, সেই সিনেমাটা আমার কপাল কিন্তু বেশ ভালো, বুঝছেন, গাড়িওয়ালা নাম ছিল, আমি 1 মিনিট ছবিটা অভিনয় করেছি, ছবিটা জাতীয় পুরস্কার, চলচ্চিত্র পুরস্কার পেয়েছিল, হ্যাঁ জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিল আশরাফ শিশিরের, ছবিটার নাম ছিল গাড়িওয়ালা, তাই সেই ছবিতে 1 মিনিট অভিনয় করেছিলাম, তারপর সেটা পুরস্কার পেয়ে গেল আর কি, হ্যাঁ দারুণ ভাগ্য আমার। তখন পাবনা গিয়েছিলাম, পাবনাতেই শুটিং হয়েছিল, আশরাফ শিশিরের বাড়িও পাবনা, পাবনাতেই পুরো ছবিটার শুটিং হয়, খুব ভালো লেগেছে আমার পাবনা, অনেক খাওয়া দাওয়া করেছি, আপনাদের ডালপুরিগুলা সকালবেলা দেখি সবাই পুরিয়ার মানে ডাল, ওই যে বুটের ডাল দিয়ে সবাই নাস্তা করতো, আমিও খেয়েছি, খুব মজা লাগলো। এফ এম পোকা মোমেন সিং থেকে, একটু প্রতিষ্ঠিত হওয়ার আশায় কত মানুষের দেওয়া আঘাত নীরবে সহ্য করে গেলাম, সত্যি তাই, আমরা সবাই আমাদের জীবন সংগ্রামে ব্যস্ত, এবং একটু প্রতিষ্ঠিত হওয়ার আশায় আমাদের অনেক কিছু করতে হয়, অনেক ত্যাগ স্বীকার করতে হয়, তো তদ্রূপভাবে এরকম মানুষের আঘাতও নীরবে সহ্য করতে হবে, যখন সময় আসবে তখন মিটিয়ে দিবেন। আর অনেক সময় আসলে মেটানো হয় না, এটাও একটা ব্যাপার। তবে জীবনটা আসলে খুব সহজ নয়, জীবনটা ছাত্র জীবনেই সহজ, যখন বাপের পকেট থেকে পয়সা নিয়ে ঘুরতাম, পকেট খরচ করতাম, স্যারের কাছে পড়তে যেতাম, ওখান থেকে কিছু টাকা মেরে দিতাম, তো এইসব সময় খুব আনন্দের ছিল এবং খুব কোনো কিছু বুঝতাম না। কিন্তু যখন বিয়ে শাদী করলাম, সংসারে খরচ দেওয়া শুরু হলো, হাল ধরলাম, তখন দেখলাম যে জীবনটা এত সোজা না রে ভাই। যাই হোক, আসসালামু আলাইকুম মুকুল ভাইয়া, মুকুলবারে মুকুল স্টি স্টলে হাজির হয়ে গেছি। আচ্ছা, ইমরান তুহিন আমাদের সাথে জয়েন করছো ভাইয়া, শ্রাবণের মেঘ প্লে করেন। আচ্ছা, শ্রাবণের মেঘ কেমন জানি লাগবে না, এখন তো শ্রাবণ না, আর গানটা জানি আকাশে মেঘ টেক, এত গরমের মধ্যে জানি কেমন লাগবে গানটা শুনতে। ভাইয়া আমার নাম হচ্ছে ইমরান আর নিক নেম হচ্ছে তুহিন, এই যে ইমরান তুহিন দেখলাম, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমি চেষ্টা করবো, দেখি ডিফারেন্ট আছে অন্য কোনো গান বাজানো যায় কিনা। গুড আফটারনুন মুকুল ভাইয়া, কেমন আছেন? আমি অন্তর, অন্তর আমি ভালো আছি, অন্তর অনেক শুভেচ্ছা। আমাদের দাদু চলে আসছে, জাকারিয়া, হ্যালো দাদু। আর জাকারিয়া, আপনার হোয়াটসঅ্যাপে তো অনেক কমেন্ট থাকে, সবগুলো কি ডিলিট করে দিয়েছেন নাকি? এখন দেখি যে কিছু নাই, ফকফকা আকাশের মতো। আমাদের আরেক বন্ধু চলে আসছে, সে হচ্ছে আমাদের অঙ্কুর বড়ুয়া। আসসালামু আলাইকুম, শুভ বিকেল মুকুল ভাই, কেমন আছেন? ধানমন্ডি থেকে আপনাকে শুনছি, ভালো লাগছে ভাই। একটা কথা বলা হয় নাই ভাইয়া, হার্টে তিনটি ব্লক, আচ্ছা ব্লক ধরা পড়েছে। আচ্ছা, আপনি বলেছিলেন যে হার্টের প্রবলেমে আছেন। আচ্ছা, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ডাক্তার দেখিয়েছি, ধীমান বণিককে, উনি রিপোর্ট দেখে আমাকে ভালো করে দেখে বলেছে আপনার রক্তশূন্যতাও আছে, ঠান্ডা জড়িত অসুখ আছে, তিনটা টেস্ট দিয়েছে। একদিন পর টেস্ট নিয়ে গেছিলাম, দেখি ডাক্তার নিজেই অসুস্থ, আর দেখাতে পারলাম না, কয়েকদিন পর আবার দেখাবো, দোয়া করবেন দাদা। অবশ্যই দোয়া করি। এবং অঙ্কুর বড়ুয়া, যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে আপনার হার্টে তিনটা ব্লক মানে কিন্তু সিরিয়াস ব্যাপার, আপনি যে কোনো মুহূর্তে হার্ট অ্যাটাক হতে পারে। আমার মা দুটা রিং পরানো হয়েছে, আমি জানি জিনিসগুলা, আপনি এটা হেলাফেলা করবেন না। আপনি ডাক্তার অসুস্থ দেখে আপনি চুপচাপ বসে থাকলে হবে না, আপনার যে কাজটা করার সেটা করতে হবে। আপনাকে এখন রিং পরাতে হবে নাকি ওপেন হার্ট করতে হবে এটা ডাক্তারই ভালো বুঝতে পারবে, আপনার ব্লকের অবস্থা বুঝে, পার্সেন্টেজ বুঝে যে কি অবস্থা, কোথায় কতটুক ব্লক আপনার ধরা পড়েছে। আমার মনে হয় যে ডাক্তার অসুস্থ দেখে আপনি চুপ থাকবেন না, আপনি অন্য ডাক্তার কিংবা কারোর সাথে যোগাযোগ করেন, হার্ট ফাউন্ডেশনে যোগাযোগ করেন যে আমার কি করা উচিত, মানে সময় কিল করবেন না আপনি। ওকে, তারপর আমার সাথে জয়েন করেছিল, হ্যালো মামা আমি কাপ্তাই থেকে। আচ্ছা, অনেক ধন্যবাদ ভাই, অনেক দূর থেকে আমাদের সাথে জয়েন করেছেন, কেমন আছেন? কখনো কাপ্তাই লেকে ঘুরতে আসেন? আচ্ছা, যদি কখনো সময় হয় অবশ্যই কাপ্তাই লেকে ঘুরতে যাব। আর এবার দুর্দান্ত একটা গান বাজাবো, যে গানটা আমি দার্জিলিং এ 100 বার শুনেছি, কিন্তু তার আগে আবার দিলওয়ালা জানি উকি মারলো, কি বলতে চায়, দিল দিল দিলওয়ালা সালাম নিবেন, ফেসবুক পোস্ট দেখে কমেন্ট দিলাম, সুনজারা সাহসা করছে। আচ্ছা, কোথায় সাহসা করছে? মানসিক যন্ত্রণা হলো সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র, আচ্ছা, যা একটা মানুষকে 24 ঘন্টায় 100 বার মেরে ফেলতে সক্ষম, অথচ তার শরীরে কোনো ক্ষত দেখা যায় না। সত্যি তাই, মানসিক রোগগুলো খুবই ভয়ঙ্কর, আমি এর মধ্যে দিয়ে গিয়েছিলাম। আমি আপনাদের সাথে বারবারই শেয়ার করি যে আমার আব্বার মৃত্যুর পর আমি খুবই ভয়ঙ্কর একটা অবস্থার মধ্যে পার হয়েছিলাম, যে প্যানিক ডিসঅর্ডার, ডিপ্রেশন, অ্যাংজাইটি, এগুলোর সাথে আমি খুবই পরিচিত। এবং অনেক ডাক্তার দেখিয়ে পরে এক ডাক্তারের আন্ডারে 1.5 বছর ওষুধ খেয়েছি, তারপর আস্তে আস্তে ওষুধগুলো ছাড়া খুব কঠিন। তাই এই জিনিসটা আসলেই যে মানসিক যন্ত্রণা, আমরা সবসময় মনে করি শারীরিক রোগই শুধু রোগ, আসলে মানসিক রোগ বলেও একটা রোগ আছে, এবং কখনোই অবহেলা করবেন না। এবং কারো যদি মানসিক রোগ হয় তাকে নিয়ে হাসি ঠাট্টা করবেন না, তাকে বোঝানোর চেষ্টা করবেন, তাকে সঙ্গ দিবেন, সাহস দিবেন, হ্যাঁ, পরিবারের মানুষটা এবং বন্ধুরা হলেও। আমি আমার খুব বাজে এক্সপিরিয়েন্স আছে, আমি আমার কিছু বন্ধু আমার যখন এই রোগটা হলো তখন তারা আমাকে ভণ্ড বলতো যে আমি নাকি ইচ্ছা করে এমন করি আর কি, এত দুঃখজনক, মানে যাদের সাথে জীবনের অর্ধেকের বেশি সময় পার করেছি এই বন্ধুরা আমাকে ভণ্ড বলেছিল, আমি আজকে সত্য বললাম আর কি, তারা বলেছে যে আমি ভণ্ডামি করছি, এটা মানে আমার কিছু হয় নাই এরকম একটা। তো এরকম মানসিক রোগ সম্পর্কে মানুষের আসলে ধারণা নেই, এবং মানুষ যখন সিজোফ্রেনিয়া হয় দেখবেন যে সুইসাইড করে বসে থাকে, এর পিছনেও কিন্তু কারণ থাকে, হ্যাঁ। তো এই সময় মানুষগুলোকে সঙ্গ দিতে হয়, উৎসাহ দিতে হয়, এবং তাকে নানাভাবে সাপোর্ট, সাহস দিলে দেখবেন যে তার রোগটা আস্তে আস্তে ভালো হয়ে যায়। কিন্তু আপনি যদি বাজে কথা বলেন, কটু কথা বলেন, তখন কিন্তু সে এই রোগের মধ্যে আরো বেশি ঢুকে যায়। তো এই কারণে মানসিক রোগের জন্য বন্ধু এবং পরিবারের সাপোর্টটা খুব প্রয়োজন। যেখানে আমার ক্লোজ ফ্রেন্ডরা আমাকে ভণ্ড বলেছিল, আমার এখনো মানে বুকের মধ্যে তীরের মতো লাগে এই কথাগুলো যখন মনে হয় যে ভণ্ড, আমি ভণ্ডামি করছি আর কি, আমি কেন ভণ্ডামি করব, অসুস্থ হয়ে গেছি। তো এই কারণে বলছি দিলওয়ালা, অবশ্যই মানসিক রোগ ভয়ঙ্কর, শারীরিক রোগের সাথে সাথে মানসিক রোগও রয়েছে, এর যত্ন নিতে হবে, ডাক্তার দেখাতে হবে, এবং সুস্থ হওয়া সম্ভব এবং অনেক পদ্ধতি রয়েছে, হ্যাঁ, এগুলো নিয়ে আরো আলোচনা করব। কিন্তু এবার আমি আমার দার্জিলিং এর গানটা শুনাই, ওস্তাদ সুলতান খান এবং চিত্রা সিং গেয়েছিলেন, ওস্তাদ সুলতান খানকে অনেকেই চিনবেন না, উনি ওস্তাদ মানুষ, গান খুব কম করেন, এই গানটা করেছিলেন আর কি। এই গানটা আমি 100 বারের উপরে শুনেছি, মানে দার্জিলিং এ 100 বার শুনেছি, তারপর তো এসে সবসময় শুনতে থাকি। তো শুনি গানটা, শুনে ফিরে আসছি।

0: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
1: আমাদের শফিক ভাই কই, আমাদের শফিক ভাই আমিনা ভাবিত, এই গানটা খুবই ভালো লাগার কথা, আমার খুবই পছন্দের গান, এতবার শুনেছি। আচ্ছা, আমাদের সাইফুর রহমান জয়েন করছে, সোমবারে চা আড্ডা ও স্পেশাল ঘোষণা। আজ সোমবার মুকুলস্টি স্টলে চায়ের কাপে ঝড় তোলার সময় হয়ে গেছে, আর আমাদের আজকের বিশেষ চা পরিবেশক আড্ডার প্রাণ মুকুল ভাইজান প্রস্তুত আছেন আপনাদের সবার জন্য। আপনাদের সবার কাঙ্ক্ষিত চাকার চা, কার কেমন চাই ঝটপট করে মুকুল ভাইজান, সাইফুর, জ্যোতি, সামান্তা, পূর্ণিমার কাছ থেকে বুঝে নিন। কাজের ফাঁকি দিয়ে একটু প্রশান্তি আর দারুণ আড্ডায় আজ বিকেলে সবাই চলে আসুন আমাদের আড্ডায়। ওকে, আজকে আমি ফেসবুকেও একটা পোস্ট দিয়েছি, আমার না খুব ইচ্ছা একটা চায়ের দোকান দেওয়া। সেটা হচ্ছে কলকাতায় কেউ যদি গিয়ে থাকেন কফি হাউসে, গেলে দেখবেন যে বিশাল কফি হাউস, গোল গোল টেবিল, মানুষজন বসে থাকে, 5-6 জন মিলে আড্ডা মারছে, কেউ কবিতা শোনাচ্ছে আরেকজনকে, কেউ আবার নাটকের স্ক্রিপ্ট নিয়ে কথা বলছে, মানে ওখানে উঠে যেতে বলে না, বিশাল জায়গা, তো কোনো সমস্যা নেই, মানে 2-3 তলা মিলে তো অদ্ভুত একটা জায়গা। সেই কফি হাউসের সেই আড্ডাটা, যেই কফি হাউস নিয়ে মান্নাদের সেই বিখ্যাত গানটা, আমার এরকম একটা চায়ের দোকান দিতে ইচ্ছা করে, এবং আমার কিছু প্ল্যান আছে, আমার অনেক আইডিয়া আছে, যে আইডিয়াগুলো ওই চায়ের দোকানে আমি অ্যাপ্লাই করব। কখনো কারো মন খারাপ হলে আমার চায়ের দোকানে গেলে মন ভালো হয়ে যাবে। হ্যাঁ, এরকম একটা বড় জায়গা জুড়ে চায়ের দোকান চাই, তো এর জন্য আসলে একটা ইনভেস্টর লাগবে, আমার তো আর এত টাকা পয়সা নেই, আমি বুদ্ধি দিতে পারবো, দোকানে খাটতে পারবো, একটা ভালো কারিগর পাওয়া যাবে, চা বানানোর কারিগরের অভাব নেই, ওগুলো পাওয়া যাবে। কিন্তু কেউ যদি চায়ের দোকান দিতে চায় কোনো ব্যতিক্রমী ভাবে, আমার সাথে যোগাযোগ করতে পারে, তখন আমরা চায়ের দোকানটা নিয়ে আলোচনা করতে পারি এবং কি থাকবে। এবং আমার অনেক সুন্দর প্ল্যান আছে, কখনো কোনো যদি ইনভেস্টর নাও থাকে, একটা সময় আমার যদি টাকা পয়সা হয় আর কি, আমি নিজে একটা দিব, তবে একটা সাপোর্ট থাকলে ভালো, কারণ একা আমি যেভাবে চিন্তা করছি এটা অনেক বড় পরিসরে। হ্যাঁ, ছোটখাটো চায়ের দোকান তো এখনই দিতে পারি, ওটা দেওয়া কোনো ব্যাপার না, কিন্তু আমি যেভাবে চিন্তা করছি যে মানুষের একটা সুখ শান্তির জায়গা হবে, মানে মোট কথা হচ্ছে টি স্টলে, মুকুস টি স্টলে আসলেই শান্তি, ওখানে নানা রকম অ্যাক্টিভিটিস হবে চায়ের দোকানের মধ্যে, চা খাবে, মুড়ি খাবে, বিস্কিট টিস্কিট থাকবে, এবং কিছু আইটেম রয়েছে যেগুলো থাকবে আর কি আমার চায়ের দোকানে, আমার চিন্তা ভাবনা। ওকে, আফরোজা পলি নামটা নতুন মনে হচ্ছে আমাদের, পলি আপা এসএমএস করছে, বাংলা ছবির মনে একজন নায়িকা ছিল, নাম ছিল পলি, আমার মনে পড়ছে। হ্যাঁ, ঠিক না আফরোজা পলি, শুভ বিকেল মুকুল ভাইয়া, আমি আপনার নতুন শ্রোতা, জান্নাতারা জুথি, এটা আমার আম্মুর আইডি। আচ্ছা, আফরোজা পলি হচ্ছে আপনার আম্মুর নাম, আর আপনার নাম হচ্ছে জান্নাতারা জুথি, না? ওকে, জুথি নামটা আমার কিন্তু খুব পছন্দের একটা নাম। হ্যাঁ, এই নামের অনেক ইতিহাস আছে, অনেক গল্প আছে, আজকে বলবো না, অন্য সময় বলবো আর কি। তবে আপনাকে আমি কি বলে সম্বোধন করব, আপনি কি মাথা মতো একটু খারাপ হয়ে গেছে মনে হয়, আপনি তো প্রথমেই বললেন যে মুকুল ভাইয়া, এখন বলছেন কি বলে সম্বোধন করবো, ভাইয়া বলেছেন তো ভাইয়াই থাক, আর যদি মামা চাচাকে খালু কিছু বলতে চান কোনো সমস্যা নেই। আচ্ছা, সব আর্জিরা কি আমার ভাইয়া আপনিও? আচ্ছা, বিষয়টা সম্পর্কে জানা প্রয়োজন, আমি আপনার শো মাঝে মধ্যে শুনি, মাঝে মধ্যে শুনলে তো আসলে আপনাকে বলতে পারবো না আমাকে মামা ডাকবেন কিনা, একবারে সব অধিকার দেওয়া যাবে না আর কি। আপনি আপাতত ভাইয়াই থাকেন, আর রেগুলার যখন শুনবেন, হ্যাঁ, ওই যে সামান্তা, পূর্ণিমা রয়েছে, আমাদের জ্যোতি রয়েছে, আরো অনেকে রয়েছে, রেগুলার যখন শুনবেন তখন আপনাকে কোনো একটা কিছু দেওয়া যাবে আর কি, যে আমি আমাকে কি নামে ডাকলে ভালো হয়, এখন যে নামে খুশি আপনি ডাকতে পারেন, কোনো সমস্যা নেই। জান্নাত আরা জ্যোতি, আপনাকে অনেক ধন্যবাদ। উম্মে রায়হান লিখেছে, মুকুল ভাইয়া উপস্থিত, আচ্ছা লাভবাহিক, আচ্ছা কেমন আছেন, আপনার বাসার সবাই কেমন আছে? বাসার সবাই ভালো আছে, আম্মা একটু অসুস্থ ছিল, যে পেটে প্রচন্ড ব্যথা ছিল, তো ওষুধ খাওয়ার পর এখন ব্যথাটা কমেছে, কিন্তু খুব উইক আর কি, এখন প্রতি সপ্তাহে একটা করে স্যালাইন দেওয়া হচ্ছে, দুদিন আগেও স্যালাইন দেওয়া হলো, আবারও শনিবার দিন আবার স্যালাইন দিব, আজকে সোমবার, তো আবার শনিবার দিন আবার আম্মাকে স্যালাইন দিব, বাসায় এনে দিয়ে দিই, কারণ আম্মা তো সিঁড়ি বেয়ে নামাটাও কষ্ট হয়ে যায়, দোয়া করবেন আম্মার জন্য। তবে এই গত সপ্তাহে যে অবস্থা ছিল তার চেয়ে অনেক ভালো আছে আর কি। রিয়াদ, আমার প্রিয় একটা মানুষ চলে আসছে, খুব সুন্দর কবিতা লেখে, রিয়াদের কবিতার আমি বড় প্রেমিক আর কি, ভক্ত বদি না, একদম প্রেমিক আমি। কেমন আছেন, আপনার বাসার সবাই কেমন আছে, এটার উত্তর তো আচ্ছা মুকুল ভাই কি অবস্থা, অবস্থা বদ্দা ভালো আছি। তারপর শাহিন আলম লিখেছে, ভাইয়া ঢাকা FM টিউন করবো কিভাবে, আপনাকে তো শুনতে পাই না। আচ্ছা, আপনি ফেসবুকে রয়েছে, আমাকে শুনতে পাচ্ছেন না, খুবই সহজ, ঢাকা এফএম 90.4 আপনি ফ্রিকোয়েন্সিতে রেডিওতে কিংবা মোবাইলে যদি থাকে আপনি 90.4 এটা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি, ওকে। আর আপনি অ্যাপেও শুনতে পারেন, আপনি অ্যাপ স্টোর কিংবা গুগল প্লেতে গিয়ে লিখুন ঢাকা এফএম 90.4, লিখতেই আমাদের অ্যাপটা পেয়ে যাবেন। সেই অ্যাপটা আপনি মোবাইলে ইনস্টল করে রাখলেন, তখন আপনি যে কোনো মুহূর্তেই আপনি আরো সহজে ঢাকা এফএম শুনতে পারবেন অ্যাপটা থাকলে, ওকে। আর ফ্রিকোয়েন্সিতে রেডিওতে শুনতে চাইলে 90.4 লিখলে আপনি ঢাকা এফএম পেয়ে যাবেন। তারপর আমাদের সাথে শম্ভু এসএমএস করেছিল, মামা আমি কাপ্তাই থেকে, কেমন আছেন? কাপ্তাই লেকে ঘুরতে আসেন। আচ্ছা, কখনো যদি সুযোগ পাই, আপনি যেহেতু বললেন আমি কখনো কাপ্তাই লেকে ঘুরতে যাইনি, চট্টগ্রামে গিয়েছিলাম, চট্টগ্রামে গিয়েছি, কক্সবাজার গিয়েছি, কিন্তু কাপ্তাই লেকে যাওয়া হয়নি, পতেঙ্গা যাওয়া হয়নি। কোনো এক সময় সুযোগ করে অবশ্যই যাব আর কি। এখন নানা রকম কারণে ওই যে মেয়ের স্কুলে পরীক্ষা থাকে, আবার একা তো যাওয়া যায় না, এখন যে অবস্থা, ওই মেয়ের বলবে না আমাকে যেতে হবে, এখন ওর পরীক্ষার পর দেখা যাক, মেয়েকে নিয়ে যেতে হবে আর কি, বউ বাচ্চাকে না নিয়ে গেলে এখন একটু বিপদ। এই সংসার করলে বুঝবেন আর কি এই জিনিসগুলো, একা একা ট্যুর দেওয়া যায় না, তখন তারা অভিমান করে। আচ্ছা জাওয়াত, আসসালামু আলাইকুম মুকুল আঙ্কেল, আমি আপনার নতুন শ্রোতা, জাওয়াতকে অনেক ধন্যবাদ। জাওয়াত প্রতি সোমবার বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত আপনি আমাকে শুনতে পাবেন। আনিতা মোহন্তা আমাদের সাথে জয়েন করেছিল, হ্যালো মামা আমি হিমাদ্রি রংপুর থেকে, কেমন আছেন? ভালো আছি। মোহাম্মদ রবিউল হাসান আমাদের সাথে জয়েন করেছে, ওয়ালাইকুম আসসালাম, চট্টগ্রাম থেকে শুনছি, আপনার সাথে দেখা করার খুব ইচ্ছা আমার। রবিউল কোনো সমস্যা নাই, আপনি যখন ঢাকা আসবেন তার আগে শোতে আপনি রেডিওতে আমাকে জানাবেন যে আমি ঢাকা আসছি, তখন আপনাকে আমি সময় বলে দিব, আপনি রেডিওতে এসেই কথা বলতে পারবেন আমার সাথে। হ্যাঁ, প্রতি সোমবার তো আমি আসি, আপনি চট্টগ্রাম থেকে যখন আসলেন সোমবার দিন আমার রেডিওতে আসলে আপনি একটু মাইক্রোফোনে সবার সাথে হাই হ্যালো করতে পারলেন, রেডিওতে আমরা কিভাবে কথা বলি এই জিনিসটাও দেখতে পারলেন, ভালো লাগবে আপনার, কথা হবে। আর ফেসবুকে রয়েছে আমি মুকুল মাহমুদুল আমিন নামে, আপনি সার্চ করলেই পেয়ে যাবেন, সেখানে আমার সাথে কানেক্টেড থাকবেন, কখনো ঢাকায় আসলে আমাকে আপনার ফোন নাম্বার দিবেন, আমি আপনার সাথে যোগাযোগ করব, ওকে। আচ্ছা, খুবই ভালো লাগলো আপনি আমার সাথে দেখা করতে চান। শাকিল আহমেদ ফারহান জয়েন করেছিল, আসসালামু আলাইকুম ভাইয়া, কি অবস্থা, কেমন আছেন? অবস্থা ভালো, ভালো আছি ফারহান, অনেক ধন্যবাদ। সামান্তা জিজ্ঞেস করেছে, সবাইকে বলছি ভালো আছি। উম্মে রাহান লিখেছে, ভাইকিংস ফিচারিং বৃন্তির যদি গানটা যদি চেষ্টা করেন একটু শোনাতে, আছে আমি চেষ্টা করবো, গানটা খুঁজে পাই কিনা দেখি। ফারহান লিখেছে, সারা জীবন গরম চা খেয়ে মুখ পুড়িয়েছি, তাই এখন ঠান্ডা চা খাবো, আপনার এখানে কি ঠান্ডা চা পাওয়া যায়? ফারহান, একটু চালাক হতে হবে জীবনে চলতে গেলে, একটু চালাক হতে হয়। ঘটনাটা হচ্ছে যে আপনাকে গরম চাই দিব, আপনি চুপচাপ টি স্টলে বসে থাকবেন সামনে, হ্যাঁ, আপনি 15 মিনিট পরে চাটা খাবেন, দেখবেন যে ঠান্ডা হয়ে গেছে। আমরা গরম চাই বানাই, আর ঠান্ডা চা খেতে চাইলে কোনো সমস্যা নেই, 15 মিনিট আপনি বসে থাকবেন।

রয়েছে, এই তিনজন আমার একদম ডেডিকেটেড কর্মী টি স্টলের, সাইফুল রয়েছে, এরা বগর বগর করতে থাকে, যখন কথা শুরু করে না শেষ হয় না, আপনি খালি একটু বলবেন, খালি কোনো কথা বলবেন, দেখবেন যে পটপট করছে, এদের সাথে কথা বলতে থাকবেন 15 মিনিট, তারপর চা খেয়ে বিলটা দিয়ে চলে যাবেন। হ্যাঁ, বিল ছাড়া যাবেন না, কিন্তু ভুল টুল করবেন না। তারপর সামান্তা, অনেকক্ষণ ধরে খুঁজছিলাম, কি খুঁজছিলেন অনেকক্ষণ ধরে বুঝতে পারলাম না। শ্যাম্পু জয়েন করেছে, বয়সটা ছিল বিয়ে করে সংসার করার, অথচ করতেছি ভণ্ডামি, বিয়ে করে ফেলেন যদি বয়স হয়ে যায়। আরবি জ্যোতি, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছো? বাসার সবাই কেমন? আন্টির পেটের ব্যথা ছিল সেটা ঠিক হয়েছে কিনা? আলহামদুলিল্লাহ জ্যোতি, এই কথা একটু আগে বলছিলাম যে আমার পেটের যে ব্যথাটা ছিল, এটা গত সপ্তাহে ভয়ঙ্কর অবস্থা ছিল, এখন একটু ভালো হয়েছে। হ্যাঁ, একটু না, পেটের ব্যথাটা নাই, কিন্তু উইকনেসটা রয়েছে, দুর্বলতা, ওটা তো বয়সের কারণে যেটা হয়, ডায়াবেটিক্স রয়েছে, ওগুলো আছে, তবে গত সপ্তাহে হচ্ছে আম্মা এখন ভালো আছে, দোয়া করবেন। তারপর সুরমা, আসসালামু আলাইকুম, মুকুল আঙ্কেল আপনি কেমন আছেন? 4 বছর পর আমি আপনাকে মেসেজ করতে পেরেছি, অনেক ধন্যবাদ সুরমা, এতদিন পরে আমাকে যে মনে রেখেছেন এটা আমার জন্য বিশাল পাওয়া, আর প্রতি সোমবার বিকেল 5টা থেকে আমাকে শুনতে পাবেন। সামান্তা লিখেছে, লিখতেছিলাম পরে দেখি যে 5টা বাজে, লেখা বাদ দিয়ে লেখা চলে আইসি। আচ্ছা, লেখাপড়া না, সে ওই কবি মানুষ তো, কবি সাহিত্যিক মানুষ, গল্প টল্প লিখে আর কি, ওই বড় বড় লিখে, কি লেখে আমি কিছু বুঝতে পারি না, যাই হোক ভবিষ্যতে ভালো লিখবে আর কি, লিখতে লিখতেই তো হাত পাকবে, যাই হোক সে লেখা বাদ দিয়ে আমার কাছে চলে আসছে, খুশি হলাম, খুবই খুশি হলাম। তারপর শারমিন আক্তার জুই আমাদের সাথে জয়েন করেছিল, তোমাকে আমি অনেক আগে থেকেই শুনি, বাট কখনো কথা বলা হয়নি, বাটন ফোন ছিল তাই এখন আমি নিউ ফোন কিনেছি, এখন থেকে যুক্ত থাকবো সবসময়। আমরা শুক্রান, খুব খুশি হলাম জুই, খুব ভালো লাগলো, এবং সবসময় থাকবেন। আচ্ছা, সামান্তা, মোহাম্মদ রিয়াদ চলে আসেন, রিয়াদ তো চলে আসছে, ওকে গানে যেতে চাই, আমার প্লে লিস্টে দেখতে পাচ্ছি একটা গান, বিকেলবেলার রোদ, গানটা শুনেছিলাম কিনা মনে করতে পারছি না, একটু দেখি, যেহেতু বিকেল আছে একটু বিকেলের রোদটা কেমন লাগে, কি বলে, কি বলতে চায় তারা একটু শুনে আসি। ওদিক দিয়ে হোয়াটসঅ্যাপও দেখি অনেক এসএমএস, এদিক দিয়ে আবার দেখি মেসেঞ্জারে অনেক এসএমএস, কোন দিকে যে কোনটা রেখে কোনটা বলবো, আচ্ছা বলবো নি।

0: সব কিছু স্লো, বাস স্লো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা। কিন্তু
1: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং রে খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
2: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরে উড়ায়।
3: জি হ্যাঁ, আম্বার আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambarity.com.bd।
4: রাস্তায় একটু অসতর্কতাই হতে পারে বড় দুর্ঘটনার কারণ। ট্রাফিক আইন মেনে চলুন, সিগনাল অমান্য করবেন না, গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহার থেকে বিরত থাকুন, পথচারীরা চলাচলের জন্য ফুটওভার ব্রিজ ও নির্ধারিত জায়গা ব্যবহার করুন, আর বাইক চালানোর সময় অবশ্যই হেলমেট পরুন। আপনার সচেতনতাই পারে নিজেকে নিরাপদ রাখতে এবং অন্যের জীবন বাঁচাতে। নিরাপদ থাকুন, নিরাপদ রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।
5: শুনছেন ঢাকা FM 90.4, স্টুডিও ঘড়িতে 5:37, সময় ঘনিয়ে আসছে মাগরিবের আজান মনে হয় 5:55 এই মুহূর্তে। আচ্ছা, হোয়াটসঅ্যাপে অনেকে রয়েছে, একজন লিখেছে নামটা কি, নাম ইমরান তুহিন একটু আগে এসএমএস করেছে, সে লিখেছে মুকুল ভাইয়া আমি একসময় সিজোফোনিয়াতে আক্রান্ত ছিলাম, তখন আমার ঘুমের প্রচুর প্রবলেম হতো, এখন আপনাদের দোয়াতে ভালো আছি আলহামদুলিল্লাহ। খুবই ভালো, আমি দোয়া করি ইমরান তুহিনের জন্য, অনেক ভালো থাকবেন। সিজোফোনিয়া খুব মারাত্মক একটা রোগ, আমার ভাই, আমার ইমিডিয়েট বড় ভাই হচ্ছে ডাক্তার, আমরা চার ভাই, তিন নম্বর ভাই যে ডাক্তার ভাই সলিমুল্লাহ মেডিকেলে পড়তো আর কি, মিটফোর্ডে, হ্যাঁ সলিমুল্লাহ মেডিকেলে, তখন হোস্টেলে থাকতো, তাদের সাথে একটা ভাই পড়তো, সে আমাদের বাসাও এসেছিল, সে সিজোফোনিয়া আক্রান্ত ছিল। যখন ভাইয়ারা থার্ড ইয়ারে পড়ে, সে চারতলার বারান্দা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে মৃত্যুবরণ করে। খুবই দুঃখজনক, আমার তার চেহারাটা এখনো ভেসে ওঠে, তার চেহারা, দাড়ি ছিল, স্টাইলিশ দাড়ি ছিল, খুবই ভালো, মানে ডাক্তারি পড়ছে দেখেন কত ব্রিলিয়ান্ট। তখন তো মেডিকেল কলেজ আরো কম ছিল না, এত প্রাইভেটও ছিল না, অনেক আগের কথা বলছি, তখন 8টা না 9টা মেডিকেল কলেজ ছিল, ঢাকা মেডিকেল ছিল নাম্বার ওয়ান, তারপরে ছিল সলিমুল্লাহ, এই জায়গায় পড়তো, চারতলার থেকে লাভ দিল। তারপরে রেলিং ছিল না, মানে চারতলা ওই যে বারান্দাগুলো থাকে না, বিভিন্ন হোস্টেলগুলো দেখবেন যে কোনো গ্রিল থাকে না, শুধু একটা রেলিং থাকে। তার পরবর্তীতে এই আত্মহত্যার পরে তখন গ্রিল লাগানো হলো পুরা হোস্টেলের মধ্যে, মিটফোর্ডের হোস্টেলগুলোর মধ্যে। তা যাই হোক, সিজোফোনিয়া এরকম, আর কখনোই যখনই আত্মহত্যার কথা মনে হবে, এটা মানুষের আসলে এমন সময় গিয়ে মানুষ আত্মহত্যা করে, তখন সে তার হিতাহিত জ্ঞান চলে যায়। তা আপনার যদি কখনো এরকম হয়, যেমন আমার কিন্তু এরকম, যখন আমি অসুস্থ ছিলাম, আবার বাবার মৃত্যুর পর মনে হতো যে বেঁচে থেকে কি লাভ, আমিও মরে যাই, হ্যাঁ এরকম মনে হতো। যখন আমি রক্ষা, যে আমাকে আসলে বাঁচিয়েছে, এক হচ্ছে মসজিদ, যে আমি নামাজ পড়তে মসজিদে চলে যেতাম, এই কাজটা করবেন, এবং মসজিদে যখন আপনি যাবেন দেখবেন যে আপনি অনেক শান্তি পাবেন, মানে প্রথমে আপনি বুঝতে পারবেন না, যখনই আপনি ঘন ঘন যাওয়া শুরু করবেন, আপনি আসরে যাবেন, মাগরিবে যাবেন, এশার নামাজের সময় যাবেন, পারলে ফজর নামাজের সময় যাবেন, যেতে যেতে দেখবেন যে আপনার মধ্যে একটা অন্যরকম একটা কাজ করবে, তখন আপনার এই সুইসাইড টেন্ডেন্সি কেটে যাবে। মানে আমার কিন্তু অ্যাংজাইটি ডিপ্রেশন থেকে বাঁচার পথ ছিল এরকম, এবং তখন একটা সুন্দর দিন ছিল, মানে সময় ছিল, সেটা হচ্ছে রোজার মাস চলছিল, তারাবি নামাজ তো দীর্ঘক্ষণ, তা আমি ইফতারি করে মসজিদে চলে যেতাম, ওই তারাবি পড়ে আসতাম, মানে একদম মানে আগে বাসায় পড়তাম, সুরা তারাবি পড়তাম, কিন্তু আমি ইচ্ছা করেই পড়েছি, মানে আমার রোগের থেকে মুক্তি লাভের জন্য, এমন জানে যে আমার অনেক স্বভাব হবে তার জন্য না, আমি বাঁচার জন্য পড়েছিলাম। তখন তারাবি পড়তে পড়তে আমি দেখলাম ঈদের পর আমি আস্তে আস্তে ভালোর দিকে চলে যাচ্ছিলাম। হ্যাঁ, আর যে কোনো মানসিক রোগের জন্য হাঁটাটা খুব ইম্পর্টেন্ট, কোনো বন্ধু না থাকলে কেস পরে একা একা হাঁটা শুরু করবেন, সুন্দর কোনো একটা পথ ধরে হাঁটতে থাকবেন, অনেকক্ষণ, 1 ঘন্টা হাঁটবেন, দেখবেন যে মাথা অনেক ভালো কাজ করবে। যাই হোক, আমি ইমরান তুহিনের জন্য অনেক শুভকামনা রইল, আল্লাহ আপনাকে সুস্থ করেছে, ভালো থাকবেন, এবং কখনোই মাথার মধ্যে খারাপ চিন্তা কোনো কিছু আনবেন না, আর কখনোই যদি কখনো খারাপ চিন্তা আসে কিংবা কথা বলতে ইচ্ছা করে মানসিক যেই রয়েছেন, কেন আমি তো ভুগেছি, আপনি আমার সাথে কন্ট্যাক্ট করবেন, আমি বিশ্বাস করেন আমার যতই সময় থাকুক, ব্যস্ততা থাকুক, আমি আপনাদের সাথে আধা ঘন্টা 1 ঘন্টা হলেও আমি কথা বলবো, কোনো কাউন্সিলিং লাগলেও আমি করতে পারবো, কারণ আমি খুব কঠিন একটা সময় পার করেছিলাম 2টা বছর, তা আমার কিছুটা অভিজ্ঞতা রয়েছে। তো এই কারণে কারো যদি খুব বেশি মন খারাপ হয়ে যায়, এরকম ডিপ্রেশন, অ্যাংজাইটি, প্যানিক ডিসঅর্ডারে ভুগেন, আমার সাথে যোগাযোগ করবেন। ফেসবুকে আমি রয়েছে, খুঁজলেই পেয়ে যাবেন, মুকুল মাহমুদুল্লাহ, আমি নার্জে মুকুল সার্চ দিলে আমার পেজও রয়েছে, আমাকে পেয়ে যাবেন। হ্যাঁ, আমার সাথে কথা বললে আপনি দেখবেন যে আস্তে আস্তে আমি চেষ্টা করব আপনাকে ভালো করার জন্য। তারপর জাকারিয়া লিখেছে, আমার এখানে সব মেসেজ দেখাচ্ছে, তো গানটা ভালো লেগেছে। আচ্ছা, প্রিয়া বসন্তী তার ভালো লেগেছে। আমাদের সাইফুর কি বলতে চায়, প্রিয়া বসন্তী আমি একটা না দুই তিনবার শুনেছি, গানের কথাগুলো অনেক সুন্দর, শুক্রিয়া ভাইজান সুন্দর একটা গান বাজানোর জন্য, অনেক ধন্যবাদ সাইফুর। এই গানটা আমি 100 বার শুনেছি দার্জিলিং এ যখন ছিলাম, বললাম না ওই গাড়িতে চলতে চলতে খালি শুনতাম। আচ্ছা, আর আমাদের অঙ্কুর বড়ুয়া লিখেছে, ভাইয়া ডাক্তার বলেছে 3টি রিং পড়াতে হবে, আমি 15 দিনের রেস্টে আছি। ভাইয়া অনেকগুলো ডাক্তার দেখিয়েছি, ইন্ডিয়ান ডাক্তার দেখিয়েছি, ওরা বলেছে ওপেন হার্টের কথা, ইন্ডিয়ার 2টা ডাক্তার বলছে ওপেন হার্ট সার্জারি করার জন্য, আমি ওপেন সার্জারি ভয় পাচ্ছি, বিশেষ করে ইনফেকশনের ভয়ের কারণে, আমার ডায়াবেটিক্স হয়েছে। আচ্ছা, এটা তো একটা ব্যাপার, ডায়াবেটিক্স থাকলে অনেক কিছুই করতে হয়। তবে আমি তো আসলে ডাক্তার নই, তবে আমি যেটা বুঝি আর কি, আমার এক বন্ধু আমেরিকা থাকে, হঠাৎ করে ও পড়ে গেল, দেখা গেল হার্ট অ্যাটাক করেছে, তারপর ওর ওপেন হার্ট হলো। হ্যাঁ, তা ঘটনা হচ্ছে যে এটা আসলে রিং, এটা হচ্ছে আপনার ব্লকের কত পার্সেন্টেজ, মানে কি ধরনের ব্লক, এগুলোর উপর বুঝে, মানে কখনো রিং পরাতে হয়, কখনো কিন্তু ওপেন হার্ট করাটা ভালো। হ্যাঁ, এটা হচ্ছে ব্যাপার। তো এখন আপনার ডায়াবেটিক্স, এটা ডাক্তারই ভালো বলতে পারবে যে আপনি ডায়াবেটিক্স কিভাবে কন্ট্রোল করে ওপেন হার্ট করবেন এরকম। তো ওপেন হার্ট ভয়ের কিছু নেই বাংলাদেশে, কিন্তু এখন যতগুলো চিকিৎসা আছে এর মধ্যে আমার মনে হয় যে অন্যতম হচ্ছে হার্টের চিকিৎসা। আমরা কিন্তু আগে এরকম ওপেন হার্ট করতে বড় লোকটা দেখতাম বিদেশে যেত আর কি, বাংলাদেশে অহরহর হাজার হাজার সার্জারি হচ্ছে এবং হার্টের চিকিৎসা অনেক ভালো, আমাদের ডাক্তাররাও কিন্তু অনেক ভালো। হ্যাঁ, হার্ট ফাউন্ডেশন রয়েছে, সুরাত দিতে যেতে পারেন, পিজি হসপিটালে যেতে পারেন, একটু পয়সা থাকলে আপনি স্কোয়ারে, এভার কেয়ারে দেখাতে পারেন, যে কোনো জায়গায় অনেক রয়েছে, বারডেমে রয়েছে, তাই না, স্পেশালিস্ট হসপিটাল রয়েছে হার্টের বারডেমে, একদম হার্টের জন্যই আলাদা করা আছে বারডেমে। তো কোনো সমস্যা নেই আর ভয়ের কিছু নেই, ওপেন হার্টও এখন অনেক করছে তো মানুষজন, মানে আপনি ঘাবড়াবেন না আর কি, এটা হচ্ছে আসল কথা। ওকে অঙ্কুর বড়ুয়া, আর যেটা ঠিক হয়, নিজে কখনো মাতবুরি করা যাবে না, কারণ আমরা তো ডাক্তার নই যে রিং পরিয়ে দিলে, যেহেতু ইন্ডিয়ান ডাক্তার বলেছে আপনাকে ওপেন হার্ট, আবার আরেকজন বলছে, তা আপনি আরেকজন তৃতীয় আরেকজনের মতামত নেন যে কি করা উচিত আমার। ওকে, তারপর মালয়েশিয়া থেকে জুয়েল ভাই জয়েন করেছে, জুয়েল ভাইকে অনেক ধন্যবাদ, সে সবসময় আমাদের সাথে থাকে। এফ এম পোকা মহেন্দ্র থেকে, যখন থেকে মাথায় ঢুকে দেওয়া হয়েছে দুনিয়াতে বাঁচতে হলে ইনকাম করতে হবে, পরিবারের হাল ধরতে হবে, তখনকার পর থেকে আর পড়ায় মনোযোগ দেওয়া সম্ভব হয় নাই। কেন, এটা তো আমি একটু বুঝতে পারলাম না, কেননা যখনই এই টেনশন ঢুকবে তখনই তো আপনি ভালো করে লেখাপড়া করে ভালো চাকরি টাকরির চিন্তা ভাবনা করবেন কিংবা ব্যবসা বাণিজ্য করবেন, তাই না। আর লেখাপড়া আসলে করতে হবে, এটা কোনো মাফ নাই, কেননা আপনি মূর্খ থাকবেন নাকি। আমি লেখাপড়া খুব পছন্দ করি এবং আমার বাবার লেখাপড়ার প্রতি এমন ঝোঁক ছিল, আপনি যদি আমাদের ব্যবসায়িক ধরনগুলো বুঝেন, আমাদের একটা লাইব্রেরি ছিল, বইয়ের দোকান, তারপর আমাদের একটা প্রেস ছিল সবুজ পেইন্টার্স, বইয়ের দোকানের নাম ছিল সবুজ বুকস, আমাদের একটা কোচিং সেন্টার ছিল। তা আমার আব্বা দেখেন লেখাপড়াকে কতটা ভালোবাসত, তার সিমিলার কিন্তু তার ব্যবসার ধরনগুলো দেখেন, একটা বইয়ের দোকান, একটা প্রেস, একটা কোচিং সেন্টার, হ্যাঁ সে এই ধরনের বিজনেস করতো আর কি আব্বা। তা আমরা ধরে রাখতে পারিনি, দুর্ভাগ্য, বিভিন্ন কারণে আমরা সেগুলো করতে পারিনি। ওকে, তারপর ভাবনা অনেকক্ষণ পর জয়েন করেছে, ভাবনা কি বলতে চায়, কেমন আছে মুকুল, বাসার সময় ভালো আছে, আন্টি শরীরটা ভালো তো, আন্টি গত সপ্তাহ হচ্ছে অনেক ভালো আছে, একটু দুর্বল আর কি, স্যালাইন দেওয়া হচ্ছে প্রতি সপ্তাহে একটা করে, আর যেটা হচ্ছে যে পেটের ব্যথাটা কমেছে, ভয়ঙ্কর ব্যথা ছিল। আচ্ছা, আর মুকুল তুমি যখন বলেছো দার্জিলিং বারবার, আচ্ছা এই গানটা শুনে তখন আমি বুঝতে পেরেছি কোন গানটা, কারণ এই গান আমি কোনো এক সময় রিকোয়েস্ট করেছিলাম, তখন তুমি এই কথাটা বলেছো, আমার মনে আছে, এই গানটা আমারও অনেক অনেক পছন্দের গান, আমি এই গানের কথা উঠলেই আমি সবসময় দার্জিলিং এর কথা চিন্তা করি আর কি। হ্যাঁ, আর আপনাদের যদি সুযোগ হয়, কলকাতা তো আমার ঢাকার পুরান ঢাকার মতো, নানা রকম জিনিস আছে দেখার, দার্জিলিংটা না অদ্ভুত লেগেছে আমার। হ্যাঁ, আমি বিদেশে তো বড় বড় কোনো দেশেই যাইনি, এত পয়সাও নেই আমার, তো দার্জিলিংটা খুব সহজ আর কি, আপনি কম খরচে যেতে পারবেন, একদমই সহজ পদ্ধতি, রংপুর দিয়ে বর্ডার দিয়ে, যে বুড়িমারি বর্ডার দিয়ে যাওয়া যায় খুব সহজে, শিলিগুড়ি হয়ে দার্জিলিং যাওয়া যায় খুব কম টাকা, আপনি মানে এখান থেকে কক্সবাজারে যে খরচ, দার্জিলিং এ আপনি সেই খরচে যেতে পারবেন। হ্যাঁ, তা দার্জিলিংটা আমার অদ্ভুত লেগেছে, আমি আমার স্বপ্নের মতো লাগে, কোনো এক সময় সুযোগ পেলে আবার যাব। আচ্ছা দিলওয়ালা লিখেছে প্রতি মঙ্গলবারে প্যারা দেয়, মিস হয়ে যায়। আচ্ছা আজকে দুইটা মেসেজ পড়েছেন কিনা যাই না, এখন শোনা যাচ্ছে, ঠিক হচ্ছে। আচ্ছা মাঝে মাঝে একটু ফ্রিকোয়েন্সি ঝামেলা হতে পারে, আপনি অস্থির হয়ে যাবেন না। আর আমি সবসময় আপনার মেসেজ পড়ি, কখনো আপনি আমাকে রেখে আপনি অন্য কাজে চলে যান, তারপরে এসে বলেন যে আমার এসএমএস পড়েছেন, তা আমি কি করব। আচ্ছা ভাইয়া আমি অঙ্কুর বড়ুয়া লিখেছে, স্কয়ার হসপিটালে ডাক্তার দেখেছি, ডাক্তার প্রশান্ত কুমার, উনি অনেকগুলো টেস্ট দিয়েছে। আচ্ছা আপনার টেস্টের রেজাল্ট কি আসে তার উপর ভিত্তি করে আপনি সিদ্ধান্ত নেন যে কি করতে হবে আর কি। ওকে গানে যেতে চাই, গানে ফিরে আসছি, এই মুহূর্তে শুনবো। খুব চলছে গানটা এখন, না?

0: মাত্র ৫৫ টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে ১৬ থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার ৫৫ টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী ১৫ জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। ১৬ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত থাকছে ১৫টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত ০৯৬১১৯৯৯৬৬৬
1: আপনি শুনছেন ঢাকা এফএম 90.4 স্টুডিও হইতে ৫:৫০। আমি এটা শেষ লিঙ্ক, তারপর নামাজ পড়ে নামাজের বিরতির পর আবার ফিরে আসব। আমিনা ভাবি আমাদের সাথে জয়েন করেছে। ভাবি আসসালামু আলাইকুম। ভাবি লিখেছে মুকুল সন্ধ্যা মুকুল ভাই। আচ্ছা শুভ সন্ধ্যা মুকুল ভাই, মুকুল না না শুভ সন্ধ্যা মুকুল ভাই, অনেক অনেক শুভেচ্ছা নিবেন। আমি বাপ্পা মজুমদার একটি গান শুনতে যাব অবশ্যই পরে এসে। বাপ্পা মজুমদার বাপ্পাদার গানগুলো আমারও খুব ভালো লাগে, এবং আমি বলি যে একটা অদ্ভুত শিল্পী যা সব গানই ভালো। হ্যাঁ, সে নর্মাল কথা লিখে দিবেন, সে গাইলে দেখবেন যে ভালো লাগে। কতগুলো জিনিস আছে কিন্তু দেখবেন খেয়াল করে বাপ্পার। তারপর আপনি অর্ণবের গান শুনবেন, কথা শুনে আপনি মনে হবে কি যে এই কথা আবার গান হয় কিনা। আপনাকে যদি নর্মাল কথাগুলো দেখানো হয় দেখবেন যে এই কথাগুলো গান হয় না, দেখবেন যে অর্ণব গাইলে ওগুলো গান হয়ে যায়। আমি কতগুলো মানুষের ক্যারেক্টার ঠিক করে এইভাবে আর কি। হাবিবের মধ্যেও এই জিনিসটা আছে। হাবিব দেখবেন যে ওই তার গানগুলোকে তার কম্পোজিশন এত ভালো যে খুব সুন্দর করে ফেলে গানগুলো। তবে বাপ্পাদার ব্যাপার হচ্ছে যে তার ভয়েসটা একদম এক্সট্রাঅর্ডিনারি, মানে অন্যরকম লাগে, যে গানই গায় খুব ভালো লাগে। আর আরেকজন কম্পোজারের কথা আমার বলতে হয়, ফুয়াদ আল মুক্তাদির, ফুয়াদের আপনি দেখবেন যে জমজমার যে গানগুলো রয়েছে না, মানে ফাড়াফাটি সব গান ফুয়াদ ফিচারিং, মানে অসম্ভব, মানে মনে এই গানের মিউজিক এরকম হতে পারে চিন্তাই করা যায় না, যেগুলো ফুয়াদের দ্বারা সম্ভব আর কি। এবং ফুয়াদকে আমরা মিস করি, আমাদের সঙ্গীতের আসলে অনেক মানুষকে মিস করি। ফুয়াদ সম্ভবত আমেরিকা থাকে এখন, তার আসলে দেশে একদম একনিষ্ঠভাবে তার গান করা উচিত ছিল। হ্যাঁ, তাহলে আমরা অনেক সুন্দর সুন্দর গান পেতাম। আচ্ছা শফিক ভাই লিখেছে শুভ বিকেল মুকুল ভাই, শাম্মী আক্তার একটা গান শুনতে চাই। আমি নামাজের পরে এসে আপনাকে দেখি শাম্মী আক্তার একটা গান শোনার চেষ্টা করবো। শাম্মী আক্তারের অনেক স্মৃতি আমার সাথে রয়েছে, যেহেতু আমার চামিলিবাগে জন্ম, আমাদের পাশের বিল্ডিং এ শাম্মী আক্তার ভাড়া থাকতো, আমরা শাম্মী খেলা বলে ডাকতাম তাকে আর কি। হ্যাঁ, আমরা তখন জানি যে সে সিনেমা গান গায়, ছোট ছিলাম এত বুঝতাম না যে সে এত বিখ্যাত মানুষ। তার একটাই ছেলে ছিল, ছেলের নাম হচ্ছে কমল। হ্যাঁ, আমাদের খুব আদরের ছোট ভাই, খুবই ভালো কমল, মানে অদ্ভুত ভালো। আর আকরাম আঙ্কেল তার হাজবেন্ডের নাম, সেও রেডিওতে গান গাইতো। তো শাম্মী আক্তার আমাদের খুবই ক্লোজ, খুব কাছের মানুষ ছিল। উনি ক্যান্সারে মৃত্যুবরণ করেন, অনেক কষ্ট করেছেন, ক্যান্সার হলো, তারপর কয়েকদিন সুস্থ হলেন, তারপরে আবারও ক্যান্সারেই আবার মৃত্যুবরণ করলেন আর কি, মানে আবার সেকেন্ড টাইম মনে আক্রান্ত হলেন। শাম্মী খেলার কথা মনে পড়ছে, অনেক স্মৃতি রয়েছে। আর কমল তো এখন বড় হয়ে গেছে, কমলের দুটা বাচ্চা, দেখা হয় চামিলিবাগ গেলেই, কমলের ওখানে নিজস্ব ফ্ল্যাট আছে, তা কমলের সাথে কথা হয়, দেখা হয়, গল্প করি, ভালো লাগে। আর শাম্মী আক্তার একটা গান আপনাকে শোনাবো। হ্যাঁ, আলিয়া পারভিন লিখেছে আমার কাল পরীক্ষা, আমার শুধু ঘুম পায়, ঘুমালে টেনশন লাগে, টেনশন দিয়ে ঘুম ভাঙে, পড়তে পড়তে ভাঙতে পড়তে বসি, বক্তব্য ঘুম লাগলে ঘুমাই, ঘুমাইলে টেনশন লাগে, কালকে আবার দুইটা পরীক্ষা। বুঝছি, আপনি পড়তে থাকেন, টেনশন নেই, কোনো কিছু নেই, পরীক্ষা অনেক ভালো হবে। হ্যাঁ, ইনশাআল্লাহ পরীক্ষা ভালো হবে, দোয়া করছি আলিয়া পারভিন। আচ্ছা, আপনি আমাকে অনেক বছর ধরে শুনছি, আপনাকে কখনো কমেন্ট করতে পারিনি, আজকে মায়ের কাছ থেকে মোবাইলটা নিয়ে মেসেজ করেছি। আমরা রংপুর থাকি, আমরা মাহি আর মিম দুই বোন। আচ্ছা, মাহি আর মিমকে দুজনকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালো থাকবেন। আর আলিয়া আপনি করবেন, পড়তে থাকেন, হ্যাঁ আমাকে ছেড়ে, আমি কিন্তু প্রতি সোমবারই আছি, কোনো সমস্যা নেই, আপনি এখন লেখাপড়ায় মন দেন। তারপর সামান্তা শাকিল ফারানকে বলছে আপনি আমার সাথে বসবেন, দেখবেন এক ঘন্টা হয়ে গেছে, আপনার চা ঠান্ডা, বরফ হয়ে গেছে। ওই আমি তো একটু আগে বললাম যে সামান্তা যে পটপট করে, তার সাথে কথা বলতে বলতে চা ঠান্ডা হয়ে যাবে। আচ্ছা, বিকেলবেলার রোদ গানটা সামান্তার ভীষণ প্রিয়, ভালো লেগেছে, জেনে খুশি হলাম। মেসেজ করে বলেন কিভাবে টিউন করব, শাহিন আলম। আচ্ছা, আরে ভাই 90.4 লিখলেই তো আপনি পেয়ে যাবেন, 90.4 লিখবেন রেডিওতে, আপনার যদি ওই ডিভাইস থাকতে হবে তো, আর নাহলে অ্যাপসে শুনেন, ঢাকা এফএম 90.4 অ্যাপ স্টোর গুগল প্লেতে গিয়ে লেখেন ঢাকা এফএম 90.4 লিখলে পেয়ে যাবেন। ওকে, লাভ ইউ ঢাকা এফএম। দীপ্ত চিসাম, ড্যানিয়েল এম দীপ্ত চিসাম আমাদের সাথে জয়েন করেছিল, শাহরিয়া চৌধুরী ইমন আমাদের সাথে জয়েন করেছিল। ভাইয়া কফি হাউস কি আগের মতো আছে? আচ্ছা, আমি তো আরো জাস্ট ৬ বছর আগে গিয়েছি, কফি হাউসটা আগের মতোই আছে, একটু পুরান টাইপের, আমার মনে হয় যে ওরা একটু আগের টাইপটাই পুরান যেই ভাবটা ছিল ওইটাই ধরে রাখতে চায়। আমি তো ছয় বছর আগে লাস্ট গিয়েছি, পাঁচ না ছয় বছর আগে, তখন কফি হাউসটা একই রকমই ছিল। হ্যাঁ, আমি যা দেখলাম, আর মান্নাদের সময়ের কফি হাউস তো আমার মনে নেই যে তখন কেমন ছিল, এটা তো আমি দেখিনি, তবে ওরা বললো যে ওরকমই ছিল আর কি, ওরকমই ছিল মান্নাদের আমাদের সময়, এখন থেকে এখন ওরকমই আছে। কলকাতা গেলে ঘুরতে যাবেন কফি হাউসে, ভালো লাগবে, সেই স্মৃতি একটা অদ্ভুত ভালো লাগা কাজ করবে। তারপর অঙ্কুল লিখেছে, আপনার আলাপনগুলো ভালো লাগছে, আপনি চালিয়ে যান। আচ্ছা, চালাবো, কিন্তু একটু নামাজের বিরতি দিতে হবে। তা একটা মাগরিবের আজান এবং নামাজের বিরতিতে যাচ্ছি, তারপর আমি কিছুক্ষণ পর ফিরে আসছি।

أشهد أن محمدا رسول الله.

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: মজা লাগে, লাগবই তো কানে যে ঢাকা FM।

0: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন, স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
1: রেড, আপনি শুনছেন ঢাকা এফএম 90.4। শুরু হইতে 6:15, মাগরিবের নামাজ এবং আজানের বিরতির পর আবারও ফিরে আসলাম। আর একটা তথ্য শেয়ার করছি, সীমাহীন খরচে যাদের যখন প্রিয়জনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে, অনেক ব্যয়বহুল, আমার এই টাইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পাস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসে যা অসম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজেই টাকা রিচার্জ করা যাবে। এবং থাকছে আজীবন মেয়াদ, অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করা অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আম্বারাইটি অ্যাপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আম্বারাইটি অ্যাপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। ওকে, আর অনেক গান শুনবো, এর মধ্যে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে জয়েন করেছে আমাদের দিলওয়ালা ভাই। কি লিখেছে, গত সপ্তাহে আড্ডা শেষ করে বাসায় গিয়ে কেমন কাটলো রূপকথার জন্মদিনের রাত। আচ্ছা, যেটা হলো যে গত সপ্তাহে তো সোমবার ছিল, তা ইচ্ছা ছিল যে রূপকথাদের নিয়ে একটু বাইরে খেতে যাব আর আম্মাকে নিয়ে যাব, এটা একটু ইচ্ছা ছিল। তো আম্মা তো খুবই অসুস্থ ছিল গত সপ্তাহে, তাই গিয়ে দেখলাম যে বাসায় বিরিয়ানি রান্না করা হলো, সালাদ তালাদ, অনেক খাবার, আর কেক তো আগের দিন রাতেই কাটা হলো। তা রূপকথার সাথে ভালোই একটা সময় কাটলো এবং আমার আরও ভাইয়ের মেয়েরা ছিল, ওরা একসাথে খাওয়া দাওয়া করলো। তো এই ছিল ব্যাপার। আর বাইরে যাওয়া হয়নি যে আম্মা যেহেতু অসুস্থ, তো এই কারণে আম্মাকে নিয়ে গেলাম না। আর পরবর্তীতে দেখি আম্মা একটু সুস্থ হলে আমি আম্মাকে নিয়ে একটু খেতে যেতে চাই আর কি। আম্মা তো কখনো বাইরে খায় না এবং যায়ও না। তা আমার বন্ধুর একটা রেস্টুরেন্ট হয়েছে আমাদের খিলগাতে, খুবই সুন্দর, ক্যাফে গ্রিন অ্যাপেল নাম রেখেছে, খুবই সুন্দর। আমি বিকালে গিয়ে মাঝে মাঝে আড্ডা মারি, আসরের নামাজের পর এখানে কতক্ষণ আড্ডা মেরে তারপর মাগরিবের নামাজ পড়ে বাসায় আসি, তা সময়টা ভালো কাটে, তা খুব সুন্দর। তা আম্মাকে একটু দেখাতে নিয়ে যাবো ভাবলাম, তো এই কারণে একটু আম্মা একটু সুস্থ হলে আম্মাকে নিয়ে যাব। ওকে, তারপর আমাদের সাথে জয়েন করেছিল আপনার বন্ধুরাই কিন্তু আপনার জানাজার নামাজের প্রথম কাতারে দাঁড়াবে, তাই আজ থেকে বন্ধু নির্বাচনে সঠিক হন। মাহাদি সিলেট থেকে লিখেছে, চমৎকার কথা লিখেছে। শুধু বন্ধুরাই না, পাড়া প্রতিবেশী থেকে শুরু করে অনেকেই দাঁড়াবে। আপনি যেহেতু জানাজার কথা বললেন, আমি একটু বলি যে আমার আব্বার মৃত্যুর কথা তো আমি সবসময় বলি। তা আব্বার জানাজাটা, এটা একটা অদ্ভুত ব্যাপার হয়েছিল আমার কাছে। সেটা হচ্ছে যে আমার আব্বা মারা গিয়েছিল মঙ্গলবার দিন 11:30 সময়, হ্যাঁ, সকালবেলা 11:30, দুপুরের একটু আগে। তারপর আমরা জানাজা একটু আগেই দিতাম, কিন্তু দেখা গেল যে আমার ভাই থাকে ভোলাতে, তাকে ফোন করার পর সে বলল যে আমি রওনা দিচ্ছি। তা ভাইয়ার জন্য ওয়েট করতে করতে আমরা ঠিক করলাম যে আমরা এশার নামাজের পরে আব্বার জানাজা দিব। তা তখন ভাই, আমরা জানাজার সব রেডি, এশার নামাজ শেষ, মানুষজন দাঁড়িয়েছে। এবং অদ্ভুত একটা ব্যাপার, আমি জানি না, সেদিন আমার বন্ধু বান্ধব, অফিসের কলিগ থেকে শুরু করে অনেক আত্মীয় স্বজন এসেছিল, মসজিদ পুরো ভরে গেছে। মানে আমাদের একতলা তিনতলা মসজিদ, কিন্তু এশার নামাজে এত লোক হয় না, খালি নিচতলায় হয়। কিন্তু দেখা গেল সেদিন আমাদের আত্মীয় স্বজন, আমার তো বিশাল সার্কেল, তারা সবাই এসেছিল, করে দেখা গেল যে একতলা দোতলা পুরো দুইতলা পর্যন্ত মানুষ ভরে গেল। তখন ভাইকে ফোন করলাম যে ভাইয়া কত দূর, তো ভাইয়া বললো যে আমি পাঠাওতে উঠেছি, তাড়াতাড়ি আসার চেষ্টা করতেছি। ভাইয়া গুলিস্তানে তখন, হ্যাঁ, ভাইয়া গুলিস্তানে। তো এখন জানাজা কিন্তু হুজুর সামনে দাঁড়ানো। তখন আমি হুজুরকে বললাম যে হুজুর, আমার ভাই তো আসতেছে, ভোলা থেকে রওনা দিয়েছে, সে গুলিস্তানে আছে। তো এখন কি আপনি জানাজাটা পড়ে ফেলবেন না, তার জন্য একটু অপেক্ষা করব, 15-20 মিনিট লাগবে হয়তো। বিশ্বাস করেন, হুজুর তখন সবাইকে বলল যে যার জানাজা পড়ব তার ছেলে রওনা দিয়েছে, এখন গুলিস্তানে আছে, আপনারা কি আমি কি জানাজা পড়িয়ে ফেলবো নাকি তার ছেলের জন্য একটু অপেক্ষা করব, আপনারা যদি কষ্ট করে কেউ দাঁড়ান। বিশ্বাস করেন যে আমাদের আত্মীয় স্বজন তো দাঁড়াবে, এটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু এলাকার যত মানুষ ছিল, আব্বাকে অনেকে চিনতো না, কিন্তু কেন জানি না আল্লাহর একটা রহমত, এই বিশাল জানাজা, মানে একদম রাস্তা ভরে গেল, একদম তিন কাতার মানুষজন, এত মানুষ কোত্থেকে এলো আমি বুঝতে পারলাম না। তখন সবাই বলল যে আচ্ছা তার ছেলে আসুক আমরা দাঁড়াই। আপনার এমনি সচরাচর আপনি খেয়াল করে দেখবেন যে একটা জানাজাতে আপনি দাঁড়াবেন, দেখবেন যে যদি দেরি হয় আপনি চলে যান, কিন্তু একটা মানুষও যায়নি যারা কিন্তু অপরিচিত ছিল। এই কারণে বলছি যে শুধু বন্ধুরাই আপনার জানাজায় দাঁড়াবে না, আপনি যদি ভালো মানুষ হন সেটা হচ্ছে আল্লাহর ইচ্ছা। আল্লাহ কোত্থেকে যে মানুষ চলে আসবে আপনি চিন্তাও করতে পারবেন না, যেগুলো আল্লাহর রহমত, সব জানাজায় কিন্তু এত লোক হয় না। তখন আমার এই কথাটাই মনে পড়লো যে আব্বার জানাজাতে প্রচুর লোক হয়েছিল এবং যারা নামাজ পড়েছিল তারা কেউ যায়নি, তারা 20 মিনিট দাঁড়িয়ে রইল আমার ভাইয়ের জন্য। আমার ভাই আসলো, তারপর জানাজা সম্পন্ন হলো, তারপর তো আমরা মাটিতে নিয়ে গেলাম এসার পর। এই কারণেই যে আর বন্ধু নির্বাচন করাটা আমি মনে করি যে খুবই ইম্পর্টেন্ট। আপনার প্রচুর বন্ধু হবে, যেমন আমার স্কুলের অনেক বন্ধু আছে, কলেজের বন্ধু আছে, অফিসের বন্ধু আছে, এলাকার বন্ধু আছে, সব সার্কেল থাকে, কিন্তু আসলে প্রকৃত বন্ধু আসলে কয়জন, তাই না? কারা আপনার বিপদে ঝাঁপিয়ে আসে, যারা আপনার বিপদে দেখবেন যে ঝাঁপিয়ে পড়ে তারাই হচ্ছে আপনার প্রকৃত বন্ধু, এবং চিনতেও পারবেন এগুলো। এবং আরেকটা কথা হচ্ছে যে মানুষকে টাকা পয়সা ধার দিলেও আপনি আসল বন্ধু চিনতে পারবেন, টাকা দিয়ে আসলে খুব ভালো মানুষ চেনা যায়, এটা একটা অদ্ভুত একটা ব্যাপার। এবং আপনি দেখবেন যে টাকা লোন দিবেন, তারপর দেখবেন যে সে কি করে আপনার সাথে, ওটা দিয়ে আপনি কিন্তু মানুষ যাচাই করা অনেক সহজ হয়ে যায়। তো এরকম, তা আসলে সঠিক বন্ধু নির্বাচন করা আমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট, কারণ ভালো বন্ধু আপনাকে অনেক সাফল্যের চূড়ায় নিয়ে যাবে, আবার আপনাকে ধ্বংসের মূলেও নিয়ে যেতে পারে যদি খারাপ বন্ধু আসে। সাইফুল লিখেছে কোক স্টুডিও সুপার গান, আচ্ছা ওই যে পাতার বাসুরি তার ভালো লেগেছে। আচ্ছা ভাইজান, আজকে আসিয়ান কাপ বাংলাদেশ বনাম সিঙ্গাপুর, বাংলাদেশ 1-0 হেরেছে। আহা, বাংলাদেশের কপালটাই খারাপ সবসময় এই সিঙ্গাপুরের কাছে। আমরা আগেও একটা খেলার মধ্যে, তাই না, এশিয়ান কাপ বাছাইয়ের মধ্যেও আমরা মনে হয় 2-1 না 1-0 হারলাম, একদম কানের কাছ দিয়ে চলে যাচ্ছে। বাংলাদেশ টিমটা এখন ভালো, আমাদের অনেক বিদেশি প্লেয়ার রয়েছে, তারপরও আমরা সেদিনও 3 হেরে গেলাম মালয়েশিয়ার সাথে। এই মালয়েশিয়াকে আমরা কিন্তু 2-0 হারিয়েছিলাম একটা সময়। হ্যাঁ, মালয়েশিয়া আমাদের সাথে পারত না, তো অনেক দেশই বাংলাদেশের সাথে পারত না, কিন্তু সেই বাংলাদেশ এখন আমরা কত পিছিয়ে পড়েছি ফুটবলে। আর আসলে আমাদের খালি বিদেশি প্লেয়ারের উপর নির্ভর করলে চলবে না, আমাদের দেশের লীগগুলোকে জমজমাট করতে হবে। তারপর আগে দেখতাম যে জেলা ভিত্তিক লীগ হতো, আমাদের চাঁদপুরে আবানী মোহামেডান ছিল, ঢাকার থেকে প্লেয়ার হায়ার করে সেখানে নিয়ে যেত, খেলা হতো, চাঁদপুর স্টেডিয়াম ভরে যেত, খেলা দেখতে যেতাম। তা এখন আসলে জেলা ভিত্তিক এই লীগগুলো হয় না, প্রতিটা জেলায় যদি লীগ হয়, প্রতিটা 64টা জেলায় যদি 64টা ফুটবল লীগ হয়, আপনি খেয়াল করেন একটা করে প্লেয়ার যদি বের হয়, যে 64 মানে একটা লীগ থেকে চাঁদপুর থেকে একটা প্লেয়ার বের হলো, 10টা দল খেললো একটা প্লেয়ার, 64টা আপনি প্লেয়ার পাবেন। সেখান থেকে আপনি যদি বাছাই করেন, প্র্যাকটিস করান ভালো করে, আপনি কিন্তু 10টা 20টা প্লেয়ার অ্যাটলিস্ট 10টা প্লেয়ার যদি আপনি পেয়ে যান, দেখবেন যে আমাদের ন্যাশনাল টিমের চেহারা পাল্টে গেছে। তো এই কারণে শুধু বিদেশি প্লেয়ার নির্ভর হলে চলবে না, আমাদের দেশের ফুটবল লীগগুলোকে আকর্ষণীয় করতে হবে। তারপর আমাদের স্কুলে যখন পড়তাম, স্কুল লীগ ছিল, মানে ইন্টার স্কুল ফুটবল টুর্নামেন্ট হতো, এখন আমি খুব জানি না হয় কিনা, পাইনিয়ার ফুটবল হতো। আগে পাইনিয়ার ফুটবল থেকে চ্যাম্পিয়ন রানার্স আপ টিম ওরা 3rd ডিভিশনে উঠত, 3rd ডিভিশন থেকে 2nd ডিভিশন, 2nd ডিভিশন থেকে 1st ডিভিশন, তারপর প্রিমিয়ার লীগ, এরকম ধাপ ছিল। কিন্তু এখন আসলে সেই জিনিসগুলো আমি তো হচ্ছে কিনা আমি জানি না, আমি তো 2nd ডিভিশন 3rd ডিভিশনের কোনো খবরই পাই না, আমি শুধু প্রিমিয়ার লীগের খবর পাই যে বসুন্ধরা আবাহনী, শেখ জামাল এরা খেলছে, ফর্টিজ স্পোর্টিং খেলছে, এরকম আর কি। তবে আমার মনে হয় যে ফুটবলের প্রতি আরও গুরুত্ব দেওয়া উচিত। ক্রিকেট বাংলাদেশের জনপ্রিয় খেলা, কিন্তু যদি এখনো বলেন যে ফুটবল ক্রিকেটের চেয়েও জনপ্রিয় বাংলাদেশে, কারণ এটা একটা বল দিয়ে যে কোনো জায়গায় খেলা যায়, এটা খুব গরিব মানুষের খেলা, মানে কিছু এত কিছু লাগে না, কিন্তু ক্রিকেট সবাই খেলতে পারে না, ক্রিকেট বলের দামও অনেক বেশি, ব্যাট প্যাট সব কিছু মিলে হেলমেট অনেক কস্টলি একটা খেলা। তা ফুটবলটাকে আসলে আমাদের এগিয়ে নিয়ে যাওয়া উচিত। আর 18 কোটির মানুষ আমরা, 18টা প্লেয়ার যদি বের করতে না পারি কেমন লাগে না? আচ্ছা, তারপর আমাদের সাথে জাকারিয়া ছিল, পাতার বাসুরি গানটা আমি এখনই সার্চ করে শুনি নাই, এমনিতে শুনতে শুনতে, আচ্ছা আপনি শুনতে শুনতে বিরক্ত হয়ে গেছেন না? একই গান বারে বারে শুনলে একটু বিরক্ত লাগে, তবে অনেকেই খুব পছন্দ করে আর কি। হ্যাঁ, পাতার বাসুরিটা অনেকেই পছন্দ করে, এই কারণে বাজাই। ওকে, আমরা শাম্মী আক্তারের একটা গান বের করেছি, শুনবো। তো এই শাম্মী আক্তারের গানটা শফিক ভাই শুনতে চেয়েছে, শাম্মী খালার সাথে তো আমার অনেক পরিচয়, মানে আমাদের পাশের বাসায় তারা থাকতো, অনেক সম্পর্ক, আমাদের বাসায় এসেছিল, তার ছেলের সাথে আমার ছোট ভাই আমার খুব ক্লোজ, আদরের কোমল, তো অনেক স্মৃতি রয়েছে শাম্মী আক্তারের সাথে। শাম্মী আক্তার একটা গান শোনাবো। আর আমাদের সামান্তা হচ্ছে বিয়ে করতে চায় না, সে সবসময় বলে যে আমি বিয়েটি করবো না, তো যে গানটা বের করেছি এই গানটা সামান্তার সাথে খুব যাবে, মানে এই গানটার মধ্যেও নায়িকা বিয়ে করতে চাচ্ছে না আর কি, কাহিনিটা এরকম। তো এই গানটা একটু পরে শুনছি, কিন্তু তার আগে আমরা ব্লু জিন্সের একটা গান শুনবো, গানের নাম হচ্ছে কদম, এটা শুনে আসি, তারপর আমরা সাম্যাক্তা এক ঘন্টা একটা গান শুনবো, হ্যাঁ, শফিক ভাই এবং সামন্তার জন্য গানটা শুনবো।

0: হ্যালো।
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: আছেন তো ফিলে, মগর কত জন্ম আছে দিলে, থাকেন চিলে। কারণ চক্কর বক্কর বাতচিত লিয়া সিফাত আছে প্রতি রবিবার দুপুর 2টাতে। জয়েন করে লেন কিন্তু।
4: ঢাকা FM 90.4।
5: রাইট, ব্লু জিন্সের গান শুনলাম, কদম ফুল খুব সুন্দর একটা গান শুনলাম, আর পূর্ণিমা লিখেছে আমি শুনতে পাচ্ছি না। পূর্ণিমা সবাই শুনতে পাচ্ছে, আপনি কেন শুনতে পাচ্ছেন না জানি না। আপনি রেডিওটা অফ করে আবার অন করেন, হ্যাঁ, ফ্রিকোয়েন্সিতে আবার ধরেন। মাঝে মাঝে এমন হতেও পারে, ফ্রিকোয়েন্সি সমস্যা হতে পারে, ঠিক হয়ে যাবে, কেন সবাই তো শুনতে পাচ্ছে, কেউ কোনো কমপ্লেন করছে না। সামান্তা লিখেছে শাকিল আহমেদ ফারহানকে, চায়ের দোকানে কফি খুঁজতে আইসে, কফি হাউসে যান আপনি, কফি শুধু আমার জন্য একটাই আছে। আচ্ছা, চায়ের দোকানে আসলে কফি বিক্রি করি না, ওই সামান্তা চুরি করে একটু বানিয়ে কফি খায়, ওইটা ওর খরচে খায় আর কি। হ্যাঁ, ও কফি নিয়ে আসে, কফি পছন্দ করে, এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, একগুচ্ছ কদম হাতে ভিজতে চাই প্রিয় কথা বন্ধুর সাথে। আচ্ছা, সামান্তা প্রিয় কথা বন্ধুর সাথে, কোন কথা বন্ধু, প্রিয় কথা বন্ধু আপনার কজন, আপনার

চান একটু জানাবেন। আচ্ছা, শাকিল ফারহানকে চায়ের দোকানে কফি চাইতে আসছো, অদ্ভুত না? আচ্ছা, এটা গেল। তারপর সামান্তা লিখেছে, বিয়ে না করার সুবিধাগুলো বলো। আচ্ছা, এখন তো বিয়ে না করার গান শোনাবো। আর বিয়ে না করার সুবিধা হচ্ছে, যেমন ধরেন আপনি যেখানে যেতে মন চায় আপনি সেখানে যেতে পারবেন, মানে আপনার কোনো বাধা বিপত্তি নেই, মানে কেউ আপনাকে আটকাবে না। তারপর ধরেন এই ফেসবুক ইনস্টাগ্রামের পাসওয়ার্ড কাউকে দিতে হবে না, ওই হাজবেন্ড বলবে যে পাসওয়ার্ড দাও দেখি, তোমার মানে গোয়েন্দাগিরি করে, তা আপনি দেখবেন যে আপনার কাছে কেউ পাসওয়ার্ড চাইবে না। তারপর ধরেন আপনি রিলস দেখা নিয়ে কারোর সাথে যুদ্ধ করতে হবে না। তারপর বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে গিয়ে আপনি কয়টায় ফিরবেন এই প্রশ্নের কোনো উত্তর দিতে হবে না আপনাকে। তো বিয়ে না করলে আসলে এরকম নানাবিধ সুবিধা রয়েছে। তারপর আরও সুবিধা রয়েছে, যেমন ধরেন কার সঙ্গে আপনি কথা বলছেন এই প্রশ্নের আপনার আর মুখোমুখি হতে হবে না, কার সঙ্গে কথা বলছে ফোনে। আপনি বিয়ে না করলে, বিয়ে করলে হাজবেন্ড বলবে কার সাথে কথা বললে, মানে সন্দেহ না করলেও একটু জিজ্ঞেস করবে আর কি। তো এই জিনিসগুলো থেকে আপনি বেঁচে যেতে পারেন। তারপর আবার যে নিজের ভুলের জন্য আমি তো বলেছিলাম শুনতে হবে না, এই টাইপের কথাগুলো আমরা সংসারে খুব বলে থাকি। তারপর হচ্ছে আপনি মাসের শেষে বেতন কোথায় গেল এই প্রশ্নের উত্তর শুধু নিজেরা নিজের কাছে দিতে হবে যদি আপনি চাকরি করেন, এরকম আর কি নানাবিধ সুবিধা রয়েছে। আবার ঘুমানোর সময় বিছানার অর্ধেক জায়গা নিয়ে কারোর সাথে ভাগাভাগি করতে হবে না, সমঝোতা করতে হবে না। হ্যাঁ, তো এরকম নানাবিধ সুবিধা রয়েছে বিয়ে না করলে আর কি। ওকে, আর গানটা শুনলে বুঝতে পারবেন যে বিয়ে তো করতে চাচ্ছে না আমাদের নায়িকা, দেখা যাক। তারপর বিয়ে না করার সুবিধা, আচ্ছা আমার বেস্ট ফ্রেন্ড চ্যাট জিপিটি, ওকে ভেরি গুড। তারপর শাকিল লিখেছে, শাকিল আহমেদ ফারহান সামান্তাকে বলছে চা না থাকলে কফি তো পাবো, ওই সামান্তার কফিটা তুমি খাওয়ার চেষ্টা করো, দেখো দেয় কিনা। আর শাকিল আমার খুব ভালো একটা ফ্যান লিখেছে, আমার খুব লজ্জা লাগে, ফ্যান না, আপনি আমার খুব ভালো বন্ধু। হ্যাঁ, এটাই আমাদের ভালো সম্পর্ক। শ্যাম্পু লিখেছে, বিয়ের কথা মাথায় আসতেই মনে হয় কাবিনের খাতায় যদি হাতের লেখাটা খারাপ হয়। বিয়ের সময় কি এগুলো কেউ আর দেখে? অনেকে তো লিখতে না জানলে, যারা লেখাপড়া যায় না তারা তো টিপসই দিয়ে দেয়, হাতের লেখা কোনো ব্যাপার না। আর হাতের লেখা খারাপ হলেই ভালো, তখন বুঝবে মানুষজন যে না মেয়েটা খুব মানে বাবা মাকে ছেড়ে যাচ্ছে, খুবই বাবা মা পাগল একটা মেয়ে, খুব ভালো মেয়ে, মেয়েটা লিখতেই পাচ্ছে না, হাত কাঁপছে তার বিয়ের সময়। আচ্ছা, পূর্ণিমা সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম, শুভ সন্ধ্যা, কেমন আছে সবাই, ভালো আছে? আমাদের রিহাদ একটা কবিতা লিখে পাঠিয়েছে, যার কবিতার আমি একনিষ্ঠ ভক্ত। সে লিখেছে, রূপের কাছে জোছনা, আচ্ছা এটা হচ্ছে কবিতার নাম, রিয়াদ লিখেছে। আচ্ছা, তুমি কি জানো তোমার মুখশ্রীর ছায়ায় জোছনার আলো ফিকে হয়ে যায়, তুমি যখন খোপা করা চুল পিঠময় ছড়িয়ে দাও পৃথিবী জুড়ে রাত হয়ে যায়, বাপরে বাপ। আচ্ছা, এমন করে হেসো না প্রিয়, কাননে সকল পুষ্পেরা তাদের রং হারায়, দেখো আমি টলছি তোমার ওই দুই চোখের নেশায়, অমন করে চেয়েও না প্রিয় আমিও যে মাতাল হয়ে যাই, বাপরে বাপ। অসম্ভব সুন্দর কবিতা, হ্যাঁ ভালো লাগলো রিয়াদ। শাহিন আক্তার লিখেছে, হাই মুকুল ভাইয়া, আমি ঈশানা। আচ্ছা, রূপকথা কেমন আছে? রূপকথা ভালো আছে, আর রূপকথার জন্য দোয়া করবেন, লেখাপড়া নিয়ে ব্যস্ত, সামনে ফাইনাল পরীক্ষা, বড় হয়ে যাচ্ছে, সবকিছু মিলে সে একটা ব্যস্ততার মধ্যে রয়েছে। হ্যাঁ, আর দোয়া করবেন যাতে রূপকথা, আমার যে ইচ্ছা আর কি, আমার যে স্বপ্নগুলা, রূপকথা যাতে পূরণ করতে পারে, যেহেতু আমার ছেলে নেই, আমার একটা মেয়ে, ওই হচ্ছে আমার সবকিছু, সব স্বপ্ন আমার রূপকথাকে নিয়ে। আচ্ছা, হৃদয়ের মাঝে হোগলার বেলা লিখেছে, গার্লফ্রেন্ডকে ভুলে যাওয়ার জন্য বিনিময়ে তার বাবার কাছ থেকে 4 লাখ টাকা নিলাম, শর্ত ছিল এই শহর ছেড়ে চলে যেতে হবে, টাকা নিয়ে সত্যি শহর ছাড়লাম কিন্তু সঙ্গে করে গার্লফ্রেন্ডকেও নিলাম, এখন 4 লাখ টাকা দিয়ে ছোটখাটো কি বিজনেস করা যায় পরামর্শ চাই, যে দুজন মিলে সংসার ভালো করে সাজাতে পারি। আচ্ছা, একটা ব্যবসার কথা বলেছেন আর কি। আচ্ছা, 4 লাখ টাকা দিয়ে ব্যবসা করবেন, এত টাকাও লাগবে না, আপনি 1 লাখ টাকা দিয়েই আপনি ব্যবসা করতে পারবেন, আপনি একটা চায়ের দোকান দেন, এটা কিন্তু খুব ভালো ব্যবসা, আমি খুব পছন্দ ব্যবসাটা, ভালো। আপনি মানে এখন তো চায়ের দাম, আপনি যদি দুধ চা বানান 25-30 টাকা কাপ, আপনি চা রাখেন আর সাথে ফ্রেঞ্চ ফ্রাইজ রাখেন, এটা মানুষ খুব খেতে পছন্দ করে, বিস্কিট থাকবে, আপনি সুন্দর করে একটা চায়ের দোকান দেন যে কোনো জায়গায়, হ্যাঁ আপনি দুজনের সংসার দেখবেন ভালো করে চলবে, খুব ভালো। আমি তো চায়ের দোকান দেওয়ার ধান্দায় আছে কি, চিন্তা করছি একটু বড় করে একটা চায়ের দোকান, দেখি একটু আমার বড় লোক বন্ধু কিংবা বড় ভাই যারা আছে তাদের সাথে একটু আলাপ করবো, কারণ আমি তো একা দেওয়া কঠিন হয়ে যাবে আমার জন্য। শারমিন আক্তার জুই লিখেছে, ভাইয়া তোমাকে কখনো বলা হয়নি, আচ্ছা তোমার কথাগুলো আমার খুব ভালো লাগে, জেনে খুব খুশি হলাম, কানটা লাল হয়ে গেল, আমার একটু প্রশংসা করলে না কান টান লাল হয়ে যায় আর কি। ওকে, অনেক ভালোবাসা রইল জুই, অনেক ভালো থাকবেন। বাপ্পা মজুমদারের গান শুনতে চেয়েছিল আমাদের আমেনা ভাবি, আমেনা ভাবির গান শোনাবো, কিন্তু তার আগে শফিক ভাই একটা গান শুনতে চেয়েছিল শাম্মী আক্তারের কণ্ঠে, তার একটা গান শোনাবো, আর এই গানটা শফিক ভাইয়ের জন্য এবং সামান্তার জন্য আমরা ডেডিকেট করি। হ্যাঁ,
যেহেতু সামান্তাও

0: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন, স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
1: ঠিক আছে না গানটা? 6:39 স্টুডিও ঘড়িতে, আর এর মধ্যে হোয়াটসঅ্যাপে অনেক কমেন্ট। এর মধ্যে আবারও একটা মানুষ কি আমি বুঝলাম না, বারে বারে বলছি যে আমাকে ভয়েস এসএমএস হোয়াটসঅ্যাপে ভয়েস এসএমএস পাঠাবেন না, এটা পড়া সম্ভব না মানে আমাদের এখানে। হ্যাঁ, এখানে তো স্পিকার নেই আলাদা, আমি শুনতে পাচ্ছি না। এতবার বলছি তারপর আপনি গুরুত্ব দিচ্ছেন না, জানি না কেন। যাই হোক, মামু আমি মিনহা রংপুর থেকে অনেকদিন থেকেই তোমাকে শুনি। আচ্ছা, মিনহাকে অনেক ধন্যবাদ। এবং মিনা একটু দুষ্ট আছে, তার কথাই বোঝা যাচ্ছে। সে মামা না দেখে আমাকে বলছে যে মামু মামু কেমন আছো, এরকম আর কি। মিনা একটা ছবি পাঠিয়েছে, আমি ওভার থিঙ্কিং করি না, শুধু ফিউচারের 100টা প্রবলেম আগে থেকেই ভেবে রাখি। আচ্ছা, ওভার থিঙ্কিং করে না কিন্তু ফিউচারের 100টা প্রবলেম মিনা আগে থেকেই রাখে। আচ্ছা মিনা, আপনি খুব মজার মানুষ, একটু ফেসবুকে আসতে ভালো হয়। হ্যাঁ, আপনি আরো বন্ধু পেয়ে যাবেন এবং আপনার কথাগুলো অনেক মজা লাগবে। আচ্ছা, এর মধ্যে আমাদের সাথে আসসালামু আলাইকুম ভাইয়া, একটু লেট হয়ে গেল, আমি আছি মুর্শিদ আলম পুরোটা সময় এখন। আচ্ছা, এসেই বিয়ে নিয়ে কিছু একটা শুনতে পেলাম, চারদিকে শুধু বিয়ে আর বিয়ে। রিসেন্ট আমার 4টা বান্ধবীর বিয়ে খেলাম, আমার বন্ধু কন্যা সন্তানের বাবা হয়েছে। আচ্ছা, বন্ধু কন্যা সন্তানের বাবা হয়েছে আর আমি এখনো সিঙ্গেল, বলেন ভাই এটা কি মানা যায়? মুর্শিদ আলম রংপুর থেকে। আচ্ছা, সময় হলে বিয়ে হয়ে যাবে, আর একটু বাসায় জানান দেন যে আপনি বিয়ে শাদী করতে চান। আর সবচেয়ে আসল কথা হচ্ছে যে, একটু বাস্তব অভিজ্ঞতার থেকে বলি, মানে টাকা পয়সা ইনকাম না করে বিয়ে শাদী করবেন না, একদম খুব বিপদে পড়ে যাবেন। হ্যাঁ, এবং টাকাকে আমরা যতই বলি না কেন, টাকা অসম্ভব শক্তিশালী একটা বিষয়, আপনার চলতে গেলে তো টাকা পয়সা লাগবে। এবং আপনি দেখবেন যে টাকার অভাব যে কি যে কষ্ট, মানে এটা চিন্তার বাইরে, মানে কোনো অভাব হলে। এই কারণে যখন টাকা থাকে সবসময় দেখবেন যে, অনেক সময় দেখবেন যে আপনার টাকা আসছে, সেই সময়টা টাকা একটু সংগ্রহ করে জমিয়ে রাখবেন টাকা। হ্যাঁ, বিভিন্ন সময় আমার জীবনে টাকা কামানোর অনেক উপায় আমি পেয়েছি, ধারে কাছে দিয়ে গেছে, তারপর আমি অবহেলা করেছি কিংবা অনেক টাকা রোজগার করেছি কিন্তু আমি টাকা ঠিকভাবে রাখতাম না, খাওয়া দাওয়া করতাম কিংবা কিছু কাজে ব্যবহার করতাম এরকম। তারপর একদম যে কিছু না জমালে তো চলতে পারতাম না, তবে যখন টাকা আসে সবাই একটু জমানোর অভ্যাস করেন, এটা খুবই দরকার। এবং আমার মনে হয় যে স্টুডেন্ট বয়স থেকে, আপনি ধরেন এখন HSC পাশ করলেন, আপনি টিউশনই শুরু করলেন, তখন থেকেই আপনি ব্যাংকে ছোট্ট একটা ডিপোজিট খুলে রাখবেন 500 টাকা কিংবা 1000 টাকার। এই টাকাটা দেখবেন যে 10-15 বছর পর অনেক টাকা হয়ে যাবে, আপনার কাজে লাগবে। হ্যাঁ, তা যারা টিউশনে করছেন তারা অবশ্যই একটু টাকা পয়সা জমাবেন, তারপর চাকরি হলে তো আবার একটু বেশি জমাতে পারবেন, কারণ সে জীবনের জন্য তো টাকা লাগে, মানে নিজের সকালাত মেটাবেন কিন্তু তারপরও একটু টাকা দরকার আছে জীবনে। হ্যাঁ, এই যে এখন সংসার চালাতে গিয়ে বোঝা যায় যে হঠাৎ হঠাৎ করে কিছু একটা, হ্যাঁ, তারপর মেয়ে বড় হচ্ছে, ওর পড়া যদি পাবলিকে চান্স না পায়, প্রাইভেটে কিভাবে পড়াবো, টাকা কোত্থেকে পাবো, তো সব কিছু একটা চিন্তা থাকে, তাই না? তাই একটু টাকা থাকলে আপনার এই চিন্তা থেকে আপনি একটু মুক্তি পাবেন এবং মানসিকভাবে আপনি শান্তি পাবেন। টাকার অভাব কিন্তু খুবই কঠিন একটা ব্যাপার। আমার ভাই খুব মজা করে বলে, ডাক্তার ভাই, যে টাকা থাকলে হচ্ছে, টাকা থাকলে হচ্ছে 100টা দোষ, মানে টাকা বেশি টাকা থাকাও ভালো না, টাকা থাকলে 1টা দোষ আর টাকা না থাকলে 100টা দোষ, আমার ভাইয়া সবসময় বলে। হ্যাঁ, যে টাকা থাকলে হচ্ছে 1 দোষ যে টাকা আছে, এরকম একটা ব্যাপার, আর টাকা না থাকলে হচ্ছে 100টা দোষ এরকম। তো এরকম এই কারণে একটু টাকা পয়সার সংগ্রহ জমাবেন, অবশ্যই এই জমানোর অভ্যাসটা করবেন। এবং যারা বাবা মা রয়েছেন সন্তানকে উৎসাহিত করবেন, একটা মাটির ব্যাংক কিনে দিবেন ওকে, কিংবা সুন্দর একটা ব্যাংক বানিয়ে দিলেন যে বাবা তুমি এটার মধ্যে টাকা জমাও, দেখি তো তুমি কত টাকা জমাতে পারো। হ্যাঁ, মাস শেষে টাকাগুলো গুনলেন, ওর নামে একটা অ্যাকাউন্ট খুলে, যদি স্টুডেন্ট হয় স্টুডেন্ট অ্যাকাউন্ট খোলা যায়, খুলে ব্যাংকে টাকা রেখে দিবেন। এই যে রূপকথা বৃত্তি পেয়েছে, বৃত্তি পাওয়ার সরকার থেকে টাকা পেয়েছে, খুবই খুশি, এমন যাই হোক প্রতি মাসে একটা টাকা পায়, তো জিনিসটা তাকে উৎসাহিত করে। হ্যাঁ, তাকে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলে দিয়েছি, তো সেখানে বৃত্তির টাকা জমা হয়, তারপর ঈদের সময় অনেক বকশিস পেয়েছে। হ্যাঁ, রূপকথা অনেক বড় লোক, সে রেখে দিয়েছে টাকাগুলো, আমি বললাম বাবা জমো, কখনো কিছু লাগলে তোমার আবার তুমি আবার শখ পূরণ করতে পারবে। ওকে, তারপর আমাদের সাথে রায়হান জয়েন করেছিল, আসসালামু আলাইকুম, সবাই তো ঢাকা FM শোনেন, আমি ঢাকা FM এর একজন ক্ষুদ্র শ্রোতা হতে পেরে, তোমাদের বন্ধু হতে পেরে সৌভাগ্যবান মনে করি। শুভ দুপুর রায়হান সৈয়দপুর থেকে। আচ্ছা, শুভ সন্ধ্যা হয়ে গেছে রায়হান, আচ্ছা সৈয়দপুরের রায়হান অনেকক্ষণ পর আমাদের সাথে জয়েন করলো, অনেক ভালো। তারপর আমাদের সাথে যে বন্ধুটা মুর্শিদ রংপুর থেকে, সে লিখেছে আজকে আমি ব্যাংকে অ্যাকাউন্ট খুলছি তার জন্য। ওকে, অনেক ধন্যবাদ, খুবই ভালো। বিয়ে করতে হলেও একটা অ্যাকাউন্ট খুলতে হবে, একটু টাকা পয়সা রাখতে হবে আর কি। হ্যাঁ, বউর শখ আলাদা আছে না, বউ বলবে যে আমি এটা খাবো কিংবা এখানে ঘুরতে যাব, কত রকম শখ মানুষের হতে পারে এবং এগুলো তো দরকারি জিনিস, এগুলো করতে হবে। তো এই কারণে টাকা পয়সার দরকার আছে। এবং অবশ্যই আমি সবসময় সঞ্চয়কে উৎসাহিত করি, মানে একদম গা ভাসিয়ে দিবেন না আপনার ইনকামের উপর। সঞ্চয় এমন না যে আপনার সব কিছু ত্যাগ করে করতে হবে, তা নয়। আপনি 10,000 টাকা যদি ইনকাম করেন, আপনি 1,000 টাকা জমাবেন এরকম ভাবে আর কি। হ্যাঁ, আপনি 10% জমাবেন, এটা হচ্ছে কথা। যা বেতন পাবেন তার 10% আপনি সংগ্রহ জমাবেন, এটা হচ্ছে সূত্র আর কি, আর বাকি দিয়ে আপনি চলতে থাকবেন। ওকে, গানে যেতে চাই, এবার আরো সুন্দর একটা গান শোনাবো, বোম্বে ভাইকিংস এর, দারুণ লাগবে।
2: চলি দেখো প্যার কি গলি, উসে রোকে না কোই, ও চাই।

শুনছেন ঢাকা এফএম 90.4 স্টুডিও হইতে 6:48 মুকুল আছি আপনার সাথে। রুহেসা মেহের আমাদের আরেকটা বন্ধু চলে আসছে, খুব ভালো মেহের, খুব ভালো মানুষ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মেহের, খুব খুশি হলাম। আর এত দেরি হলো কেন, 5টা থেকে কথা বলছি আপনি নাই। আচ্ছা, এফএম পোকা জাহাঙ্গীর আলম লিখেছে, 4টা বউ একসাথে রাখতে হলে মাসে কত টাকা ইনকাম করতে হবে? আমাকে করিন প্রশ্ন করেছে। 4টা বউ, ঘটনা হচ্ছে যে আসলে এই বউগুলোর ধরন বুঝতে হবে, মানে কোন স্ট্যাটাসের মানুষ এটা তো বুঝতে হবে। কারো ধরেন সংসার খরচ 5 লাখ টাকা, কারো 10 লাখ টাকাও চলে না, আবার কারো 50,000 টাকায় সংসার চলে, কারো আবার 20,000 টাকা চলে। তাহলে আপনার বউর লেভেলটা বুঝতে হবে আর কি। কারণ 4টা বউ যদি 20 করে চালান তাহলে 80,000 টাকা লাগবে আর কি। হ্যাঁ, আর ঘটনা হচ্ছে যদি 4টা বউকে আপনি এক বাসায় তো রাখতে পারবেন না, এটা একটা ব্যাপার। আপনার ঘর ভাড়ায় প্রচুর টাকা খরচ হবে আর কি। হ্যাঁ, 4টা আলাদা ফ্ল্যাট লাগবে, এই একটা ব্যাপার। আর যদি রাজা বাচ্চার মতো আর কি ডুপ্লেক্স বাড়ি নেন এরকম থাকে তাহলে অন্য হিসাব আর কি। তাই সবকিছু নির্ভর করছে হচ্ছে আপনার বউর স্ট্যাটাসটা কেমন আর কি, এগুলোর উপর নির্ভর করে সবকিছু হবে। আচ্ছা, তারপর সামান্দার লিখেছে, আমার প্রিয় কথা বন্ধু কেডা তুমি জানো না, মানে বকা দিয়েছে, মানে আমি হচ্ছে তার প্রিয় কথা বন্ধু, আর আমার সাথে সে কদম ফুল নিয়ে ভিজতে চায়, ওই যে ব্লু জিন্সের গানটা শুনে। আচ্ছা, কদম ফুল তো গোল গোল না, আমি এটা দিয়ে সামান্দার মাথার মধ্যে মারবো আর কি। আচ্ছা, তারপর গানটা এক্সের ভালো লাগছে। আচ্ছা, সামি আক্তারের গানটা তার অনেক ভালো লেগেছে। তারপর মুকুল ভাইয়া, শাকিলকে কফির ভাগ দিব না, কফি হাউসে যেতে কো। আচ্ছা, শাকিলকে সে ভাগটা দিতে চায় না। তারপর আমাদের সাথে হোয়াটসঅ্যাপেও অনেকে জয়েন করেছে, তাদের এসএমএসগুলো একটু পরে এসে পড়ছি। আর আপনাদের বলছি যে আমার সাথে কানেক্টেড হতে আমি রাত 8টা পর্যন্ত আপনাদের সাথে আছি। ফেসবুকে আই লাভ ঢাকা এফএম লিখতে আমাদের অরিজিনাল পেজটা পেয়ে যাবেন, সেই পেজে গিয়ে গেলে আমার একটা পোস্ট পাবেন, আমার ছবি দেওয়া আছে, সেই পোস্টের নিচে কমেন্ট করলে আমি তা পড়ে শোনাবো। আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু বলে দিই যে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারবেন, নাম্বারটা হচ্ছে 01841904904। আবার বলছি 01841904904, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারবেন। এবং যারা আমার জীবন গল্প অনুষ্ঠানে প্রতি বুধবার রাত 11টায় অনুষ্ঠিত হয় সেই প্রোগ্রামে যদি আসতে চান এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে চলবে, কিন্তু শুরুতেই লিখবেন জীবন গল্প, তাহলে আমরা আমাদের এসএমএসগুলো খুঁজে পেতে সাহায্য করবে আর কি। ওকে, আর দেখি সামনে মাস থেকে আরেকটা নাম্বার দিয়ে দিব আপনাদেরকে, জীবন গল্পে যারা গল্পও পাঠাতে পারেন, অনেকে ঢাকার বাইরে থাকে, জীবনের কথা বলতে চায়, তা ঢাকায় আসতে পারে না, তাদের জন্য কি করা যায় আমি একটু চিন্তা করছি, যে কখনো কখনো যদি জীবন গল্পের কোনো পর্বে তাদের গল্পগুলো যদি আমি পড়ে শোনাই, যে তাদের লেখা জীবনের গল্পগুলো যদি পড়ে শোনাই তাহলেও কেমন হয়, এটা সম্ভব কিনা আপনারা কি বলেন, যে ঢাকার বাইরে যারা রয়েছে তাদের জন্য কি কিছু করা যায়, জীবন গল্পে অনেকে তো ঢাকায় আসতে পারে না, তারা যদি স্টুডিওতে না আসেও যে চিঠি লিখলো সেই জীবন গল্পের লেখাগুলো, মানে জীবন ভিত্তিক হতে হবে সত্যি ঘটনাগুলো, সেই গল্পগুলো দেখা গেল যে 5 জনের চিঠি পড়লাম আধা ঘন্টা 40 মিনিট ধরে, এরকম একটা কিছু করা যেতে পারে। ওকে, আমাদের ভাবি আমিনা ভাবি বাপ্পা মজুমদার একটা গান শুনতে চেয়েছিল, তা আমি ভাবিকে তো আসলে কম দিতে পারি না, এটা বোনাস দিয়ে দিই, বাপ্পা মজুমদারের সাথে একটু ফাহমিদা আপাকে জুড়ে দিলাম আর কি, ফাহমিদা নবী। তা বাপ্পা মজুমদার ফাহমিদা নবীর কণ্ঠে দারুণ একটা গান শুনে ফিরে আসছি।

শুনছেন ঢাকা এফ এম, দারুণ একটা গান শুনলাম, মাতাল অনুভব, ফাহমিদা নবী বাপ্পা মজুমদারের কণ্ঠে। কথা বাড়াতে চাই না, যেহেতু এই ঘন্টায় কথা বলা যাবে না, কারণ শুরু হইতে 6:55, নতুন একটা ঘন্টা শুরু হয়ে যাবে। তা আমি এই মুহূর্তে আরেকটা সুন্দর গান কণা এবং আকাশ সিনের কণ্ঠে আরেকটা গান শুনে পরের ঘন্টা শুরু থেকে এসে একটু SMS পড়বো। আপনাদের অনেকগুলো SMS দেখতে পাচ্ছি, SMS গুলো পড়বো, গানটা শুনি, ইচ্ছেগুলো কণা এবং আকাশ সিনের, খুব সুন্দর গান।

শুনছেন ঢাকা এফএম 90.4 শুরু হইতে সন্ধ্যা 7টা শেষ ঘন্টা চলে আসলাম। আর আমি সবসময় ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ এর কমেন্ট গুলা পড়ি, কিন্তু কিছু মেসেজ থাকে সেই মেসেজ গুলা পড়া হয় না। কিছু আছে একবার একটু পড়ে দিই না, সবাই আমাদের সাথে জয়েন করা। আচ্ছা, জুয়াইরিয়া, খুব সুন্দর একটা নাম জুয়াইরিয়া, চমৎকার, খুব কঠিন একটা নাম জুয়াইরিয়া, সুন্দর লাগছে শুনতে। চট্টগ্রাম থেকে আপনার শো আমার খুব ভালো লাগে জেনে খুশি হলাম, আর গানের কথাগুলো খুব মজা লাগবে। আচ্ছা, সামনে একটা গানের কথাগুলো জুয়াইরিয়ার অনেক ভালো লেগেছে, জুয়াইরিয়া অনেক ধন্যবাদ। আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন 01841904904 এই নাম্বারে, 01841904904 এই নাম্বারে। আর ফেসবুকে আপনারা আসেন না কেন জুয়েরিয়া, ফেসবুকে তো আরো ইজি না, ফেসবুকে আপনি ওদিক থেকে ফ্রিকোয়েন্সিতে শুনলেন, ফেসবুকে দেখবেন বন্ধুরা রয়েছে, কথা বলতে পারবেন। আই লাভ ঢাকা এফ এম লিখলে আপনি যদি ফেসবুকে থাকেন, সার্চে গিয়ে লিখুন আই লাভ ঢাকা এফ এম, দেখবেন যে সুন্দর করে আমাদের পেজটা চলে আসছে, সেখানে আমার একটা পোস্ট দেওয়া আছে, পোস্টের নিচে কমেন্ট করুন। আচ্ছা, মোহাম্মদ ইলিয়াস হোসেন খটখটিয়া রংপুর থেকে, আসসালাম আলাইকুম, কেমন আছেন আপনি? আমি ভালো আছি ভাইয়া, ইলিয়াস ভাই অনেক ধন্যবাদ। এই খটখটিয়া শুনিয়া আমার কটকটির কথা মনে পড়লো, ছোটবেলা কটকটি খেতাম। এই কটকটি রাস্তায় লোকরা বিক্রি করতো, বিভিন্ন পুরান জিনিস দিয়ে কটকটি খাওয়া যেত, টাকা বেশি নিত না, বিভিন্ন ভাঙারি জিনিস দিয়ে, আমরা অনেক জিনিস জমিয়ে রাখতাম বোতল দোতল এই কটকটি খাওয়ার জন্য। যাক ভাইয়া আমাকে খটখটিয়ার থেকে আমাকে কটকটির কথা মনে করিয়ে দিল। আচ্ছা ভাইয়া, আমি রংপুর থেকে আবির, আপনি সারিরাত আয়ে ভারতে গানটা দেন। আচ্ছা, এই গানটা আমি চিনি না রে আবির ভাই। আচ্ছা, আবিরকে অনেক ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য। আর সবাইকে বলছি যে আপনারা ফেসবুকে আসুন, হ্যাঁ, ফেসবুক আই লাভ ঢাকা এফ এম, আমাদের ফেসবুক আই লাভ ঢাকা এফ এম এ গেলে অরিজিনাল পেজটা পেয়ে যাবেন আমাদের, এটা আমাদের অ্যাড্রেস আর কি। আর হোয়াটসঅ্যাপে আপনারা হোয়াটসঅ্যাপ করুন 01841904904 এই নাম্বারে। আর হোয়াটসঅ্যাপে কিন্তু কোনো পয়সা খরচ হয় না, শুধু ডেটা থাকলে হলো, আর আপনি তো এসএমএস করতে পয়সা খরচ হয়। আচ্ছা, আমারে দেখিবার আইসো শেষ জানাজার আগে গানটি প্লে করেন, আমার তো মন খারাপ হয়ে গেল, তো জানাজার মৃত্যুর গান দরকার কি? আচ্ছা, ডিয়ার মুকুল, প্লিজ প্লে দ্য সং ভুলিনি তোমায়, আজও ভুলিনি আমি, মনের মাঝেই আছো আজও তুমি। জিসান খান, আরিফ ফ্রম রংপুর থেকে লিখেছে আরিফ। জিসান খানের এই গান তো শুনি না, এটা কোথায় পেলেন আপনি জানি না, এই সিঙ্গার কবে আসলো বা জিসান খান? আসলে অনেক গান থাকে ইউটিউবে, অনেকেই অনেক রকম গান থাকে, সব গান তো আসলে আমাদের এখানে রাখা সম্ভব না, আমাদের কিছু ক্যাটাগরি রয়েছে, ওই ভিত্তিতে আমরা গান প্লে করি। ওকে, আমি চেষ্টা করবো, আমি খুঁজে দেখছি আছে কিনা। আচ্ছা, আসসালামু আলাইকুম মামা, আমি আমেনা, আপনার ভাগ্নি, আসতে দেরি হয়ে গেছে। আচ্ছা মামা, দোয়া করবেন যেন আমার ভালোবাসার মানুষের সাথে আমার বিয়ে হয়, আমেনা। আচ্ছা, কত স্বপ্ন থাকে মানুষের, এক একজন এক এক চিন্তা না, কেউ যারা ব্যবসা করছে কিভাবে একটা কাজ পাবে, একটু ব্যবসা করবে টাকা পয়সা জমাবে, যে চাকরি করছে কিভাবে প্রমোশন হবে, কিভাবে উপরে উঠা যায় চিন্তা আছে, কবে একটা গাড়ি কিনবে, ফ্ল্যাট কিনবে। আবার আমেনা খুব সাদাসিধে মানুষ, খুব ভালো, তার দুনিয়াদারি নিয়ে কোনো টেনশনই নেই, তার টেনশন হচ্ছে খালি বিয়েটা করা, সামান্তার যেটা আর কি বিপরীত, বিয়ে করতে চায় না। তো আমেনার চিন্তাটা হচ্ছে যে আমার জন্য মামা দোয়া করবেন যাতে আমার ভালোবাসার মানুষটার সাথে আমার বিয়ে হয়ে যায়। এটা আসলে একটা খুব টেনশনের একটা ব্যাপার। হ্যাঁ, আমাদের সময় যখন মনে হয় যে কবে তাকেই আমি পাবো আর কি, সে ছাড়া পৃথিবীতে আর কোনো মেয়ে নেই, এরকম একটা অবস্থা হয়ে যায়। আচ্ছা, নজরুল সঙ্গীত নিজ কণ্ঠে বলে আমার উপজেলার মধ্যে প্রথম হয়েছি। আচ্ছা, নজরুল সঙ্গীত গেয়ে, আচ্ছা নিজ কণ্ঠে, আচ্ছা আমার উপজেলার মধ্যে আমি প্রথম হয়েছি আমাদের স্কুল থেকে। অনেক ধন্যবাদ ভাই, খুব ভালো লাগলো শুনে, কিন্তু আপনার নামটা লিখতে ভুলে গেছেন, একটু নামটা লিখতে ভালো হতো না? আচ্ছা, আপনাকে শুনি ক্লাসও থেকে, মাসে মাসে এসএমএস করি, আপনার সিফাত ভাই তো সবসময় শুনি, জুনায়েদ আমাদের সাথে জয়েন করেছিল, আমি ক্লাস ফাইভে পড়ি ভাইয়া। আচ্ছা, অনেক ছোট মানুষ জুনায়েদ। আচ্ছা, জুনায়েদ মন দিয়ে লেখাপড়া করতে হবে, হ্যাঁ ছোট মানুষ, একটু লেখাপড়ার দিকে বেশি মনোযোগী হতে হবে। আচ্ছা, তারপর হাই কি খবর তোমার, তানহা আপুকে রাম হাতে তুলে দাও। আচ্ছা, রাবের, আচ্ছা তানাকে র্যাবের হাতে তুলে দিতে, র্যাবের নাম চেঞ্জ হয়েছে, নতুন একটা নাম হয়েছে, তানাকে র্যাবের হাতে তুলে দিব কেন, কি করলো সে? কেমন আছো বাসার সবাই, কেমন আছে? আমিও ভালো আছি। আর গিট্টু কোথায় তুমি? তমা ফ্রম গাজ রংপুর থেকে। গিট্টু আবার একটু সর্দি কাশিতে ভুগছে, তো এই কারণে গিট্টুকে একটু কম পাওয়া যাচ্ছে, তমা রংপুর থেকে লিখেছিল। আচ্ছা তমা, এই তানা কি করেছে বলেন, তানাকে মাইট দিতে হবে, কালকে আমি পেলে বলবো যে তানা তোমাকে পুলিশে দিতে বলছে। আঙ্কেল আমাকে তোমার টি স্টলে জব করার একটা সুযোগ করে দাও, আমার বেতন লাগবে না, তোমার রংপুর থেকে। আচ্ছা, টি স্টলে জব দেওয়া যাবে, তবে ফেসবুকে আসতে হবে আর কি, ফেসবুক হোয়াটসঅ্যাপে এসে আমাদের সাথে যোগাযোগ করতে হবে, কারণ আমি তো এসএমএস কম পড়ি তো খুঁজে পাই না। হ্যাঁ, তোমাকে অনেক ধন্যবাদ আমার সাথে জয়েন করার জন্য। আসসালামু আলাইকুম ভাইয়া, আপনাকে শুনতে অনেক ভালো লাগে, আপনার কথাগুলো অনেক মিষ্টি লাগে জেনে খুশি হলাম ভাই, দইয়ের মতো লাগে না তো, না মিষ্টি লাগে, ঠিক আছে, ওকে। আচ্ছা, মুতারিনা ইসলাম, সুমনা ফ্রম রংপুর থেকে, খুব সুন্দর নাম,
মুতারিনা না কি দেখবো, মুতারিনা ইসলাম না মুতারিনা, ডাবল টি দিয়েছে, আচ্ছা মুতারিনা ইসলাম সুমনা, আচ্ছা সুমনা নামটাই ডাকি, হ্যাঁ ওইটা যেহেতু কষ্ট হচ্ছে। সুমনা ভালো থাকবেন সবসময়, আর ফেসবুকে আই লাভ ঢাকা এফ এম লিখলে আমাদের পেয়ে যাচ্ছেন, হ্যাঁ ঢাকা এফ এম এর পেজে চলে আসেন, সেখানে আরো বন্ধুরা রয়েছে আপনার ভালো লাগবে, কিংবা হোয়াটসঅ্যাপ করতে পারেন, কোনো পয়সা খরচ হবে না, ডেটা থাকলে হবে 01841904904 এই নাম্বারে। আপনি ওই ফেসবুকে গেলে আমার নাম্বারটা ওখানে লেখা আছে। তারপর সাইদুল ইসলাম সোহাগ, আসসালামু আলাইকুম মুকুল ভাইয়া, আমিও জয়েন হয়ে গেলাম। আচ্ছা ভাইয়া আপনি আছেন কয়টা পর্যন্ত? আমি আটটা পর্যন্ত আছি। আপনি কি খাওয়া টাওয়া নিয়ে আসছেন নাকি আমার জন্য কিছু? আচ্ছা খাওয়া নিয়ে আসলে আসেন ভাইয়া, অনেক গরম। ঠিকই আমিও বললাম যে অনেক গরম, প্রচুর গরম পড়েছে। রেডিওতে গরম নাই, এখানে তো এসি থাকে, আরো অনিয়ার রুমে এত যন্ত্রপাতি, এসি না থাকলে আরো ঝামেলা। আসসালামু আলাইকুম মুকুল ভাইয়া, কেমন আছেন? আমি ইউষা, কিশোরগঞ্জ নীলফামারী থেকে ইউষা আমাদের সাথে জয়েন করেছে। ইউষা হোয়াটসঅ্যাপে কি হলো? হোয়াটসঅ্যাপেও তো আপনি থাকেন, ইউষাকে অনেক শুভকামনা রইল। তারপর জয়েন করেছে কে, এত বড় চিঠি লিখলে তো আমি পড়তে পারবো না ভাইয়া, আমার অ্যাসিস্ট্যান্টটা পড়বেন না। আমি মুকুল মামা, অনেক বড় লিখেছেন, আমি কখনো ভাবিনি আমার ফিলিংসগুলো তার জন্য, বাট আচ্ছা অনেক প্রেমের এত বড় লেখা সম্ভব না। আপনি ফেসবুকে লেখাটা দিলে আর একটু বাংলাতে লিখলে, আপনি ইংলিশ অক্ষরে বাংলা লিখেছেন তো এটা একটু কঠিন আর কি পড়াটা। হ্যাঁ আপনি বাংলায় লিখেন, আমি সব মেনে নিয়েছিলাম, বাট তার কনফিডেন্স অনেক লো ছিল, সবসময় বলতো আমি থাকবো না, শুধু বড়লোক ছেলে পাইলে তাকে ছেড়ে চলে যায়, অনেক অনেক বিয়ের কথা আর কি। আপনি ফেসবুকে লিখে দেন, সবাই পড়ে নিবে। ওকে, তারপর তুমি তো জান্নাত মেরি ভাইয়া গানটি শুনতে চাই, তুই তো জান্নাত মেরি, মুরাদ খান আমাদের সাথে জয়েন করেছিল। ওকে অনেক ধন্যবাদ ভাই, আগে আমরা বাংলাদেশে একটা গান শুনি, তারপর তুই তো জান্নাত, তুই তো জান্নাত মেরি আছে একটু পরে শুনবো, এই মুহূর্তে আমরা আয়ুব বাচ্চু কণ্ঠে গান শুনবো, চলো বলতে যাই।

0: you wish for.
1: গান শুনছি, একটার পর একটা। ঘড়িতে বাজে 7:11, আর একটা তথ্য শেয়ার করি। একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুতগতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুতগতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন আম্বার আইটি .com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস you wish for.

ওকে, এর মধ্যে হোয়াটসঅ্যাপে যাই একটু। হোয়াটসঅ্যাপে অনেকজন আছে। আমাদের সাইফুর কি বলছে, আনন্দের স্ত্রী, এই মুকুল স্ত্রী স্টলের জ্যোতি, সামান্তা, পূর্ণিমা, তোমরা খুঁজতেছো কেন? লাউরো দিয়ে কথা বলতো শুনি। আচ্ছা আচ্ছা, এই জোক সেভাবে লিখলে একটু জোক, এটা কঠিন ব্যাপার পড়া, আনন্দর স্ত্রী মানুষজন বুঝতে পারবে না। ফেসবুকে লিখে দাও এটা সাইফুর। আচ্ছা, তারপরে আসসালামু আলাইকুম মুকুল ভাই, আপনি আমার গতকালকের সিফাত ভাইকে করা মেসেজটা ভুল করে পড়েছেন, আজকে নতুন মেসেজটা পড়েননি, রায়হান সৈয়দপুর থেকে। আচ্ছা, ভুল করে কেন পড়বো, আপনি মেসেজ তো হঠাৎ করে আসলো, আমি বুঝলাম না কিছু হলো কিনা একটা। আচ্ছা যাই হোক, পড়ে দিয়েছি। আঙ্কেল নমস্কার, কুমকুম বড়ু আমাদের সাথে জয়েন করেছে, আঙ্কেল নমস্কার, আমি অপসরা। আচ্ছা আঙ্কেল, আমার 15 তারিখ থেকে টেস্ট এক্সাম শুরু হবে, আমার জন্য আশীর্বাদ করবেন আর একটা সুন্দর হিন্দি গান দেন। আচ্ছা একটা হিন্দি গান আপনাকে শোনাবো, কোনটা যে সুন্দর গান জানি না, একটু খুঁজতে হবে আর কি। ওকে, আর অপসরা নামটা খুব সুন্দর, অপসরা, আপনার জন্য অনেক শুভকামনা রইল। আর 15 তারিখ থেকে টেস্ট পরীক্ষা, ভালো করে পরীক্ষা দেন, কেন টেস্টের পর তো আবার এসএসসি পরীক্ষা, তাই না? অনেক ভালো করতে হবে আপনাকে। হ্যাঁ, ইনশাআল্লাহ ভালো হবে। আর এই সময়টা খুব কাজে লাগাতে হবে, কেন সময় খুব কম না, ম্যাট্রিক এবার মনে হয় একটু এগিয়ে নিয়ে আসছে না, পরীক্ষাগুলো তো একটু আগে হবে আর কি, কিংবা ঈদের পরে হতে পারে, তাই না? একটু জানাবেন তো আমাকে, কম আমি একটু জানতে চাই পরীক্ষাটা কবে। ফেব্রুয়ারিতে রোজা, ফেব্রুয়ারির 18 তারিখ থেকে রোজা শুরু হবে, আমার মনে হয় যে মার্চে মনে হয় এসএসসি পরীক্ষা হবে নাকি, এরকম কিছু একটা। যাই হোক, আপনি টেস্টের প্রিপারেশন নেন, টেস্ট পরীক্ষা কিন্তু একটা এসএসসি পরীক্ষার মতোই, হ্যাঁ একদম সিরিয়াসলি আপনি ওটা ছেড়ে লেগে থাকেন, দেখবেন যে পরীক্ষাও ভালো হবে। আর পরীক্ষা দিবেন বিভিন্ন কোচিং সেন্টারে, যেমন মক টেস্টগুলো হয় বিভিন্ন কোচিং সেন্টারে, পরীক্ষা দিলে দেখবেন যে আপনার কনফিডেন্স লেভেল অনেক বেড়ে যাবে, অনেক ভালো হবে। আর তারপর আসসালামু আলাইকুম, কেমন আছেন? ফারুক চট্টগ্রাম থেকে জয়েন করেছে, একটা গান লিখো ও আমার জন্য প্রতি, আচ্ছা একটা গান লিখো আমার জন্য। আচ্ছা, আপনি সুন্দর একটা গানের কথা বলেছেন, আচ্ছা প্রতিমার কণ্ঠে। আচ্ছা আমি দেখি সময় পেলে আপনাকে এই গানটা শোনাবো, একটা গান লিখো, খুব সুন্দর একটা গানের কথা বলেছেন, ভালো লাগবে গানটা, আমারও খুব শুনতে ইচ্ছা করছে, আমার প্রতিমার গলা খুব ভালো লাগে, প্রতিমা আরতি এদের খুব পছন্দ আমার। আচ্ছা, তারপর এফ এম পোকা মমেন সিং থেকে সে লিখেছে যে যার কেউ নাই তার কেউ নাই কারণ তার কেউ নাই, খুব দুষ্ট মানুষ কিন্তু, হ্যাঁ লিখেছে যে যার কেউ নাই তার কেউ নাই কারণ তার কেউ নাই, কেউ নাই দেখেই তো কেউ নাই, কেউ নাই, ভালো ভালো লিখেছে। আমাদের ভাবনা আমাদের সাথে জয়েন করে ফেলেছে আবারও। ভাবনা কি বলতে চায়, ভাবনা তোমার প্লেলিস্টে যদি এই গানটা থাকে তাহলে প্লে করো, গানটা অনেক পুরনো, আচ্ছা 2008 দিকে। আচ্ছা আনানের কথা বলছেন না, আনান আমার খুব পরিচিত, আনান ভালো একজন মিউজিশিয়ান। আচ্ছা আনান এখন গান টান খুব কম করে মনে হয়, দেখি না ওর গান। আচ্ছা যেও না ফেলে আমায়, আচ্ছা এই গানটা আমি আমার কোথাও খুঁজে পাচ্ছি না, তবে আনানের অন্য একটা গান আমি বাজাচ্ছি আপনার জন্য। আনানের কথা যেহেতু তুললেন, আনানের স্টুডিওতে গিয়েছিলাম, আমার এক বন্ধুর খুব ক্লোজ ফ্রেন্ড, আমাকে এমনিতে চেনে আনান, কিন্তু বন্ধুত্বের সম্পর্ক না, কিন্তু আমার নাম টাম সব কিছু জানে। আমি ওর সাথে ওর যখন স্টুডিওটা বানায়, খুবই খরচ করে, খুব সুন্দর স্টুডিও শ্যামলীতে, অত্যাধুনিক সব মেশিনপত্র সে কিনে এনেছে বাইরে থেকে, তখন যেদিন উদ্বোধন হলো, দিন মিলাদ হয়েছিল, সেদিন গিয়েছিলাম, রাত পর্যন্ত ছিলাম, খাওয়া দাওয়া করলাম, এই ব্যাপার। আর আনানের বাবা হাবলু ভাই হচ্ছে আমার পরিচিত, আমার এক আমার আপন যে মামাতো বোন, তার সাথে যে ছেলের বিয়ে হয়েছে তাদের আত্মীয় হয় কিভাবে জানি আমি। আমার মামাতো বোনের বিয়েতে গিয়ে দেখি যে কাজী হাবলু ভাই উপস্থিত, আনান উপস্থিত, আনানের বউ, কি ব্যাপার হাবলু ভাই আপনি এখানে, ও তো আমার এরকম ফাইয়াজ আর কি ছেলের নাম, যে ফাইয়াজ তো আমার এরকম বোনের ছেলে নাকি জানি বললো আর কি। তারপর অনেক পরিচয় হয়ে গেল, কথা হলো আনানের সাথে, কথা হলো, যাক আনানের কথা যেহেতু বললেন, যে আনানের জীবন না ফেলে আমি খুঁজে পাচ্ছি না, তবে আনানের একটা গান আমি শুনাই, হ্যাঁ যেহেতু আমার বন্ধু মানুষ, আনানকে আমার ভালো লাগে, তার সেন্স খুব ভালো, মিউজিক সেন্স খুব ভালো, খুব ভালো মিউজিক করে, কিন্তু এখন কেন জানি থেমে আছে, জিজ্ঞেস করতে হবে ওকে। হ্যাঁ আনানের যে গানটা শুনবো, এই গানের নাম হচ্ছে অভিমানী। ওকে, ভাবনার একটা গান শুনি আমরা। ওকে, তারপর আরেকটা এসএমএস একটু পড়ে নিই ভাবনার গানে যাওয়ার আগে। এক লোক ডাক্তারের কাছে গিয়ে বলল, ডাক্তার সাহেব আমার একটা সমস্যা হয়েছে, আমি যখন চা খাই তখন চোখে প্রচণ্ড ব্যথা করে। ডাক্তার কিছুক্ষণ ভেবে বললেন, চা খাওয়ার আগে কাপটা কাপ থেকে চামচটা বের করে খাবেন। আচ্ছা, চামচের গুঁতা খায় না? ওকে, যেহেতু টি স্টলের সংক্রান্ত জোক আমার ভালো লাগলো। ওকে, আমরা ভাবনার জন্য আনন্দের একটা গান শোনাই, অভিমানী।

0: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন, স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
1: শুনছেন ঢাকা এফএম স্টুডিও খুলিতে 7:20। আর এবার একটু ফেসবুকের দিকে তাকাই। আর যারা হোয়াটসঅ্যাপ করতে চান, হোয়াটসঅ্যাপ নাম্বারটা আবারও বলি 01841904904। আবার বলি 01841904904। এই নম্বরে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন। আর ফেসবুকে আজহারুল ইসলাম ফ্লেভার ভাই আমাদের সাথে জয়েন করেছে, শেষ একটু ব্যস্ত মানুষ তো শেষের দিকে জয়েন করে আর কি। ওয়েলকাম টু মুকুশ্রী স্টল ঢাকা এফএম 90.4 ফ্রম সিলেট থেকে। অনেক ধন্যবাদ আজহার ভাই, ভালো লাগলো আপনার উপস্থিতি। রুয়েশা মেহের লিখেছে, আপনি যে নাম্বারে কল করেছেন তাই মুহূর্তে ব্যস্ত আছে, কথাটি বড্ড পছন্দের হয়ে গেছে। রুয়েশা দুষ্ট আছে তো, এই কথাটা ভালো লাগে না শুনতে। এই কথাটা বলেছেন, আপনি যে নাম্বারে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে, আপনি যে নাম্বারে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে, একটু পর আবার ট্রাই করুন, তাই না? এভাবে বলে। আচ্ছা, আফ্রিদা ওয়াসিমা ভাইয়া, আপনি এত শুকনা, মাথায় তো চুল নাই দেখতেছি, খাওয়া দাওয়া করেন না ভালো মতো? একটু কম খাই আর কি, কিন্তু অনেক খাই, মানে নানা রকম নানাবিধ খাওয়া খেতে ইচ্ছা করে আর কি। হ্যাঁ, তো এগুলো খাই, স্বাস্থ্য এরকমই আর কি। আমার সবসময় মজার কাহিনী হচ্ছে যে আমি SSC পরীক্ষা থেকে, মানে ম্যাট্রিক পরীক্ষার সময় থেকে আমার 50 কেজি ওজন, তো এখন হচ্ছে 58 কেজি ওজন হয়েছে আর কি। এই 50 থেকে 58 চলছে, যে কত বয়স হয়ে গেছে। আর চুল তো পরে নাই হয়ে গেছে, এটা তো একটু দেখতে পাচ্ছেন, এই ছবিটা আসলে এক বছর আগের ছবি। হ্যাঁ, এই টি শার্টটা বানিয়েছিলাম দুষ্টামি করে, আপনারা খেয়াল করেছেন কিনা, আমি কিন্তু টি শার্ট, খালি টি দিয়ে মানুষ শার্ট লেখে, আমি কিন্তু চা বানিয়ে দিয়েছি TEA টি শার্ট, মানে আমি দুষ্টামি করে লিখেছি মুকুশ্রী স্টল টি শার্ট, একটা বানিয়েছিলাম আর কি। অনলাইনে দেখলাম যে টি শার্ট বানিয়ে বিক্রি করে, আমি বললাম দাও আমাকে একটা বানিয়ে টি শার্ট লিখে দিবা ওর মধ্যে। তেই হচ্ছে ঘটনা আর কি, তো এটা আরো 1-1.5 বছর আগের ছবি আর কি। এখন তো দাড়িটাই রেখেছি, এখন চেহারা আরেকরকম হয়ে গেছে। আফ্রিদাকে অনেক ধন্যবাদ আমার প্রতি এত সুনজর দেওয়ার জন্য এবং খাওয়া দাওয়া করতে বলার জন্য। আচ্ছা, আফ্রিদার বাসা যদি একটু কাছে ধারে হতো তাহলে তো আমি খেতে পারতাম অনেক কিছু, না? আফ্রিদা পাঠাতো আমাকে রান্না করে, যে ভাইয়া এটা খান, খেলে ভালো হবে। আচ্ছা, জ্যোতি আমাদের সাথে জয়েন করেছে, জ্যোতিকে অনেক ধন্যবাদ। তারপর উম্মে রায়হান, মুকুল ভাই আজকের গানের তালিকাটা অ্যাক্সেস সুন্দর। আচ্ছা, ভালো লেগেছে না? এরপরে যে গানটা শুনবেন না, ওই যে অপ্সরা টেস্ট পরীক্ষা দিবে, সে একটা সুন্দর হিন্দি গান শুনতে চেয়েছে। তাই যে মানুষটা পরীক্ষা দিবে, আমাদের বন্ধু, পরীক্ষা ভালো রেজাল্ট করবে, সে বলবে যে একটা পচা গান শুনি আমার পরীক্ষার রেজাল্টটা খারাপ হয়ে গেছে, তাই তো বিপদ। আমি তার জন্য একটা সুন্দর গান বের করেছি। আমি তো হিন্দি কম বুঝি কিন্তু গানের সুর বুঝি আমি। হ্যাঁ, আমার এটাই কথা, মানে আমি কথা বুঝি না কিন্তু আমি বুঝি যে এই গানটা সুন্দর। হ্যাঁ, এই যোগ্যতাটা আমার আছে আর কি, যেটা বাজাবো, আমি যাহা বলিব তাহাই ভাষা, যাহা লিখিব তাহাই খাসা, যে গানটা বাজাবো সেটাই দেখবেন যে সেই রকম হবে আর কি। ওকে, রায়হানকে ধন্যবাদ, উম্মে রায়হান। তারপর রুহাসা মেহের, আমার কোনো বন্ধু নেই। কেন, সামান্তা তোমার বন্ধু না মেহের? হ্যাঁ, সামান্তার সাথে কি হলো? সামান্তাই তো তোমার সাথে আমাদের পরিচয় করিয়ে দিল, আমার তো মনে হয় সামান্তা মেহের খুব ভালো বন্ধু। আচ্ছা, শ্যাম্পু লিখেছে, মহিলা ফকির সেজে আমার স্বভাব চরিত্র যাচাই করতে আসা আমার বয়ফ্রেন্ডের মা। আচ্ছা, বয়ফ্রেন্ডের মা আসছে মেয়েকে দেখতে, যে মহিলা ফকির সেজে তাকে দেখতে আসছে আর কি, যে এই মেয়েকে বাসায় নেওয়া যায় কিনা। খুব ঠিক কাজ করেছে, গোয়েন্দাগিরি করে তাও বিয়ে সাথে করা উচিত। হৃদয়ের মাঝে হোগলার বেড়া, কারোর সাথে হোটেলে খাইতে গেলে খাবারের বিল দেওয়ার পরেই আমার খাওয়া শেষ। আচ্ছা, খাবারের বিল দেওয়ার পরই আমার খাওয়া শেষ। আচ্ছা, একটু কঠিন, বুঝতে পারতেছি না, কারোর সাথে হোটেলে খাইতে গেলে খাবারের বিল দেওয়ার পরেই আমার খাওয়া শেষ। আচ্ছা, ওকে। তা উম্মে রায়হান, আবারও যুক্ত হয়ে গেলাম মুকুল ভাইয়া, একটা গানের অনুরোধ রেখেছি। আচ্ছা, ভাইকিংসের আমি বৃন্তির গানটা খুঁজে পাচ্ছি না, তবে ভাইকিংসের ফিচারিং কানিশ সুবর্ণ একটা গান আমি শোনাবো আপনাকে, হ্যাঁ, একটু পরে। FM পোকা জাহাঙ্গীর আলম, শীতকাল আসতেছে, দিনে সবজি বেচবো আর সন্ধ্যার পর পিঠা, পড়াশোনা বাদ। পড়াশোনা বাদ দেওয়া যাবে না, তবে এটা ভালো, দিনে সবজি বেচবো আর সন্ধ্যার পর পিঠা। শীতকালটা আমার খুব ভালো লাগে এই সবজি খাওয়ার জন্য, আমি তো সবজি প্রেমী মানুষ, আমার খুবই ভালো লাগে সবজি খেতে। হ্যাঁ, এবং আমি শীতকালে ওই যে আগে অফিস যখন ফুল টাইম করতাম, এখন তো আমি দুদিন শো করি পার্ট টাইম, আগে যখন ফুল টাইম অফিস করতাম সকাল থেকে রাত পর্যন্ত, আমি অনেক সবজি নিয়ে আসতাম অফিসে, সবাই বলতো যে মুকুল ভাই আপনি কি খান। একবার রাস্তায় আমাকে পুলিশ ধরেছিল, পুলিশ ধরে বলে ব্যাগটা দেখবো, আমাকে দেখেন তা টিফিনকারী এটা কি, এটা খাবার, খুলে দেখে কি শসা, টমেটো, গাজর, গাজর, তারপরে ফুলকপি, এগুলা খান আপনি? আমি বললাম যে এগুলো আপনি খান না, এগুলো তো খাবার জিনিস, সিদ্ধ করে খান। আমি সিদ্ধ করে খাই, খুব ভালো, আপনি খাবেন, স্বাস্থ্য ভালো হবে, রাস্তাঘাটে ডিউটি দেন, খাবেন আপনি। তারপর হাসে, আপনি খুব মজার মানুষ। আমি বললাম যে অযথা আমাকে চার্জ করে না, আমি চোরের মতো দেখতে, আমাকে সবসময় খালি পুলিশ ধরে। তাই এরকম পুলিশ আমার খাবারের বাটি খুলে দেখে কি টমেটো, শসা, গাজর, ফুলকপি, হ্যাঁ, মটরশুঁটি, এগুলো আমার বাটির মধ্যে ছিল, তা আমি এগুলো অফিসে নিয়ে আসতাম, খেতাম আর কি। তারপর রেজান ইসলাম শান্ত, আমাদের আরেকটা বন্ধু চলে আসছে, আসিয়ান কাপ দেখতে গিয়ে টিউন করতে দেরি হয়ে গেল, খুব দুঃখজনক, সিঙ্গাপুরের সাথে এক গোলে হেরে গেল। না, সিঙ্গাপুরের সাথে খালি আমাদের এমন কাটাকাটি হচ্ছে, আমরা মনে হচ্ছে জিতে যাব, এর আগেও এশিয়ান কাপে হারলাম না, 2-1 না গোল দিয়ে গিয়ে থেকে আবার ড্র করলাম, কি জানি একটা হলো। আচ্ছা, তারপর রুহাসা মেহের, এফ এম পোকা জাহাঙ্গীর, আচ্ছা এটা তো পড়লাম একটু আগে, যাক এবার গান শুনতে চাই। আমাদের অপ্সরা যে কিনা এসএসসি পরীক্ষা, টেস্ট পরীক্ষা 15 তারিখ থেকে, সে একটা সুন্দর হিন্দি গান শুনতে চেয়েছে, তারপর মনে হয় পড়তে বসবে, দিলাম একটা হিন্দি গান বাজিয়ে সুন্দর। দেখেন আমার আমার টেস্ট যে কি না, হ্যাঁ দেখেন তো, এটা শুনে সামান্ত বলতো আমার রুচি আছে কিনা।

0: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন, স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
1: আমি ম্যাথ করে করে গানটা শুনতেছিলাম, ভালো লাগছে, নেক্সট দিন আবার আসবো, আপনি অনেক ভালো, আচ্ছা টাটা। এখন লেখাপড়ার মনোযোগ দিতে হবে, হ্যাঁ, যেহেতু পরীক্ষা, একদমই আর কিছু না, সুন্দর একটা গান শুনিয়ে দিলাম। ওকে, তারপর আমাদের সাথে আরেকজন, আচ্ছা ভয়েস কল দেওয়া যাবে না, বারে বারে বলছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। রাও রাও যা তুবা, এটা কেমন নাম আবার, যাই হোক, ভয়েসমেল দেওয়া যাবে না, এটা আমার সম্ভব না আর কি শোনা। তারপর এস এম এস করেছে, আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন, ভালো আছি, ফারুক চট্টগ্রাম।

আমাকে তো আপনারা মূল্য দিলেন না, অনেক ভালোবাসেন জানি। আমি খুব চেষ্টা করি মানে প্লে লিস্টটা সুন্দর রাখার জন্য, এবং যখন খালি নামাজের বিরতিতে যাই তখন আমি হয়তো কিছু গান আপনাদের অপছন্দের বাজতে পারে, তখন আমি খেয়াল করি না, কিন্তু এমনিতে আমি প্রতিটা গান একদম শুনে শুনে যে গানটা আপনাদের ভালো লাগবে এইরকম গান চেষ্টা করি প্লে লিস্টে রাখার জন্য। ওকে, একটু কষ্ট করতে হয় আর কি। হ্যাঁ, আর বন্ধুদের জন্য কষ্ট করবো না, কার জন্য করবো। ভাবনা লিখেছে, আনানের গানটা আমার অনেক অনেক ভালো লাগছে, থ্যাংকস মুকুল, লাভ ইউ ডিয়ার ফ্রেন্ড, লাভ ইউ টু ভাবনা, অনেক ভালো লেগেছে জেনে খুশি হলাম। আর লেজা লেজা গানটাও তো আপনার ভালো লাগার কথা, তাই না? আচ্ছা, এরপরে একটা গান শুনবো আমরা, এটাও ভালো লাগবে, এটা তো কমন মানে ইন্ডিয়ান বাংলা গান, ওই যে আরতির একটা গান শুনবো। ব্রাহ্মণবাড়িয়া থেকে শুনছি, সুমন আমাদের সাথে জয়েন করেছে, সুমনকে অনেক ধন্যবাদ। তারপর আসসালামু আলাইকুম মুকুল দাদু, কেমন আছেন? আব্দুর রহমান রাসেল আমাদের সেই কবি এসছে অনেকদিন পর, আচ্ছা কবিতা লিখে নিয়ে আসছে চারলান, সে লিখেছে, বাস্তবতা মেনে নিয়ে বাস্তব জীবনে বাস্তবায়ন করে যদি চলতে পারেন তাহলে আপনি জীবনে ভালো কিছু করতে পারবেন। বাপ রে বাপ, যে বাস্তবতার কথা বললো আর কি। সামান্তাকে লিখতে দিলে না, যদি বলি যে চার লাইন লেখো, 40 লাইন লিখবে, মানে সামান্তাকে চার লাইন লেখার ক্ষমতা যোগ্যতা তার নাই, 40 লাইন লিখতে পারবে। কিন্তু আপনি বলেন যে চার লাইনের একটা কথা লেখো তো আমার সম্পর্কে, সে 40 লাইন লিখে দিবে। যদি বলেন যে 2 লাইনের লেখো, সে 20 লাইন লিখে দিবে। এই হচ্ছে কাহিনী আর কি। এই কারণে সে পরীক্ষায় ভালো করে, ওই যে বাংলা পরীক্ষার রচনা লেখে, গরুর পা আছে 8টা, মাথা নাই, এরকম শিং ছাড়া গরু ঘাস খায়, এরকম করতে করতে লিখতে লিখতে মানে লিখতেই থাকে। আমি সামান্তার বাংলা খাতাটা দেখতে চাই যে পরীক্ষায় কি লিখেছে। সে মনে লিখে মনে হয় লুজ টুজ নিয়ে মনে হয় পাগল বানায় ফেলা, পুরা ক্লাস প্লাস পুরা দেশের কাগজপত্র সব ক্ষতি করে ফেলে, পৃষ্ঠাকে পৃষ্ঠা লিখতেই থাকে খালি। সে তার গল্প লেখা দেখি বোঝা যায় যে সে পরীক্ষার খাতায় কত লিখতে থাকে। রেজাল্ট কি করে জানি না আমি, কিছু না, রেজাল্টটা জানতে হবে এবার। আচ্ছা আরেকবার পড়ি, রাসেল কি লিখেছে, এই ঠান্ডা কই আস, ঠান্ডা আসতো কেন? বাস্তবতা মেনে নিয়ে বাস্তব জীবনে বাস্তবায়ন করে যদি চলতে পারেন তাহলে আপনি জীবনে ভালো কিছু করতে পারবেন। খুবই বাস্তব কথা বলেছেন, আমি জেনে খুব খুশি হলাম, ভালো লাগলো। আচ্ছা হোয়াটসঅ্যাপ পড়লাম, এবার ফেসবুকের কমেন্টগুলো পড়বো, কিন্তু আমরা আরতির গানটা, প্রতিমার গানটা শুনি। আমাদের বন্ধু একজন বসে আছে গানটা শোনার জন্য, খুব সুন্দর একটা গান, আমাদের শফিক ভাই, তার খুব ভালো লাগবে, সে এই ধরনের গান খুব পছন্দ করে। প্রেমে পড়ে যায় এইসব গান শুনতে, কেমন জানি নস্টালজিক হয়ে যায় না, একদম পুরানো দিনের গান, সাউন্ডগুলো ওরকম আগের।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর। 90.4.

শুনছেন ঢাকা এফএম 90.4, শুরু হয়েছে 7:38। সীমাহীন খরচে যাদের যখন প্রিয়জনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আমার একটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প, মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসে যা অসম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করা অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আমার একটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও, ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আমার একটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। ওকে, অনেক কথা বললাম। শ্যাম্পু লিখেছে, আমুরে যে কতবার ঠকাইছি হিসাব নাই, জ্যামিতি বক্সের ব্যাটারি লাগবে বলে টাকা নিছি। দুষ্টু মেয়ে আমাদের শ্যাম্পু, দেখেছেন, মানে জ্যামিতি বক্সেরও ব্যাটারি লাগবে। আমুরে যে কি যে বোকা বানাইছেন আপনি, না ক্যালকুলেটারের ব্যাটারি লাগবে, জ্যামিতি বক্সের ব্যাটারি লাগে না? আচ্ছা, জ্যামিতি বক্সের ব্যাটারি লাগবে বলে আম্মুকে ঠকাইছি। আচ্ছা, আম্মুকে যত ঠকাবেন, আপনার সন্তান হলে সেও কিন্তু আপনাকে ঠকাবে যতই চালাক হন না কেন। হ্যাঁ, আচ্ছা, আমাদের শফিক ভাই লিখেছে, মুকুল ভাই প্রতিভা বন্দ্যোপাধ্যায়ের গানটি যে অনুরোধ করেছে তাকে আমার তরফ থেকে অভিনন্দন। বললাম না, শফিক ভাই খুব পছন্দ করে এই গানগুলো। শফিক ভাইয়ের জন্য একদিন একটা শো করা উচিত, সব এই গানগুলো খালি বাজতেই থাকবে, তাই না? আমাদের তো পিঙ্কি একটা শো করে মনে হয় শনিবার দিন সকাল 11টার সময়। অবশ্য সবাই অনেকে ব্যস্ত থাকে, কাজকর্ম, অফিস, সবকিছু মিলে। যাই হোক, প্রতিমার গানটা আমারও খুব ভালো লাগলো। আরবি জ্যোতি লিখেছে, ভাইয়া যদি সম্ভব হয় তাহলে আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা গানটা প্লে করিও। আজকে সম্ভব নয়, যেহেতু আজকে আমার যাওয়ার সময় হয়ে যাচ্ছে। এরপর এই গানের পর আমার বিদায় নিতে হবে। একটা গান আমাদের উম্মে রায়হান অনেকক্ষণ ধরে ভাইকিংসে ফিচারিং একটা গান শোনার কথা বলছে, তাই সেই গানটা খুঁজে পাচ্ছি না। ভাইকিংস ফিচারিং আমি কানি সুবর্ণার একটা গান শোনাবো, খুবই সুন্দর এই গানটা শোনাবো। ওকে, তারপর হোয়াটসঅ্যাপে আমাদের সাথে কারা জয়েন করেছে, এটা কে? আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ফারুক চট্টগ্রাম থেকে একটা গান শোনাবো প্রতিমা, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমাদের ফারুক চট্টগ্রাম থেকে সেই গানটা শুনতে চেয়েছিল। আপনাকে আমাদের শফিক ভাই যাত্রাবাড়ি থেকে আপনাকে অভিনন্দন জানিয়েছি এত সুন্দর একটা গানের রিকোয়েস্ট করার জন্য, আপনাকেও ধন্যবাদ। হ্যাঁ, ওকে। তারপর আমাদের সাথে পোন দিয়ে এক লাইনে জায়গায় 10 লাইন লিখতে পারবে, কাগজ দিয়ে দেখো 1 লাইন লিখতে পারে কিনা। আচ্ছা, আমাদের দাদু আর কি জাকারিয়া লিখেছে, এটা সামান্তাকে মিন করে বলেছে। সামান্তা শুনো কি বলছে, ফোন দিয়ে 1 লাইনের জায়গায় 10 লাইন লিখতে পারবে, কাগজ দিয়ে দেখো 1 লাইনও লিখতে পারবে না। এটা ঠিকই বলেছে, দেখতে হবে না, পরীক্ষা নিতে হবে সামান্তার, যে এটা কি ফোনে সে 1 লাইনের জায়গায় 10 লাইন লিখতে পারে কিন্তু কাগজ দিয়ে লিখতে পারে কিনা এটা দেখো। ভালো ভালো কথা বলেছেন। তারপর আরেকজন লিখেছে, ব্রাহ্মণবাড়িয়া থেকে শুনছি, সুন্দর দেখে একটা গান চালাও তো। গান কি আবার দেখা যায় নাকি, এটা শুনতে হয় আর কি। সুন্দর দেখে একটা গান চালাও তো, দেখেন তো এই গানটা সুন্দর কিনা, একটা সুন্দর দেখে গান চালিয়ে দিলাম। হ্যাঁ, ভাইকিংস ফিচারিং কানি সুবর্ণার একটা গান, ভালোবাসি যারে, উম্মে রায়হান, আপনার জন্য এই গানটা বাজাচ্ছি।

নিজেই তো জানি না, বউকে তো ভালোবাসি আর কাকে ভালোবাসবো। কটা বাজে? 7:46। আচ্ছা আমার বিদায়ের সময় হয়ে গেছে। সামান্তা খেপে গেছে, সামান্তা লিখেছে যে জাকারিয়া, জাকারিয়া বলে কি সামান্তা খালি মোবাইলে লিখতে পারে, কাগজে লিখতে পারে না, কিন্তু সামান্তা বললো কাগজে হাজার লাইন, হাজার লাইন আমি লিখতে পারি, বুঝছো? আচ্ছা জাকারিয়া একটা ঝাড়ি মারা দাও সামান্তা, যাক মারছো তুমি, কাগজে হাজার লাইন লিখতে পারে। আচ্ছা এফ এম পোকা জাহাঙ্গীর আলম লিখেছে যার কেউ নাই তার কেউ নাই কারণ তার কেউ নাই। আচ্ছা একটু আগে এটা পড়লাম। হৃদয়ের মাঝে হোগলার বেড়া লিখেছে ইংরেজিতে এতটাই দুর্বল ছিলাম যে ফর এভার মানে যে এক মাস সেটাও জানতাম না, ফর এভার মানে হচ্ছে এক মাস। আচ্ছা ঠিকই বলছেন। আচ্ছা শ্যাম্পু লিখেছে আচ্ছা আম্মুর, এটা তো পড়লাম আর এস এম এস আসেনি, আজকের মতো বিদায় নিতে হবে। এর মধ্যে আমাদের কতগুলো কমেন্ট আসছে রংপুর থেকে, যে এস এম এস আসছে, ভাইয়া আমি রংপুর থেকে নুসরাত বলছি, আপনি হানানি নাত্তে গানটি ছাড়তে পারবেন? হানানি নাত্তে নামে কোনো গান আমি চিনি না, আমি ছাড়তে পারবো না নুসরাত, আমি খুবই লজ্জিত, আমি দুঃখিত। আগামী সপ্তাহে আপনার সাথে আবার কথা হবে, হ্যাঁ, আর ফেসবুকে থাকবেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম স্যার, আপনার সাথে একটু কথা ছিল। আচ্ছা স্যার ওয়ালাইকুম আসসালাম, আমাকে স্যার বলতে হবে না, ভাইয়া বললেই খুশি। আর কি কথা ছিল বলে ফেললেই হতো, আর এখন তো আর এখানে বলা যাবে না। আর ফেসবুকে আমাকে পেয়ে যাবেন, সেখানে আপনি আপনার কোনো কথা থাকলে আমাকে শেয়ার করতে পারেন, মেসেজ করে জানিয়ে দিবেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। ফেসবুকে মুকুল মাহমুদুল আমিন লিখলে আমাকে পেয়ে যাবেন, হ্যাঁ মুকুল মাহমুদুল আমিন লিখলে পেয়ে যাবেন, কিংবা আপনি আমাদের ফেসবুক পেজে যান আর যে ঢাকা এফ এম, ওখানে গেলে দেখবেন যে ট্যাগ দেওয়া আছে আর জে মুকুল, আর জে মুকুলে গেলে সেখানে আপনি কমেন্ট করতে পারেন। সে আর জে মুকুল পেজ, আমার পেজটা আমি একটু কম ব্যবহার করি এখন, মাঝে মাঝে পোস্ট দিই, আমি ওখানে লাইভ করব কিছুদিনের মধ্যেই শুরু করব, হয়তো আগামী মাস থেকে কিংবা ডিসেম্বর থেকে, এই প্রস্তুতি নিচ্ছি কি করা যায়। তো এই কারণে যে আপনারা আমার ওই পেজটার সাথে থাকবেন, হ্যাঁ আর জে মুকুল লিখলেই পেয়ে যাবেন, এই পোস্টের মধ্যেই দেওয়া আছে, আপনি গেলে দেখেন এখানে দিয়ে আমার সাথে ওখানে ফলো দিয়ে রাখবেন পেজটাকে, হ্যাঁ লাইক দিয়ে রাখবেন। ওকে রাফি রানী আমাদের সাথে জয়েন করেছিল, নাম হচ্ছে রানী, গাজীপুর থেকে। কেমন আছেন ভাইয়া? ভালো আছি, 24 সাল থেকে আপনাকে শুনি, অনেক ধন্যবাদ রানী, খুশি হলাম জেনে। আর প্রতি সোমবার আমাকে শুনবেন, আর বুধবার রাত 11টায় আমাকে শুনতে হবেন জীবন গল্প অনুষ্ঠানে। হাই ভাইয়া, আমি আবদুল্লাহ সানারপাড় থেকে, কেমন আছেন? কাজের কারণে দেরি হয়ে গেল, কোনো সমস্যা নাই আবদুল্লাহ ভাই, ভালো থাকবেন। জীবন গল্প কবে? জীবন গল্প হয় হচ্ছে প্রতি বুধবার রাত 11টায়। ওকে যাক, এই পর্যন্তই তাহলে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশাই করি। আগামী সোমবার আবারও কথা হবে, আর আমরা যাবার সময় সবার জন্য দোয়া করি, আমাদের সকল পিতামাতা যাদের বাবা মা নেই, কবরবাসী সকল পিতামাতাকে আল্লাহ জীবনের দুনিয়ার গুণাগুলো মাফ করে দিয়ে তাদেরকে বেহেস্ত নসিব করুক, এই প্রত্যাশা করি। আল্লাহ আমাদের সকল বাবা মা যাদের নেই সকলকে মাফ করে দিয়ে আল্লাহ জান্নাতবাসী করুক, আল্লাহর কাছে এই দোয়া করি। আর আমাদের জীবিত যাদের বাবা মা রয়েছে, আমার বাবা নেই মা আছে, তাদেরকে আল্লাহ সুস্থতা দান করুক, নেক হায়াত দান করুক, এই প্রত্যাশা করি। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাঁ। আর এখন ডেঙ্গু হচ্ছে, এবং সেই সাথে একটা জিনিস একটু জানিয়ে রাখি সবাইকে, যে প্রচুর কিন্তু কি জানি টাইফয়েড জ্বর হচ্ছে, খুবই ভয়ঙ্কর, কিন্তু টাইফয়েড কিন্তু অনেক অর্গানেরও ক্ষতি করে ফেলে, হ্যাঁ। তাই জ্বর হলে কোনো খামখেয়ালি করবেন না, জাস্ট খালি 2 দিন নর্মাল যে নাপা প্যারাসিটামল খাবেন, কেননা ডেঙ্গু হলে তো অ্যান্টিবায়োটিক খাওয়া যায় না, তো এই কারণে প্রথম 2 দিন জাস্ট খালি নর্মাল ওষুধ খেয়ে থাকবেন, কষ্ট করে পানি খেতে থাকবেন, মানে জ্বর হওয়া মানে হচ্ছে লিকুইড খেতে থাকবেন। এবং আমি একটা বুদ্ধি দিই আপনাদের, আমি এটা করে রক্ষা পেয়েছি, আমার ডেঙ্গু যখন 2023 সালে হলো, স্যালাইন তো দিয়েছি, আপনি হসপিটালে গেলে দেখবেন যে স্যালাইনই দিবে, যদি ডাক্তার দেখিয়ে স্যালাইন দিতে পারেন খুবই ভালোবাসায়। আর পানি মুখে রুচি আনার জন্য যেটা করবেন কি, প্রথমে এক গ্লাস সাদা পানি খেলেন, 1 ঘন্টা পরে লেবুর শরবত খেলেন, 1 ঘন্টা পরে একটা স্যালাইন খেলেন, 1 ঘন্টা পরে একটু গ্লুকোজ খেলেন, গ্লুকোজ খেয়ে নিয়ে আসবেন, 1 ঘন্টা পরে একটু মাল্টার জুস খেলেন, হ্যাঁ এরকমভাবে চেঞ্জ করে করে খাবেন, আপনি দেখবেন যে আপনার পানির শূন্যতাও থাকবে না, ভালো লাগবে, মানে মুখের মধ্যে একটা চেঞ্জ আসবে। তারপর 1 ঘন্টা পরে একটু স্যুপ খেলেন, হ্যাঁ এরকম করে লিকুইড খেতে থাকবেন খালি শরীরে। আর ডাক্তার দেখিয়ে, যদি হসপিটালে জায়গা না থাকে, অনেক সময় যে অবস্থা এখন হসপিটালে সিট পাওয়া কঠিন, একদম ডাক্তারের থেকে স্যালাইন লিখে এনে ফার্মেসির কোনো একটা লোককে দিয়ে, ফার্মেসি যে থাকে তাদের দিয়ে স্যালাইন লাগিয়ে দিবেন বাসার মধ্যে। আমি 3 দিনে 6টা স্যালাইন দিয়েছি, দিনে 2টা করে, সুস্থ একদমই, আমার 19,000 নেমে এসেছিল প্লাটিলেট, কেমন জানি অবস্থা থেকে বাঁচলাম আর কি, আমার ভাইয়ের কারণে, আল্লাহর কারণে, আল্লাহ তো আগে, আমার ভাই যেহেতু ডাক্তার, আমার এই সুবিধাটা হয় তার সাথে তাৎক্ষণিক যোগাযোগ করে
ট্রিটমেন্ট নিয়েছিলাম। ওকে, সবাই ডেঙ্গু থেকে সাবধানে থাকবেন এবং টাইফয়েড ভয়াবহ, কিন্তু আমার এক রিলেটিভ এখন হসপিটালে আছে, খুবই ভয়াবহ, আপনারা খুবই খেয়াল করবেন। দুদিন হলেই ডেঙ্গু টেস্ট করবেন, টাইফয়েড টেস্ট করবেন, ডাক্তারের সাথে কথা বলবেন, চিকিৎসা শুরু করে দিতে হবে। হ্যাঁ, টাইফয়েড হেলাফেলা করবেন না, এটা কিন্তু ডেঙ্গুর চেয়েও ভয়ানক আমি মনে করি, মানে একদম খুবই খারাপ টাইফয়েড। আপনি একটু ঘাটাঘাটি করেন, দেখবেন যে টাইফয়েডের ইয়াটা কি, এবং প্রচুর হচ্ছে কিন্তু এখন। হ্যাঁ, আমরা সবাই সাবধানে থাকি, এটাই হচ্ছে আসল কথা। আর

বাকি তো আল্লাহ, ইচ্ছা আল্লাহ কাকে কখন কি দেয়, আমাদের তো সাবধানতা অবলম্বন করতে হবে। আগামী সোমবার আবারও কথা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম। আর এখন প্রচারিত হচ্ছে এশার আজান।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: স্নিগ্ধ রাতে। প্রতিটি ক্ষণে কথায় আর গানে ভালো লাগায় অনুভূতিতে,
1: সারা দেশে সব সময় সবার সাথে ঢাকা FM 90.4 এক নেশন এক স্টেশন।
2: জীবন কোনো উপন্যাস বা কবিতার পঙ্কক্তি নয়, নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আরজে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প, যার শেষটা কেউ জানে না।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
1: এই লন।
0: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
1: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার এত ঢাকা এবং শোনাই দে তো।

মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন, স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666। 92.4

0: আসসালামু আলাইকুম। রাত 8:30, বাংলাদেশ বেতার। খবর পড়ছে সৈয়দা হামিদা শেলী। শুরুতেই শিরোনাম। চীনের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতা বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রী তারেক রহমানের। বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি করতে ইউরোপীয় দেশগুলোর প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের অপব্যবহার করে সাংবাদিকদের হয়রানি করা হবে না বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। অপতথ্য ও এআই এর অপব্যবহার রোধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বললেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। মিয়ানমারের রাখাইন রাজ্যে বিমান হামলায় নিহত 33। এবং এশিয়ান গেমস ক্রিকেট ইভেন্টের চতুর্থ কোয়ার্টার ফাইনালে আগামীকাল মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য বিনিয়োগ ও উন্নয়ন সহযোগী

ক্ষমতার পরিধি আরও বাড়ানোর উপর জোর দিয়েছেন। আজ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায় চীনের সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে দুই দেশের মধ্যকার সম্পর্ক আরও দৃঢ় হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আজ সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হুমদি।

0: তথ্য প্রযুক্তি, রেলওয়ে ও লজিস্টিক সহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ বিশ্ব মঞ্চে বাংলাদেশের আত্মবিশ্বাস, সম্মান ও মর্যাদা বৃদ্ধি করেছে। জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধি দলের অংশগ্রহণ নিয়ে আজ রাজধানীতে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এই কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের নতুন সরকারের প্রথম উপস্থিতি হিসেবে প্রধানমন্ত্রীর এই সফরটি ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ। তিনি প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরের বিস্তারিত তুলে ধরেন। পরে বোয়িং বিমান ক্রয় সংক্রান্ত এক প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, দেশের প্রয়োজন অনুযায়ী বিমানের রুট সম্প্রসারণ এবং বাংলাদেশকে একটি বিমান চলাচল কেন্দ্র হিসেবে গড়ে তুলতে বোয়িং কেনা হবে। নতুন বিমান কেনার কোনো গোপন উদ্দেশ্য নেই বলেও জানান তিনি। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত আইরিন খান রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও জোরালো পদক্ষেপ গ্রহণ এবং জোরপূর্বক বাস্তুচ্যুত 12 লাখেরও বেশি রোহিঙ্গাকে নিরাপদে মিয়ানমারে ফিরিয়ে নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বান পুনর্ব্যক্ত করেছেন। নিউ ইয়র্ক থেকে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসকে দেওয়া এক সাক্ষাৎকারে রোহিঙ্গা সংকট সমাধানে বিলম্বের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, শরণার্থীদের সহায়তা, বাংলাদেশকে সমর্থন এবং সংকটের সমাধান খুঁজে বের করার ক্ষেত্রে আন্তর্জাতিক অঙ্গীকারের ঘাটতি এর মূল কারণ। উল্লেখ্য, জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া প্রথম ভাষণে প্রধানমন্ত্রী দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকট সমাধানে রাজনৈতিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দেশে বিদ্যমান সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশের ফলে বিনিয়োগের যে চমৎকার সুযোগ সৃষ্টি হয়েছে তা তুলে ধরে ইউরোপীয় বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানিয়েছেন। বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন ইইউ সদস্য রাষ্ট্র ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, স্পেন ও সুইডেনের রাষ্ট্রদূত এবং ইইউ প্রতিনিধি দলের প্রধান আজ বঙ্গভবনে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এই আহ্বান জানান। মির্জা ফখরুল ইসলাম আলমগীর দক্ষ জনশক্তির জন্য বৈধ অভিবাসনের সুযোগ আরও সম্প্রসারণের তাগিদ দেন এবং ট্যালেন্ট পার্টনারশিপ উদ্যোগে আরও বেশি ইইউ সদস্য রাষ্ট্রকে যুক্ত হওয়ার আহ্বান জানান। তিনি কক্সবাজারে অবস্থানরত রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য ইইউ এর কাছ থেকে আরও মানবিক সহায়তা চান এবং মিয়ানমারে তাদের স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের জন্য নিরাপদ পরিবেশ তৈরিতে ইইউকে আরও জোরালো ভূমিকা পালনের আহ্বান জানান। রাষ্ট্রদূতরা এই বিষয়ে তাদের সমর্থন ও সহযোগিতার কথা পুনর্ব্যক্ত করেন। তারা বাংলাদেশ ও ইইউভুক্ত দেশগুলোর মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে একটি সমান সুযোগ সুবিধা ভিত্তিক পরিবেশ তৈরির উপরও জোর দেন। এদিকে আজ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে সৌদি আরব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আশরাফুল হক চৌধুরীর নেতৃত্বে 7 সদস্যের একটি প্রতিনিধি দল। এই সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি করতে এবং স্বাস্থ্য, শিক্ষা ও অবকাঠামো খাতের অফুরন্ত সুযোগ ও সম্ভাবনা কাজে লাগাতে বাংলাদেশের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান। এছাড়া বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের অপর একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি সকল সম্প্রদায়ের মানুষের অধিকার ও মর্যাদা নিশ্চিতের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, প্রস্তাবিত সাইবার সুরক্ষা সংশোধন আইন 2026 যাতে কোনোভাবেই কোনো নিপীড়নমূলক আইনে পরিণত না হয় এবং কোন সাংবাদিক বা গণমাধ্যম যেন এর শিকার না হন সে বিষয়ে সরকার সর্বোচ্চ সতর্ক রয়েছে। তিনি আজ সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এই কথা বলেন।
1: এখানে আমরা মিডিয়াকে টার্গেট করে এই আইনটা করতে চাই না এবং কোন সাংবাদিক এটা স্বীকার হোক, এই আইন অপপ্রয়োগ হোক সেটা আমরা চাই না। সেজন্য যাতে সংবাদপত্র, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া, অনলাইন মিডিয়া কোন সাংবাদিক যাতে অন্যায়ভাবে ক্ষতিগ্রস্ত না হন সেজন্য একটা প্রস্তাব এখানে করা হয়েছে যে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আগে আদালতের অনুমতি নিতে হবে গ্রেফতারের আগে। সেটা আমরা উপযুক্ত মনে করেছি, সেটা তারপরও রিকমেন্ডেশন আসবে আগামী 15 দিন পরে, সেটা আমরা ইনক্লুড করব। এছাড়া আপিল নিষ্পত্তির ক্ষেত্রে একটা সার্টিন টাইম লিমিট দেওয়ার কথা বলা হয়েছে, সেটাও আমরা দিয়েছি যাতে অনির্দিষ্টকাল পর্যন্ত কেউ ঝুলে না থাকে।
0: এর আগে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে সাইবার সুরক্ষা সংশোধন আইন 2026 এর খসড়া পর্যালোচনার লক্ষ্যে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার

0: অক্সিজনদের নিয়ে মত বিনিময় সভা হয়। এতে অন্যান্যের মধ্যে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী এবং মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বক্তব্য রাখেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সমাজের বিভিন্ন অংশীজনের মতামত গ্রহণ এবং বিস্তৃত আলোচনার মাধ্যমেই এই আইনটি চূড়ান্ত করা হবে। সাইবার সুরক্ষা সংশোধন আইন 2026 এর মূল উদ্দেশ্য বর্ণনা করে তিনি বলেন, বিশেষ করে যুব সমাজকে সংক্রামক ব্যাধির মতো ছড়িয়ে পড়া সাইবার স্পেসের বিভিন্ন অপরাধ থেকে রক্ষা, সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি এবং পারিবারিক বন্ধন ও দেশীয় সংস্কৃতির সুরক্ষার লক্ষ্যে এই আইন প্রণয়ন করা হচ্ছে। প্রেস ব্রিফিংয়ে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেন, সার্বিক কল্যাণ নিশ্চিত করা ও ওয়েজ বোর্ড সহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়ন করতে সরকার কাজ করছে। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড আনম এহসানুল হক মিলন বলেছেন, প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের লক্ষ্যে উত্তীর্ণ প্রার্থীদের ভেরিফিকেশন ও তথ্য যাচাই বাছাইয়ের প্রক্রিয়া আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলবে। তিনি আজ সচিবালয়ে বিশ্ব শিক্ষক দিবস 2026 উপলক্ষে আয়োজিত জাতীয় স্টিয়ারিং কমিটি সভার শুরুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন। মন্ত্রী বলেন, এরপরও কেউ নিয়োগপত্র না পেলে তা পরীক্ষা নিরীক্ষা করে দ্রুত সমাধান করা হবে। ব্রিফিংয়ে প্রধানমন্ত্রী শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহাদি আমিন জানান, এই বছর বিশ্ব শিক্ষক দিবসের জাতীয় সম্মাননার পরিধি 12 জন থেকে বাড়িয়ে 100 জনে উন্নীত করা হচ্ছে। তিনি বলেন, বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আগামী 5ই অক্টোবর সারাদেশের বিভিন্ন পর্যায়ের 100 জন গুণী শিক্ষককে সম্মাননা দেওয়া হবে। নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশে আজ পালিত হয়েছে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস। এই বছর বাংলাদেশে দিবসটির প্রতিপাদ্য ছিল পরিবেশ রক্ষায় ডিজিটাল যুগে তথ্যের অধিকার নিশ্চিতকরণ। দিবসটি উপলক্ষে বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে তথ্য কমিশন ভবনের অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী তথ্যের অবাধ প্রবাহের পাশাপাশি সঠিক ও নির্ভরযোগ্য তথ্য নিশ্চিত করা এবং অপতথ্য ও কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এর অপব্যবহার রোধে বাংলাদেশ সহ বিশ্বের সব দেশকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
1: নাগরিকের মৌলিক অধিকারগুলোর অন্যতম হল সঠিক তথ্য পাওয়ার অধিকার। নির্ভুল তথ্য যেমন মানুষকে সচেতন ও সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে, তেমনি সমাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে। তবে বর্তমান প্রযুক্তি ও ডিজিটাল যুগে ভুল তথ্য এবং অপতথ্য প্রচারের প্রবণতা আশঙ্কাজনকভাবে বেড়েছে। এই প্রেক্ষাপটে সঠিক তথ্য পাওয়ার আইনি মাধ্যম হিসেবে তথ্য অধিকার আইনের গুরুত্ব এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি। আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস 2026 এর আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে অপতথ্য রোধ ও সঠিক তথ্য পাওয়ার অধিকারে সাধারণ মানুষের সম্পৃক্ততার কথা তুলে ধরেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী।
2: তথ্য যেরকম জানার অধিকার সকলেরই আছে, তবে সেই তথ্যটা হতে হবে সঠিক, অপতথ্য নয়, অসত্য তথ্য নয়, এবং যে তথ্যের দ্বারা দেশ, জাতি, পৃথিবী, গণতন্ত্র নস্যাৎ হয়, গুজবের মাধ্যমে যেসব ভোটাধিকার ইত্যাদি ভুলন্তিত হয়, সেগুলোকে তথ্য না বলে অন্য কিছু নাম দেওয়ার সময় এসেছে। আমরা যারা গণমাধ্যমের সাথে জড়িত আছি, আমরাও যেন তথ্যগুলা সঠিকভাবে যেন পরিবেশন করতে পারি, সেদিকে আমাদের নিজেদেরও দায়িত্ব আছে, আমরা রাজনীতিবিদ হিসাবে দায়িত্ব আছে, সকল শ্রেণী পেশার মানুষের দায়িত্ব আছে।
1: তথ্য অধিকার আইন সাধারণ মানুষকে প্রশাসনিক ও সরকারি কর্মকাণ্ডে সরাসরি নজরদারির সুযোগ দেয়, যা দুর্নীতি প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখছে। তবে এ আইনকে আরো জনবান্ধব ও যুগোপযোগী করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানালেন একই অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর জাহেদ উর রহমান।
3: আমরা যদি গণতান্ত্রিক সরকার নিজেকে দাবি করি, আমরা দাবি করি একটা ভালো নির্বাচনের মাধ্যমে নির্বাচিত গণতান্ত্রিক সরকার, যে গণতান্ত্রিক ভাবে চলতে চায়, সেই সরকারটা এই মানুষের কাছে যে তথ্য দেওয়ার যে চেষ্টা, সেই চেষ্টাটা সে করবে। তথ্য কমিশন তৈরি হবে এবং আমি বিশ্বাস করি এবং আইনেরও কিছু পরিবর্তন হবে, যাতে এটাকে আরো বেশি ক্ষমতায়িত করা যায়, জনগণের অধিকার আরো বেশি নিশ্চিত করা যায়। এটা একটা স্বাধীন কমিশন, সরকারের যে ইচ্ছা বা মন্ত্রণালয়ের যে ইচ্ছা সেটা নিশ্চয়ই তারা বুঝতে পারবেন, এবং আমি বিশ্বাস করি আমরা একটা ভালো তথ্য কমিশনের মাধ্যমে জনগণের তথ্য অধিকার নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাব।
1: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানার সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় বক্তারা আরো বলেন, তথ্যের সঠিক ব্যবহারই পারে অপপ্রচারের বিরুদ্ধে শক্ত প্রাচীর গড়ে তুলতে। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
0: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
4: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
5: খবরের বাকি অংশ পড়ছি কনোজ শিকদার। বিভিন্ন আয়োজনে বিশ্বের অন্যান্য স্থানের মতো বাংলাদেশেও আজ পালিত হয়েছে বিশ্ব জলাতঙ্ক দিবস। এবছরের প্রতিপাদ্য ছিল একসাথে আরও শক্তিশালী জলাতঙ্ক মুক্ত বিশ্ব গড়ি। দিবসটি উপলক্ষে রাজধানীর তুলা উন্নয়ন বোর্ডের সম্মেলন কক্ষে প্রাণী সম্পদ অধিদপ্তরের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, যথাযথ ব্যবস্থা গ্রহণ করলে জলাতঙ্কে আক্রান্ত ও মৃত্যুর ঘটনা অনেকাংশে কমানো সম্ভব। পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ ফেনীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের মুহুরী কহুয়া বন্যা নিয়ন্ত্রণ ও পানি নিষ্কাশন প্রকল্প উদ্বোধনের ভেন্যু পরিদর্শন করেছেন। তিনি আজ পরশুরামের ঘাটঘর ব্রিজের পাশে নির্ধারিত ভেন্যু পরিদর্শন করে বলেন, প্রায় 1,542 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই প্রকল্প উদ্বোধন করতে প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী বৃহস্পতিবার ফেনী জেলা সফরে যাবেন। দেশে আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও 8 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 233 জনে। এদিকে আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে 3 শিশুর মৃত্যু হয়েছে। জুলাইয়ে সামান্য কমলেও আগস্টে ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি। মাসটিতে রপ্তানি বেড়েছে 10.53%। ফলে চলতি অর্থবছরের প্রথম 2 মাসে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি থেকে আয় বেড়েছে প্রায় 3.74%। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
6: রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির তথ্য বলছে, 2026-27 অর্থবছরের জুলাই আগস্ট সময়ে যুক্তরাজ্যে বাংলাদেশ থেকে তৈরি পোশাক রপ্তানি হয়েছে 915.63 মিলিয়ন মার্কিন ডলারের। গত অর্থবছরের একই সময়ে আয় হয়েছিল 882.62 মিলিয়ন ডলার। অর্থাৎ 2 মাসে রপ্তানি আয় বেড়েছে 33.1 মিলিয়ন ডলার বা 3.74%। জুলাইয়ে অবশ্য গত বছরের একই মাসের তুলনায় যুক্তরাজ্যে পোশাক রপ্তানি কমেছিল 2.44%। তবে আগস্টে 2 অঙ্কের প্রবৃদ্ধি সেই ঘাটতি কাটিয়ে রপ্তানিতে ইতিবাচক ধারা ফিরিয়েছে। বাংলাদেশ বেতারের সঙ্গে আলাপকালে রপ্তানি প্রবৃদ্ধির পুরো কৃতিত্ব দেশের রপ্তানিকারকদের বলে উল্লেখ করেন ইপিবির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফ।
7: শুধু যে ইউকেতে না, আমেরিকাতেও কিন্তু গ্রোথ হয়েছে। তারপরে আপনার ধরেন অনেকদিন পরে আমরা জার্মানিতে গ্রোথ দেখেছি এই 2 মাসে। ইউরোপিয়ান ডেস্টিনেশনের কথা শুধু বলছি, স্পেন, নেদারল্যান্ড, পোল্যান্ড, ইতালি, সুইডেন সবখানে কিন্তু গ্রোথ হয়েছে। অন্যান্য যে টপ 20 দেশে গ্রোথ আছে, কিন্তু 2-1টা দেশে শুধু আমাদের একটু নেগেটিভ গ্রোথ এখনো আছে। কাজে একটা পজিটিভ ট্রেন্ড যা চলটা ডেস্টিনেশন কিন্তু আমরা এই 8 মাসে খেয়াল করেছি। পৃথিবীতে বিভিন্ন জায়গায় যুদ্ধ হচ্ছে এবং সেই কারণে আমাদের জ্বালানি সাপ্লাই এর সমস্যা হয়েছে। তারপরেও যে রপ্তানিতে একটা ইতিবাচক বা পজিটিভ ট্রেন্ড দেখা যাচ্ছে, এটা আমরা ক্রেডিট অ্যাকচুয়ালি গোস টু আওয়ার এক্সপোর্টার্স অ্যান্ড দেয়ার রেজিলিয়েন্স।
6: গবেষণা প্রতিষ্ঠান চেঞ্জ ইনিশিয়েটিভের গবেষণা ফেলো ও অর্থনীতিবিদ এম হেলাল আহমেদ জনি বাংলাদেশ বেতারকে বলেন, বাংলাদেশের পোশাকের চাহিদা, উদ্যোক্তাদের প্রতিযোগিতামূলক সক্ষমতা এবং বাজার ধরে রাখার প্রচেষ্টা এই প্রবৃদ্ধির পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
8: যুক্তরাজ্যের বাজারে আগস্টে বাংলাদেশের পোশাক রপ্তানির এই প্রবৃদ্ধি অবশ্যই ইতিবাচক। এর পিছনে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পোশাকের চাহিদা, উদ্যোক্তাদের প্রতিযোগিতামূলক সক্ষমতা এবং বাজার ধরে রাখার প্রচেষ্টা ইতিবাচক ভূমিকা রেখেছে। যুক্তরাজ্য বাংলাদেশের তৈরি পোশাকের অন্যতম প্রধান বাজার, তাই এই প্রবৃদ্ধির ধারা অব্যাহত রাখা গেলে সামগ্রিক পোশাক রপ্তানিতে এবং রপ্তানি আয় বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
6: নতুন অর্থবছরের শুরুতে যুক্তরাজ্যের বাজারে প্রবৃদ্ধি বাংলাদেশের পোশাক রপ্তানিতে আশার সঞ্চার করেছে। বড় এই বাজারে চাহিদা ধরে রেখে রপ্তানি বাড়াতে পারলে সামনে তৈরি পোশাক খাতের আয় আরও বাড়ার সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
4: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
0: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
4: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
5: এবারে আন্তর্জাতিক সংবাদ। মিয়ানমারের রাখাইন রাজ্যের কিয়া উক্তাউ শহরে বিমান হামলায় অন্তত 33 জন নিহত ও 36 জন আহত হয়েছে। বিদ্রোহী গোষ্ঠীর দেওয়া তথ্য মতে দেশটির সামরিক বাহিনী আজ বাংলাদেশ সীমান্তবর্তী যুদ্ধ বিধ্বস্ত রাখাইন রাজ্যে একটি বাজারের কাছে এই বিমান একজন সাহায্যকর্মী হতাহতের সংখ্যা নিশ্চিত করেন। তবে মিয়ানমার সরকারের একজন মুখপাত্রকে এ ব্যাপারে মন্তব্যের জন্য অনুরোধ করা হলেও তিনি সাড়া দেননি। ইরানের বিমান চলাচল খাতের ওপর মার্কিন নিষেধাজ্ঞার কারণে ফ্লাইট বাতিলে বাধ্য হওয়ায় দেশটি জাতিসংঘে অভিযোগ দায়ের করেছে। ইরানের বেসামরিক বিমান চলাচল প্রধান বলেন, বিমান খাতের ন্যায্য অধিকার রক্ষা ও যুক্তরাষ্ট্রের অবৈধ নিষেধাজ্ঞা মোকাবেলায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। চীন ও যুক্তরাষ্ট্র হাজার কোটি মার্কিন ডলার মূল্যের আমদানি পণ্যের উপর আরোপিত কর কর্তনে সম্মত হয়েছে। মার্কিন বাণিজ্য প্রতিনিধির দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য পরিষদের আওতায় উভয় দেশই সুবিধাজনক শুল্ক সুবিধার জন্য 3,000 কোটি মার্কিন ডলার মূল্যের অসংবেদনশীল পণ্য বাণিজ্যের সুপারিশ করেছে। এশিয়ান গেমসের খবর। এশিয়ান গেমস ক্রিকেট ইভেন্টে আগামীকাল জাপানের নিশিনে বাংলাদেশ চতুর্থ কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়ার মুখোমুখি হবে। বাংলাদেশ সময় বেলা 11টায় ম্যাচটি শুরু হবে। এর আগে সকাল 6টায় তৃতীয় কোয়ার্টার ফাইনালে নেপাল শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন মিয়ানমার উপকূলে অবস্থানরত নিম্নচাপটি উত্তর পশ্চিম দিক থেকে অগ্রসর ও ঘনীভূত হয়ে একই এলাকায় গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আজ বেলা 3টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে 880 কিলোমিটার দক্ষিণ পূর্বে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে 810 কিলোমিটার দক্ষিণ পূর্বে, মোংলা সমুদ্রবন্দর থেকে 1,080 কিলোমিটার দক্ষিণ পূর্বে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে 990 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থান করছে। এটি আরও উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। গভীর নিম্নচাপ কেন্দ্রের 48 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় 50 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে 60 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের কাছে সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 1 নম্বর দূরবর্তী সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে। এদিকে আজ রাত 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। চীনের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতা বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রী তারেক রহমানের। বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি করতে ইউরোপীয় দেশগুলোর প্রতি আহ্বান জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের অপব্যবহার করে সাংবাদিকদের হয়রানি করা হবে না বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবং অপতথ্য ও এআই এর অপব্যবহার রোধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বললেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। খবর শেষ হলো।
9: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।

0: অনেক দেশগুলো দেখবেন যে আমরা যে অন্য দেশগুলো যাচ্ছি ওরা কিন্তু প্রমোশনটা আমরা পেয়ে যাচ্ছি এখানে, মানে ওদের ভিডিও, ওদের আপলোড, ওদের সবকিছু, মানে আমার এই যে যাওয়ার জন্য মন টানছে। বাংলাদেশে যারা আসতে চায় এই জায়গাটাতে যারা কাজ করে, বা আমরা তো একটা অর্গানাইজেশন ব্যক্তিগত ভাবে নিজের সর্থায় পরিচালিত, আমাদের অনেক পরিক্রমা থাকলে আমরা সেটা পারি না, আমরা সীমাবদ্ধতা আছে। তো সেই জায়গাটা আলটিমেটলি যারা এটার প্রতি দায়িত্ব আছে, আমরা যেহেতু প্রচুর, যেহেতু আমাদের পর্যটন মন্ত্রণালয়ের আন্ডারে ট্যুরিজম বোর্ড আছে, বাংলাদেশ পর্যটন কর্পোরেশন রয়েছে, এই দুইটা আমি যতদূর জানি এই দুইটা ডিপার্টমেন্টই দেখে। আমরা এরা যদি এটাকে একটু বিস্তর ভাবে আমাদের তরুণদেরকে নিয়ে, বা আমরা যারা ট্যুরিজম নিয়ে কাজ করি, এই অর্গানাইজেশন ট্যাগ করে আমাদের কাছে কিছু পরামর্শ নিয়ে যদি তারা কাজগুলো করতে পারে, আমার মানে বাইরে থেকেও আমরা যেভাবে আমরা দেশের বাইরে যাচ্ছি, ওই বাইরের দেশগুলো থেকে আমাদের দেশে আসবে, আমাদের দেশে অর্থনীতি সমৃদ্ধ হবে, আমাদের পর্যটন হবে, বাংলাদেশ নামটা তারা জানতে পারবে।
1: পথের ধুলো, অচেনা মুখ, সূর্যের আলো লিখা থাকে সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো, দূরপথে হাঁটলে বোঝা যায় পৃথিবীটা কত বড়, জীবনটা কত সুন্দর। ভ্রমণ মানে পালানো নয়, বরং ফিরে দেখা জীবনকে, পৃথিবীকে, সময়কে।
2: দ্য ট্রাভেল শো, লেটস গো দ্য রিদম অফ জার্নি।
3: সুপ্রিয় শ্রোতা, যেখানে দেখছেন এবং শুনছেন, সবাইকে ওয়েলকাম করছি সোমবারের রাতের বিশেষ আয়োজন, অর্থাৎ আপনারা সবাই অবগত থাকেন ট্রাভেল শো লেটস গো। সোমবার রাত 9টায় বাজলি মনে হয়ে যায় আজকে এই মুহূর্তে কোন দেশ নিয়ে কথা হবে। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি, লেটস গো উইথ আরজে হাসিব। এবং আজকের এই বিশেষ মুহূর্তটাকে রাঙিয়ে তোলার জন্য আমাদের সবসময়ই সোমবার এই সময়টাতে নতুন নতুন বেস্ট গেস্টরা থাকেন, তারা আসলে তাদের অভিজ্ঞতা শেয়ার করেন, হুইচ ইজ অল অ্যাবাউট দ্য ট্রাভেলিং। সো আমরা আজকে এমন একজন বিশেষ মানুষকে আমাদের আজকের এই মুহূর্তটাকে, কিংবা আজকের এই ঢাকা এফএম এর যে হট সিটে পেয়েছি, তিনি সবার কাছে খুব জনপ্রিয় এবং খুবই ভালো কাজ করছেন, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন অনেক জায়গায়। আমি ওয়েলকাম করছি রোহিত সুমন ভাইয়াকে। ওয়েলকাম ভাইয়া, আসসালামু আলাইকুম।
4: আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া?
3: আলহামদুলিল্লাহ ভালো আছি। নামের আগে অনেকগুলো বিশেষণ, বিশেষণটা পরে দিব, তার আগে বলছি কেমন চলছে সবকিছু ভাইয়া?
4: আলহামদুলিল্লাহ খুব ভালো। এবং সবচেয়ে বড় বিশেষ, এত জনপ্রিয় একটা অনুষ্ঠানে আসলে আপনি আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, ঢাকা এফএম আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। আমি তো আসলে অনুষ্ঠানের খুব বড় ফ্যান, কারণ বিগত এপিসোডগুলোতে যারা এসেছেন আসলে সবাই চমৎকার ট্রাভেলার, এবং আমি সেখানে বসতে পারছি, আপনার সাথে শোটা করতে পারছি, আমি আসলে খুবই অনার। অনেক ধন্যবাদ আপনাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য।
3: থ্যাংক ইউ সো মাচ, মাচ অ্যাপ্রিসিয়েটেড ভাইয়া, আমরা আসলে কৃতজ্ঞ। একটা বিষয় বলছিলাম যে নামের আগে বিশেষণটা দেওয়ার আগে আমি বলে রাখছি, এই মুহূর্তে ভাইয়া হচ্ছে বাংলাদেশের ময়ূরপঙ্খী এবং হচ্ছে আইফা, আইফা যেটা আমি যদি বলি সেটার হচ্ছে প্রেসিডেন্ট, এবং হচ্ছে এই সংগঠনটাকে অনেক দিন ধরে চালিয়ে যাচ্ছেন, একইভাবে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন অনেক অনেক জায়গায়। এই পর্যন্ত প্রায় 100টা সিটি ইনি ট্রাভেল করেছেন, তার মধ্যে 17টা কান্ট্রি, এত এত গল্পের মাঝে এবং অনেক অনেক ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড তিনি কিন্তু পেয়েছেন, ইন্টারন্যাশনাল সামিটে অংশগ্রহণ করেছেন। সেই গল্প নিয়ে আজকে আপনাদের সাথে পুরো সময় জুড়ে থাকবো আমি আরজে হাসিব। তার আগে বলে রাখা ভালো, আপনারা কিন্তু সারা বাংলাদেশে কিন্তু শুনতে পাচ্ছেন, অর্থাৎ বাংলাদেশের সবচেয়ে বড় লার্জেস্ট রেডিও নেটওয়ার্ক কিন্তু ঢাকা এফএম। আমাদের এই মুহূর্তে চাইলে কিন্তু আপনারা ফেসবুক কিন্তু দেখতে পাবেন, আমাদের ফেসবুকের ঠিকানা হচ্ছে facebook.com/ilovedhakafm, একইভাবে আমাদের ইউটিউবের ঠিকানা হচ্ছে youtube.com/dfm904, অর্থাৎ যে যেখান থেকে আছেন দেখে ফেলতে পারেন এবং পুরো সময়টা আমাদের সাথে থাকুন, এবং কেমন লাগছে এবং কোন সম্পর্কে জানতে চান সেটাও কিন্তু কমেন্টসে জানাতে পারেন। সো আবারও ভাইকে ওয়েলকাম করছি ভাইয়া। যাপিত জীবন, আপনার প্রচুর ব্যস্ততা, তার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন, সেটার জন্য আমরা অনেক বেশি কৃতজ্ঞ। ট্রাভেলিং এই শব্দটা যখন কেউ বলে, এটা আপনার কাছে কি ফিল কাজ করে?
4: আসলে আমাদের তো ব্যস্ততা সবারই থাকবে, সেখান থেকে টাইম বের করতে হবে। আর ট্রাভেলিং আমি মনে করি আসলে প্রত্যেকটা মানুষের এটার প্রতি একটা প্যাশন থাকা দরকার, সে যেই প্রফেশনে থাকুক না কেন। কারণ আপনি ট্রাভেলিং করলে আপনার মনের মধ্যে একটা নতুনত্ব বিষয় চলে আসবে, সেটা আপনার কাজের আগ্রহটাও বাড়বে, কাজের প্রতি আপনার সিনসিয়ারিটি বাড়বে, এবং ট্রাভেলিং করলে আপনি অনেক কিছু জ্ঞান অর্জন করতে পারবেন। সেখানে আপনি নতুন পিপলের সাথে পরিচয় হতে পারবেন, নতুন একটা কালচারের সাথে পরিচয় হতে পারবেন, তারপর হচ্ছে ওইখানে আপনার মধ্যে যদি কোনো নতুনত্ব বিষয় থেকে থাকে সেটা আপনি নতুন তৈরি করতে পারবেন। আমি যদি একটু ছোট করে বলি, ধরেন যিনি কবিতা লেখেন বা যিনি ছড়া মেক করেন, একটা নতুন জায়গায় গেলে কিন্তু তার কাছে নতুনত্ব কিছু সাহিত্য চলে আসলো,
3: ক্রিয়েটিভিটি
4: চলে আসলো। যিনি ধরেন যে আপনার ফ্রাস্ট্রেশনে ভুগছেন, তিনি ওইখানে গেলে সাগর পাহাড় এগুলো দেখতে তার মধ্যে আসলে একটা নতুনত্ব ভালো লাগে আসছে। সো আমি মনে করি যে আসলে যে যে প্রফেশন থাকি না কেন, ট্রাভেলিংটা কিন্তু লাইফের একটা পার্ট, এবং ট্রাভেলিং করলে আপনার নিজেকে নিজে তৈরি করতে পারবেন, আপনার অনেক ভিতরে সুপ্ত প্রতিভা আপনি বের করে ফেলতে পারবেন। সো সেই জায়গা থেকে আসলে আমি চেষ্টা করি যে আমার লাইফের মধ্যে থেকে আমি যাতে একটু নতুন জায়গা দেখতে পারি, নতুন জায়গাটা এক্সপ্লোর করতে পারি, নতুন দেশটাকে এক্সপ্লোর করতে পারি। পারি। আমি প্রায় সময় বলি যে ইভেন আমাদের ধর্মের দিকটাও যদি চিন্তা করেন, কোরআনে মানে স্পষ্টভাবে বলা আছে আমরা মানুষ কিন্তু পৃথিবীতে এসেছি, আমরা কিন্তু কোন একটা নির্দিষ্ট দেশ আসিনি, দেশটা তো রাজনৈতিক ভাবে ভাগ করা,
3: ভাগ করা।
4: তো আমি এই জন্মে কেন আমি আমার পৃথিবীটাকে দেখবো না, সেখানে আমি চেষ্টা দোষ কোথায়, চেষ্টা করি না একটু পৃথিবীটা দেখার জন্য? তো যেহেতু দেশ দেশ করে ভাগ হয়েছে, তো সেই জায়গায় এক একটা দেশের এক একটা কালচার, এক একটা নতুন এনভায়রনমেন্ট, এক একটা নতুন পিপল, ভাষা ভিন্ন, খাবার ভিন্ন। তো আমার মনে হয় এই জিনিসগুলো জানার জন্য, এই জিনিসগুলো এক্সপ্লোর করার জন্য ভ্রমণ মাস্ট বি ইম্পর্টেন্ট।
3: ট্রাভেলিং ইজ ওয়ে টু লার্ন, যে চমৎকার করে ভাই বলেছিলেন যে এক্সপ্লোর করা, নতুন জায়গা সম্পর্কে জানা, এটা আসলে আমাদেরকে নিজের জায়গাটা বিকশিত করে,
4: রাইট?
3: সো এত কিছুর মাঝে আমি যদি সহজ করে বলতে চাই যে 100 cities 17 countries, এর মধ্যে এই অভিজ্ঞতাটা আপনাকে কতটা আনন্দ দেয়, কতটা ভালো কাজ করে?
4: আসলে আপনি যেহেতু প্রথমেই বললেন যে ময়ূরপঙ্খী আমার যে সংগঠন আছে, আমি তো এটা খুব ছোটবেলা থেকেই করি এবং দেখতে দেখতে প্রায় 18 বছর ধরে সোশ্যাল ওয়ার্ক করা, এবং অর্গানাইজেশনের বয়সও প্রায় এক যুগ হয়ে গেল অফিসিয়ালি। এবং এটা যেহেতু গভর্নমেন্ট নিবন্ধিত একটা অর্গানাইজেশন, এটার অনেক চ্যালেঞ্জ আছে, অনেক দায়িত্ব আছে। এবং যেহেতু সোশ্যাল ওয়ার্ক করছি, ইউথ পিপলদের নিয়ে কাজ করছি, বিভিন্ন জেলা আমার সফর করা হয়েছে, সেখানে কর্মশালা নিয়ে গিয়েছি, সেখানে কোনো কর্মসূচি, কর্মকাণ্ড বা বিভিন্ন স্কুল কলেজে অ্যাজ এ স্পিকার হিসেবে গিয়েছি বা কোনো একটা সচেতনমূলক কাজের পারপাসে গিয়েছি। সো দেশ বিভিন্ন জেলা যখন ঘোরা শুরু করলাম, আমার কাছে মনে হলো যে একটু বাইরে যাওয়া কি যায় কিনা, বা আমি একটু নতুন একটা দেশ সম্পর্কে জানা যায় কিনা। তো সেখান থেকে আসলে পাসপোর্টটা করা। তো পাসপোর্টটা হচ্ছে আমি করি 2016 সালে। তো 16 সালে করার পরে যেহেতু ফার্স্ট ইন্টারেস্টে ট্রাভেলিং করবো, আমি চিন্তা করলাম যে কোথায় গেলে আসলে সহজ হয় এবং আমি কিভাবে ইজিলি ভিসাটা পাবো। তো তখন আমি ঘাটাঘাটি করে দেখলাম যে আমাদের কিছু দেশ আছে যেগুলো হচ্ছে অনঅ্যারাইভাল, মানে জাস্ট আমি বিমানের টিকিটটা কাটবো, সেখানে চলে যাব। তো আমার ফার্স্ট ট্রাভেলিং ছিল ইন্টারেস্ট নেপালে। ওই বছরই নেপালে আমি ভ্রমণ করি। নেপাল ভ্রমণ করে আমি দেখলাম যে আসলে মানে দেশে ভ্রমণ করা একরকম, আন্তর্জাতিক আরেকটা জায়গায় ভ্রমণ করা একরকম, টোটালি সবকিছু
3: ডিফারেন্ট
4: ডিফারেন্ট। সেখানে এয়ারপোর্ট থেকে নামা, সেখানে পিপল গুলোর সাথে কথা বলা, সেখানকার এনভায়রনমেন্ট যা হয়তো টিভিতে বা ইউটিউবে দেখেছি, ভালো লাগা শুরু করলো। তো ফার্স্ট আমার ট্রাভেলিং এ আমি 10 days ছিলাম। ওইখান থেকে আসার পরই পুরোপুরি ভূত চেপে বসলো, এবং এর মধ্যে মিন টাইম আমি অনেকগুলো ইন্টারন্যাশনাল ইনভাইটেশনও চলে আসা শুরু করলো, প্রোগ্রাম বা কনফারেন্স অ্যাটেন্ড করার জন্য, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য। তখন আমি ছক আঁকা শুরু করলাম যে একদিকে ওই দেশটা দেখবো, ওই সিটিগুলো এক্সপ্লোর করবো, এবং আমার দেশকে রিপ্রেজেন্ট করে আমি প্রোগ্রামগুলো থাকবো। তারপর তো সেখান থেকে আপনার আমার ভুটান, মালদ্বীপ, ভারত, তারপর হচ্ছে শ্রীলঙ্কা, এইগুলা শেষ করলাম, মালয়েশিয়া, সিঙ্গাপুর, তারপরে হচ্ছে আপনার গালফের সবগুলো কান্ট্রি মোটামুটি যাওয়া হয়েছে, UAE, তারপর হচ্ছে আপনার বাহরাইন, সৌদি তো তোমরা করেছি বা একটা প্রোগ্রাম
3: মোটামুটি
4: ওখানে অ্যাটেন্ড করেছি, এদিকে থাইল্যান্ড থেকে শুরু করে মোটামুটি আমার 17টা দেশ, এবং প্রায় এই 17টা দেশের মধ্যে আমার 100+ cities আমার এক্সপ্লোর করা হয়েছে।
3: That's great achievement. I can say, একটা কথা আমি সবসময় বলি, লাইফ ইজ এ জার্নি নট এ ডেস্টিনেশন। এটা আমার শোর, এই শোর আমরা যদি বলি একটা ট্যাগ লাইন বলতে পারি, লাইফ ইজ এ জার্নি নট এ ডেস্টিনেশন, রিদম অফ ইউর জার্নি। সো এই জিনিসটা আসলে মানে যখন একটা শুরু করি আমরা কোনো জার্নি, তার মধ্যে না একটা স্পিরিট থাকে, এখন ক্ষুধা কাজ করছে না, মনে হচ্ছে আরো ঘুরতে চাই, আরো যেতে চাই, এটা আসলে চমৎকার একটা ক্ষুধা।
4: আসলে সত্যি, আসলে সত্যি। আমি তো যে বললাম যে আমি আসলে 17টা দেশটি তো থেমে থাকতে চাচ্ছি না, এবং 17টা দেশ হলো, আমি এই 17টা দেশের মধ্যে কিন্তু বেশ কিছু দেশে কিন্তু আমি মাল্টিপল সময় গিয়েছি, যেমন ভারতে আমি 22 বার সফর করেছি, আমি নেপালে 4-5 বার উপরে গিয়েছি, আমি মালদ্বীপে এখানে 3 বার গিয়েছি, শ্রীলঙ্কায় 4 বার গিয়েছি, আরো অন্যান্য যে থাইল্যান্ডে 4-5 বারের উপরে গিয়েছি, আমি দুবাইতে মানে UAE আমি 2 বার গিয়েছি, কাতারে 2 বার গিয়েছি, সৌদিতে 2 বার গেছি। এরকম কিছু এই কমন কিছু দেশগুলোতে আমার রেগুলার যাওয়া হবে, পাশাপাশি নতুন যে দেশগুলো আছে সেটা আমার প্ল্যানিং আছে, এবং আমি চেষ্টা করি যে আসলে আমার একটা ট্রাভেলিং এর মধ্যে যাতে আমি আশেপাশে আরো কয়েকটা দেশ ঘুরতে পারি। সো আমি ওইভাবে প্ল্যানিং করছি, এবং সবকিছু ঠিকঠাক থাকলে ইনশাল্লাহ আগামী বছরের মধ্যে আমার পরিকল্পনা আছে, আমার পার্সোনালি পরিকল্পনা আছে আগামী বছরের মধ্যে আমি 50টা কান্ট্রি ঘুরতে চাই, দেখতে চাই। এটা আগামী বছরের আমার একটা যে প্রি প্ল্যান, সেটার
3: প্ল্যান থাকে, যেটা
4: এর মধ্যে হয়তো কিছু প্রোগ্রাম থাকবে, কিছু আমার কনফারেন্স থাকবে, বা কিছু আমার ব্যবসায়িক কাজ থাকবে, ওর পাশাপাশি আমার এই টার্গেট আছে পার্সোনাল এক্সপ্লোর করা। আর যদি আল্লাহ আমাকে সেরকম তৌফিক দেয়, বা আমার যদি ইনশাল্লাহ আমার জীবন দশা যদি সেটা পূরণ হয়, আমি পৃথিবীর সবগুলো দেশে একবার হলেও যেতে চাই। এটা আসলে আমার একবারের ড্রিম একটা বিষয়, এটা আমার ফ্যামিলি জানে, আমার ওয়াইফ জানে, এবং আমার মোটামুটি মানে খুব কাছের মানুষটাই তারা জানে, যেটা আমার খুবই মানুষের কিছু থাকে না, এটাকে যদি অনেক ইচ্ছা বা আগ্রহ বা তার শখ, তো সেটা আমার সেই ইচ্ছাটা আছে, এবং সেটা আমাকে আমার পরিবার যথেষ্ট সাপোর্ট করে। প্রথম দিকে একটা সময় মানে শুরুর দিকে যেটা আমি বলছিলাম, যে হয়তো তারা মনে করতো যে আমার তার ছেলের টাকা খরচ হচ্ছে কিনা, বা তার মানে মানে আর্থিক সে ক্ষতি হচ্ছে না, কিন্তু পরবর্তী যখন এই জিনিসগুলো বুঝলো বা আমার যে প্রফেশন সেই প্রফেশনটার সাথে যখন আমার ফ্যামিলি ইউজ হলো তখন তারা বুঝলো যে না, ইভেন আমি আমার ফ্যামিলিকেও আমি আপনার সাথে বিহাইন্ড দ্য সিনে বলছিলাম যে আমার ফ্যামিলি আমার ওয়াইফ তারও কিন্তু 11টা দেশ ঘুরে হয়ে গেছে একসাথে, আমার বড় ছেলে তারও 11টা দেশ, আমার যে ছোট বাচ্চা তার 2 বছর তারও অলরেডি 5টা হয়ে গেছে, আগামীতে আরো 2টো নতুন দেশ তার সাথে অ্যাড হচ্ছে। সো এই ফ্যামিলির সাথেও কিন্তু আমি আমার ইচ্ছা আছে যে আমার ফ্যামিলির সাথেও নিয়ে আমি অনেকগুলো দেশ এ করবো, এবং যদি আল্লাহ সুযোগ দেয় আমার এই পরিবারকে নিয়েও হয়তো বা আমি সবগুলো দেশে যেতে পারি ইনশাল্লাহ।
3: That's a great things like jokhon if someone talk about the family is always connect my heart like ami shurutei bolchilam je family is only one thing je support ta jodi amra property na pai shekhane ashole onek kichu korar badha toiri hoy eta ashole no doubt about it so jemon ta bolchilam je ei jaygate eshe eto gulo desh travel kora ebong in the meantime এমন কোন জায়গা আছে আপনি যেটা বলেছিলেন শুরুতে যে মালয়েশিয়াতে আপনার বিজনেস আছে, তো ওখানে তো ফ্রিকোয়েন্টলি যাওয়া হয়,
4: জি।
3: সো মালয়েশিয়ার যদি স্পেসিফিক বলতে চাই, যদিও মালয়েশিয়া নিয়ে আমরা অনেক আলোচনা হয়েছে আমাদের একটা শো এপিসোডও হয়ে গেছে, মালয়েশিয়ার সবচেয়ে পছন্দের জায়গাটা কিংবা কোন কোন জায়গা আপনি মনে হয় যে এখানে আসলে যে কেউ ভিজিট করলে অ্যাটলিস্ট দে হ্যাভ টু ভিজিট ওয়ান্স?
4: আসলে মালয়েশিয়া এমন একটা দেশ সেখানে হচ্ছে যে আপনার সারাদিন পরে একবার বৃষ্টি হবে, এই জিনিসটা খুব মানে মজার,
3: ইন্টারেস্টিং
4: এবং এক ঋতুর দেশ, মানে সবসময় মোটামুটি আপনার গরম থাকে ওই যে বৃষ্টি হবে এটা কমন, আর
3: মজার বৃষ্টি হয় এরকম
4: একদিন এক মানে দিনে মেজরি সময় মানে ডেলি একবার হবে বৃষ্টি, এটা আমার এই পুরো সময়টাতে আমি দেখেছি। আর একটা সিটি থেকে আরেকটা সিটিতে ওদের একটা হাইওয়ে রোড থাকে, সেটাতে আপনি যদি ধরেন কাউকে টাইম দেন যে আমি ঠিক আধা ঘন্টা পরে পৌঁছাবো, আপনি ওইটা ফিল করতে মানে ওই জায়গাটা ফিল আপ করতে পারছেন।
3: নো ট্রাফিক
4: বলতে আসলে আপনার হাইওয়ে রোড গুলোতে আসলে ওদের আপনার ট্রাফিক নেই, কারণ হাইওয়ে রোড দিয়ে তো বরাবরই যেতে হয়, যেগুলো আপনার টোল আছে সেখানে টোল দিল, বাকি সময়টা পুরোটাই, এবং আপনাকে যে স্পেসিফিক টাইমিংটা আপনি দেখতে পাচ্ছেন সেই টাইমের মধ্যেই আপনি পৌঁছে যাচ্ছেন। সো এটা একটা সুবিধা। তারপরে হচ্ছে যেহেতু পাহাড় বেষ্টিত একটা দেশ এবং সেখানে আপনার মুসলিম কান্ট্রি, বিভিন্ন জায়গায় মসজিদ আছে, তো সেই জায়গাটাও একটা ভালো লাগার জায়গা। আর ডিফারেন্টলি আসলে কুয়ালালামপুরের আপনার বুকিত বিন্তিন এরিয়াটা বাঙালি খুব জাঁকজমকপূর্ণ, সেখানে ফুডগুলো আসলে আমার খুব পছন্দের,
3: ইন্ডিয়ান ফুড থাকে, পাকিস্তানি ফুড থাকে,
4: এবং বাংলাদেশি অনেক রেস্টুরেন্ট রয়েছে, রাধুনি থেকে শুরু করে অনেক রেস্টুরেন্ট আছে, ওইটা খুব ভালো লাগার জায়গা। এবং ওইটার খুব কাছাকাছি কিন্তু আপনার হচ্ছে টুইন টাওয়ার, ওদের আসলে আইকনিক বিষয়টা আপনিও জানেন। তবে আমার বেশি ভালো লেগেছে আসলে ওদের প্রডিকশনটা খুব ভালো লেগেছে, তারপরে হচ্ছে আপনার লাঙ্কাওয়েটা খুব ভালো লেগেছে। লাঙ্কাওয়েটা হচ্ছে যে আমার ওইখানে একটা ইগল চত্বর আছে, অনেক মুভির শুটিং হয়েছে, সো আমার ওয়াইফ অনেক সময় অনেক মানে যখন আমাদের বিয়ে হয় তখন অনেকবার বলতেছিল যে গানের ইয়েতে এই জায়গায় আজকে আমি কখনো যেতে পারবো, তো আমি ওকে যখন মালয়েশিয়াতে আমি লাঙ্কাওয়েতে যাই, ও আসলে মানে বুঝে না যে প্রথম দিকেই মানে আমরা যখন ফেরি দিয়ে নামবো ওইখানেই ওইটা দেখতে পাবে, তো তাকে যখন আমি নিয়ে গিয়ে তার চোখে দেখলাম যে তুমি একটু অপোজিটে তাকাও, সে তাকে আসলে অনেক মানে অনেক সারপ্রাইজ, কারণ তার নাকি অনেক পছন্দের নায়িকাদের গান ওইটার সামনে
3: শুটিং হয়েছে।
4: তারপর আমরা ওইখানে প্রথমে মানে হোটেলে যাওয়ার আগে অনেকক্ষণ এখানে সময় কাটালাম, ওইটার পিছনে ছবি তুলেছি আমি, বেশ কিছু রিল দিয়েছি, সো এটা একটা ভালো লাগার জায়গা ছিল লাঙ্কাওয়ে। আর যেহেতু আমার প্রফেশনাল প্রয়োজনে আমার ওইখানে প্রায় 1 বছরের মতো থাকা পড়েছে, ওইখানে একটা আবেগও আছে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট আবেগটা হচ্ছে যে আসলে কাজের সুবাদে আমার সেকেন্ড বেবি ওখানে বর্ন করেছে, সো ভাই বোন আমার বেবি মালয়েশিয়ার বর্ন করেছে, সো
3: যেহেতু জন্মের পর থেকে ট্রাভেল বাইক পাচ্ছে,
4: হ্যাঁ, এবং ওর ফার্স্ট ট্রাভেলিং আসলে 5 মাস বয়স থেকে, হ্যাঁ 5 মাস বয়স থেকে, এবং ইতিমধ্যে তো বললামই যে ওর 5টা দেশ ট্রাভেলিং করা হয়েছে, সামনে আমাদের আরো 2টো দেশ আছে, তার 7টা দেশ হয়ে যাবে, এবং তার বয়স মাত্র 2 বছর 4 মাস। তো সেখানে হচ্ছে যে যেহেতু ও বর্ন করেছে ওইটারও একটা আবেগ আছে, তো মালয়েশিয়াতে এই 1 বছরে মানে মাল্টিপল জায়গায় আমরা ভিজিট করেছি, এর মধ্যে আমি যখন দেশে আসবো তখন তার আগে ওদের একটা প্রোগ্রাম হয়েছে ট্যুরিজম নিয়ে, সেখানে অনেক বিভিন্ন দেশের ট্যুরিজম এক্সপার্ট, ট্যুরিজম নিয়ে যারা কাজ করে বা ট্রাভেলার অথবা গভর্নমেন্ট হাই অফিসের লোকজন ছিল, ওইখানে আমিও বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছি, ওনারা আমাদেরকে একটা মালয়েশিয়ার মানে মেন সিটি থেকে অনেক দূরে মোস্ট প্রবাবলি হচ্ছে যে আপনার প্রায় আমাদের গাড়ি করে যেতে 3.5-4 ঘন্টা লেগেছে, একটা গ্রামে নিয়ে গেছে প্রত্যন্ত গ্রাম,
3: নামটা মনে হয়
4: আমার নামটা মুহূর্তে মনে
3: ফাইন।
4: তো সেখানে আমাদেরকে নিয়ে ওরা কিভাবে গ্রামে এনভায়রনমেন্টগুলো কাজ করে এবং কিভাবে ওদের কৃষি কাজ হয় সেগুলো দেখেছে, রুট লেভেলের পিপলদের সাথে আমাদের কান্ট্রি করেছে, এবং ওদের যে খাবার তৈরি করা মানে পিঠাগুলো তৈরি করা ওটাও আমাদের সবাইকে দিয়ে করিয়েছে। তারপরে ওদের একটা খাবার আছে নাসি করিম, ওদের ন্যাশনাল ট্রেডিশনাল ফুড, যেটা আপনার যে শুটকি ভাত এবং চিকেন দিয়ে করে ওইটাও আমাদেরকে পরিবেশন করেছে। সো এইটা আমাদের একটা বড় ইয়ে ছিল যে মানে পুরো এনভায়রনমেন্টের বাইরে বা পর্যটন প্রিয় জায়গাগুলোর বাইরে যে আরেকটা ওদের সাথে ওদের ন্যাশনালিটির সাথে আরো বিভিন্ন পিপলদের সাথে আমরা ওই গ্রামটাতে এক্সপ্লোর করেছি ফুল ডে, সো এটাও একটা মেমোরি হিসেবে থাকবে। আর
0: আরো কয়েকটা জায়গা আমাদের নিয়ে গেছে, ওইখানে প্রায় আমাদের একটা মিউজিয়ামের মতো জায়গা নিয়ে গিয়েছিল, ওইখানে প্রায় আপনার 100 বছর আগে টিভি, 100 বছর আগে টেলিফোন, অনেক দুর্লভ জিনিসগুলো ছিল
3: সেগুলো মিউজিয়াম টাইপ এরকম।
0: হ্যাঁ, ওটা মানে ব্যক্তিগত দিকে করেছিল, কিন্তু অনেক পুরনো জিনিস যেগুলো হয়তো আমরা অনেক সময় আমাদের দাদা দাদি নানা এদের কাছে শুনছি, ওই জিনিসগুলো
3: গল্পের মতো।
0: হ্যাঁ, ওই জিনিসগুলো আমরা সরাসরি দেখতে পেরেছি এবং সেগুলো ভিডিও করে আমি আমার সোশ্যাল মিডিয়া ভিডিওগুলো আপলোড করেছি। তো এটা একটা ভালো লাগার জায়গা ছিল। আর মোটামুটি আসলে আমার কাছে প্রত্যেকটা দেশই আমার কাছে খুব পছন্দ।
3: ট্রাভেল কস্টটা কেমন
0: ভাই? মালয়েশিয়াতে ট্রাভেলিং কস্ট আপনার, আমি তো যে টাইমটা যাওয়া শুরু করি তখন তো বিমান ভাড়া অনেক কম ছিল, আপনার 20-25, তারপরে আরো যে কয়েকবার গেলাম তখন 30-35, এখন রানিং মোমেন্টে মোস্ট প্রবাবলি মালয়েশিয়াটা আপনার 40-45 মধ্যে বিমান ভাড়াটা চলে গিয়েছে আর কি। আর থাকা খাওয়া তুলনামূলকভাবে চিপ,
3: নট মাচ এক্সপেন্সিভ,
0: নো নো নো, রাইট। আপনার এই সাইডে যদি আমরা একটু চিন্তা করি, মালয়েশিয়া, থাইল্যান্ড মোর দেন চিপার দেন সিঙ্গাপুর, সিঙ্গাপুর একটু একটু বেশি এক্সপেন্সিভ, হোটেল ভাড়া, বিমান ভাড়া সবকিছু এক্সপেন্সিভ।
3: ট্রাভেল এক্সপেন্সের কথা বলতে গেলে আসলে বাংলাদেশ সবসময় মানুষ, আমরা এই পর্যন্ত যতজন এখানে এসেছেন সবারই একটা কমেন্ট ছিল যে বাংলাদেশ ইজ মোর এক্সপেন্সিভ দেন আদার কান্ট্রি।
0: এইটা আসলে ট্রু, মানে আপনি আসলে কি মানে ট্রাভেলিং এর মধ্যে কিন্তু আমাদের মূল এক্সপেন্সটা চলে বিমান ভাড়ায়।
3: হ্যাঁ,
0: এবং আমরা আসলে যারা ট্রাভেলিং করি আমাদের আসলে এই মন্ত্রণাটা যারা দেখেন আমাদের কিন্তু প্রায় বলা থাকে, বা আমরা চেষ্টা করি যে আসলে বিমান ভাড়াটাকে যদি একটু সংকুচিত,
3: রিজনেবল কম,
0: কারণ আমরা দেখি অনেক সময় আমরা সেকেন্ড একটা কান্ট্রি থেকে থার্ড কান্ট্রি ভিজিট করি, সেখান থেকে বিমান ভাড়া অনেক কম থাকে, তাহলে আমাদের কেন তো বেশি থাকে। এবং আপনি দেখেন আপনি এখানে তো আরো যারা শো করেছে বা যারা ভবিষ্যতে করে বা আমরা যারা ট্রাভেলিং করি, আমাদের যদি 100 টাকা, আমি একটু 100 টাকা দিয়ে বুঝিয়ে দিচ্ছি তাহলে হয়তো বা দর্শকরা বুঝতে পারবে, ধরুন আমার ট্রাভেলিং 100 টাকা ব্যয় হচ্ছে, সেখানে কিন্তু 80 টাকায় কিন্তু এই বিমান ভাড়া চলে আসছে, তাহলে মাত্র 20 টাকা থাকছে আমার ফুড, আমার হোটেলে থাকা, সেক্ষেত্রে তো টু মাচ টাফ। কিন্তু বিমান ভাড়াটা যদি আপনার 40-50 এর মধ্যে চলে আসতো তাহলে কিন্তু আমার আরো ওই দেশের অনেক কিছু এক্সপ্লোর করতে পারতাম। ঠিক আছে, তো বিমান ভাড়াটা একটু তুলনায় বেশি আমাদের, যার জন্য আমরা এক্সপ্লোর করার জন্য ওই জায়গাটা একটু ভাবি এবং আমাদের জন্য অনেক সময় হিমশিম খেতে হয়, কারণ আপনি দেখেন আমাদের বাংলাদেশিরা তো মোটামুটি সব দেশই আছে, এবং আমরা যখন এখানে ট্রাভেলিং এ যাই কারো আত্মীয় স্বজন, কারো পরিচিত পিপল থাকি, তো আপনি একটা দেশে যান, যদি অনেক সময় এরকম হয় যে পরিচিত কেউ দেশের বাইরে থেকে ওই দেশে গিয়েছে, কোনো না কোনো সময় কিন্তু কারোর বাসায় একদিন থাকাই যায়, এটা আমরা তো বাঙালি জাতি খুবই মানে আতিথ্যতা থাকে। কিন্তু বিমান ভাড়াটা আপনি কি করবেন, বিমান ভাড়া তো আপনার হাতে পুরো বাধা, যেই বিমান ভাড়া যে রেটটা থাকবে সেটা আপনি যেতে হবে, তো এটা চিন্তা করে অনেক আসলে ট্রাভেলিংটা করতে চায় না। তো সেই জায়গায় যদি আপনার বিমান ভাড়াটা কমে যায় আমার মনে হয় ট্রাভেলিং এর জিনিসটা বাড়বে,
3: কারণ
0: হ্যাঁ, এবং আমার ট্রাভেলিং করার সুবাদে আমার অনেকের সাথে বিমানের মধ্যেই কথা হয়েছে, ওই দেশে যে তাদের সাথে কথা হয়েছে তাদের একই কথা যে বিমান ভাড়া অনেক, এবং আপনি দেখবেন যে অনেক ফেসবুক পেজ আছে ট্রাভেলিং পেজ গুলা, সেখানে তো মেজরিটি তাদের এই প্রবলেমটাই তারা ফেস করে, বিমান ভাড়াটা অনেক এক্সপেন্সিভ। তো সেটা আমার কাছে মনে হয় যে যারা এই ডিপার্টমেন্টটা দেখে তারা যদি বিমান ভাড়ার বিষয়টা একটু খেয়াল করে, বা সিন্ডিকেট যদি থেকে থাকে সেটা যদি ভেঙে দেয় এবং তুলনা অন্য দেশের সাথে তুলনা করে যদি বিমান ভাড়া করে, আমার মনে হয় পিপল ট্রাভেলিং, আর ট্রাভেলিংটা এটা করা দরকার এই জন্যই মনে করি ইউথরা কিন্তু তারা ট্রাভেলিং করবে, কারণ ইউথদের আয় উৎস কি,
3: এক্স্যাক্টলি,
0: তাই না? তারা তো ট্রাভেলিং করে ভাবে যে আমি টাকার কথা বলবো,
3: টাকার কথা
0: আপনার কম করে দেয় তারা ট্রাভেলিং করবে, ট্রাভেলিং করলে কি হবে, সে মাদক গ্রহণ করবে না, সে ট্রান্সাকশনে ভুগবে না, সে আরেকটা দেশ থেকে যদি ভালো একটা কিছু শিখে আসে তো নিজের দেশে ইমপ্লিমেন্ট করবে। বাইরের দেশে আপনার অনেক দেশ আছে যে আপনি ময়লা, যেমন সিঙ্গাপুরে আপনার চিংগাম ফেললে জরিমানা, প্রকাশ্যে ধূমপানের জরিমানা, তাহলে এটা তো সে বাইরের দেশে শিখে আসছে, তো সেটা আমাদের দেশে সে ইমপ্লিমেন্ট করতে পারবে। তো আমি মনে করি যে আসলে এই সুযোগটা দেওয়া উচিত ইউথদেরকে, তরুণদের, কারণ তরুণদের ঘুরতে চায় অনেকের সাথে। আমি দেশেও যখন বিভিন্ন জায়গায় ট্রাভেলিং করছি, ভাই আমি দেশে বেরিয়ে যেতে চাই কিন্তু আমার তো সেই পরিমাণ অর্থ
3: নেই,
0: কিন্তু আপনি বিমান ভাড়া কমে গেলে আমার মনে হয় যে তারা ওইটা যদি তারা সার্ভাইভ করতে পারে, বাইরের দেশে যে তারা হোটেল ভাড়া ফুডটা তারা ইজিলি এভেল করতে পারবে। সো আমার মনে হয় যে যারা এই শোটা, যেহেতু আপনি এই শোটা অনেক পপুলার, আমার কাছে মনে হয় যে যারা এই বিষয়টা জানেন বা যারা বাস্তবায়ন করছে, আমাদের সকল ট্রাভেলের পক্ষে আমি মনে করি যে এটাতে একটু গুরুত্ব দেওয়া উচিত যে আমাদের বিমান ভাড়া যদি কিছুটা কমান হয় ট্রাভেলিং প্রচুর বাড়বে। আমি ধরি যে বা আমার এই পিপলগুলো, ইউথ পিপলগুলো দেশের বাইরে যাবে না, দেশের মধ্যে ঘুরবে, সেখানেও তো ধরেন যে আমি 12 ঘন্টা জার্নি করে আমার জন্য হয়তো ঢাকা থেকে কক্সবাজারে কষ্ট, আমি বিমানে যাব, সেখানে বিমান একটু কমে যায়, চলে গেল না, সপ্তাহে একবার বা মাসে একবার যে কক্সবাজারের সে বিশুদ্ধ বাতাসটা খেয়ে আসলো, সাগরটা দেখে আসলো,
3: মাইন্ড
0: নিয়ে আবার ফিরে আসলো। সো ওইটাই আমি ওইটাই বলবো যে বিমান ভাড়া কমে গেলে আসলে ট্রাভেলিং এর প্ল্যানিংটা করতে সহজ হয়।
3: এক্স্যাক্টলি, আমরা একমত। রোহিত ভাই যে কথাটা বলেছিলেন যে আসলে ট্রাভেলিং এর সবচেয়ে বড়, আমি এই শো করছি অলমোস্ট আমাদের 1 বছরের কাছাকাছি হয়ে যাবে নেক্সট মান্থে। তো এখানে একটা বিষয় সবার আগে বলা হয় যে ভাই ট্রাভেল নিয়ে এত কথা বলেন, এত কিছু করেন, আসলে ট্রাভেলটা খুব এক্সপেন্সিভ জিনিস, সেটা তো চাইলেই করতে পারি না, মন চায় কিন্তু সাধ্য আছে কিন্তু আমার ইয়ে নেই, সে সামর্থ্যটা নেই। সো উত্তরবঙ্গের প্রচুর মানুষ হচ্ছে আমাকে টেক্সট পাঠিয়েছিলেন, তারা আসলে তাদের ওইখানকার সম্পর্কে জানতে চাচ্ছেন এবং এত পরিমাণ ফ্যান বেজ ওখানে হতে পারে ট্রাভেল শোর মাধ্যমে, এটা হয়তো কিছুক্ষণ পর আমি দাদার সাথে আলোচনা করব। এত মানুষ শুনছেন, রেডিওতে শুনছেন এবং তারাই যাচ্ছেন যে আমাদের এখান থেকে ওরা এসে এখানে এই তাদের ওই জায়গা সম্পর্কে বলতে, সেটা সবচেয়ে ভালো লাগার। তারপরও বলছি আমি সবার নাম এখানে বলতে পারছি না, তবে বলে রাখা ভালো, আপনাদের আশ্বস্ত করছে ঢাকা এফএম যে আমরা আপনাদের ওখান থেকে যে কোনো একজনকে নির্বাচিত করে এই হট সিটে যারা বিশেষ মানুষটা বসেন আপনাদের এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করাবো। কিন্তু বলে রাখা ভালো, ট্রাভেল শো আমরা সবসময় চিন্তা করি, অনেকেই বলেন যে যারা অনেক বিদেশ ঘুরেন তাদেরকে নিয়ে আসেন, নো, আমাদের এখানে 64টা দেশ মানে স্টেট আমাদের সিটি জেলা ট্রাভেল করেছেন তারাও কিন্তু এখানে এসেছেন। সো আমরা বাংলাদেশ দিয়ে শুরু করেছি, তারপর আমরা দেশের বাইরে গিয়েছি, কারণ দেশের বাইরে বেশি মানুষ জানতে চায়। সো আমরা মনে হয় এই বিষয়টা, এই ধারণাটা মাথা থেকে নেওয়া যাবে না কোনোভাবেই। আমরা চাইবো আপনারা যেখানটাই মন্তব্যগুলো করছেন কোনো একদিন এখানে বসে হয়তো বা সেই ফিল্ডটা আপনি নিয়ে আপনার সেই গল্প সেই এরিয়ার সম্পর্কে বলতে পারবেন। যেমনটা ছিলাম ভাইয়া যে কথাটা বলা হচ্ছিল যে এতগুলো সিটি ঘোরার পর যে থাকে না যে কোন জায়গার খাবার এখনো মনে হয় একটু আবার একটু ঘুরে আসি।
4: আসলে সত্যি কথা যদি বলি যে আমার কাছে না মানে ইন্ডিয়াতে গেলে আমার কাছে মনে হয় যে আমি বাঙালি ভাবটা, বিশেষ করে কলকাতার অনেকগুলো রেস্টুরেন্ট খুব পছন্দের, সেখানকার খাবার গেলে আমি যেমন জুস খুব পছন্দ করি, লাচ্ছিটা খুব পছন্দ করি, গোলাপ জামুন বা মিষ্টি এটা পছন্দ করি। আর ওইখানে যেহেতু আসলে ভাত বা আরো কিছু মজার মজার খাবার আছে, আমি কলকাতার নিউ মার্কেট এরিয়ার কথাটা বলছি, রাইট, তো ওই জায়গাটা আমার খুব ভালো লাগে। আর বাইরের দেশে গেলে সাধারণত দেখা যায় যে জায়গায় আসলে বাঙালি রেস্টুরেন্ট গুলো পাওয়া যায় না সেটা ডেফিনেটলি অনেক কষ্ট হয়ে যায়, কারণ ওই দেশের খাবারগুলো আমি এবং আমার ফ্যামিলি বা আমরা খেতে পারি না, তখন আসলে আমাদের বিকল্প হিসেবে অন্য কিছু মানে ফাস্টফুডটা বেছে নিতে হচ্ছে, একটু কষ্টকর। তো সেই হিসাবে যদি আপনি বলেন যে খাবার আমার আসলে ইন্ডিয়ার ভারত সফরের ইন্ডিয়ার খাবারগুলো আমার খুব পছন্দের। এছাড়াও আসলে সৌদি আরবে উমরা করতে যখন গিয়েছি সেখানে আসলে সৌদি জেদ্দা তারপরে হচ্ছে মদিনা, সেখানে তো প্রচুর বাঙালি রেস্টুরেন্ট, সেটাও আমার একটা ভালো লাগা যায়, আমি মনে হচ্ছে যে আমি আমার নিজের দেশের খাবারই খাচ্ছি। আর পার্টিকুলার জায়গা হচ্ছে যে আপনার সবচেয়ে বিব্রতকর অবস্থা বলেছে চায়না, যে চায়নায় আসলে খাবার আমি জানি না আপনার এখানে আর অনেকে বলেছি না, চায়নাতে আসলে খাবারটা খুবই কষ্টকর।
3: আমার চায়নার এপিসোডে যে ভদ্রলোক এসে উনি তো ওনার বিটার এক্সপিরিয়েন্স শেয়ার করেছেন, ওনারা বাঙালি খাবার খুঁজে বেড়াচ্ছিল।
4: শুধু একটা এলাকা আছে আমি যতটুকু যদি ভুল না করি, সানিয়ালি জায়গাটার নাম, ওইখানে শুধু কয়েকটা বাংলাদেশি রেস্টুরেন্ট আছে, এছাড়া অন্য অন্য জায়গায় বাংলাদেশি রেস্টুরেন্ট খুব দুষ্কর। তো দ্যাটস ওয়াই আমি যখন গত বছর ক্যান্টন ফেয়ারে যাই, আমি এয়ারপোর্ট খুব কাছাকাছি একটা হোটেলে ছিলাম, সেখান থেকে আমার খাবার খাওয়ার জন্য আবার এয়ারপোর্টে ব্যাক করে আবার ব্যাকটোতে করে যে সানিয়ালিতে খেতে হয়েছে। আবার অনেক সময় অনেক টায়ার, সারাদিন মিটিং টিটিং করেছি, ক্যান্টনে গিয়েছি বা ক্যান্টন টাওয়ারে ঘুরেছি, ওদের পার্ল রিভারে ঘুরেছি, এরপর টায়ার হয়েছি, আশেপাশে থেকে কোনো ফাস্টফুড বা কোনো সুপার শপ থেকে হয়তো একটা বিস্কুটের প্যাকেট খেয়ে ঘুমিয়ে গিয়েছি। সো এই জন্য আসলে আমার কাছে ওই যে সত্যি কথা বলছি, আমি মানে বাংলাদেশের বাইরে যদি যাই বাংলাদেশের খাবার তো ডেফিনেটলি আমার খুব পছন্দের, বাংলাদেশের বাইরে যদি খাই আমি ইন্ডিয়াতে গেলে প্রচুর খাবার খাই, এটা নিঃসন্দেহে। এছাড়া অন্য কোনো দেশে আমি খাবার খেতে পারি না, বরঞ্চ বাংলাদেশ থেকে আমি খাবারগুলো নিয়ে যাই, এটা খেজুর হতে পারে, এটা হচ্ছে আমার কিছু শুকনো খাবার হতে পারে, তো ওইখানে আমি মন খুলে খাই। এবং আমার এটা আমার ওয়াইফও জানে যে আমি ইন্ডিয়াতে গেলে আমি সবচেয়ে বেশি খাবার খাই, আমার আমার মনে হয় যে ওইটা মানে আমি মোটা হয়ে যাই, আমার ওটা ভালো লাগে। আর সিটির একটা যদি বিষয় থাকে আমি যদি একটু অ্যাড করে দিচ্ছি, আমার এই পর্যন্ত যত সিটি ঘুরেছি আমার কাছে সিঙ্গাপুরটা সবচেয়ে ভালো লেগেছে, এবং সেকেন্ড আমি রাখবো দুবাইটা,
3: দুবাই আর
4: লাক্সারি, আর থার্ড হচ্ছে আমার কাতার খুব ভালো লাগে। আমি বিশ্বকাপ 2020 বিশ্বকাপের পরপরই আমি গিয়েছি এবং যে কটা স্টেডিয়াম খেলা হয়েছে সেখানে আমার যাওয়ার সুযোগ হয়েছে, মানে পরবর্তীতে আমি এক্সপ্লোর করছি রাতে, আমি এত সুন্দর প্ল্যানিং ওয়াইজ এবং রাতটা এত চমৎকার, মানে আমি কাতারের ফ্যান হয়ে গেছি, যার জন্য আমি গত বছর যখন ওমরা যাই তার আগে আমি একদিন আবার কাতারে আমার ফ্যামিলিকে নিয়ে এক্সপ্লোর করি আসি। সো আমার ফ্যামিলি আমার বাবাও সাথে ছিলেন সেই ওমরা সময়, তিনিও খুব এনজয় করেছেন, কারণ তিনিও বিশ্বকাপে বসে আমার কাছে মনে আছে যে সে বলছিল কাতারটা কত সুন্দর স্টেডিয়াম কিভাবে করছে। তো আমি কিন্তু বাবাকে বলি নেই, ওমরাতে যাওয়ার ফাঁকেই আমি ওই একদিনের একটা প্ল্যানিং এর মধ্যে আমি কাতারে তাদেরকে ঘুরিয়ে আনি, সিটিটা ঘুরিয়ে এনে রাতে আবার ব্যাক করি। সো এটা বাবা অনেক খুশি হয়েছে, পরবর্তীতে আমি দেখেছি যে বাবা অন্যদের সাথে সেটা শেয়ার করেছে। আর আমার ওয়াইফ আমাকে বলছিল যে তুমি কয়েকটা প্লেসের ছবি তুলছো, যেমন কাটারা বলে একটা জায়গা আছে টাইপের আপনার একটা ওদের লাক্সারি একটা হোটেল, এছাড়াও আরো বেশ কিছু আপনার ওদের কর্নিশ জায়গা আছে, কর্নিশ সমুদ্রের পাশে, তারপর পুরান ওদের ওল্ড দোহা বলে, সেসব জায়গাগুলো আমার ছবি যখন দেখছিল আমার ওয়াইফও বলছিল যে তুমি আমাকে কাতারে নিলে না, আমি তো খুব মিস করছি। কাতার ভিসা তো আপনি জানেন একটু রেস্ট্রিক্টেড, আমি হায়ার কার্ডের মাধ্যমে ভিসাটা করে সেই সময় এক্সপ্লোর করি, এটা সবার জন্য কিন্তু বাংলাদেশিদের জন্য না। তো সেই জন্য আমি এইভাবে প্ল্যানিংটা সাজে যে ওমরার মাঝখানে এখানে আমি খোঁজাখুঁজি শুরু যে কিভাবে আসলে ভিজিট করা যাবে। তো আমি দেখলাম যে লং টাইম একটা ট্রানজিট নিয়ে ফেললে ইনস্ট্যান্ট পেমেন্ট করে একটা সিটি এক্সপ্লোর করা যাবে। তো তখন ওইটা করে
5: আমি ডলার একটা পেমেন্ট করে
4: রাইট রাইট এবং ইনস্ট্যান্ট ওরা 48 ঘন্টা একটা ভিসা দেয়। তো সেটা করে আমি ওনাদেরকে ঘুরিয়ে টুরিয়ে পরে আমি ওমরা যাই। ওমরা যে হচ্ছে জেদ্দাতে আমার একটা ইন্টারন্যাশনাল এক্সিবিশন কনফারেন্স ছিল, মানে যে প্রথম যেদিন গেলাম তার সাথে সাথে আমরা পবিত্র ওমরাটা পালন করি এবং ঠিক একদিন পরে আমার ওই এক্সিবিশনটা ছিল জেদ্দায়। তো সেটা তো আমি
5: পারফেক্ট টাইমিং,
4: হ্যাঁ, তো সেটা তো আমি ওই জেদ্দা তো আমি এক্সপ্লোর করি এবং ওইটা তো মোটামুটি বাংলাদেশ হিসেবে আমি একমাত্র ওইটাতে ছিলাম আর বাকি সব গালফ কান্ট্রির পিপলরা ছিল। তো এটা একটা বিষয়। আর এরপরে যদি আপনি চিন্তা করেন যে আমার ভারতের মধ্যে হচ্ছে মাইসুর, এই জায়গাটা
5: আমার মাইসুর, ইয়া আই ওয়াজ দেয়ার টু ইয়ার্স,
4: সেটা খুব ভালো লাগছে। এবং আমি আরেকটু বলে রাখছি যেহেতু এটা আমার জীবনে একটা বড় টার্নিং পয়েন্ট, আপনারা জানেন যে ভারত সরকার হাই কমিশন থেকে প্রতি বছর 100 ইউথদেরকে তারা একটা রাষ্ট্রীয় সফর সুযোগ দেয় এবং 2022 সালে আমার সেই কাঙ্ক্ষিত সুযোগটা হয়।
5: ফরচুনেটলি আই ওয়াজ দেয়ার
4: রাইট। এবং সেখানে 100 জন ইউথদের মধ্যে বিভিন্ন প্রফেশনাল ব্যক্তি ছিল, আমাদের নারী ক্রিকেটার ছিলেন, সাংবাদিক ছিলেন এবং মাল্টি সিঙ্গাররা ছিলেন, তো অর্গানাইজেশনরাও
5: ছিলেন,
4: টিচাররাও ছিলেন। এবং অর্গানাইজেশন সেখানে আমার যাওয়ার সুযোগ হয় এবং তারা যেহেতু রাষ্ট্রীয় সফর আমাদেরকে নিয়ে গিয়েছে, তারা কিছু এক্সক্লুসিভ জায়গায় এবং অনেক সুন্দর সুন্দর জায়গায় আমাদেরকে নিয়ে যায়। তো তার মধ্যে আসলে মাইসুর প্লেসটা আমার খুব ভালো লেগেছে,
5: গুড টু হিয়ার ইট।
4: এবং আরেকটা এলাকা ছিল ডোম, সেখান থেকে আপনার হচ্ছে পানির ফোয়ারাগুলো খুব দ্রুত হয়ে যাচ্ছিল এবং তারা আমাদের ওইখানকার লোকাল পিপল, মানে যারা গভর্নমেন্ট ছিল, তারা বলছিল যেখানে বাইরের লোকরা নাকি অ্যালাও না, কিন্তু আমাদেরকে তারা অফিসিয়ালভাবে সেই জায়গাটা নিয়ে গেছিল। এটা একটা ভালো লাগার জায়গা ছিল
5: মাইসুর
4: রাইট, ওই এলাকাতে, হ্যাঁ। আর এরপরে তো আপনার হচ্ছে আমাদের ব্যাঙ্গালোরে আমাদের ইনফোসিস ওইখানে নিয়ে যাওয়া হলো, ওইটাতে তো আইটি আপনি জানেনি অনেক কিছু হয়, ওইটাও আমাদের একটা বড় বিষয়। এবং আমাদের সবচেয়ে ভালো লেগেছে যে কয়েকটা প্লেস নিয়ে গিয়েছে, এর মধ্যে একটা ইউনিভার্সিটি যেটা থ্রি ইডিয়টের আপনার শুটিং,
5: আইআইটি,
4: তো সেটাও আমাদের অনেকটা মেমোরির মধ্যে
5: ব্যাঙ্গালোর
4: কাজ করতেছিল ব্যাঙ্গালোরে। তো এটা বলার কারণটা হচ্ছে যে এটা আসলে ওয়ান অফ দ্য মানে বিগেস্ট অ্যাচিভমেন্ট আমি মনে করি,
5: বিগেস্ট নেটওয়ার্ক প্ল্যাটফর্ম,
4: হ্যাঁ। এবং এত 100 জন মানুষের সাথে 7 দিন থাকা, ভারত সরকারের তত্ত্বাবধানে সেখানে গিয়েছে এবং সবশেষ আমাদেরকে রাষ্ট্রপতি ভবনে নিয়ে যাওয়া হয়, সেখানে মহামান্য রাষ্ট্রপতির সাথে আমাদের একটা সৌজন্য সাক্ষাৎ হয় এবং আমরা আমাদের বাংলাদেশের পক্ষ থেকে তাকে কিন্তু একটা জামদানি শাড়ি উপহার দিয়ে সেটা পেয়ে অনেক খুশি হয়েছিলেন। তো এইটা আর কি
5: আমাদের অফিসিয়াল পেজ থেকে একটা পোস্ট করেছিলাম,
4: রাইট রাইট রাইট। এবং এটা আমার আসলে লাইফের এবং জার্নির মধ্যে একটা অন্য, কারণ আমরা ওই 7 দিনের মধ্যে অনেকগুলো সিটি, অনেকগুলো প্লেস আমরা গিয়েছিলাম, তাজমহলে নিয়ে যাওয়া হয়েছিল, আগ্রা ফোর্টে নিয়ে যাওয়া হয়েছিল। তো 7 দিনে আমাদের অনেক কিছু কভার করেছি এবং মনে হয় যে আমরা একটা সরকারি সফর কিরকম হতে পারে সেই এনভায়রনমেন্টটা এখানে বুঝতে পেরেছি, কারণ সকাল 7টা থেকে আমাদের জার্নি শুরু হতো, জাস্ট টাইম টু টাইম, এইটার থেকে এই প্লেস, এরপর এখানে খাওয়া, এটার পরে এইটা, এই শিডিউল মন্ত্রী মিনিস্টার এদের সাথে, মানে আমরা যে সবসময় যারা টিভিতে দেখি না যে রাষ্ট্রীয় সভার প্রধানমন্ত্রী মন্ত্রীরা যাচ্ছেন, অ্যাকচুয়ালি সেম ফ্লেভারটা আমরা ওইখানে
5: পেয়েছি, পুরো টাইম টাইম টাইম
4: টাইম টু টাইম। এবং আমরা মনে 7 দিনে এতগুলো জায়গা এক্সপ্লোর করেছি যেটা হয়তো বা আপনি ব্যক্তিগতভাবে গেলে সেটা পারতেন
5: না, না
4: অনেক, এটা আমার হয়তো এই জার্নিতে একটা বড় অ্যাচিভমেন্ট ছিল আর কি।
5: সকাল খুব 6টায় উঠতে হতো, এই সব অভিযোগ ছিল।
4: জি জি জি,
5: যেমনটা সুমন ভাই বলছিলেন যে আমার আসলে এই মুহূর্তে আমি খুব বেশি নস্টালজিক হয়ে যাচ্ছি, বিকজ whenever he talk about the Mysore, whenever someone talk about the Bangalore, it's really connected with my heart, because last show te Asma Azmi eta kotha bolechilen je onar sobche pochonder jayga Mysore ekta jayga.
4: Acha,
5: so amar bhalo lagche ei orthe je 100 jon Bangladeshi young delegate jara giyechhen ebong namkora je manush gulo giyechhen ebong amar shobhaggo hoyeche যে ওই শোর ওই প্রোগ্রামটার হোস্ট হিসেবে আমার থাকার, ইট ওয়াজ ইন মাই ইউনিভার্সিটি, মাইসুর ইউনিভার্সিটি, অ্যান্ড আমার পড়াশোনা ছিল ব্যাঙ্গালোর ইউনিভার্সিটি। সো যখন এই বিষয়টা মনে হচ্ছিল আমার ওই সময়টার যারা যারা ছিলেন, এখন হয়তো অনেকেই আছেন, আমার 100 জনের মধ্যে প্রায় 50 জনই আমার ফ্রেন্ড লিস্টে আছে। সো এটা সবচেয়ে বড় ভালো লাগার যে ট্রাভেলিং যে আসলে কখনো কখনো মনে হয় না যে এটার আসলে কোনো বর্ডার নেই, এই নেটওয়ার্কের সাথে এটা চমৎকার কানেক্টিভিটি কাজ করে। আমি অলওয়েজ একটা কথা বলি, নেটওয়ার্ক ইজ নট অল অ্যাবাউট যে হাউ মেনি পিপল ইউ নো, ইটস অল অ্যাবাউট হাউ মেনি পিপল নো মি,
4: রাইট,
5: দ্যাটস ইম্পর্টেন্ট। যেমনটা বলছিলাম সুপ্রিয় শ্রোতা, আপনারা যুক্ত হয়েছেন লেটস গো দার জাহাসিব এবং আমরা এই মুহূর্তে কথা বলছিলাম ট্রাভেলিং নিয়ে এবং অনেক অনেক সুন্দর সুন্দর বিষয় নিয়ে রোহিত সুমন ভাইয়া কথা বলছিলেন। আমরা আবারও বলে রাখছি, আমরা কিন্তু আপনাদের চাইলে কিন্তু আমাদের ফেসবুক এবং ইউটিউবে আমাদের যুক্ত হয়ে যেতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা হচ্ছে facebook.com/ilovedhakkafm, আমাদের ইউটিউবের ঠিকানা হচ্ছে youtube.com/dfm904। বাংলাদেশের সবচেয়ে বড় এই যে প্রাইভেট রেডিও স্টেশন, যেখানে আসলে সব জায়গা থেকে শুনতে পাচ্ছেন আপনারা আমাদের এই শো এবং আপনারা এনজয় করছেন সেটা আশ্বাস করছি এবং বিশ্বাস করছি। সোমবার রাত 9টায় ঠিক ঠিক সময় আপনাদের সাথে হাজির হয়ে যাই। যেমন আবার আমরা টপিকে ফিরে যাচ্ছি ভাইয়া, যেটা বলছিলাম যে এই পর্যন্ত দেশের বাইরে অনেক অ্যাওয়ার্ড আপনি পেয়েছেন, সম্মানিত করেছেন, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছেন, যখন দেশের বাইরে গিয়ে ট্রাভেলিং তো অবশ্যই সেটা কানেক্ট করে আপনাকে, অন্য দেশের কালচার সম্পর্কে জানা হয়, অন্য দেশে যাওয়ার পর যখন আপনি আপনাকে রিপ্রেজেন্টেটিভ করা এবং অ্যাওয়ার্ড দেওয়া হয়, সম্মাননা দেওয়া হয়, এটা আসলে কতটা ভালো লাগে?
4: এটা আসলে আমি অনেকগুলো শোতে আমি বলেছি যে এটা আসলে একটা আমার আবেগের জায়গা, কারণ হচ্ছে যে আপনি যখন কাজ করবেন কাজের স্বীকৃতি আসলে একটা পুরস্কার।
5: এক্স্যাক্টলি।
4: এবং আমি যেহেতু সোশ্যাল ওয়ার্ক করা, ইভেন্ট অর্গানাইজার এবং হচ্ছে আমি উদ্যোক্তা দিয়ে কাজ করি, ইউদিনে কাজ করছি, সেখানে অনেকগুলো বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে আমি দেশে পুরস্কার বা সম্মান পেয়েছি। সো যখন দেশের বাইরে একটা পুরস্কার, সেটা অবশ্যই ইন্টারন্যাশনাল হয়ে যায় এবং সেটা আসলে আপনি নিজের দেশকে রিপ্রেজেন্ট করা। কেন? যখন আপনাকে পুরস্কারটা দেশের বাইরে দেওয়া হয়, আপনাকে কিন্তু আপনার নামের আগে বলে বাংলাদেশ,
5: বাংলাদেশ।
4: সো এইটা আমার জন্য এক প্রাউড মুমেন্ট। এবং আপনি হয়তো সোশ্যাল মিডিয়ায় খেয়াল করবেন কি জানি না, এবং আমি অনেকগুলো প্রোগ্রাম বলছি, আমি যতগুলো ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড রিসিভ করেছি, আমি কিন্তু আমার কাঁধে বাংলাদেশের ফ্ল্যাগটা আমি সে সময় রাখি,
5: আমি দেখেছি,
4: কারণ আমি এটা আমার দেশকে ওন করি। যেহেতু আমি বললাম যে এটা কে পেয়েছে, এটা ডাজ নট ফ্যাক্ট, রোহিত সুমন দরকার নেই, বাংলাদেশের একজন পিপল পেয়েছে। এবং আমার যেহেতু আলহামদুলিল্লাহ আমার কাজের স্বীকৃতি স্বরূপ অনেকগুলো দেশ থেকে আমি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছি, তবে মালদ্বীপের গ্লোবাল পিস এক্সিলেন্স অ্যাওয়ার্ড আমার জীবনের সবচেয়ে টার্নিং পুরস্কার, কারণ এখানে মালদ্বীপ সরকার, ইউথ মিনিস্ট্রি, কানেক্টিভিটি ছিল এবং সারা পৃথিবী থেকে 30টি দেশে 30 জন কান্ট্রি অ্যাম্বাসিডার নিযুক্ত করে এবং বাংলাদেশ থেকে ওই অ্যাওয়ার্ডটা আমি রিসিভ করি এবং বাকি 29 জন অন্য দেশে
5: ছিল।
4: এটা থ্যাংক ইউ। এবং এই অ্যাওয়ার্ডটা যখন আসি আমাকে মাছরাঙ্গা রাঙ্গা সকালে একটা জনপ্রিয় অনুষ্ঠান, এটা আমার উপর একটা বড় ফিচার, রাঙ্গা সকালে দেশের সব নাম করা ব্যক্তিরা থাকেন এবং আমি যতটুকু জানি অনুষ্ঠানটাতে নাকি জীবদশে মানুষ একবারই যেতে পারে, সেখানে এত লিজেন্ডারি মানুষের সাথে আমি সেখানে যেতে পেরেছি এই অ্যাওয়ার্ডটার পরে। প্রথম আলোতে একটা রিপোর্ট হয় এবং আরো বিভিন্ন সময় টিভি এটা একটা স্টোরি করে তারুণ্যের সময় নামে একটা অনুষ্ঠানে। সো মানে মোটামুটি একটু অন্যভাবে সবাই চেনা শুরু করলো রোহিত সুমনকে। এরপর তো আমি ভারত থেকে, দিল্লি থেকে ইন্টারস্টেট ইউথ অ্যাওয়ার্ড পেয়েছি, ভারত থেকে আসলে অনেকগুলো আমার অ্যাওয়ার্ড আছে। তারপরে আপনার থাইল্যান্ড থেকে আমি যেহেতু পথ শিশু নিয়ে কাজ করা হয় আমার অর্গানাইজেশন থেকে, সেখানে শিক্ষা কার্যক্রম বা শিক্ষক প্রবণ দেওয়া, সেখানে আমি থাইল্যান্ড থেকে ইন্টারস্টেট এডুকেশন অ্যাওয়ার্ড পেয়েছি ব্যাংকক থেকে।
5: Oh, great.
4: বালিতে আমি একটা ইন্টারন্যাশনাল ইভেন্ট সামিটে অংশগ্রহণ করেছি এবং থাইল্যান্ডে আমি, হ্যাঁ, এবং গত বছরও আমি থাইল্যান্ড থেকে আমার ইভেন্ট অর্গানাইজার হিসেবে প্রফেশন হিসেবে ব্যাক টু ব্যাক একই সময়ে স্বাধীন ব্যবধানে দুটো ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি, একটা বেস্ট সিইও এবং একটা ইভেন্ট বেস্ট ইভেন্ট অর্গানাইজার হিসেবে। এছাড়াও আমার করোনাকালীন কোভিড সময়ে আমার যে সোশ্যাল ওয়ার্ক ছিল করোনাকালীন সময়ে, খাবার দেওয়া, মাস্ক দেওয়া, পিপি দেওয়া, এটা লন্ডন থেকে একটা অর্গানাইজেশন আছে, তারা স্টার অফ কোভিড অ্যাওয়ার্ড প্রদান করেছিল যারা করোনা যোদ্ধা, তো সেটাও আমি একজন প্রাউড বাংলাদেশ হিসেবে সেই পুরস্কারটা অ্যাচিভ করি। এছাড়াও আমার ইন্টারন্যাশনাল অনেকগুলো আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার সুযোগ আছে। এর মধ্যে একটি হচ্ছে ইভেন্টার কথা প্রায় বলি, সেটা হচ্ছে দুবাইতে অনুষ্ঠিত হচ্ছে ইন্টারন্যাশনাল স্পোর্টস কনফারেন্স এবং সেখানে চিফ গেস্ট ছিল ক্রিস্টিয়ানো রোনাল্ডো, আমার সরাসরি তার সাথে দেখার সুযোগ হয়েছে। এবং যদিও তিনি যেহেতু আসলে আমাদের পৃথিবীর মধ্যে আসলে বিগেস্ট সুপারস্টার, তার অনেক প্রোটোকল থাকে, তো তার সাথে ছবিটা মিস করে ছবি তুলে, বাট অন্যান্য কান্ট্রি লিগের বা অন্যান্য প্লেয়ারদের সাথে ছবি তোলা, সেগুলো আমি সোশ্যাল মিডিয়া পোস্ট করেছি। এবং ওইখানে যে আমি দেখতে পেরেছি যে এই সামিটটাতে মানে কত ভিআইপি লোকজন থাকে, সেখানে আমি বাংলাদেশ হিসেবে সেই সম্মেলনে যাওয়ার সুযোগ পেয়েছি এত ফুটবলার, এত নাম করা কোচদের মাঝে। সত্যি কথা বলতে যে আমি কিন্তু ক্রিকেটের ফ্যান, আমি ফুটবল কিন্তু অতটা বুঝি না, হয়তো ওই যে

0: প্লেয়ার এভাবে দেখে যে তাদের সাথে বা ওই যে ছবি দেওয়া ছিল তাদের সাথে ছবি করে দিয়েছি, পরে এসে আমি গুগলে মিলিয়ে মিলিয়ে লিখে লিখে ছবি দিয়েছি। মূল আকর্ষণ ছিল এখানে ক্রিস্টিয়ানো রোনালদো, এবং তিনি খুব অল্প সময়ের জন্য সেখানে আসেন এবং গার্লফ্রেন্ড অনেক প্রতিনিধিরা সেখানে ছিলেন। ওইখানে পরপর দুই দিনের সম্মেলন এবং সসার অ্যাওয়ার্ড প্রদান করা হয়, সেই অনুষ্ঠানে আমার যাওয়ার সুযোগ হয়েছে। এইটা আমার জন্য একটা বড় অ্যাচিভমেন্ট ছিল। এটাও আসলে দেশের অনেকগুলো পত্রিকায় নিউজ আছে, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছে ইন্টারন্যাশনাল সম্মেলনে। এছাড়াও আমার ইউএনএ সম্মেলন, তারপরে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের আন্তর্জাতিক সম্মেলন সামিটে আমি বাংলাদেশের রিপ্রেজেন্ট করার সুযোগ হয়েছে। এবং আলহামদুলিল্লাহ ইতিমধ্যে প্রায় আমার আন্তর্জাতিক পুরস্কার রয়েছে 30টির অধিক।
1: হিউজ
0: হিউজ, এটা আসলে আমার জন্য খুব আবেগের, কারণ আমি যেটা বললাম যে আন্তর্জাতিক পুরস্কার সবসময় আমার জন্য আসলে একটা প্রাউড,
1: মানে এটা একটা দেশের নাম থাকে।
0: ডেফিনেটলি
1: হি কেম ফ্রম বাংলাদেশ,
0: রাইট,
1: দ্যাটস ইম্পর্টেন্ট। আসলে আবেগের জায়গা, ভালো লাগার জায়গা, অর্জনের জায়গা, এগুলো নিয়ে আসলে যতই আপনি কথা বলবেন না কেন, দিন শেষে যতক্ষণ পর্যন্ত সেটা আপনি ও নিজের মতো করে ফিল না করবেন সেটার টেস্ট আসলে পাওয়া যাবে না। সো এই আবেগটা, এই ভালো লাগার জায়গাটা আসলে আমাদের ট্রাভেল শো শুধুমাত্র একটা জায়গায় অবদ্ধ থাকে না, এটা আসলে অ্যাচিভমেন্ট, অর্জন, দেশকে রিপ্রেজেন্ট করা, সবকিছু একই সাথে ফুটে ওঠে। লাস্ট বারের মধ্যে একেবারে শেষ পর্যন্ত চলে এসেছি আমরা। আমি ভাইয়ের কাছে জানতে চাই, আপনি একটা সংগঠন করছেন ময়ূরপঙ্খী, এটা নিয়ে আপনি প্রচুর কাজ করছেন, এটার জন্য এই সংগঠনের জন্য আপনি অ্যাওয়ার্ডও পেয়েছেন, এটার জন্য এই সংগঠন কাজ করে আপনি 64টা জেলা কিংবা অন্যান্য জায়গায় ঘোরার সুযোগও হয়েছে। এই সংগঠনের স্বপ্ন কিভাবে কত কোথায় দেখতে চান?
0: এইটা আসলে যেহেতু আমাদের পরিকল্পনা আসলে ভালো কিছুর সাথে থাকা, ভালো কিছু অ্যাচিভ করা, আসলে একা তো কোনো কিছু সম্ভব নয়। কারণ আমি আমি না মানে পার্সোনালি মনে করি কি যে এত হানাহানি, এত কিছু, এত ঝামেলা, কিন্তু কেন যেন আমার কাছে মনে হয় কি পৃথিবীতে না এখনো ভালো মানুষের সংখ্যা আছে বেশি, খারাপটা তো থাকবেই, কারণ ভালো মানুষের সংখ্যা বেশি বলেই পৃথিবীটা টিকে আছে এখন পর্যন্ত আমার কাছে পার্সোনালি মনে হয়। এবং আমি যখন একটা পিপল নতুন পিপলের সাথে পরিচয়, আমি তাকে চিন্তা করি সে লোকটা ভালো, এরপরে মিশার পর বুঝে সে কিরকম। তো সংগঠনটা আসলে কি, সংগঠনটা আপনাকে জাস্ট হচ্ছে একটা তরিকা ঠিক করে দেয় যে আপনি এটা করলে, ট্র্যাক তৈরি করে দেয় যে আপনি এটা করলে ভালো হবে, এটা করলে খারাপ হবে, ডিসিশন মেকার কিন্তু আপনার, আপনাকে কিন্তু আমি চেঞ্জ করতে পারবো না। আমরা যখন মাদক বিরোধী কার্যক্রম করি আমরা বলি যে এটা করলে আপনার শরীরের ক্ষতি হবে, এটা করলে আপনার অর্থনৈতিক ক্ষতি হবে, এটা করলে আপনি মানে খারাপ হয়ে যাবে, নেশাগ্রস্ত যাবে, আপনার পরিবারকে আপনি মেরে ফেলতে পারেন। এখন ওই পিপলটাকে তো আসলে নার্সিং করার দায়িত্ব আমাদের নয়,
1: ও নিজে না,
0: ও নিজেকে করতে হবে আর পরিবারকে করতে হবে। কিন্তু সংগঠন যদি কেউ করে, আমার কাছে মনে হয় তার মধ্যে অনেকগুলো কোয়ালিটি তৈরি হবে, সে তার নিজেকে ডেভেলপমেন্ট করতে পারবে, তার মধ্যে কথার জড়তা চলে যাবে, সে অনেক লিডারশিপ ক্রিয়েট হবে, তার মধ্যে আপনার নেটওয়ার্কিং এর একটা বিস্তর জায়গা তৈরি হবে এবং সে তার পরবর্তী ক্যারিয়ারে কাজে লাগাতে পারবে। এবং ময়ূরপঙ্খী সোশ্যাল কালচারের পাশাপাশি ময়ূরপঙ্খী নিজস্ব ট্রাভেলিং ক্লাবও কিন্তু আছে। আমরা কিন্তু আমাদের মেম্বারদেরকে, আমাদের টিম মেম্বারদেরকে এবং সদস্যদেরকে কিন্তু আমরা প্রায় আসলে এই টিম এই ভ্রমণের বিষয়টাকে আমরা উদ্বুদ্ধ করি।
1: বাহ,
0: ঘুরতে যান এবং দেশের বাইরে, আমি তো আমার গল্পটা শুনলাম, আমার কিন্তু অনেকগুলো দেশের বাইরে সফর, আমার অনেক মেম্বারদের সাথে করে আমরা সফর করেছি একসাথে, এবং আমরা চাই যে যারা ভ্রমণ করছে আমাদের সাথে জয়েন করতে পারুক, তারা ঘুরবে, জানবে, আমরা আমাদের ব্যবসায়িক আলোচনা করবো, ওই দেশটা দেখবো এবং আমরা আরো অনেক কিছু শেয়ার করবো। তো এটাও কিন্তু ময়ূরপঙ্খী একটা পার্ট। আর আরেকটা জিনিস আমি মিস করেছি, আমি কিন্তু যখন দেশের বাইরে কোনো কনফারেন্স বা প্রোগ্রামে যাই আমি কিন্তু সেখানে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করি, ওই ফরেন ডেলিগেটদের কাছে আমি বাংলাদেশকে তুলে ধরি, আমাদের বাংলাদেশে কি কি ভালো জায়গা আছে। আমি কক্সবাজার কথা বলি, ওয়ার্ল্ডের লার্জেস্ট সি বিচ, আমি সিলেটের কথা বলি, অনেক কিছু বলি। সো তারা আমাকে যেটা বলে যে আমি এখানে আসবো আমার সিকিউরিটি প্রবলেম, তো আমার কাছে মনে হয় যে আমি প্রায় সময় চেষ্টা করেছি এই মন্ত্রণের সাথে যারা আছেন তাদেরকে এই জিনিসটা বলা যে আমার মনে হয় যদি আমাদের অপার সমন্বয় অনেক দেশের থেকে অনেক সুন্দর বাংলাদেশ, যদি আমরা একটু প্রপার একটু মেনটেন করতে পারি, সিকিউরিটি ব্যবস্থা ভালো করতে পারি, আমার মনে হয় ফরেনরা আসতে চায়, তারা দেখতে চায়। কারণ আমরা যখন তাদেরকে এই কথাটা বলি অনেকগুলো জিনিস আসছে, কিন্তু এইটা সবার প্রথমে যে সিকিউরিটি বিষয়ে, বা আরেকটা বিষয় তারা তুলে ধরেছে যে আমাদের যে সুন্দর অপরচুনিটিগুলো আছে সেটা তারা অনেকটা জানেই না, প্রমোশন বিমুখ। অনেক দেশগুলো দেখবেন যে আমরা যে অন্য দেশগুলো যাচ্ছি ওরা কিন্তু প্রমোশনটা আমরা পেয়ে যাচ্ছি এখানে, মানে ওদের ভিডিও, ওদের আপলোড, ওদের সবকিছু, মানে আমরা যে যাওয়ার জন্যই মন টানছে। ঠিক আছে, আমার কাছে মানে বাংলাদেশে যারা আসতে চায় এই জায়গাটাতে যারা কাজ করে, বা আমরা তো একটা একটা অর্গানাইজেশন ব্যক্তিগতভাবে নিজস্ব অর্থায়নে পরিচালিত, আমাদের অনেক পরিক্রমা থাকলে আমরা সেটা পারি না, আমরা সীমাবদ্ধতা আছে। তো সেই জায়গাটা আলটিমেটলি যারা এটার প্রতি দায়িত্ব আছে, আমরা যেটা প্রচুর, যেহেতু আমাদের পর্যটন মন্ত্রণালয়ের আন্ডারে ট্যুরিজম বোর্ড আছে, বাংলাদেশ পর্যটন কর্পোরেশন আছে, এই দুইটা আমি যতটুকু জানি এই দুইটা ডিপার্টমেন্টই দেখে, আমরা এরা যদি এটাকে একটু বিস্তারিতভাবে আমাদের তরুণদেরকে নিয়ে বা আমরা যারা ট্যুরিজম নিয়ে কাজ করি এই অর্গানাইজেশন ট্যাগ করে আমাদের কাছে কিছু পরামর্শ নিয়ে যদি তারা কাজগুলো করতে পারে, আমার মানে বাইরে থেকেও আমরা যেভাবে আমরা দেশের বাইরে যাচ্ছি ওই বাইরের দেশগুলো থেকে আমাদের দেশে আসবে, আমাদের দেশে অর্থনীতি সমৃদ্ধ হবে, আমাদের পর্যটন হবে, বাংলাদেশ নামটা তারা জানতে পারবে। তো আমার বিনীত অনুরোধ থাকবে এবং আমার যারা আমরা ট্রাভেলিং করি আমার কাছে মনে হয় সকল ট্রাভেলের পক্ষ থেকে আমাদের এটাও একটা আবদার যে আমাদের দেশটাকে আমরা ওই মানুষগুলোর কাছে তুলে ধরতে চাই, তারাও আমাদের দেশটা নিয়ে বাইরে আমাদের গল্প বলো। আমরা যেমন এখন মালয়েশিয়া, সিঙ্গাপুর, দুবাই বা অন্য দেশে গল্প করছি, এই ট্রাভেলাররা যাতে বাংলাদেশের গল্প তারা তাদের দেশে করতে পারে। সো এটা একটা আমার কাছে মনে করা উচিত এবং ময়ূরপঙ্খী নিয়ে কাজ করবে।

0: ময়ূরপঙ্খী চেষ্টা করবে যারা হায়ার অফিসে তাদের সাথে এই বিষয়টা তুলে ধরার জন্য, এবং পার্সোনালি তো আমি সেটা করবই। আর একটি বিষয় হচ্ছে ট্রাভেলিং এর তো একটু এক্সপেন্সিভ বিষয়টা থাকে, এটা আমি একটু একটু রিলেটেড করি শেষ, যেহেতু অনুষ্ঠান একেবারে শেষের দিকে আছে। ট্রাভেলিংটা ডেফিনেটলি আসলে একটু এক্সপেন্সিভই মনে হবে, কারণ আমি আপনাকে প্রথম অংশে আমাদের প্রোগ্রামের প্রথম অংশে আমি ক্লিয়ার করে দিয়েছি যে 100 টাকা দিয়ে একটা ভাগ করে বুঝিয়ে দিয়েছি। কিন্তু আপনি যখন স্বপ্ন দেখবেন, স্বপ্ন তো আপনাকে বাস্তবায়ন করতে হবে। আপনি ঘোরার ইয়ে দেখলে আপনি নিশ্চয়ই, আমাদের প্রত্যেকটা কাজের পিছনে বা প্রত্যেকটা বিষয়ের পিছনে অর্থ জড়িত। এখন আপনি যেই সোর্সে আছেন বা আপনি যে প্রফেশনে আছেন, আপনি যে আর্নিংটা আসবে যেটা ব্যয় করবেন সেটা আপনি কি ভাগ করতে? মানুষের অনেক শখ থাকে না, আমি অনেক বই কিনবো, আমি গার্ডেনিং করব, আমি হচ্ছে ডিভাইস কিনবো। তো আপনার স্বপ্ন যদি আসলে থাকে ঘোরা, আপনাকে যে আর্নটা করেন সেখান থেকেই আপনাকে অল্প অল্প করে জমিয়ে সেটা আপনাকেই রেডি করতে হবে। এটা আসলে আপনাকে কেউ করে দিবে না। যেমন আমি যদি আমার কথা বলি, আমি যে আর্ন করি, আমি আর্ন কর এটা ওই যে আমি যেটা
1: ট্রাভেলিং সোর্স যেটা,
0: হ্যাঁ ট্রাভেলিং সোর্স যেটা, এটা আমার পরিবার খুব ভালো জানে। যেমন দেখবেন যে আমি যদি একবার ফ্রাঙ্কলি বলে, এটা তো অনেক আমি শোতে বলিও নেই, ধরেন যে আমি আমার নিজের জন্য কিন্তু জামা কাপড় কিনি না। আমার অনেকগুলো দেশের বাইরে দেখবেন যে আমার জামা কাপড় সিমিলার, মানে আমি আমার মানে অনেক আমার কেনাকাটার প্রতি শখ নাই, কিন্তু আমার ওয়াইফের প্রচুর কেনাকাটার শখ। তো আমি হয়তো ওই টাকাটা বাঁচিয়ে হয়তো আমি এটা ট্রাভেলিং করবো, মানে আমি আমার জাস্ট ট্রাভেলিং এর কথা বলছি আর কি, যে আমি হয়তো ওই টাকাটা বাঁচিয়ে করবো, বা আমি একটা এক্সপেন্সিভ জিনিস কিনবো না, ওই টাকাটা বাঁচিয়ে আমি এটা করবো, বা আমি হয়তো আজকে এই জিনিসটা এই জিনিসটাকে অ্যামাউন্টটাকে অন্য একটা জায়গায় এক্সপেন্স না করে আমি ট্রাভেলিং জন্য রেখে দিয়েছি।
1: ওকে,
0: তো ওইভাবে কিন্তু যার যার জায়গাটাকে তাকেই আসলে মেনটেন করতে হবে, তাহলে হয়তো সে জায়গাটা সে এক্সপ্লোর করতে পারবে। তো নিজের ইচ্ছা শক্তিটা আসলে ইম্পর্টেন্ট আমি মনে করি।
1: এক্স্যাক্টলি, অনি এত এত কথার মাঝে আসলে চমৎকার করে মানে সন্ধ্যা কনক্লুড করেছে যে আসলে ইচ্ছাটা খুব ইম্পর্টেন্ট, যদি ইচ্ছা থাকে অটুট বিজয় হবেই হবেই একদিন। তো যেমনটা বলছিলাম সুপ্রিয় শ্রোতা, আমরা শেষ করছি, একেবারে শেষ করার সময় হয়ে গেছে। তারপরও বলে রাখছি ট্রাভেলিং ইজ নট লাইফে, যে এটা আসলে সবসময়ের জন্য আপনাকে একটা বিষয় জানান দেয়, আপনার মানসিক শান্তি প্রশান্তি সবকিছু আসলে জোগাড় করে দেয়। শেষবারের মতো ভাইয়া কিছু বলতে চান কিনা?
0: আপনাকে আবার অনেক ধন্যবাদ, এবং খুব চমৎকার একটি আড্ডা হলো। আমি আমার কিছু বিষয় পুরনো বিষয় তুলে ধরতে পারলাম, কিছুটা ইমোশনাল ছিলাম, তো সেই জায়গা থেকে আসলে ভালো লাগার জায়গা এটাই যে সবসময় তো আসলে যেসব জায়গায় আসলে আমাকে নিয়ে আলোচনা হয়েছে, টক শো হয়েছে, সেখানে তো আমার কাজগুলো নিয়ে কথা বলছি, কিন্তু আজকে একটা ব্যতিক্রম যে আমি আমার ট্রাভেলিং হিস্টোরিগুলো আসলে শেয়ার করতে পারলাম। হয়তো বা এইভাবে কখনো বলা হয়নি যে 17টা দেশে গিয়েছি, 100 উপরে সিটি করেছি, কেন গিয়েছি, কি পারপাসে, একসাথে অনেকগুলো বিষয় তুলে ধরলাম, কিছু আমার মনে হয় ফর দা ফার্স্ট টাইম নতুন। আর ভালো লাগার বিষয়, আপনি আমার খুব পছন্দ একজন হোস্ট,
1: থ্যাংক ইউ
0: আরজে। তো সেই জায়গায় আপনার সাথে এত কিছু শেয়ার করলাম, কারণ আমি টাইম দেখছিলাম যে কিছু না, মনে হলো জাস্ট এই চোখের পলকে সময় চলে গেছে, মানে আমাদের শুরুই হলো মাত্র। আর সর্বশেষ যে কথাটা হচ্ছে যে আমি কিন্তু আমার পরিবারকে নিয়ে ট্রাভেলিং করি, যেটা বিহাইন্ড দ্য সিনে বলছিলাম। তো সর্বশেষ একটু বলি, যেহেতু আমার ওয়াইফও ট্রাভেলিং খুব পছন্দ করে, এবং লাকিলি আমার 2 সন্তান, আমার 2 ছেলে ট্রাভেলিং খুব পছন্দ। আমার বড় ছেলের বয়স 8 বছর, ওর ইতিমধ্যে 11টি দেশ একসাথে ট্রাভেলিং করা হয়েছে আমার ওয়াইফ সহ। আর ছোট বাচ্চার যে বয়স, ওর তো 2 বছর 4 মাস কেবল, ওকে নিয়ে আমরা ফার্স্ট বিমান ট্রাভেলিং করি হচ্ছে 4 মাস বয়সে, এবং ওর ইতিমধ্যে 5টা দেশ হয়েছে। আই হোপ যে সুন তার আরো 2টো দেশে অ্যাড হবে, 7টা দেশ হয়ে যাবে ইনশাল্লাহ। আমার খুব ইচ্ছা আছে যে আমি আমার পরিবারকে নিয়ে ট্রাভেলিং করব।
1: থ্যাংক ইউ সো মাচ, এটা আসলে সবচেয়ে বড় ভালো লাগার বিষয়। সন্ধ্যাকে অসংখ্য ধন্যবাদ ঢাকা এফএম এর পক্ষ থেকে, আসলে এমন ব্যস্ততা থাকার পরও আমাদেরকে সময় দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে।
0: আপনাকে অনেক ধন্যবাদ।
1: শেষবারের মতো বলছি, লাইফ ইজ এ জার্নি নট এ ডেস্টিনেশন। দেখা হবে একেবারে ঠিক ঠিক সময়ে রাত 9টায় সোমবার, আপনাদের সাথে থাকবো আমি আরজে হাসিফ, রিদম অফ ইউর জার্নি। থ্যাংক ইউ সো মাচ।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন, স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
1: তামাক ও অ্যালকোহল কখনো শুধু একজন মানুষকে ক্ষতি করে না, এর প্রভাব ছড়িয়ে পড়ে একটি পরিবারে, একটি স্বপ্নে, একটি ভবিষ্যতে। মুহূর্তে নেশা হয়তো ক্ষণিকের, কিন্তু এর ক্ষতি হতে পারে আজীবনের। তাই নিজের জীবনকে ভালোবাসুন, প্রিয়জনের হাসিকে মূল্য দিন, তামাক ও অ্যালকোহলকে না বলুন, কারণ সুস্থ থাকাটাই জীবনের সবচেয়ে বড় অর্জন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: স্যার আসব?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
1: আছেন তো ফিলে, মগর কত জমা আছে দিলে থাকেন চিলে, কারণ চক্কর বক্কর বাচ্চিত লিয়া সিফাত আছে প্রতি রবিবার দুপুর 2টাতে জয়েন করে লাইন কিন্তু।

0: হ্যালো।
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: Nation, X Station.

0: 90.4 FM. মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন, স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
1: আকস্মিক দুর্ঘটনায় আতঙ্কিত না হয়ে আগে নিজের ও আশেপাশের সবার নিরাপত্তা নিশ্চিত করুন। আহত ব্যক্তিকে অপ্রয়োজনে নড়াচড়া করাবেন না। রক্তপাত হলে পরিষ্কার কাপড় দিয়ে ক্ষতস্থানে চাপ দিয়ে এবং দ্রুত জরুরি চিকিৎসা সহায়তা নিন। মনে রাখবেন, সঠিক সময়ে সঠিক প্রাথমিক সেবা একটি জীবন বাঁচাতে পারে। সচেতন থাকুন, নিরাপদ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন, স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666। প্রতি শনিবার রাত 10টায় শুনুন ঢাকা FM 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন, স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।

0: সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড।
1: অ্যাক্টিভেট রিফ্রেশিং মুড এন্ড এনজয় দ্য মোমেন্ট। লিসেন ঢাকা মেট্রো 9040। লেটস টক মোর মিউজিক হট মিউজিক
2: টিউজডে টু ওয়েডনেসডে ফ্রম 5 PM।

0: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন, স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
1: শরীরের যত্নের মতো মনের যত্ন সমান জরুরি। সবসময় হাসি খুশি থাকলেই যে কেউ ভালো আছে এমনটা নয়, তাই নিজের অনুভূতিকে গুরুত্ব দিন। প্রিয় মানুষের সঙ্গে কথা বলুন, প্রয়োজন হলে সাহায্য চাইতে দ্বিধাবোধ করবেন না। মনে রাখবেন, মানসিক সুস্থতা দুর্বলতা নয়, সচেতনতার পরিচয়। নিজের মনকে ভালো রাখুন, ভালো থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: স্যার আসব?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: শুনছেন ঢাকা FM 90.4।

0: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন, স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
1: You're listening to Chaka FM 90.4.

তীব্র গরমে বা তাপদাহে কিছু সতর্কতাই পারে স্বাস্থ্য ঝুঁকি কমাতে। প্রচুর পানি পান করুন, হিট স্ট্রোকের ঝুঁকি কমান, রোদে বের হলে ছাতা ব্যবহার করুন, খুব প্রয়োজন ছাড়া দুপুরের তীব্র রোদ এড়িয়ে চলুন। মাথা ঘোরা, অতিরিক্ত ঘাম, দুর্বলতা বা শরীরের তাপমাত্রা বেড়ে গেলে দ্রুত ঠান্ডা কোনো জায়গায় বিশ্রাম নিন এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। সতর্ক থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন, স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666।
1: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
2: আচ্ছা,
1: সব থাকবে, তুমি আমি, মনমাতানো মিউজিক, আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব হারিয়ে যাব বারে বারে।
2: এই কথা তো, চলো এখনই।
1: কিভাবে?
2: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
3: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

0: স্যার আসব?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

মাত্র 55 টাকা রিচার্জে স্মার্ট ওয়াচ। ফ্রি স্মার্ট ওয়াচ পেতে 16 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে অন্তত একবার 55 টাকা রিচার্জ করুন। এরপর যত বেশি রিচার্জ করবেন, স্মার্ট ওয়াচ জেতার সুযোগও তত বাড়বে। মাস শেষে সর্বোচ্চ রিচার্জকারী 15 জন জিতবেন একটি করে স্মার্ট ওয়াচ। 16 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত থাকছে 15টি ফ্রি স্মার্ট ওয়াচ। বিস্তারিত 09611999666। 94.4

0: first day I saw you, I love you.
1: শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বুকে চাপ লাগছে, বারবার কাশি বা শোষ শব্দ হচ্ছে, এগুলো হতে পারে অ্যাজমার লক্ষণ। অ্যাজমা নিয়ন্ত্রণে রাখতে ধুলো, ধোঁয়া ও অ্যালার্জির কারণগুলো এড়িয়ে চলুন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ইনহেলার ব্যবহার করুন। শ্বাসকষ্ট হলে অবহেলা নয়, সময় মতো সঠিক পদক্ষেপ নিন। সচেতন থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন শুনবেন ফজরের আজান।

0: ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন শুনবেন ফজরের আজান।
1: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম।

0: X Station.
1: রাস্তায় একটু অসতর্কতাই হতে পারে বড় দুর্ঘটনার কারণ। ট্রাফিক

ট্রাফিক আইন মেনে চলুন। সিগন্যাল অমান্য করবেন না। গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহার থেকে বিরত থাকুন। পথচারীরা চলাচলের জন্য ফুটওভার ব্রিজ ও নির্ধারিত জায়গা ব্যবহার করুন। আর বাইক চালানোর সময় অবশ্যই হেলমেট পরুন। আপনার সচেতনতাই পারে নিজেকে নিরাপদ রাখতে এবং অন্যের জীবন বাঁচাতে। নিরাপদ থাকুন, নিরাপদ রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4। Right at 0.4 FM.